0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

আজ বুধবার, 28শে শ্রাবণ 1948 শকাব্দ, 19শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 1লা ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5টা বেজে 16 মিনিট হয়ে 15 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 3 মিনিট হয়ে 59 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 9 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা

0: উপকূলে খারাপ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।
1: জগৎ সৃষ্টির কতকাল পরে মনুষ্যজাতির এই বিবাহ সম্বন্ধের নিয়ম চলিত হইয়াছে, যদ্যপি তদ্বিশেষ নির্দেশ করা অতি দুরূহ, তথাপি এইমাত্র উল্লেখ করা যাইতে পারে, যখন মনুষ্যমণ্ডলীতে বৈষয়িক জ্ঞানের কিঞ্চিত নির্মলতা ও রাজনীতির কিঞ্চিত প্রবলতা হইতে আরম্ভ হইল এবং যখন আত্মপর বিবেক স্নেহ দয়া বাৎসল্য মমতাভিমান ব্যতিরেকে সংসার যাত্রার সুনির্বাহ হয় না, বিবাহ সম্বন্ধই ঐ সকল প্রধান কারণ, ইত্যকার রোধ সকলের অন্তঃকরণে উদয় হইতে লাগিল, তখনই দাম্পত্য সম্বন্ধ অর্থাৎ বিবাহের নিয়ম সংস্থাপিত হইয়াছিল সন্দেহ নাই। অনন্তর সর্বদেশে এই বিবাহের প্রথা পূর্বাপূর্বাপেক্ষা উত্তরোত্তর উৎকৃষ্ট হইয়া আসিতেছে। এই সংসারে দাম্পত্য নিবন্ধন সুখই সর্বাপেক্ষা প্রধান সুখ। এতাদৃশ অকৃত্রিম সুখে বিড়ম্বনা ঘটিলে দম্পতির চিরকাল বিষাদে কাল হরণ করিতে হয়। হায়, কি দুঃখের বিষয়! যে পতির প্রণয়ের উপর প্রণয়িনীর সমুদায় সুখ নির্ভর করে এবং যাহার সচ্চরিত্রে যাবজ্জীবন সুখী ও অসচ্চরিত্রে যাবজ্জীবন দুঃখী হইতে হইবে, পরিণয়কালে তাদৃশ পরিণেতার আচার ব্যবহার ও চরিত্র বিষয়ে যদ্যপি কন্যার কোনো সম্মতির প্রয়োজন না হইল, তবে সেই দম্পতির সুখের কি সম্ভাবনা রহিল? মনের ঐক্যই প্রণয়ের মূল। সেই ঐক্য বয়স, অবস্থা, রূপ, গুণ, চরিত্র, বাহ্যভাব ও আন্তরিক ভাব ইত্যাদি নানা কারণের উপর নির্ভর করে। অসমদেশীয় বালদম্পতিরা পরস্পরের আশয় জানিতে পারিল না, অভিপ্রায়ে অবগাহন করিতে অবকাশ পাইল না, অবস্থার তত্ত্বানুসন্ধান পাইল না, আলাপ পরিচয়ের দ্বারা ইতরেতর চরিত্র পরিচয়ের কথা দূরে থাকুক, একবার অন্যন্য নয়ন সংঘটন হইল না, কেবল একজন উদাসীন বাচাল ঘটকের প্রবৃত্তিজনক বৃথা বচনে প্রত্যয় করিয়া পিতামাতার যেরূপ অভিরুচি হয় কন্যাপুত্রের সেই বিধি নিয়োগবধ সুখ দুঃখের অনুলঙ্ঘনীয় সীমা হইয়া রহিল। এই জন্যই অসমদেশে দাম্পত্য নিবন্ধে অকপট প্রণয় প্রায় দৃষ্ট হয় না। কেবল প্রণয়ী ভর্তাস্বরূপ এবং প্রণয়িনী গৃহপরিচারিকার স্বরূপ হইয়া সংসার যাত্রা নির্বাহ করে। অপ্রমত্ত শরীর তত্ত্বাভিজ্ঞ বিজ্ঞ ভিষদবর্গেরা কহিয়াছেন, অনতীত শৈশব জায়াপতি সম্পর্কে যে সন্তানের উৎপত্তি হয় তাহার গর্ভাবাসেই প্রায় বিপত্তি ঘটে। যদি প্রাণবিশিষ্ট হইয়া ভূমিষ্ঠ হয় তাহাকে আর ধাত্রীর অঙ্কশয্যাশায়ী হইতে না হইয়া অনতিবিলম্বেই ভূতধাত্রীর গর্ভশায়ী হইতে হয়। কথঞ্চিত যদি জনকজননীর ভাগ্য বলে সেই বালক লোকসংখ্যার অঙ্গবৃদ্ধি করিতে সমর্থ হয়, কিন্তু স্বভাবত শরীরের দুর্বল্য ও সর্বদা পীড়ার প্রাবল্যযুক্ত সংসার যাত্রার অকিঞ্চিতকর পাত্র হইয়া অল্পকালের মধ্যেই পরত্র প্রস্থিত হয়। সুতরাং যে সন্তানোৎপত্তি ফলনিমিত্ত দাম্পত্য সম্বন্ধের নির্বন্ধ হইয়াছে, বাল্যপরিণয়ের দ্বারা সেই ফলের এই প্রকাশ বিড়ম্বনা সংঘ

0: সচেতন হইয়া থাকে। যদ্যপি এতদ বিষয়ে অন্যান্য সামান্য কারণ অন্বেষণ করিলে প্রাপ্ত হওয়া যায় বটে, কিন্তু বিশেষ অনুসন্ধান করিলে ইহাই প্রতীতি হইবে যে বাল্যবিবাহই এ সমুদায়ের মুখ্য কারণ হইয়াছে।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। এখন সঙ্গীতাঞ্জলি। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথম গান শুনবেন শিপ্রা বসুর কণ্ঠে।

সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে প্রথমে শিপ্রা বসুর কণ্ঠে, পরে সনদ সিংহের কণ্ঠে গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.cation@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
1: এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:30 আজকের চাষবাস। শুনবেন কথিকা বর্ষাকালে মাছ চাষে করণীয়, বলবেন সুমন কুমার সাহু। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা মশা পুরাণ, বলবেন ডক্টর বিভূতি সাহা, শুনবেন দ্বিতীয় পর্ব। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় কার্তিক ঘোষ ও নীলিমা সাত্রা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা সাপ ও সাবধানতা, এ বিষয়ে বলবেন মরুদ্দেব, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নজরুল গীতি শুনবেন প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। 8:20 কথিকা বিস্মৃত বাঙালি প্রমথনাথ বসু, বলবেন দীপক কুমার দা। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অভিষেক লাহিড়ি। 9:00 গানে গানি, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার, 11:00 যুববাণীর অনুষ্ঠান মন পড়া জাংশন উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় ও শুভাশিস বন্দ্যোপাধ্যায়। অতিথি থাকবেন চিকিৎসা মনোবিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য। 12:00 আধুনিক গান শুনবেন পারমিতা মজুমদারের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী সমীর কুমার দাস। 12:33 শ্রীভবন মহিলা তাঁতিদের কথা আলোচনায় রীনা মালাকার, আরতি বসাক ও স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 ছায়াছবির গান, 1:45 মহিলা মহলের অনুষ্ঠান আমরাও পাড়ি উপস্থাপনায় সঞ্চিতা বটব্বাল। 2:05 প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 2:30 আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দ্বাদশ শ্রেণীর গণিত, উপস্থিত থাকবেন কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষক সুশান্ত কুমার খান ও দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন কথিকা উদ্যান পালনের সমন্বিত উন্নয়নের জন্য মিশন, বলবেন মিলন চন্দ্র বেসরা। এরপরে লোকগীতি পরিবেশন করবেন বিজয় টুডু ও সহশিল্পীবৃন্দ, মতিলাল হাঁসদা ও সহশিল্পীবৃন্দ, শেষে জবারানী মান্ডি ও সহশিল্পীবৃন্দের পরিবেশনে শুনবেন লোকগীতি। 6:38 কৃষি কথার আসর, প্রথমে জরদি কপি জাতীয় ফসলের পরিচর্যা, এ নিয়ে বরুণ কৃষ্ণ কুণ্ডুর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপরে বিকশিত ভারত উন্নয়নমূলক প্রকল্প, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণে অনিমেষ পাহাড়ি অমলেশ চট্টোপাধ্যায়, মিলন খামারিয়া ও সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা 8:00, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 আইনি কথা, ভারতের র্যাগিং ও বুলিং প্রতিরোধী আইন, এ বিষয়ে আইনজীবী বিপাশা রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী কুমুদ রঞ্জন সাঁতরা। 9:30 অনুরোধের আসর। 10:00 ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি শুনবেন প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। 10:45 লোকগীতি শিল্পী সমীর কুমার দাস। 11:00 শ্যামা সঙ্গীত শুনবেন পারমিতা মজুমদারের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী অভিষেক লাহিড়ি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোজ মুরুরি নায়ের কণ্ঠে। 6:35 রামচরিত মানুষ শুনবেন 207 পর্ব। 6:45 ভজন শিল্পী পারমিতা মজুমদার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য। 8:30 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। 8:50 শ্যামাসঙ্গীত শিল্পী দীপঙ্কর রায়। 9:10 রাজধারা, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সারফারাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী কুমুদ রঞ্জন সাঁতরা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। 5:10 ভজন শিল্পী পারমিতা মজুমদার। 5:20 উর্বশী। 6:10 হিন্দি বার্তা। 6:30 গুল গুলসান। 7:10 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছবির গান। 8:15 হরাইজন সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইথ ক্লাসিক্যাল, উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 হিন্দি ছবির গান শুনলেন।

0: গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার প্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গতরাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। অর্থমন্ত্রক জানিয়েছে, 2025-26 অর্থ বছরে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। নেদারল্যান্ডসের অ্যামসেলফিনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। এজন্য 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে দিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রক এক সামাজিক মাধ্যমে পোস্টে জানিয়েছে, প্রশ্নপত্র 4টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 20 থেকে 25 জন নতুন আধিকারিককে NTA অন্তর্ভুক্ত করবে। এছাড়াও তাদের সমস্ত দপ্তরকে একটি নতুন অঞ্চলে স্থানান্তরিত করা হবে, যেখানে CISF এর জওয়ানদের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করে তোলা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সুষ্ঠু স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা, পরিকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের ওপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন DGP এবং CBI এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যাকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আজ জানানো হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গতরাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। 8টি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও 2014 সাল থেকে আউটসোর্সিং এজেন্সি TSR ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের নেওয়া পরীক্ষাগুলিও এই বাতিল তালিকায় রয়েছে। ড্রাগ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি কালেক্টর, দাঁতের ডাক্তার নিয়োগের মতো পরীক্ষাও রয়েছে এর আওতায়। কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, 3 কোটি লাখপতি দিদি তৈরির প্রধানমন্ত্রীর যে স্বপ্ন ছিল তা পূর্ণ হয়েছে। এখন সরকারের লক্ষ্য হল আরও 3 কোটি লাখপতি দিদি তৈরি করা। গতকাল রাজস্থানের বারানে 1258 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর এক অনুষ্ঠানে শ্রী চৌহান বলেন, মহিলাদের স্বনিযুক্তি প্রকল্পে সরকার 13,461 কোটি টাকা বরাদ্দ করেছে। দরিদ্র পরিবারগুলি যাতে নিজস্ব বাড়ি পেতে পারে তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী যেসব মহিলার দ্বিচক্রযান আছে ও মাসিক উপার্জন 15,000 টাকা, তারাও এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন বলে মন্ত্রী জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের তামিলনাড়ু সফরে আজ সন্ধ্যায় চেন্নাই পৌঁছবেন। চেন্নাইয়ের কাছে কোভালামে আয়োজিত দক্ষিণ ভারতের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আগামীকাল তিনি যোগ দেবেন। এই সম্মেলনে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পুদুচেরির মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করবেন। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া DA পাননি তাদের তালিকা আজ সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ। মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, 65% মহার্ঘ ভাতা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী এবং ফিরদৌস শামীম দাবি করেন, অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালতের রায় বলা হয়েছে, বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া DA দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারোল উল্লেখ করেন, রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া

0: হয়েছে, তবে যেসব কর্মচারী এখনো বকেয়া ডিএ পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা দেয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ক্রমবর্ধমান গভীরতা ও কৌশলগত গুরুত্বের ক্ষেত্রে ভারত জাপান অংশীদারিত্বের কথা তুলে ধরেছেন। গতকাল নতুন দিল্লিতে জাপানের এক প্রতিনিধি দলের সামনে তার ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারত ও জাপান শান্তি, প্রগতি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের আকাঙ্ক্ষায় এক দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য 2025-26 অর্থবর্ষে $27.5 বিলিয়ন পৌঁছেছে। সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে জাপান এখন ভারতের পঞ্চম বৃহত্তম অংশীদার। মাদক নিয়ন্ত্রণ পর্ষদ রাজ্য পুলিশের সঙ্গে যৌথ সহযোগিতায় ভারতে মেয়াদোত্তীর্ণ বিদেশি নাগরিকদের একটি আন্তর্জাতিক মাদক চক্রের সন্ধান পেয়েছে। অভিযান চালিয়ে এই চক্রের থেকে ১৫ কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি 4 জন নাইজেরীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পরিবেশ সংক্রান্ত কার্যক্রম জনকল্যাণমুখী, সুস্থায়ী এবং উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া প্রয়োজন বলে ভারত মনে করে। নতুন দিল্লিতে গতকাল দ্বাদশ ব্রিক্স পরিবেশ বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের মূল লক্ষ্য দক্ষিণ বিশ্বের সমস্যাগুলিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা।
1: We draw inspiration from the vision articulated by the Honorable Prime Minister of India, Shri Narendra Modi ji. I quote, our goal will be to redefine BRICS as a building resilience and innovation for cooperation and sustainability. Just as we brought inclusivity to our G20 presidency and placed the concern of the global south at the forefront of the agenda. Similarly, during our presidency of BRICS, we will advance in this forum with a people-centric approach and the spirit of humanity first.
0: জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের অবলুপ্তি, দূষণ এবং দুর্যোগের ঝুঁকির মতো পরিবেশগত চ্যালেঞ্জগুলির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। বনাঞ্চলে অগ্নিকাণ্ড প্রতিরোধ, প্রাথমিক সতর্কতা, আগুন লাগলে তার মোকাবিলা ইত্যাদি ক্ষেত্রে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। অর্থমন্ত্রক জানিয়েছে, 2025-26 অর্থবছরে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলি ঋণ বিতরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মন্ত্রক জানিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রে ঋণ প্রদানের কাঠামোর আওতায় এই ব্যাঙ্কগুলি উল্লেখযোগ্য কাজ করেছে। কৃষি ও আনুষঙ্গিক ক্ষেত্রগুলিতে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির ঋণ পোর্টফোলিও বা ঋণ বিতরণের প্রধান অংশ হিসেবে থাকছে, যার পরিমাণ 3,78,000 কোটি টাকা। অন্যদিকে এমএসএমই বা ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প খাতে ঋণের পরিমাণ ছিল প্রায় 67,000 কোটি টাকা, যা গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে এই ব্যাঙ্কগুলির গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে। হরিয়ানা পুলিশ এক শিশু পাচার চক্রের মূল চক্রী পরগত সিংকে পাঞ্জাবের মুক্তেশ্বর থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্র দেশের বিভিন্ন স্থান থেকে 50টি শিশুকে বিক্রি করেছে। পাঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার মায়াঙ্ক মিশ্র জানিয়েছেন, গত 4 মাস ধরে তারা মূল চক্রীর খোঁজ চালাচ্ছিলেন। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকে তারা যে শর্তাবলী দিয়েছে তা যতদিন না সম্পূর্ণভাবে পূরণ হচ্ছে ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তেহরান কৌশলগতভাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিকে সরাসরি বৈদেশিক নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রত্যাহার ও সামরিক অভিযান বন্ধের শর্তের সঙ্গে যুক্ত করেছে। এদিকে ইরানীয় সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্রের ওপর আক্রমণ হলে শত্রুপক্ষকে তারা যোগ্য জবাব দেবেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে সে দেশের সরকারকে নির্দেশ দিয়েছে। এছাড়া আদালত ইমরান খান ও তার পরিবারের সদস্যদের মধ্যে সাপ্তাহিক সাক্ষাৎ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশে আরও বলা হয়েছে, তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন উজমা খানকে অন্তর্ভুক্ত করে একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD পূর্ব, পশ্চিম, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারত, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমের কোনো কোনো অংশে ভারী থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 6:30। ভারত প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 পরাজিত করেছে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-4 পরাজিত হয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। 600 বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং তার প্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গতরাতে 44 নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। খবর শেষ হলো, পরের খবর 7:25।
2: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বর্ষাকালে মাছ চাষের সতর্কতা। এ বিষয়ে বলছেন মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সুমন কুমার সাহু।
1: দেখুন, এখন বর্ষাকাল চলছে, এই সময়টা আমাদের, এবং এই বর্ষাকালে মাছ চাষের ক্ষেত্রে মাছ চাষী ভাই বন্ধুরা যারা আছেন, কতগুলো বিষয় একটু আমাদেরকে সজাগ থাকতে হবে। তার প্রথম যে বিষয়টা হচ্ছে পুকুরের যে পাড়টাকে আমাকে কিন্তু একটু উঁচু করে রাখতে হবে, কেন বর্ষার সময় আপনার বাইরের জল, পুকুরের জল বেরিয়ে যাওয়ার থেকে বাইরের জল যেগুলো অতি বর্ষায় ধুয়ে এসে পুকুরে এসে পড়ে, তাতে কিন্তু মাছের আপনার বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে এবং অনেক ক্ষেত্রে মাছ মারা যাওয়া, মরে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই। এবং বর্ষাকালে যে পুকুরের যে পাড়, সেই পাড়টাও কিন্তু অনেক সময় কি হয় না, অতি বর্ষণ, ভারী বর্ষণ, এই সমস্ত কারণে, বৃষ্টির কারণে পাড়গুলো ভেঙে যেতে পারে। তাই জন্য পাড় যাতে না ভেঙে যায়, তাই জন্য পুকুরের পাড়ে যদি আমরা কিছু ঘাস বা ছোট ছোট গাছ লাগিয়ে রাখতে পারি, তো তারা কি করে যে মাটির যে বাঁধন, সেই বাঁধনটাকে কিন্তু ওরা রোধ করতে পারে। তবে এ বিষয়েও খেয়াল রাখতে হবে যে গাছ লাগাতে গিয়ে আমরা এমন কোনো গাছ লাগাবো না যে গাছের পাতাগুলো পড়ে আবার পুকুরের জল দূষণ করে, সে বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া বর্ষাকালে পুকুরের জলের যে রঙের পরিবর্তন হতে পারে, হ্যাঁ, কখনো কখনো আপনার জল ঘোলা হয়ে যায়, সেই জন্য আমাকে দেখে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। খুব ঘোলা হলে আমরা সেখানে ফিটকিরি দিয়ে জলটাকে থিটিয়ে দেওয়া, সেই পদ্ধতি নিতে হবে। তাছাড়া লবণ এবং চুনের প্রয়োগ তো রয়েছে। বর্ষাকালে পুকুরে মাছ চাষ করার সময় প্রয়োজনের থেকে বেশি মাছের খাবার কিন্তু দেওয়া যাবে না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এ সময় কি হয় না, আকাশ মেঘলা থাকলে বা বৃষ্টির সম্ভাবনা যখন দেখতে পাবেন, তখন মাছে খাদ্য দেওয়াটা একটু বন্ধ রাখবেন, কারণ এই সময় যদি আমরা খাদ্য বেশি দিয়ে ফেলি, অনেক সময় কিন্তু মাছের আপনার মর্টালিটি আসতে পারে, জল দূষিত হয়ে যাওয়ার বেশি। এবং বর্ষাকালে বিভিন্ন ধরনের জটিল রোগও দেখা যায়, সেই জন্য কয়েকদিন পরপর পুকুর থেকে মাছ তুলে এনে ভালোভাবে আমাকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে মাছের কোনো রকম কোনো রোগ লেগেছে কিনা, হ্যাঁ, রোগের কোনো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি কিনা। যদি দেখতে পাই, আমাকে তৎক্ষণাৎ কিন্তু তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যদি প্রয়োজন হয়, আমরা নিকটবর্তী আমাদের ব্লকের যে মৎস্য দপ্তর রয়েছেন, সেখানে মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক রয়েছেন, ওনার সাথে আমাকে যোগাযোগ করতে হবে। আবার অনেক সময় কি হয় না, বৃষ্টি বর্ষার সময় জলে অক্সিজেনের মাত্রা কিন্তু কমে যায়, তো সে ব্যাপারে আমাকে খেয়াল রাখতে হবে, এবং অক্সিজেন যাতে ঠিক থাকে সেটাকেও মাপতে হবে। এবং বৃষ্টির জলটা আপনার আম্লিক হয়, তাই জন্য কি হয় না, পিএইচের মানটা এই সময়টা অনেকটা কমে যায়। তাই আমাকে বর্ষার সময় জলের পিএইচটা নির্ণয় করে এবং পিএইচটা বাড়ানোর জন্য যে চুন প্রয়োগ করা, এক মিটার গভীরতা এক ডিসিমেল পুকুরে আমাকে 250 গ্রাম করে চুন দেব, সেই বিষয়টাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এই সময় জলটা ঠান্ডা থাকে বর্ষার সময়, তাপমাত্রা কমে যায়, যেটা বললাম যে অক্সিজেনের পরিমাণটা কমে যায়, তো অক্সিজেনটা কমে গেলে এই সময় কিন্তু আমাকে অক্সিজেনের যোগান দেওয়ার জন্য এই আপনার বাইরে থেকে পাম্প মেশিন চালিয়ে ফোয়ারা তৈরি করা বা এয়ারেটার মেশিন যারা ব্যবহার করেন, করে কৃত্রিমভাবে আমরা যাতে অক্সিজেন সরবরাহ করতে পারি, সে বিষয়টাও আমাকে খেয়াল রাখতে হয়। এবং সর্বোপরি যেটা বলার, সেটা হচ্ছে যে জলের যে গুণাগুণ, হ্যাঁ, একটা জলে আপনার দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 5 মিলিগ্রাম/লিটার যেটা থাকতে হবে, কমপক্ষে থাকতে হবে, বা 5 PPM যাকে বলি, সেটা আছে কিনা দেখে নেবেন। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু 12 মিলিগ্রাম/লিটারের নিচে থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং অ্যামোনিয়াটা, সেটাও আপনার 0.025 মিলিগ্রাম/লিটারের নিচে থাকতে হবে, হ্যাঁ, বেশি হয়ে গেলে কিন্তু সেটা বিপদ। পিএইচের মাত্রাটা দেখতে হবে, 7.5 থেকে 8.5 আছে কিনা, খারত্বটা দেখতে

0: তবে 40 থেকে 200 মিলিগ্রাম পার লিটার আছে কিনা, এবং এই সময় জলটা কিন্তু আমরা ঘোলা হয়ে যায়, স্বচ্ছতা হারিয়ে ফেলে, তাই ঘোলাত্মটাও আমাকে দেখে নিতে হবে যাতে এটা 20,000 মিলিগ্রাম পার লিটারের নিচে আছে কিনা, এবং স্বচ্ছতাটা 25 থেকে 30 সেন্টিমিটার আছে কিনা। যারা প্রগতিশীল মাছ চাষি যারা আছেন তারা কিন্তু নিজেরা এগুলোর যে সমস্ত নিজেরা কিন্তু পরীক্ষা করে দেখতে পারেন, অথবা যারা ভাবছেন আমার কথা শুনে যে এগুলো আমি কীভাবে পরীক্ষা করব, তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা প্রতিনিয়ত যোগাযোগ রাখুন আমাদের ব্লকে মৎস্য দপ্তরে যে মৎস্য সম্প্রসারণ আধিকারিক রয়েছেন ওনার কাছে যদি যোগাযোগ রাখেন, এবং এই সমস্ত জল মাটি নিয়ে যদি আপনারা আমাদের ব্লকে হোক, ব্লকে না হলে আপনার জেলা আমাদের মিন ভবনে হোক, এখানে গিয়ে বা আমাদের যে সমস্ত রিসার্চ সেন্টার আছে ওখানে গিয়ে আপনি একে পরীক্ষা করে নিয়ে যাতে একটু সচেতন থাকেন, কারণ বর্ষার সময় কিন্তু মাছের এই সমস্ত সমস্যাগুলো আসে। তবে ঘাবড়ানোর কিছু নেই, আমরা যদি সচেতন থাকতে পারি তবে কিন্তু এই বর্ষার সময় আমরা কিন্তু মাছের আরও উৎপাদন বাড়িয়ে মাছের যোগানও দিতে পারবো এবং মাছ চাষিরা লাভবান হতে পারবেন। এবং আরেকটি যদি বলা সেটা হচ্ছে যে বর্ষার সময় আমরা খেয়াল রাখবো যাতে মাছের যে বললাম যে শুধুমাত্র বর্ষার সময় বলে না, বর্ষার আসার আগে আগে কিন্তু আমাদেরকে এই ব্যাপারে একটু সচেতন রাখতে হবে, এবং যেটা চুন আর লবণের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং যখন আমরা প্রতি মাসে মাসে বললাম 250 গ্রাম করে চুন এবং 100 থেকে 150 গ্রাম লবণ প্রয়োগ করা, কিন্তু বর্ষার সময় এই ডোজটাকে একটু আমরা মাঝে মাঝে বাড়িয়ে দেবো পরিস্থিতি অনুযায়ী, যখন প্রচুর রকমের আপনার ভারী বর্ষণ হচ্ছে বেশ কয়েকদিন ধরে তখন কমে দিতে হবে। আর বর্ষার সময় কিন্তু আপনার পুকুরে সার প্রয়োগ করা, খাবার প্রয়োগ করা, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু নিয়ন্ত্রিত করতে হবে। লাগাতার ধরে নিম্নচাপ চলছে সেই সময় কিন্তু আমরা সার প্রয়োগ করতে যাব না, কোনো রকমভাবে খাওয়ার প্রয়োগ রাখবো না, তখন কিন্তু হিতে বিপরীত হবে। এই কতগুলো বিষয় একটু মাথায় রাখুন, সঠিক পরামর্শ মাথায় রাখুন, মাছ চাষে অত্যন্ত লাভ, বর্ষা ঋতুতে মাছের উৎপাদন অধিক করতে পারবেন।
1: এতক্ষণ শুনলেন বর্ষাকালে মাছ চাষে সতর্কতা, এ বিষয়ে বললেন সুমন কুমার সাহু, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক।
2: এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলার বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। এক সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত জেলাগুলির 2-1টি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ, সেল সিকিউর টিএমটি বার। দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর টিএমটি বার। মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ, সেল সিকিউর টিএমটি বার। দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। মশা পুরাণ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার আজ শুনবেন দ্বিতীয় পর্ব। কথিকাটি বলছেন ডাক্তার বিভূতি সাহা।
2: ডেঙ্গুর কথা আপনারা শুনেছেন। ডেঙ্গু অনেক পুরনো রোগ, পৃথিবীর বহু দেশে, বিশেষত ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল যে দেশগুলোকে আমরা বলি, সেই দেশগুলোতে ডেঙ্গুর প্রভাব আছে। প্রত্যেক বছর বর্ষার পরে এবং খুব বেশি করে শীত পড়া পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ হতে থাকে। ডেঙ্গুর লক্ষণগুলো আপনারা জানেন। ডেঙ্গু তো মূলত জ্বর হয়, জ্বরের সঙ্গে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, বমি বমি ভাব, এবং প্রথম স্তরে যদি রোগ নির্ণয় করে তার যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিছু কিছু মানুষের আরও কিছু গুরুতর সমস্যা দেখা যেতে পারে। যেমন ডেঙ্গুতে দুটো জিনিস ঘটে, একটা হচ্ছে আমাদের রক্তের অণুচক্রিকার সংখ্যা কমে যায়, আরেকটা হচ্ছে আমাদের যে রক্ত রস আছে, আমাদের রক্ত নালী থেকে বেরিয়ে থার্ড স্পেসে আমরা বলি বেরিয়ে চলে যায়, অর্থাৎ বুকে ফুসফুসের পাশে বা পেটের মধ্যে জুড়ে জমা পড়ে। তাহলে আরেকটা কথা মনে রাখতে হবে, ডেঙ্গুর কিন্তু কোনো স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। ডেঙ্গুর চিকিৎসাটা পুরোটাই লক্ষণ ভিত্তিক। আমরা ডেঙ্গু নির্ণয় করি কি করে? ডেঙ্গু নির্ণয় করার জন্য প্রথম পাঁচ দিন ডেঙ্গু NS1 অ্যান্টিজেন বলে একটি পরীক্ষা করা হয়, কিন্তু যেই পরীক্ষার সুবিধা কিন্তু খুব প্রান্তিক স্তরেও বিভিন্ন সরকারি হাসপাতালে বা বেসরকারি জায়গাতেও কিন্তু পরীক্ষার ব্যবস্থা আছে। পাঁচ দিন পেরিয়ে গেলে তখন আমরা একটা ডেঙ্গুর IgM অ্যান্টিবডি পরীক্ষা করি। রোগ তো নির্ণয় হলো, কি চিকিৎসা হবে? ডেঙ্গুতে বললাম যে শরীরের যে রক্তের রস রক্তনালী থেকে বেরিয়ে থার্ড প্লেসে চলে আসে, এই জন্য প্রচুর পরিমাণে তরল পদার্থের প্রয়োজন হয়। যখন মানুষটি মুখে খেতে পারছেন তাকে প্রচুর পরিমাণে শরবত, নুনচিনির জল, ORS, ডাবের জল, সাবুর জল ইত্যাদি দেওয়া হয়। যখন মানুষটি বেশি অসুস্থ হয়ে গেছেন, মুখে যথেষ্ট খেতে পারছেন না বা একটু গুরুতর স্তরে চলে গেছেন, তখন তাদের আমরা ইন্ট্রাভেনাস ফ্লুইড দিই। কাকে কতটা ফ্লুইড দেওয়া হবে, কত সময় ধরে দেওয়া হবে, এগুলোর নির্দেশিকা আছে, চিকিৎসকরা সেইটা জেনে তার ব্যবস্থা করেন। আরেকটা কথা আমি বললাম, ডেঙ্গুতে অণুচক্রিকা কমে যায়। এই অণুচক্রিকা কমে গেলেই কি অণুচক্রিকা দিতে হবে? না। আমাদের এই যে ন্যাশনাল ভেক্টর বোন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম থেকে বলা আছে যে যদি কোনো মানুষের অণুচক্রিকার সংখ্যা 10,000 তলায় চলে যায়, অথবা অণুচক্রিকার সংখ্যা তার উপরে আছে কিন্তু রক্তপাত হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায়, তখন কিন্তু তাকে অণুচক্রিকা দিতে হয়। সেটা কখন দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে, সেগুলোর নির্দেশিকা আছে, এবং সেই জন্য সেটা জেনে আমাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র, সেটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হোক বা সেকেন্ডারি টায়ার হোক বা টার্সিয়ারি টায়ার হোক, সব জায়গাতেই কিন্তু চিকিৎসার ব্যবস্থা আছে। মনে রাখতে হবে, ডেঙ্গুকে যদি যথাযথভাবে চিকিৎসা করা হয় তাহলে ডেঙ্গুর মৃত্যুহার কিন্তু শতকরা একজনের কম হওয়া উচিত। ভালো করে চিকিৎসা করলে আমাদের রাজ্যে যেমন ডেঙ্গুর মৃত্যুহার আরও অনেক কম, কারণ আমাদের রাজ্যে বিভিন্নভাবে এই ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রচার করা হয়, চিকিৎসকরা জানেন, সময় মতো রোগ নির্ণয় করেন, তার চিকিৎসা করেন এবং মানুষ ভালো হয়ে যান। আরেকটা বললাম, ডেঙ্গুকে আটকাবো কীভাবে? ডেঙ্গু আটকানো, যে বললাম ডেঙ্গুর বাহক হচ্ছে ইডিস ইজিপ্টাই জাতীয় মশা। তারা জন্মায় কথা খুব অল্প জমা জল। আপনি বাড়ির পাশে একটা ভাঁড় ফেলে রেখেছেন, ডাবের খোলা ফেলে রেখেছেন, একটা ভাঙা প্লাস্টিকের বালতি ফেলে রেখেছেন, ইভেন রেফ্রিজারেটরের পিছন দিকে যে একটু জল থাকে সেখানে গিয়ে কিন্তু ডেঙ্গুর মশারা ডিম পাড়ে, এবং সেইখান থেকে এক থেকে দু সপ্তাহের মধ্যে ডেঙ্গু জীবাণুটা, মশাটা বেরিয়ে আসে, এবং তারা যদি একজন ডেঙ্গু আক্রান্ত মানুষকে কামড়ায় তখন তার শরীরের মধ্যে সেই ডেঙ্গুর ভাইরাসটা এসে পড়ে, এবং সেই মশা এক থেকে দু সপ্তাহ পরে যদি অসংক্রামিত মানুষকে কামড়ায় তাকে কিন্তু ডেঙ্গুটা ছড়িয়ে দিতে পারে। কাজে মশাকে জন্মাবার জায়গা দেওয়া চলবে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মশা কামড়ায় কখন? ডেঙ্গুর মশা, ডেঙ্গুর মশা কামড়ায় হচ্ছে খুব সকালবেলা বা শেষ বিকেলবেলা বা সন্ধ্যের মুখে। ওই সময়টা আমাদের বিশেষ সতর্ক থাকতে হবে, শরীরে কোনো জায়গা খোলা রাখা যাবে না, ফুল স্লিভ পায়জামা পাঞ্জাবি পরা, দরকার হলে মশা নিরোধক ক্রিম লাগানো,

0: বাড়িতে মসকিউটো নেট লাগানো, এগুলো করে আমাদের কিন্তু মশার কামড় প্রিভেন্ট করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, কেউ কেউ আজকাল বলবেন যে ডেঙ্গু ভ্যাকসিন, হ্যাঁ একটা ডেঙ্গুর টিকা এসেছে, ভারত সরকার একটি ডেঙ্গুর টিকা কিউডেঙ্গা বলে একটি ডেঙ্গু টিকার সম্মতি দিয়েছেন, সেটা হয়তো আগামী বছর থেকে উপলব্ধ হবে। সেটা দুটো মাত্রা দিতে হয়, 4 থেকে 60 বছর বয়স্ক মানুষকে চামড়ার তলায় 2টি মাত্রা ইঞ্জেকশন দেওয়া হয়। দেখা গেছে ট্রায়ালে এটা শতকরা 80% ডেঙ্গু সংক্রমণ আটকায় এবং শতকরা 90% গুরুতর ডেঙ্গু হওয়া থেকে আটকায়। এটার প্রয়োগ কীভাবে হবে সেটা ভারত সরকারের নির্দেশিকা পরে যখন আমরা জানবো তখন সেটা বিস্তারিত আলোচনা করব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন মশা পুরাণ শিরোনামে 3 পর্বের ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব। কথিকাটি বললেন ডাক্তার বিভূতি সাহা। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।

0: সুপ্রভাত, সকলকে স্বাগত জানাই প্রাত্যহিকীতে। সকলে নিশ্চয়ই খুব সুস্থ আছেন, ভালো আছেন। আজ পয়লা ভাদ্র, আরও একটা বাংলার নতুন মাস, বর্ষণমুখর সকাল, হাতেতে আপনাদের পাঠানো সুন্দর সুন্দর চিঠিপত্র। পড়ব আপনাদের চিঠি, আপনাদের সঙ্গে চিঠির মাধ্যমে মেলবন্ধন তৈরি হবে। প্রত্যেক দিনের মতো প্রথমেই আজকের দিনের পাতায় চোখ রাখব।
1: আজ 19 আগস্ট, মহাজাতি সদনের ভিত্তি প্রস্তর স্থাপন 1939 সালের আজকের দিনে হয়। পূর্ণ স্বরাজের দাবিতে আন্দোলন শুরু করার কর্মসূচি কংগ্রেসকে গ্রহণ করার জন্য অনুরোধ করেন সুভাষচন্দ্র বসু, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে। দলের মধ্যে তৈরি হওয়া বিরুদ্ধ হওয়ার জবাব দিতে সভাপতির পদ ত্যাগ করেন সুভাষচন্দ্র বসু। মনে তখন অন্য স্বপ্ন, কলকাতায় স্থাপন করতে হবে বঙ্গীয় কংগ্রেসের প্রধান কার্যালয়। মহাজাতি সদন প্রতিষ্ঠার কথা এই সময়েই মাথায় আসে তাঁর। 1939 সালের আজকের দিন অর্থাৎ 19 আগস্ট এই সদনের ভিত্তি প্রস্তর স্থাপন করতে এসে অসুস্থ কবি রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশের নেতৃপদে বরণ করে, দেশ গৌরব উপাধি দেন। পরবর্তী সময়ে ভবিষ্যতের সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করেন সুভাষচন্দ্র। ফরওয়ার্ড ব্লক গঠন, কারাবরণ, দেশত্যাগ, আজাদ হিন্দ ফৌজ গঠন, একের পর এক অভিযানে ব্রিটিশ সরকারকে পর্যুদস্ত করেন তিনি। কোটি কোটি মুক্তিকামী ভারতবাসীর প্রত্যাশার সঙ্গে জড়িয়ে গিয়েছিল সুভাষচন্দ্র বসুর নাম, আর আজকের দিনেই স্থাপিত হয়েছিল মহাজাতি সদনের ভিত্তি প্রস্তর।
0: আজ 19 আগস্ট, অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতি সাহিত্যিক মোহনলাল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। আজ জন্মগ্রহণ করেন কলকাতাতেই আজকের দিনে। বাবা সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায়, মা করুণা দেবী। অল্প বয়স থেকেই গল্প লেখা শুরু। প্রথম প্রকাশিত গ্রন্থ শিশুদের উপযোগী সোনার ঝর্ণা। পরিসংখ্যানবিদ হিসেবেও তাঁর খ্যাতি ছিল। বোর্ডিং স্কুল, বাবুয়ের অ্যাডভেঞ্চারের মতো তাঁর বহু রচনা বাংলার কিশোর সাহিত্যকে সমৃদ্ধ করেছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির স্মৃতিকথা সম্বলিত দক্ষিণের বারান্দা গ্রন্থের জন্য তিনি সবার কাছে সমাদৃত হয়েছেন। আজ জন্মদিনে তাঁকে আমাদের শ্রদ্ধা।
1: রামদাস সেনের আজ প্রয়াণ দিবস। বহরমপুর কলেজের অন্যতম ট্রাস্টি সংস্কৃতজ্ঞ সাহিত্যিক রামদাস সেনের জন্ম মুর্শিদাবাদের বহরমপুরে। প্রধানত বাড়িতে এবং কিছুদিন বহরমপুর কলেজে শিক্ষালাভ করেন। 1864 সালে তাঁর স্ত্রীর মৃত্যু হলে বিলাপ তরঙ্গ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। এর 8 বছর পর বহরমপুর থেকে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হলে বঙ্কিমচন্দ্রের অনুরোধে তিনি পুরাতত্ত্ব বিষয়ক কয়েকটি প্রবন্ধ রচনা করেন। পুরাতত্ত্ব বিষয়ক গবেষণার জন্য ইটালির ফ্লোরেন্টিনো একাডেমি তাকে ডক্টর উপাধি দেন। নবজীবন, চারুবার্তা, এন্টিকোয়ারি এবং নব্য ভারতের মতো বহু পত্রিকায় তাঁর লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি তত্ত্ব সঙ্গীত লহরী, কুসুমমালা, চতুর্দশপদী কবিতামালা, বুদ্ধ দর্শন, ভারতবর্ষের পুরাতত্ত্ব সমালোচনা, মহাকবি কালিদাস প্রভৃতি গ্রন্থের রচয়িতা। রামদাস সেন প্রয়াত হন 1887 সালের আজকের দিনের 19 আগস্ট তারিখে। তাকে প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধা।
0: প্রখ্যাত ঐতিহাসিক ও গবেষক সুশোভন সরকারের জন্ম মেদিনীপুরের কাঁথিতে হলেও শৈশব কাটে বিহারে। বাবা সুরেশচন্দ্র সরকার ছিলেন সেখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট। প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএ ও এমএ পাশ করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে ডিগ্রি নিয়ে তিনি 1925 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কর্মসূত্রে যুক্ত ছিলেন। 1931 সালে পরিচয় পত্রিকা গোষ্ঠীর সদস্য হিসেবে বিজন রায় ছদ্মনামে ধারাবাহিকভাবে লেখেন রুশ বিপ্লবের পটভূমিকা। অমিত সেন ছদ্মনামে লেখেন নোটস অন দ্য বেঙ্গল রেনেসাঁ, বাংলার ইতিহাসের ধারা, বাংলার নবজাগরণ নিয়ে ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ গ্রন্থ রচনার জন্য 1982 সালে তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। রবীন্দ্র স্মৃতি তাঁর শেষ রচনা। আজ তাঁর জন্মদিন। জন্মদিনে সুশোভন সরকারের প্রতি রইল আমাদের অন্তরের শ্রদ্ধা।
1: উৎপল দত্তর প্রয়াণ দিবস আজ। 1993 সালের আজকের দিনে জীবনাবসান হয় প্রখ্যাত অভিনেতা, নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব উৎপল দত্তের। জীবনের চড়াই উতরাই দেখেছিলেন তিনি, আর দেখেছিলেন বলেই আমৃত্যু জীবন রসের সবটুকু তিনি ছড়িয়ে দিয়ে গিয়েছেন নাট্যাভিনয়ে, নাট্য প্রযোজনায়, জীবনবোধে দীপ্ত ব্যতিক্রমী চরিত্রের রূপদানে। নাট্যকার উৎপল দত্তকে নিয়েই বলা যায় কত কথা। প্রথম দিকে কোনো রাগঢাক না রেখেই তিনি লিখতেন নাটকের সংলাপ। তীক্ষ্ণ অনাবৃত সেই সব সংলাপ হাতুড়ি মারত সমাজের বুকে। সময় যতই গড়িয়েছে ততই শিল্পীর সমদর্শী মন নিয়ে চারপাশের জগৎকে তিনি দেখতে চেয়েছেন। 1958 সালে মঞ্চস্থ হয় তাঁর লেখা ছায়ানট নাটকটি। সিনেমায় কুশীলবদের জীবন নিয়ে তৈরি হওয়া এই নাটকটি জানিয়ে দেয় রূপালী পর্দার সবটুকুই চকচকে নয়। 1959-এ মিনার্ভা থিয়েটারে মুক্তি পাওয়া সারা জাগানো নাটক অঙ্গার। কয়লা খনির জীবন নিয়ে তৈরি হওয়া এই নাটক বিপুল আলোড়ন তোলে। এই নাটকের অভিনেতা বিনুর মুখেই বসেছিল যন্ত্র জীবন থেকে সরে এসে দূরে অন্য কোথাও প্রকৃতির আনন্দময় জীবনে যাওয়ার স্বপ্ন। এরপর ঘুম নেই, 6-এর দশকের শেষ দিকে মঞ্চস্থ হয় সর্বজীন এবং চিরন্তন আবেদনে সমৃদ্ধ ফেরারি ফৌজ। সম্ভবত এটি উৎপল দত্তর শ্রেষ্ঠ নাটক। 3-এর দশকে বাংলার বিপ্লবী যুবশক্তির অভ্যুত্থান নিয়ে তৈরি হওয়া এই নাটক মুক্তিকামী মানুষের মনে গভীর প্রভাব ফেলে।
2: It is a cause, my soul. Let me not name it to you, you chase stars. It is a cause. Yet I'll not shed her blood, nor scar that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. Yet she must die, else she'll betray more men. Put out the light, and then put out the light. If I quench thee, thou flaming minister, I can again thy former life restore, should I repent me. But once put out thy light, thou can...
0: এরপর আসে কল্লোল, টিনের তলোয়ার। নৌবিদ্রোহের ইতিহাস নিয়ে তৈরি হওয়া কল্লোলের বিষয়বস্তুর অভিনবত্বে, প্রয়োগরীতির অসাধারণ নৈপুণ্যে, অসামান্য অভিনয়ে বাংলার রঙ্গমঞ্চে চিরস্থায়ী আসন রেখে গিয়েছে। রূপলী পর্দার ক্ষেত্রেও অসংখ্য স্মরণীয় চরিত্রে অতুলনীয় অভিনয়ের মাধ্যমে বাংলা ও হিন্দি উভয়ে চলচ্চিত্র জগৎকেই সমৃদ্ধ করেছেন তিনি। জীবনের উপান্তে উৎপল দত্তকে আমরা নতুন করে আবিষ্কার করেছিলাম আগন্তুক চলচ্চিত্রে বিশ্বপথিক হিসেবে। উৎপল দত্ত তাঁর প্রয়াণ দিবসে তাঁকে আমাদের অন্তরের শ্রদ্ধা।

আজকের দিনের পাতায় চোখ রাখতে রাখতে প্রত্যেক দিনই যে কথাটা মনে হয় যে আমরা সত্যিই গর্বিত বাঙালি হিসেবে, আমরা গর্বিত ভারতবাসী হিসেবে। আর এখন গানে গানে সেই দেশমাতৃকাকে শ্রদ্ধা জানানোর পালা। দেশবন্দনা সুতপা বসুর কণ্ঠে।

0: দেশবন্দনা শুনলেন সুতপা বসুর কণ্ঠে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয় জানিয়ে দিই একবার। দ্বিতীয় পক্ষের বিষয় বাজে খরচ। অন্য খরচের চেয়ে বাজে খরচে মানুষকে যথার্থ চেনা যায়, বলেছেন প্রাজ্ঞজন। উদরপূর্তির জন্য রুটি কেনার পর টাকা অবশিষ্ট থাকলে গোলাপ ফুল কেনার পরামর্শ দিয়েছিলেন কবি। জীবনের মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে শখ বা শিল্প সুন্দরের সাধনা, সে তো স্বাভাবিক মানব ধর্ম। কিন্তু কেউ কেউ থাকেন সেই নিশ্চয়তা ছাড়াই, হঠাৎ খেয়ালের বশে এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলেন যাতে প্রিয়জনদের কাছ থেকেও যৎপরনায় মুখ ঝামটা খেতে হয়। কিন্তু কি আর করা যায়, একজনের কাছে যা অহেতুক অপ্রয়োজনীয় অপব্যয়, অন্যজনের কাছে তাই প্রাণীর আরাম, বেঁচে থাকার আনন্দ। আপনি কি বলেন? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithirjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয় বাজে খরচ।
0: এই বিষয়ে আপনারা চিঠি লিখেছেন সেই চিঠি পড়ব, তবে তার আগে এখন সময় সেরা পত্রদাতার নাম ঘোষণার। প্রাত্যহিকীর মে মাসের প্রথম পক্ষের বিষয় ছিল ছায়াতরু রবীন্দ্রনাথ। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন সর্বাণী বন্দ্যোপাধ্যায়। ঠিকানা গুরু সদয় দত্ত লেন, সত্যপীরতলা, চন্দননগর। সর্বাণী বন্দ্যোপাধ্যায়, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
2: মে মাসের দ্বিতীয় পক্ষের বিষয় ছিল প্রতীক্ষার প্রহর। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন আম্রপালি চন্দ্র। ঠিকানা দমদম, কলকাতা। আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
0: প্রথম চিঠি লিখছেন কৃষ্ণগোপাল মণ্ডল, উখরা, সারদাপল্লী, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, জীবনে বাজে খরচ করেনি এমন লোক খুঁজে পাওয়া ভার, আমিও এর অন্যথা নই। অনেক সময় অনেক কিছু বাজে খরচ করেছি, আবার তার জন্য অনুশোচনাও হয়েছে। তবে যে বাজে খরচটা করে সবচেয়ে অনুশোচনায় ভুগেছি তা আজও ভুগি, তার কথা একটু তোমাদের বলি। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পড়াকালীন আমার মাথার চুলগুলো আমার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করতে শুরু করল। তারা দলবদ্ধ হয়ে আমার মাথা ছাড়তে শুরু করে। চিরুনি দিয়ে যখন চুল আঁচড়াতাম তখন চিরুনির দাঁতগুলোতে লেগে উঠে আসত গোছা গোছা চুল। মনটা খুব খারাপ হয়ে যেত এসব দেখে, ফলে একটু বয়স বাড়তেই মাথার চুল পাতলা হয়ে এলো। বিয়ের দু আড়াই বছর পর মাথায় কী যে ভূত চাপল, একটা বিজ্ঞাপন দেখে চলে গেলাম হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টারে। ওরা মাথা মেপে জুপে ক্লিপ দিয়ে নেটের উপর সাজানো চুলের পর বেশ লাগিয়ে দিল। বাড়ি ফিরে প্রথমে ঝটকা খেলাম বউয়ের কাছে, মুখ ঝামটা দিয়ে বলল, এসব বাজে খরচের কোনো মানে হয়? মনে মনে ভাবলাম যার জন্য করি চুরি সেই বলে চোর। বন্ধুবান্ধবদের কাছেও ঠাট্টার পাত্র হয়ে গেলাম। তারপর হঠাৎ একদিন শ্বশুর বাড়ি গেলাম, শাশুড়ি দরজা খুলি একটু থতমত খেয়ে, আপনি? তারপরই, ও হ্যাঁ হ্যাঁ, এসো এসো। গিয়ে শ্বশুরমশাইকে প্রণাম করে বসতেই কেমন যেন একটা দৃষ্টিতে তাকিয়ে দেখলেন। শালার বউ তো এক কাঠি এগিয়ে বলেই ফেলল, জামাইবাবু আপনি তো দিদির চেয়ে বয়সে ছোট হয়ে গেছেন। বাড়ি ফিরে এসে ওই কয়েক হাজার টাকার চুল খুলে ফেললাম, আর পড়তে পারিনি, ত্যাগ করলাম চিরতরে। এরপরে গ্রামের অনেকে ওটাকে যাত্রাপালায় প্রপস হিসেবে ব্যবহার করতে চেয়ে নিয়ে যেত, কিন্তু কবে যেন কে নিয়ে গিয়ে আর ফেরত দিয়েই যায়নি। আমি তার হিসাবও রাখিনি আর রাখতেও চাই না, ওটা আমার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল, আর ছিল একটা বিরাট বাজে খরচ, তা মর্মে মর্মে বুঝে গিয়েছিলাম। আজ এত বছর পরও সেই বাজে খরচের কথা ভুলতে পারিনি, যা নিছকই এক আবেগের বশে করে ফেলেছিলাম। সেই বাজে খরচের রাগে আজ যে কয়েকটা সাদা আছে তাতে কলব করতেও লজ্জা হয়। আমার যা তা আমারই থাক, নকলে আমি আর নেই। ইতি কৃষ্ণ গোপাল মণ্ডল, উখরা শারদাপল্লী, পশ্চিম বর্ধমান থেকে লিখলেন।
2: হরিপাল হুগলি থেকে দেবস্মিতা চৌধুরী লিখেছেন। বন্ধু প্রাত্যহিকে, রেগে গেলে মা আমায় ডাকে কিপটে বুড়ি, সঙ্গে যোগ হয় যেমন বাপ তেমনই তার মেয়ে। হ্যাঁ, অযথা পয়সা খরচ করা আমার ধাতে নেই। ছোট থেকে দেখি বাবা এক সেট প্যান্ট শার্ট পরে নিত্য স্কুলে যাচ্ছে, মা একই শাড়ি পরে সব বিয়ে বাড়ি। কখন যেন আমিও শিখে গেলাম নিজের জন্য খরচ মানেই বাজে খরচ। আমরা কৃপণ কিনা জানি না, কিন্তু মা টুকটাক সংসারের জিনিস কিনে বাবার মুখের দিকে তাকিয়ে প্রতিক্রিয়া বুঝতে চেষ্টা করত। বাবা গম্ভীর মুখে বলত, উফ মেয়েরা বড্ড বাজে খরচ করে, যেন সংসারটা শুধু মায়ের একার, খরচ করে মস্ত অপরাধ করে ফেলেছে। মা বাবাকে শুনিয়ে শুনিয়ে আমাকে বলত, পড়াশোনাটা ঠিক মতো কর বুঝলি, বাজে হোক বা কাজে খরচ করতে হলে নিজের পকেটের জোর থাকতে হয়। আত্মাভিমানী মা আমার এখন নিজের মতো করে প্রতিষ্ঠিত, কেনাকাটা করতে পেলে আর কিচ্ছু চায় না। বাবার, আমার, বাড়ির গোপালের, দিদা দাদু সকলের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস, কখনো ফুলের গাছ, কোনোদিন অকারণে আমার জন্য জুঁইয়ের মালা, সব আসে। পুজোয় সবার জন্য জামাকাপড় নিজে পছন্দ করে কিনতে খুব ভালোবাসে, শুধু নিজের জন্য কিচ্ছু নেই। আমি প্রশ্ন করলেই চোখ পাকিয়ে বলে, আলমারিতে কত শাড়ি, পরাই হয় না, শুধু শুধু বাজে খরচ করার কোনো মানে হয়? মায়েরা এমনই, নিজের জীবনটা অন্যের জন্য খরচ করতে করতে ভুলে যায় যে কিশোরী বেলায় সেও ভোরের সূর্যের মতো নরম স্বপ্নের জাল বুনত, সংসারের হিসেব লিখতে লিখতে জীবনের হিসেব আর মেলাতে পারে না, তাই নিজের জমানো টাকা দিয়ে একটা ডায়েরি কিনে বললাম, পুরনো অভ্যাসটি ফিরিয়ে এনে ডায়েরির পাতায় মনের কথাগুলি লিখে ফেলো তো দেখি। মিষ্টি হাসি ছড়িয়ে দিয়ে ডায়েরিটি বুকে জড়িয়ে মা বলে, কি দরকার ছিল শুধু শুধু বাজে খরচ করার? লিখেছেন দেবস্মিতা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে।
0: হরিপাল হুগলি থেকে চিঠির পর এবার বাঁকুড়ার চিঠি। লিখছেন শঙ্খ অধিকারী, গ্রাম মান্ডি, পোস্ট সাবড়াকুন, জেলা বাঁকুড়া। প্রিয় প্রাত্যহিকী, জীবনে বাঁচতে গেলে কিছু করতে হয় কাজ, আর কিছু করতে হয় অকাজ, কিছু বলতে হয় কথা, আর কিছু বলতে হয় বাজে কথা। তেমনি প্রায় সবাই কিছু আবশ্যিক ক্ষেত্রে করে খরচ, আর অতি আবশ্যিক ক্ষেত্রে করে বাজে খরচ। এই খরচ শব্দটির আগে আমরা যতই বাজে বিশেষণটি প্রয়োগ করি না কেন, এই বাজে কিন্তু মোটেই বাজে নয়। এর ভিতরেও লুকিয়েছে বহু আবশ্যিক স্বপ্ন, বহু আকাঙ্ক্ষিত কামনা, কোথাও আবার না পাওয়ার বেদনা, আবার কোথাও প্রতিশ্রুতির দায়ভার বা শুধুই দেখনদারির আত্মদম্ভ। একজনকে চিনতাম, সে প্রতিদিন মালা কিনত তার মৃত স্ত্রীর ছবিতে দেবে বলে। একদিনও তার সে নিয়মের অন্যথা হয়নি। অপুত্রক সেই ভদ্রলোক ধূপ বিক্রি করে সংসার চালায়, রোজগার না হলে ধার করে হলেও কেনে রজনীগন্ধার মালা। আমাদের চোখে সে তো বাজে খরচ, কিন্তু তার কাছে ওই মালা বা মালার কোনো দাম হয় না, সবটাই স্মৃতি জাগরুক আয়োজন মাত্র। আবার এক সময় তো বাগবাজার শোভাবাজারের গলিতে গলিতে বিকেল হলেই হেঁকে যেত বেলফুলের মালা। রসে বসে থাকা এই কলকাতা যখন প্রেম আর আবেগের জন্য খরচ করতে পিছপা হয়নি, সেই সময়টা 1940-42 সময়, যখন অনাহার ক্লিষ্ট মানুষ কলকাতায় ভিড় জমাচ্ছে, না খেতে পেয়ে ফুটপাতে মৃত মানুষ পড়ে থাকছে, কেউ নিজের পকেট থেকে বাজে খরচ করে 2 টাকা দেয়নি, কিন্তু ইতিহাস বলছে সেই একই দিনে হয়তো হাউসফুল যাচ্ছে মিনার বিজলি ছবিঘর। বিজন ভট্টাচার্য লিখছেন নবান্ন, বিয়েবাড়ির এলাহি বাজে খরচ, অথচ পাশেই ডাস্টবিনে কুকুরের সঙ্গে যুদ্ধ করে খেতে হচ্ছে মানুষকে। খরচের রকমারিতে মানুষ চেনা যায়। হ্যাঁ, কবি তো ঠিকই বলেছিলেন, বাজে খরচেই মানুষ চিনতে পারি আমরা। আবশ্যিক খরচ বাদে মানুষ যেসব খরচ করে, সে খরচে তার চরিত্র আর সমাজের প্রতি দায়বদ্ধতা ফুটে ওঠে। উপযোগিতাবাদী দার্শনিকেরা হয়তো এই বাজে খরচের অনুভূতির মূল্য দিতে নারাজ, কিন্তু মানুষের মন কোনো দার্শনিকতার হিসেবে চলে না, চলে স্বীয় অনুভূতির ভালো মন্দের গতি প্রবাহে। তাই বাজে খরচ যদি গঠনমূলক আর বৌদ্ধিক বিকাশের সহযোগী হয়, তাহলে তা স্বাগত। আর বাজে খরচ যদি সমাজের চোখে অশ্লীলতার সীমা অতিক্রম করে, অর্থনৈতিক ভেদাভেদকে প্রকটিত করে তোলে, তবে ইতিহাস সেই খরচকে তার নিজের অদৃশ্য জাবদা খাতায় লিখে রাখে। তারপর একটা সময় আসে যখন একদল মানুষ একজোট

0: সেই বাজে খরচের হিসেব চায়। যেমনভাবে কবিও একদিন চেয়েছিলেন, তোমার অট্টালিকা কারখুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা, তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধুলি কণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। লিখলেন শঙ্খ অধিকারী, গ্রাম মান্ডি, পোস্ট সাবড়াকুন, জেলা বাঁকুড়া থেকে।
1: নাজমুল আহমেদ নয়ন গোদাবাড়ি নসিপুর বাংলাদেশ থেকে লিখেছেন। বাজে খরচ শব্দ দুটো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অযথা টাকা ওড়ানোর এক দৃশ্য। প্রতি মাসের শেষে বাজেট মেলাতে গিয়ে যে বাড়তি হিসেবটুকু দেখে আমরা আঁতকে উঠি, সমাজ তাকে সহজ ভাষায় বলে বাজে খরচ। কিন্তু বাস্তব জীবনের কঠিন সত্যিটা হলো এই, তথাকথিত বাজে খরচের ভেতরেই লুকিয়ে থাকে মানুষের বেঁচে থাকার আসল আনন্দ। প্রতিদিনের জীবনযুদ্ধ আমাদের বড্ড যান্ত্রিক করে তোলে। সকালে উঠে কাজের ব্যস্ততা, দিন শেষে সংসারের চাল ডাল নুন আর বিদ্যুতের বিল মেটানোর ভিড়ে আমরা যখন ক্লান্ত, তখন একটি ছোট গোলাপ ফুল, প্রিয়জনের জন্য পছন্দের একটি খাবার, কিংবা ফুটপাতের ধারে বসে হঠাৎ এক কাপ গরম চা, এগুলো আর্থিক কাতার হিসেবে হয়তো অপচয়, কিন্তু মানসিক স্বাস্থ্যের খাতায় এগুলোই জীবনকে সতেজ রাখার সঞ্জীবনী সুধা। সংসারের টানাপোড়েনে হয়তো প্রিয়জনের মুখোমুখি দাঁড়িয়ে শুনতে হয়, অপ্রয়োজনে এই টাকাটা নষ্ট না করলেও পারতে। তবুও সেই অহেতুক খরচে যখন কারোর মুখে একটুখানি অমলিন হাসি ফুটে ওঠে, তখন সেই বকুনিটুকুর আড়ালেও ছড়িয়ে পড়ে এক অদ্ভুত আত্মতৃপ্তি। একজনের কাছে যা নিছক অর্থের অপব্যয়, অন্যজনের কাছে তাই জীবন সংগ্রামের মাঝে একটুখানি স্বস্তির নিঃশ্বাস। অবশ্যই আয়ের অতিরিক্ত বিলাসবহুল খেয়ালপনা কিংবা ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলে দেওয়া খরচ কখনোই সমর্থনযোগ্য নয়, তবে সংসারের সমস্ত হিসেব নিকাশ মেটানোর পর মনের খোরাক মেটাতে যেটুকু বাউন্ডুলে খরচ আমরা করি তা বাজে খরচ নয়, বরং যান্ত্রিকতার ভিড়ে নিজের অস্তিত্বকে একটু স্নিগ্ধ ছোঁয়া দেওয়া জীবনেরই এক স্বাভাবিক রূপ। শুভেচ্ছান্তে নাজমুল আহমেদ নয়ন গোদাবাড়ি নসিপুর বাংলাদেশ থেকে লিখেছেন।
0: এই মাগগি গন্ডার বাজারে তোমার এবারের বিষয় সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ। এটি লিখছেন মহাশ্বেতা দাসপতি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। বাজে খরচ বিষয়টি আপেক্ষিক, অর্থাৎ আমার কাছে যেটা বাজে খরচ অন্যের কাছে সেটা প্রাসঙ্গিক হতেও পারে। যেমন প্রাইভেট কার, এটি ব্যবহার কারোর কাছে বাজে খরচ হলেও অনেকের কাছে সেটা প্রয়োজনীয়। স্মার্টফোন ব্যবহার কারো কাছে প্রয়োজনীয় হলেও অন্যের দৃষ্টিতে তা হতে পারে বিলাসবহুল খরচ। বাজে খরচকে দুটি দিক থেকে দেখা যায়, ব্যক্তিগত ও সমষ্টিগত। ব্যক্তি পর্যায়ের সীমানা ছাড়িয়ে সমষ্টিগত অপচয় যখন সমাজ ও পরিবেশকে প্রভাবিত করে, তখন তা মারাত্মক রূপ ধারণ করে। আগামী পৃথিবীর অন্যতম মহার্ঘ বস্তু জল, মাটির নিচে জল শেষ হয়ে আসছে। পৃথিবীর বিভিন্ন দেশ সহ ভারতের বিভিন্ন রাজ্যে জল সংকট শুরু হয়ে গেছে, অথচ এখনও আমরা জলের বাজে খরচ বন্ধ করার দিকে নজর দিচ্ছি না। রাস্তার কলে অপ্রয়োজনে অবিরাম জল পড়ছে, চাষের কাজে এখনও মাটির নিচের জল ব্যবহৃত হচ্ছে, বাড়িতে জলের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। জলের এই বাজে খরচ এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার। তেমনি অফিস কিংবা বাড়িতে লোকজন নেই অথচ আলো জ্বলছে, ফ্যান চলছে, এমনকি এসি চলছে।

দেশের জন্য শক্তির এই বাজে খরচ রোধে এক্ষুনি সতর্ক হতে হবে আমাদের। যে দেশের অনেক মানুষ এখনো দুবেলা পেট ভরে খেতে পান না, সেই দেশে বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে নিমন্ত্রিতদের পাতে যখন অনেক নামি দামি খাবার নষ্ট হয় এবং সেগুলো ড্রেনে বা ডাস্টবিনে ফেলা হয়, তখন আমার চোখে জল তো আসে বটেই, যন্ত্রণা হয়, লজ্জা হয় যখন দেখি সেই ড্রেন অথবা ডাস্টবিন থেকে অভুক্ত মানুষ খাবার তুলে খাচ্ছেন। এই বাজে খরচ বন্ধ করা দরকার। ব্যক্তিগত ও সমষ্টিগত ক্ষেত্রে বাজে খরচ বন্ধ করতে পারলে নিজের ও সমাজের কল্যাণে এবং প্রয়োজনে অর্থ তথা সম্পদের সঠিক ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি পাবে। শুভেচ্ছা ও ভালোবাসা সহ মহাশ্বেতা দাশপতি, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে লিখলেন।

0: চিঠির ঝাঁপিয়ে আজ এ পর্যন্তই। এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 79%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যা বৃদ্ধি পেয়ে 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে আজ সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর।
1: সুতরাং বৃষ্টি হয়তো সঙ্গে থাকবে এবং সঙ্গে ছাতাটা আমাদের আজকেও রাখতে হবে। আপনাদের চিঠি পড়লাম, আপনাদের চিঠি পড়ার অপেক্ষাতেই তো থাকি। আপনাদের প্রত্যেকের এত ভালো লেখা, সেই লেখাগুলো আমাদেরকে প্রত্যেক দিন সমৃদ্ধ করে। আমরাও অনেক কিছু অজানা শব্দ, অজানা কথা, অজানা তথ্য জানতে পারি আপনাদের চিঠির মাধ্যমে। তাই এইভাবেই আমাদের চিঠি লিখতে থাকুন।
0: সেই চিঠি আরও বেশি বেশি করে চাই, কিন্তু সেই চিঠি কোন ঠিকানায় পাঠাবেন আর কোন বিষয়ে পাঠাবেন আর একবার বলে দিই, মনে করিয়ে দিই। আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, বাজে খরচ। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি chithijanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আগস্ট মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, বাজে খরচ।
1: প্রত্যেকে ভালো থাকবেন। আজকে কথায় কথায় আপনাদের সঙ্গে ছিলাম আমি কার্তিক ঘোষ,
0: আমি নীলিমা সাত্রা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রিস্কো স্ট্রিটে এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নজনের

0: মৃত্যু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার প্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গতরাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। প্রাক্তন মন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র কুমারকে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে। নেদারল্যান্ডসের অ্যানসেলভেনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের এক হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 5তলা বাড়ির 3তলায় আগুন লাগে। দমকলের সদর দপ্তরের ঠিক পাশেই এই হোটেলে আগুন লাগায় দ্রুত পৌঁছে যায় দমকল বাহিনী। ধোঁয়ায় দম বন্ধ হয়ে কয়েকজন অচৈতন্য হয়ে পড়েন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত 6 জন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। এই জন্য 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে দিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রক এক সামাজিক মাধ্যমে পোস্টে জানিয়েছে, প্রশ্নপত্র 4টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 20 থেকে 25 জন নতুন আধিকারিককে NTA অন্তর্ভুক্ত করবে। এছাড়া তাদের সমস্ত দপ্তরকে একটি নতুন অঞ্চলে স্থানান্তরিত করা হবে, যেখানে CISF-এর জওয়ানদের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করে তোলা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের উপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন DGP এবং CBI-এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ গতকাল জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গত রাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। 8টি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও 2014 সাল থেকে আউটসোর্সিং এজেন্সি TASR ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের নেওয়া পরীক্ষাগুলিও এই বাতিল তালিকায় রয়েছে। ড্রাগ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি কালেক্টর ও দাঁতের ডাক্তারের নিয়োগের মতো পরীক্ষাও রয়েছে এর আওতায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিনের তামিলনাড়ু সফরে আজ সন্ধ্যায় চেন্নাই পৌঁছবেন। চেন্নাইয়ের কাছে কোভালামে আয়োজিত দক্ষিণ ভারতের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আগামীকাল তিনি যোগ দেবেন। এই সম্মেলনে তামিলনাড়ু, কেরলম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পুদুচেরির মুখ্যমন্ত্রীরা অংশ নেবেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল কৌশলগত গুরুত্বের ক্ষেত্রে ভারত জাপান অংশীদারিত্বের কথা তুলে ধরেছেন। গতকাল নতুন দিল্লিতে জাপানের এক প্রতিনিধি দলের সামনে তার ভাষণে শ্রী গোয়েল বলেন, ভারত ও জাপান শান্তি, প্রগতি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উন্নয়নের আকাঙ্ক্ষা এক দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ভারত জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য 2025-26 অর্থবর্ষে $27.5 বিলিয়ন পৌঁছেছে। সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে জাপান এখন ভারতের 5ম বৃহত্তম অংশীদার। মাদক নিয়ন্ত্রণ পর্ষদ রাজ্য পুলিশের সঙ্গে যৌথ সহযোগিতায় ভারতে মেয়াদ উত্তীর্ণ বিদেশি নাগরিকদের একটি আন্তর্জাতিক মাদক চক্রের সন্ধান পেয়েছে। অভিযান চালিয়ে চক্রের থেকে 15 কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি 4 জন নাইজেরীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রতিবাদ আন্দোলনে বহু মানুষের মৃত্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্য সামগ্রীর উপর সেখানে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে।
1: जैसा कि हमने बताया कि बहुत सारे लोगों की जाने गई हैं वहाँ, और साथ ही साथ बहुत सारे लोग वहाँ हताहत हुए, उसके अलावा बहुत लोगों को इंजरीज भी आई हैं, और कि वहाँ पर जो एसेंशियल कमोडिटीज है, जो आम चीजें हैं, आम वस्तुएं हैं रोजमर्रा के, उस पर भी काफी रोक लगाया गया है। और हालात ऐसी है कि जो वहाँ पर लोग हैं उनको अंतर्राष्ट्रीय समुदाय से सिंपैथी की, सॉलिडैरिटी की जरूरत है और वो उनको मिलना चाहिए।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার দেশ বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সেন্টেল এআইআর নিউজ কলকাতাতে। প্রাক্তন মন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র কুমার জৈন, আইএএস কর্মকর্তা ও দিল্লি জল বোর্ডের প্রাক্তন শীর্ষ আধিকারিক উদিত প্রকাশ রায় এবং আরও 4 অভিযুক্তকে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে। দিল্লি জল বোর্ডের বর্জ্য শোধনাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে টেন্ডার প্রক্রিয়ায় এমন কিছু শর্ত ও নিয়ম প্রযুক্ত হয়েছিল যা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। এই কারণে সেই বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যায্য সুবিধে পায়। অর্থমন্ত্রক জানিয়েছে 2025-26 অর্থ বছরে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মন্ত্রক জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রে ঋণ প্রদানের কাঠামোর আওতায় এই ব্যাংকগুলি উল্লেখযোগ্য কাজ করেছে। কৃষি ও আনুষঙ্গিক ক্ষেত্রগুলি আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলির ঋণ পোর্টফোলিও বা ঋণ বিতরণের প্রধান অংশ হিসেবে থাকছে, যার পরিমাণ 378,000 কোটি টাকা। হরিয়ানা পুলিশ এক শিশু পাচার চক্রের মূল চক্রি পরগত সিংকে পাঞ্জাবের মুক্তেশ্বর থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে এই চক্র দেশের বিভিন্ন স্থান থেকে 50টি শিশুকে বিক্রি করেছে। পাঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার মায়াঙ্ক মিশ্র জানিয়েছেন গত 4 মাস ধরে তারা মূল চক্রির খোঁজ চালাচ্ছিলেন। এই চক্রের সঙ্গে যুক্ত থাকা আরও 21 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে 5 জন অভিভাবক আছেন যারা এইসব শিশুদের বেআইনিভাবে গ্রহণ করেছেন। ইরান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকে তারা যে শর্তাবলী দিয়েছে তা যতদিন না সম্পূর্ণভাবে পূরণ করা হচ্ছে ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তেহরান কৌশলগতভাবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টিকে সরাসরি বৈদেশিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার ও সামরিক অভিযান বন্ধের শর্তের সঙ্গে যুক্ত করেছে। এদিকে ইরানীয় সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই ইসলামিক গণতান্ত্রিক রাষ্ট্রের উপর আক্রমণ হলে শত্রুপক্ষকে তার যোগ্য জবাব দেবেন তারা। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করতে সেদেশের সরকারকে নির্দেশ দিয়েছে। এছাড়া আদালত ইমরান খান ও তার পরিবারের সদস্যদের মধ্যে সাপ্তাহিক সাক্ষাৎ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। ওই নির্দেশে আরও বলা হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বোন উজমা খানকে অন্তর্ভুক্ত করে একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে। উল্লেখ্য, 2023 সালের আগস্ট মাস থেকে ইমরান খান আদিলা জেলে বন্দী রয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD পূর্ব পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারত, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, হিমাচল প্রদেশ, কেরালা, মাহে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমের কোনো কোনো অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে উত্তর অভ্যন্তরীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কড়াইকালে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিমে একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা। নেদারল্যান্ডসের অ্যামসেলভেনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6:30। ভারত প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 গোলে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-4 গোলে পরাজিত হয়েছে। ভারত গ্রুপ ডিতে 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। পাকিস্তান সমসংখ্যক ম্যাচ খেলে 1 পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি আক্রমণ এবং তার প্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সদস্যদের নাম আজ ঘোষণা করা হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গত রাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার নিউ মার্কেটে হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত নজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের উত্তরবঙ্গ সফরে আগামীকাল রাজ্যে আসছেন। রাজ্যপাল আরএন রবি দেশের অভ্যন্তরে ঘৃণা ও বিভাজন সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের চা বাগানের জমি বেআইনিভাবে বিক্রি করে প্রচুর অর্থ আয় করেছে বলে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন। ডুরান্ড কাপ ফুটবলে প্রথম সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল এসসি দিল্লির বিরুদ্ধে খেলবে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কলকাতার নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে, আহত 6 জন। জানা গেছে 5 তলা ওই ভবনের 3 তলায় প্রথমে আগুন লাগে, এরপর তা পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে প্রাণ হারান 9 জন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। ছিল না কোনো এমার্জেন্সি গেটও। ঘিঞ্জি এলাকার জন্য উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ঘটনাস্থলে রয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। গোটা এলাকা সিল করে দিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত সোমবার ভোর রাতে বীরভূমের তারাপীঠে হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যু হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনব্যাপী একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা। গতকাল অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অডিটোরিয়ামে গতকাল 1946-এ কলকাতা গণহত্যা নিয়ে বিশেষ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। আচার্য তথা রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি ইতিহাসের এই অন্ধকার অধ্যায়টি নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে দেশভাগ ও সাম্প্রদায়িক হিংসা এবং ভারতীয় সভ্যতার বৈদিক দর্শনের ওপর আলোকপাত করেন। বসুধৈব কুটুম্বকম, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অহিংসা এবং সর্বজনীন ভ্রাতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ভারত ঘৃণা বা বিভাজনের ভিত্তিতে তৈরি হয়নি। একই সঙ্গে তাঁর বক্তব্যে অভ্যন্তরীণ শত্রুর প্রসঙ্গও উঠে আসে। শরীরের কোনো কোষ ক্যান্সারে আক্রান্ত হলে তাকে যেমন বাড়তে দেওয়া যায় না, তেমনি দেশের ভিতরে বিভাজন তৈরি করা শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার বার্তা দেন তিনি। 1946-এর ওই ঘটনা সম্পর্কে নতুন প্রজন্মের অবহিত থাকা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষকদের নিয়মিত ক্লাস নিতে হবে বলে জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়নের সংস্কৃতিও সরকার বরদাস্ত করবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। নিউটাউনের কনভেনশন সেন্টারে গতকাল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিকে নিয়ে 2 দিনব্যাপী এক কর্মশিবিরের উদ্বোধন করেন রাজ্যপাল আরএন রবি। ওই অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী জানান, নিয়মিত ক্লাস ও পঠন পাঠনের পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কলেজগুলিতে নিয়মিত পরিদর্শন চালাতে হবে। মহিলাদের সুরক্ষা এবং সহায়তায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে অন্নপূর্ণা বাহিনী তৈরির জন্য বিজেপির মহিলা মোর্চাকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার ধনধান্য অডিটোরিয়াম ও মহাজাতি সদনে গতকাল অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে থেকে যারা দেশকে দুর্বল করার চেষ্টা করছে তাদের মোকাবিলায় রাজ্য সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই বাহিনী। তিনি আরও জানান, অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে আগামীকাল একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করা হবে। কোনো যোগ্য উপভোক্তা এই প্রকল্পের টাকা না পেলে বা অনুপযুক্ত কেউ এই সুবিধা পেলে সেখানে সরাসরি আপত্তি বা আবেদন জানানো যাবে।
1: আমাদের যে পোর্টাল, সেখানে আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা ওই পোর্টালে বলে দিবেন।
0: সরকারি হাসপাতালে আয়ুষের বহির্বিভাগ বা ওপিডি খোলা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। এর জন্য বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে 484 জন মেডিকেল

মেডিকেল অফিসার, 230 জন ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে। এতদিন আয়ুষ অর্থাৎ আয়ুর্বেদ, যোগ এবং নেচারোপ্যাথি, ইউনানি, হোমিওপ্যাথির চিকিৎসার জন্য আলাদা চিকিৎসা কেন্দ্রে যেতে হতো। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদি কেউ সরকারি হাসপাতালে গিয়ে মনে করেন অ্যালোপ্যাথি চিকিৎসা না করিয়ে আয়ুষ চিকিৎসা করাবেন, তাদের জন্য আলাদা আয়ুষ বহির্বিভাগ খোলা হবে। নাবালিকা বিবাহ, তাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং একাধিক সন্তান নেবার প্রবণতার বিরুদ্ধে

0: দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন সরকারের 100 দিন পূর্তিতে স্বাস্থ্য দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি জানান, নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু ব্লকে এই হার সবচেয়ে বেশি। এ ব্যাপারে পুলিশকে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে চা বাগানের জমি বেআইনিভাবে বিক্রি করে প্রচুর অর্থ আয় করেছে এবং সেই টাকা নির্বাচনের কাজে ব্যবহার করা হয়েছে বলে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল তিনি বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানান।
1: এই 15% থেকে 30% যখন করা হয়েছিল, সেই সময় ফ্রিহোল্ড যখন হলো, কারা কারা ল্যান্ড বেচেছে, ল্যান্ড সেক্রেটারি সাহেবকে অনুরোধ করেছি, আমি সিএম সাহেবকে অনুরোধ করি, কারা বেচলো এবং কত টাকার বিনিময়ে এই ল্যান্ড গুলো এই ফ্রিহোল্ড করে বিক্রি করা হয়েছে, মানে অন পেপারে যে টাকা হয়তো সরকার পায়নি তার বাইরে একটা বড় টাকা হস্তান্তরিত হয়েছে, যে টাকা তৃণমূল কংগ্রেস নির্বাচনের সময় ব্যবহার করেছে।
0: তিনি আরও জানান, তারাপীঠের মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্রে থাকা হোটেলগুলির জন্য একটি গাইডলাইন তৈরি করা হবে। শিলিগুড়িতে পর্যটন দপ্তরের সহযোগিতায় 150 হেক্টর জায়গা নিয়ে গড়ে উঠবে দেশের সবচেয়ে বড় নগর বন। রাখি বন্ধন উপলক্ষে আগামী 28 আগস্ট রাজ্যজুড়ে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করছে রাজ্য সরকার। এজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর সব জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে জেলা সদর, পুর নিগম ও পুরসভার বাছাই করা ওয়ার্ডে অনুষ্ঠান হবে। তেরঙ্গা থিমের রাখি বিনিময়ের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনের উপর জোর দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার হালি শহরে পুলিশ হেফাজতে তৃণমূল কংগ্রেস কর্মী বীরজু কেওতের মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই ঘটনায় ইতোমধ্যে হালি শহর থানার তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড এবং আইসিকে ক্লোজ করা হয়। উল্লেখ্য, গত 6 আগস্ট তোলাবাজি মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হন বীরজু। এরপর 8 আগস্ট ভোরে থানার লকআপের ভেতর থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি কল্যাণীর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে 23টি আসনের মধ্যে 15টিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ও বামেরা 3টি করে এবং কংগ্রেস পেয়েছে 2টি আসন। মহিলাদের জন্য সংরক্ষিত 5টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 4টি এবং কংগ্রেস 1টি আসনে জয় পেয়েছে। ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ ইস্টবেঙ্গল এসসি দিল্লির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। ফাইনাল খেলা হবে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে। গভীর নিম্নচাপটি এখন রাজ্য থেকে সম্পূর্ণভাবে সরে গিয়ে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এবং আজকের মধ্যে শক্তি ক্ষয় করে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ক্ষমতায় আসার পর প্রথম 100 দিন পূর্তি উপলক্ষে রাজ্য সরকার তাদের সাফল্যের খতিয়ান পেশ করেছে। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, নিরাপত্তা, জনকল্যাণ এবং নারী স্বনির্ভরতার মতো একাধিক ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথা বিস্তারিতভাবে তুলে ধরে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার নিউ মার্কেট হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের উত্তরবঙ্গ সফরে আগামীকাল রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
3: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
3: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন।

0: পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে।
1: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.cation@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
2: জানা অজানা,
3: জানা অজানায় শুনছেন ধারাবাহিক কথিকা সাপ ও সাবধানতা, আজ দ্বিতীয় পর্ব। বলছেন মরুদেব,
4: সাপে কামড়ালে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর সাথে সাথে পরিবার পরিজনেরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এই অবস্থায় আত্মীয়, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলেই একসাথে হুড়োহুড়ি করে রোগীর জন্য একটা কিছু করার চেষ্টা করেন। কেউ লঙ্কা খাওয়াচ্ছেন, কেউ মুরগির পায়ু ক্ষতস্থানে লাগাচ্ছেন, কেউ বা গায়ের জোরে কোষে বাঁধন দিচ্ছেন, মা বা স্ত্রী হয়তো গরম দুধ বা চা নিয়ে এলেন, কেউ বা ধারালো ব্লেড বা ছুরি দিয়ে ক্ষতস্থান কাটাছেঁড়া করতে শুরু করলেন, এমন বহু অভিজ্ঞতা হয়েছে। প্রতিটি পদ্ধতি বলা বাহুল্য অবৈজ্ঞানিক। এরকম জটপাকানো অবস্থা চলার পর আসে সিদ্ধান্ত নেওয়ার পালা, ওঝা না হাসপাতাল। উপস্থিত ব্যক্তিরা বিভিন্ন মত ব্যক্ত করেন, এইভাবে অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়। তাই বিজ্ঞানসম্মত উপায়ে কি করণীয় জেনে রাখা জরুরি। রোগীকে কোনোভাবেই হাঁটাচলা করাবেন না, এর ফলে রক্ত সংবহন দ্রুত হয়, বিষক্রিয়াও দ্রুত হয়। রোগীকে কোনো উত্তেজক পানীয় খাওয়াবেন না, ক্ষতস্থান কাটাছেঁড়া করবেন না, এগুলো বিপজ্জনক পদ্ধতি, এভাবে বিষ বার করা যায় না, বরং জীবাণু সংক্রমণের ভয় থাকে। মুখ দিয়ে দংশন স্থান থেকে বিষ টানার চেষ্টা করবেন না। গ্রামেগঞ্জে বহু জায়গায় এখনও নানা রকম অবৈজ্ঞানিক টোটকা পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন কেঁচো সেদ্ধ ঘি, গোলমরিচ, আদার রস খাওয়ানো হয়, মুরগির পায়ু বা বিষ পাথর লাগানো হয়, একথা আগেই বলেছি। এগুলো বিপজ্জনক, রোগীর আরও বিপদ বাড়বে। ওঝাগুনিনের কাছে যাবেন না, অহেতুক সময় নষ্ট না করে সোজা হাসপাতালে যান। মনে রাখুন, বিষধর সাপে কাটার একমাত্র চিকিৎসা অ্যান্টিভেনিন সিরাম দিয়ে করা হয়, এটা একমাত্র হাসপাতালেই সম্ভব। এবার জেনে নিন সাপে কামড়ালে কী করবেন। রোগীকে মানসিক সাহস দিন, সাপ কামড়ানো মানেই মৃত্যু নয়, এটা বোঝান। নিজেরা শান্ত থাকুন, সংযত থাকুন। আতঙ্কে নানা শারীরিক উপসর্গ দেখা যায়, ফলে চিকিৎসা বিভ্রাট ঘটতে পারে। কোষে বাঁধন দেবেন না, রোগী বমি করলে উপুর করে শোয়াতে হবে, যাতে খাদ্যকণা শ্বাসনালীতে ঢুকে না যায়। যে কোনো যানবাহনে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। মুখ দিয়ে লালা পড়লে মুখটাকে একদিকে কাত করে একটা পরিষ্কার কাপড় দিয়ে লালা পরিষ্কার করুন। লালা মুখে আটকে গেলে বিপদ হতে পারে। পথে যেতে যেতে শ্বাসকষ্ট শুরু হলে রোগীর মাথা পেছন দিকে একটু কাত করে রোগীর মুখে মুখ দিয়ে শ্বাসকার্য চালান। চেষ্টা করুন দ্রুত হাসপাতালে পৌঁছতে। পরিশেষে বলি, গ্রামবাসীদের সাপের কামড় এড়াতে হলে কিছু বিষয় মেনে চলুন, যেমন বাড়িঘর পরিষ্কার রাখুন, আশেপাশে জঙ্গল পরিষ্কার করে মাঝে মাঝে ব্লিচিং ফিনাইল ছড়িয়ে দিন, অন্ধকারে কোথাও হাত দেবেন না, সম্ভব হলে রাতে মেঝেতে শোবেন না, শুলে মশারি ব্যবহার করবেন, ঘুটে কয়লা বিচুলির গাদায় না দেখে হাত দেবেন না, ঘরে ইঁদুর যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন, সাপের প্রিয় খাদ্য ইঁদুরের জন্যই সাপ ঘরে ঢোকে, শোয়ার ঘরের কাছাকাছি হাঁস মুরগির ঘর রাখবেন না, অন্ধকারে হাঁস মুরগির ঘরে হাত দেবেন না, রাতে বিছানা বালিশ ভালো করে ঝেড়ে তারপর শোবেন, কারণ মারাত্মক বিষধর কালাচ ঘরে ঢুকে বিছানার আশেপাশে থাকে, ফলে ঘুমের মধ্যে বহু দুর্ঘটনা ঘটে। এখন বর্ষাকাল, এই সময় সাপের থাকার সম্ভাব্য জায়গাগুলো জলে পূর্ণ থাকে, বিষধর সাপ জলে থাকতে পারে না, অথচ বাঁচার জন্যে জীবন সংগ্রাম সব প্রাণীকেই করতে হয়, তখন সাপ খোঁজে উঁচু শুকনো জায়গা, এই কারণেই বাড়িঘরে সাপ ঢুকে পড়ে। চাষি ভাইদেরও মাঠে সতর্ক হয়ে কাজ করতে হবে, গামবুট ব্যবহার করতে পারলে অনেকটা সুরক্ষিত থাকা যায়, এই বিষয়গুলো জানা থাকলে আমরা অনেক বিপদ থেকে বাঁচতে পারব।
3: সাপ ও সাবধানতা দ্বিতীয় পর্ব শুনলেন জানাও জানায়, বললেন মরুদ্দেব।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন নজরুলগীতি শুনবেন প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে।

0: নজরুলগীতি শুনলেন প্রসূন ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কথিকা। বিস্তৃত বাঙালি এই পর্যায়ে আজ শুনবেন প্রমথনাথ বসুর কথা, লিখেছেন দীপক কুমার দা।
1: 1904 সাল কলকাতার একটি বিখ্যাত ইংরেজি দৈনিকে একটি সংবাদ প্রকাশিত হল। জামশেদজি টাটা মধ্যপ্রদেশের ধুলি ও রাজহড়ার কাছে লৌহ ইস্পাত কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর পড়া মাত্র এক বাঙালি ভূতত্ত্ববিদ জামশেদজি টাটাকে চিঠি লেখেন। দীর্ঘ আলাপ আলোচনার ভিত্তিতে 1904 থেকে 1908 এর মধ্যে বর্তমান জামশেদপুরে

এই কারখানা গড়ে ওঠে। যার অসাধারণ দূরদৃষ্টির ফলে এটি সম্ভব হয়েছিল সেই বাঙালি ভূতত্ত্ববিদের নাম প্রমথনাথ বসু। পিএন বোস নামেও তিনি খ্যাত ছিলেন। ঊনবিংশ শতকের গোড়া থেকে বাংলায় যে নবজাগরণের সূচনা হয় তার পরিপ্রেক্ষিতে আধুনিক বিজ্ঞান চর্চায় কালানুক্রমিক বিচারে প্রথম বিজ্ঞানী শিরোপায় যিনি ভূষিত হবেন তিনি রাধানাথ শিকদার। দ্বিতীয় বিজ্ঞানী হিসাবে যার নাম উঠে আসে তিনি প্রমথনাথ বসু। এরপর জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ অনেকেই আসবেন। প্রমথনাথ বসুর জন্ম 1855 সালে তৎকালীন চব্বিশ পরগনায় গোবরডাঙ্গার গৈপুর গ্রামে। পিতা তারাশঙ্কর বসু, মাতা শশীমুখী দেবী। একেবারে শুরুতে তিনি খাঁটুরা আদর্শ বঙ্গবিদ্যালয়ের প্রাথমিক শ্রেণীতে ভর্তি হন। কিছুদিন পর দাদু নবকৃষ্ণ বসু তাঁকে কৃষ্ণনগরে নিয়ে আসেন। দাদুর তত্ত্বাবধানে স্কুল শিক্ষা শুরু হয় কৃষ্ণনগর কলেজিয়েট হাই স্কুলে। এখান থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। 1873-74 নাগাদ গিলক্রিস্ট বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি লন্ডন যাত্রা করেন সেপ্টেম্বর 1874 সালে। ভর্তি হন লন্ডন বিশ্ববিদ্যালয়ে। এখান থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন 1877-এ। বৃত্তির মেয়াদ আরও এক বছর থাকার কারণে ভর্তি হন রয়্যাল স্কুল অব মাইন্সে। এখানে তার বিশেষ বিষয় ছিল জীববিদ্যা এবং পলিওনটোলজি তথা জীবাশ্মবিদ্যা। বিশেষ কৃতিত্বের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হলেও স্বদেশী কার্যকলাপের জন্য তিনি ব্রিটিশের কুনজরে পড়েন। প্রমথনাথ ব্রিটিশ সরকারকে জানান যে সরাসরি চাকুরির নিয়োগপত্র না পেলে তিনি ভারতে ফিরবেন না। শেষমেশ ভারতীয় ভূতত্ত্ব সমীক্ষা পর্ষদ তথা জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কেন্দ্রীয় দপ্তরে তিনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে কলকাতায় ধর্মতলার হেড অফিসে কাজে যোগদান করেন। এখানে তিনি কর্মরত ছিলেন 1880 থেকে 1903 অবধি। এখানে উল্লেখ প্রয়োজন লন্ডনে থাকাকালীন 1880-র ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে ভূতাত্ত্বিক জীবাশ্ম অনুসন্ধান বিষয়ে দুটি দীর্ঘ গবেষণা নিবন্ধ প্রকাশ করেন লন্ডনের দুটি খ্যাতনামা বিজ্ঞান জার্নালে। অনেকে মনে করেন কোনো ভারতীয়ের পক্ষে বিদেশি জার্নালে বিজ্ঞান বিষয়ে গবেষণা নিবন্ধ প্রকাশ এই প্রথম। ভারতে ফিরে সরকারি কাজে যোগ দিয়ে পূর্ণ উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন খনিজ অনুসন্ধানে। অতি দুর্গম পাহাড় পর্বত অরণ্য ঘেরা জঙ্গলে তাঁবু খাটিয়ে লোক লস্কর ঘোড়া উট ভেড়া গাধা এসব নিয়ে চলত ৬ মাসের ফিল্ড ওয়ার্ক। শীত মরশুম অক্টোবর থেকে মার্চ ৬ মাস চলত খনিজ পদার্থ সন্ধানে নানা পরীক্ষা নিরীক্ষা, পাথরের নমুনা সংগ্রহ, খনিজ ম্যাপ তৈরির নানা তথ্য ও উপাদান সংগ্রহ। ৬ মাস পর অফিসে ফিরে চলত রিপোর্ট লেখা, জিওলজি ম্যাপ প্রণয়ন এবং জিএসআই মেমোয়ার্সের জন্য গবেষণা সন্দর্ভ তৈরি। বলা যায় আজকের ভারতের আধুনিক শিল্পায়ন পর্বের অন্যতম মূল কাণ্ডারি তিনি। ১৯০৩ সালে মাত্র ২২ বছর সরকারি চাকরি করার পর তিনি স্বেচ্ছা অবসর গ্রহণ করেন ব্রিটিশের অবিচারের প্রতিবাদে। তার সব রকম যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করে জিএসআই এর সর্বোচ্চ পদ। সুপারিনটেন্ডেন্ট রূপে নিযুক্ত হন ৫ ধাপ নিচের একজন সাহেব অফিসার। স্বেচ্ছা অবসরের পর তিনি উড়িষ্যার নানা স্থানে, কাশ্মীর, বার্মা, আসাম, ত্রিপুরা প্রভৃতি স্থানে বেসরকারি সাহায্যে খনিজ অনুসন্ধানে ব্রতী হন। আসামে তেলের খনির সম্ভাবনা তিনিই প্রথম প্রকাশ করেন। ১৯০৪ সালে জামশেদপুরে টাটাদের লৌহ কারখানা স্থাপন শুধু নয়, আজকের ভারতের বিভিন্ন স্থানে যে লৌহ, তামা, অ্যালুমিনিয়াম, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর, অভ্র ইত্যাদি প্রাকৃতিক আকর খনিজ ভাণ্ডার আবিষ্কার ও তার উত্তোলন ও কারখানা স্থাপন হয়েছে তারও প্রধান কর্মযোগী ছিলেন প্রমথনাথ বসু।

0: তাঁর ভূতাত্ত্বিক কর্মকাণ্ডের মধ্যে ছিল মধ্যপ্রদেশে নর্মদা নদীর নিম্নাংশের খনিজ সন্ধান, রায়পুর অঞ্চলে লিগনাইট কয়লা, জবলপুরে লৌহ ও ম্যাঙ্গানিজ গঠিত খনিজ, রেওয়া ও সন্নিহিত 2000 বর্গমাইল স্থানের খনিজ সন্ধান ও ম্যাপ প্রণয়ন, বাংলায় বরাকর ও রানীগঞ্জে অভ্রেস্তর এবং দার্জিলিং জেলায় কয়লা সন্ধান, সিকিমে তামার আকরিক সন্ধান, ব্রহ্মদেশে কয়লার খনি ও অন্যান্য আকরিক যেমন গ্রানাইট পাথর, স্ফটিক প্রস্তর সন্ধান প্রভৃতি। 1907 সাল অবধি তিনি খনিজ অনুসন্ধানে ব্রতী থেকে পরবর্তী সময়ে লেখালেখি, ব্যায়াম, বাগান পরিচর্যা ইত্যাদি নিয়েই থাকতেন। তাঁর স্ত্রী কমলা বসু ছিলেন বিদুষী মহিলা, প্রখ্যাত লেখক ও ICS রমেশচন্দ্র দত্তের বড় কন্যা। 1882 সালে প্রমথনাথের বিবাহ সভায় রমেশচন্দ্র দত্তের আমন্ত্রণে দুই অতিথি বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের প্রথম মিলন ঘটে, যা ঐতিহাসিক গুরুত্বে চিহ্নিত। দুঃখের বিষয়ে তাঁর বৈজ্ঞানিক কৃতির সেভাবে মূল্যায়ন হয়নি আজও। উল্লেখ্য, আচার্য সত্যেন্দ্রনাথ বসু প্রমথনাথের কাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। বিজ্ঞান শিক্ষা ও গবেষণা কার্যের প্রসারে, বিশেষ করে টেকনিক্যাল তথা প্রযুক্তিবিজ্ঞান শিক্ষার প্রসারে তাঁর অদম্য আগ্রহ ও নিবেদিত প্রচেষ্টা তাঁকে দেশ গঠনের অগ্রপথিকের সম্মানে ভূষিত করেছে। বেঙ্গল টেকনিক্যাল কলেজ, যার তিনি অবৈতনিক রেক্টর ছিলেন প্রতিষ্ঠার থেকে 1920-21 অবধি, সেটি আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রূপ পেয়েছে। প্রমথনাথ বসু একজন বিশিষ্ট দেশনায়ক ও সুলেখক ছিলেন। কলকাতায় কংগ্রেসের অধিবেশনে তিনি শিল্পমেলার আয়োজন করতেন। ভারতে আধুনিক সাবান কারখানা প্রতিষ্ঠায় তিনি অগ্রগণ্য ছিলেন। প্রমথনাথের লেখা অন্যতম বিখ্যাত বই তিন খণ্ডে রচিত আ হিস্ট্রি অব হিন্দু সিভিলাইজেশন ডিউরিং ব্রিটিশ রুল। এছাড়াও তাঁর বহু গ্রন্থ ও পুস্তিকা রয়েছে আধুনিক ভারতের রূপরেখা তৈরির প্রয়াসে। তিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও স্বদেশী জাগরণ প্রয়াসে তাঁর বহুমুখী অবদান ছিল। 1955 সালে তাঁর শতবর্ষে প্রখ্যাত লেখক গবেষক যোগেশচন্দ্র বাগল একটি বই রচনা করেন, পিএন বোস লাইফ অ্যান্ড ওয়ার্কস, ভূতত্ত্ববিদ্যায় এবং সার্বিকভাবে বিজ্ঞান ও শিক্ষার প্রসারে প্রমথনাথ বসুর অবদান নিয়ে জনসাধারণের মধ্যে ইতিবাচক ও ফলপ্রসূ চর্চা হলে তবেই বিস্মৃতির আড়ালে থাকা এই উজ্জ্বল জ্যোতিষ্ককে যথাযথ সম্মান দেওয়া যাবে।
1: বিস্মৃত বাঙালি পর্যায়ে কথিকায় আজ শুনলেন প্রমথনাথ বসুর কথা। লিখেছেন দীপক কুমার দাঁ।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে

0: ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী অভিষেক লাহিড়ী, রাগ বৈরাগী। তবলায় সঙ্গতে রয়েছেন তিমির রায়চৌধুরী।

0: এতক্ষণ শুনলেন বৈরাগীর আগে শরদ, শিল্পী অভিষেক লাহিড়ি, তবলায় সঙ্গত করলেন তিমির রায় চৌধুরী।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
5: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
6: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
7: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
6: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গানে গানে, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। হারমোনিয়াম ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: ছিলো।
1: আরে না না না, তেপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
0: আরে না বাবা না, ময়

0: বলেছিলে?
1: কে বলেছিল? কে?
0: ওই বামন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল।

0: আকাশবাণী কলকাতা শুনছেন বাংলা ছায়াছবির গান। বিজ্ঞাপন বিরতির পর আবারও বাংলা ছায়াছবির গান শুনবেন।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে

0: নতুন উচ্চতায়
1: আপ টু 85% LTV সাথে মানাপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মানাপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মানাপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: হারমোনিয়াম ছায়াছবি থেকে গান শুনছেন পরের গান আরতি মুখোপাধ্যায় এবং পিন্টু ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। গৃহস্থালিতে ব্যবহৃত পাইপবাহিত রান্নার গ্যাস পিএনজি সংযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকার উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গতরাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। দুর্নীতি দমন শাখা ও দিল্লি সরকার প্রাক্তন মন্ত্রী আপ নেতা সত্যেন্দ্র জৈন সহ 5 জনকে জল বোর্ড দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে। কলকাতার নিউ মার্কেটে হোটেলে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরশাহি ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, ব্যবসায়িক লেনদেন এবং আর্থিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে। নেদারল্যান্ডসের অ্যামসেলভিনে পুরুষদের হকি বিশ্বকাপে ভারত আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে।

দেশের গৃহস্থ বাড়িতে পাইপবাহিত রান্নার গ্যাস পিএনজি সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার একটি উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে। আগামী মাসের পয়লা তারিখ থেকে এই প্রকল্প কার্যকর হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সক্রিয় পিএনজি সংযোগের সম্প্রসারণ প্রক্রিয়া আরও দ্রুত করার লক্ষ্যে এই প্রকল্প কার্যকর করা হবে, যাতে আরও বেশি পরিবার তাদের রান্নাঘরে পাইপলাইন বাহিত গ্যাস ব্যবহার শুরু করতে পারে। বর্তমানে দেশে 1,74,00,000 গৃহস্থালী পিএনজি সংযোগ রয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই নতুন প্রকল্পটির মাধ্যমে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি নতুন নতুন এলাকায় পিএনজি গ্যাস পৌঁছে দেওয়ার জন্য তৎপর হবে। মন্ত্রকের মতে, এলপিজি সিলিন্ডারের তুলনায় পাইপলাইন বাহিত গ্যাস নিরাপদ ও সুবিধাজনক বিকল্প। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। এজন্য 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রক এক সামাজিক মাধ্যমে পোস্টে জানিয়েছে, প্রশ্নপত্র 4টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 20 থেকে 25 জন নতুন আধিকারিককে এনটিএতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও তাদের সমস্ত দপ্তরকে একটি নতুন অঞ্চলে স্থানান্তরিত করা হবে, যেখানে সিআইএসএফ এর জওয়ানদের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করে তোলা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা এবং পরিকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গতরাতে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। 8টি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও 2014 সাল থেকে আউটসোর্সিং এজেন্সি টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের নেওয়া পরীক্ষাগুলিও এই বাতিলের তালিকায় রয়েছে। ড্রাগ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি কালেক্টর, দাঁতের ডাক্তার নিয়োগের মতো পরীক্ষাও রয়েছে এর আওতায়। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের ওপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগে তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ গতকাল জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আজ জানানো হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2 দিনের তামিলনাড়ু সফরে আজ সন্ধ্যায় চেন্নাই পৌঁছবেন। চেন্নাইয়ের কাছে কোভালামে আয়োজিত দক্ষিণ ভারতের মুখ্যমন্ত্রীদের সম্মেলনে আগামীকাল তিনি যোগ দেবেন। এই সম্মেলনে তামিলনাড়ু, কেরালাম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পুদুচেরির মুখ্যমন্ত্রীরা অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনব্যাপী একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও উপস্থিত থাকতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রাক্তন মন্ত্রী ও আপ নেতা সত্যেন্দ্র কুমার জৈন, আইএএস কর্মকর্তা এবং দিল্লি জল বোর্ডের প্রাক্তন শীর্ষ আধিকারিক উদিত প্রকাশ রায় এবং আরও 4 অভিযুক্তকে দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে। দিল্লি জল বোর্ডের বর্জ্য শোধনাগার সম্প্রসারণ ও আধুনিকীকরণ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, টেন্ডার প্রক্রিয়ায় এমন কিছু শর্ত ও নিয়ম প্রযুক্ত হয়েছিল যা একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। এ কারণে এই বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য সুবিধা পায়। অন্যদিকে টেন্ডার প্রক্রিয়াকে প্রভাবিত করার লক্ষ্যে বেসরকারি ব্যক্তিরা নির্দিষ্ট কিছু সরকারি কর্মকর্তা ও মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন বলে তদন্তে উঠে এসেছে। কলকাতার নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। দমকল অফিসের অদূরে 5তলা ওই ভবনের 3তলায় গতকাল রাত 2 নাগাদ আগুন লাগে। এরপর তা পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় ভরে যায় হোটেলের ঘরগুলি। ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে প্রাণ হারান 9 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও নিউ মার্কেট থানার পুলিশ। হোটেলটি গলির মধ্যে হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা সিল করে দিয়েছে পুলিশ। ওই হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না।

0: অভিযোগ উঠেছে, ছিল না কোনো আপৎকালীন নির্গমন পথও। ফরেন্সিক বিশেষজ্ঞরা আজই ঘটনাস্থলে যাবেন। উল্লেখ্য, গত সোমবার ভোর রাতে বীরভূমের তারাপীঠে হোটেলে আগুন লেগে নজনের মৃত্যু হয়। এই ঘটনায় হোটেল মালিক প্রবীর পাল ও তার ছেলে কল্যাণ আশিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষমতায় আসার পর প্রথম 100 দিন পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার তাদের সাফল্যের খতিয়ান পেশ করেছে। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, নিরাপত্তা, জনকল্যাণ এবং নারী স্বনির্ভরতার মতো একাধিক ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথা বিস্তারিতভাবে তুলে ধরে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। একটি প্রতিবেদন,
1: মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই 100 দিন পূর্তিতে রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য সরকার। এই রিপোর্টে দাবি করা হয়েছে, এই সময়ের মধ্যে শিল্পে নতুন বিনিয়োগের পথ খুলেছে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং পরিকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্পে গতি এসেছে। একই সঙ্গে স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরা হয়েছে। সরকারি নথিতে শিল্পক্ষেত্রে নতুন শিল্প ক্লাস্টার গঠন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহায়তা, বিনিয়োগ বান্ধব নীতি এবং শ্রমিক কল্যাণের বিভিন্ন উদ্যোগের উল্লেখ রয়েছে। নারী স্বনির্ভরতার ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা প্রকল্প, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত এবং মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহায়তার কথাও উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গে উন্নয়নের একটি নতুন ভিত্তি তৈরি হয়েছে। তবে সরকারের সাফল্যের নম্বর দেওয়ার দায়িত্ব নিজের হাতে না রেখে মানুষের ওপরেই ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি দীর্ঘমেয়াদী উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা মজবুত করার বিষয়ে তাদের দায়বদ্ধতার কথা পুনরায় জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক শেষে যৌথ আন্তঃমন্ত্রক বিবৃতি গ্রহণ করা হয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও প্যারিস সমঝোতার উপর ভিত্তি করে রাষ্ট্রসংঘ কনভেনশন ও 2030 সালের কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আঞ্চলিক অস্থিরতা এবং নিরাপত্তা ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের দরুন সংযুক্ত আরব আমিরশাহী ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, ব্যবসায়িক লেনদেন এবং আর্থিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশ মন্ত্রকের যোগাযোগ আধিকারিক আফরা আল হামিলি বলেছেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং সুসংহত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বজায় রাখাই তাদের উদ্দেশ্য। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে, নৌ পরিবহন ব্যবস্থাকে লক্ষ্য করে ছোড়া এই ক্ষেপণাস্ত্র সমুদ্রে পড়েছে বলে তারা জানিয়েছে। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই ক্ষেপণাস্ত্র ছোড়ার ইরানের দাবি খারিজ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে তেহরান সতর্ক করেছে। ওড়িশার উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে 6টি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রায় 10 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভদ্রক জেলার ভান্ডারি পোখারি এবং তিহিদি ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্ব পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নেদারল্যান্ডসের অ্যামসেলফিনে পুরুষদের হকি বিশ্বকাপে ভারত আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। গৃহস্থালিতে ব্যবহৃত পাইপবাহিত রান্নার গ্যাস পিএনজি সংযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকার উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। আজ কলকাতা জেলার চিঠি, লিখেছেন আমাদের সংবাদদাতা ভজন গঙ্গোপাধ্যায়। বর্ষা মানেই কলকাতার এক অন্যরকম ছবি। কালো মেঘে ঢাকা আকাশ, টুপটাপ থেকে কখনো মুষলধারে বৃষ্টি, ভেজা রাস্তা আর ছাতা মাথায় মানুষের ব্যস্ততায় ছুটে চলা, সব মিলিয়ে শহর যেন নতুন রূপ নেয়। শ্রাবণের শেষে ধরা পড়ল অন্য ছবি। প্রবল বৃষ্টির মধ্যেও ভক্তদের ভিড় উপচে পড়ল প্রাচীন ভূতনাথ মন্দিরে। পুণ্যার্থীরা বৃষ্টিকে উপেক্ষা করে মহাদেবের মাথায় জল ঢাললেন। অন্যদিকে টানা বৃষ্টিতে কলকাতার স্বাভাবিক জনজীবন ব্যাহত। ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার স্ট্রিট, দক্ষিণ বেহালা, সেন্ট্রাল অ্যাভিনিউ ও গড়িয়াহাট সহ বিভিন্ন এলাকায় জল জমে একেবারে নাভিশ্বাস ওঠার অবস্থা। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভার 16টি বোরোর সব পাম্পিং স্টেশন চালু করতে হয়। জমা জল পাম্প করে বার করার কাজ চলল, তবে বৃষ্টি অব্যাহত ছিল তাই সমস্যা পুরোপুরি কাটেনি। এরই মধ্যে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াও আরও এক ধাপে গিয়েছে। 144টি ওয়ার্ড ভেঙে 209টি ওয়ার্ড করার সংশোধনী বিল বিধানসভায় পাশ হয়েছে। এখন অপেক্ষা রাজ্যপালের স্বাক্ষরের। স্বাক্ষর হলেই গেজেট

0: বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন ওয়ার্ডের সীমানাসহ খসড়া প্রকাশ করবে পুর ও নগর উন্নয়ন দফতর। এরপর নাগরিক ও রাজনৈতিক দলগুলির কাছ থেকে আপত্তি ও মতামত চাওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী 58টি পুরনো ওয়ার্ড ভেঙে 123টি নতুন ওয়ার্ড তৈরি করা হবে। বাকি 86টি ওয়ার্ডেরও সীমানা, আয়তন ও ক্রমিক নম্বরে পরিবর্তন আসবে। জনসংখ্যা ও ভোটারের সংখ্যার ভারসাম্য আনা এবং নাগরিক পরিষেবা আরও দ্রুত পৌঁছে দেওয়াই এই পুনর্বিন্যাসের অন্যতম লক্ষ্য। দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হল। 15ই আগস্ট কলকাতা জুড়ে জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হল। সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও পাড়ায় ছিল উৎসবের আবহ। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তাও জোরদার করা হয়। তবে রেড রোডের কুচকাওয়াজে এবারও দেখা যায়নি কলকাতা পুলিশের মাউন্টেড পুলিশকে। 2022 সালের একটি ঘটনায় আইকনিক নামে একটি ঘোড়া জায়ান্ট স্ক্রিনে নিজেদের ছবি দেখে বিভ্রান্ত হয়ে দলছুট হয়েছিল। তারপর থেকেই প্যারেডে ঘোড়াবাহিনী ব্রাত্য। আধিকারিকদের আশা 2027 সালের স্বাধীনতা দিবসে ফের রেড রোডে দেখা যাবে মাউন্টেড পুলিশকে। বিপ্লবের ইতিহাসেও উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1908 সালের 30শে এপ্রিল মুজাফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে বোমা ছোড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। ঘটনার পর ধরপাকড় শুরু হয়। দোসরা মে মুরারিপুকুর রোডের বাগানবাড়িতে পুলিশ হানা দিয়ে বিপ্লবীদের গোপন কর্মকাণ্ডের সন্ধান পায়। অরবিন্দ ঘোষ ও বারীন্দ্র কুমার ঘোষ সহ বহু বিপ্লবী গ্রেফতার হন। শুরু হয় ঐতিহাসিক আলিপুর বোমা মামলা। স্বাধীনতা দিবসের ইতিহাসের সেই ঘটনা আরও একবার আমাদের মনে করিয়ে দিল। স্বাধীনতা দিবসে আলিপুর চিড়িয়াখানাতেও দেখা গিয়েছিল মানুষের ঢল। আরও একবার মনে করানো হল কলকাতার রোমাঞ্চকর ইতিহাস। আগে ব্যারাকপুরের লর্ড ওয়েলসলির উদ্যোগে গড়ে উঠেছিল পশুশালা। পরে 1875 সালে আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয় এবং 1876 সালে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। ব্যারাকপুরের পশুশালার প্রাণীও পরে আলিপুরের সংগ্রহে যুক্ত হয়। নিরাপত্তার ক্ষেত্রে কলকাতা এখন নতুন করে ভাবছে। কখনো আইসিস, আবার কখনো আল কায়দা, ধরা পড়ছে নতুন নতুন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। রাজ্য পুলিশের এসটিএফও তৎপর। ভারত বিরোধী উস্কানিমূলক প্রচারের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। সবশেষে চিকিৎসা ক্ষেত্রে কলকাতায় নতুন সংযোজন গামা নাইফ রেডিও সার্জারি। চালু হয়েছে এই অত্যাধুনিক পরিষেবা। শহরের একটি হাসপাতালে মস্তিষ্কের টিউমার ও বিভিন্ন জটিল স্নায়ুরোগে কাঁটাছেঁড়া ছাড়াই নির্দিষ্ট অংশে অত্যন্ত নিখুঁতভাবে বিকিরণ প্রয়োগ করে চিকিৎসা করা সম্ভব। পিটিউইটারি ম্যাক্রো অ্যাডোনেমায় আক্রান্ত এক যুবকের চিকিৎসার মাধ্যমে এই পরিষেবার সূচনা হয়। মস্তিষ্কের টিউমার ছাড়াও রক্তনালীর অস্বাভাবিকতা, ট্রাইজেমিনাল নিউরালজিয়া ও কিছু কার্যগত স্নায়ুরোগের চিকিৎসাতেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। জেলার চিঠি শেষ হল। আজ ছিল কলকাতা জেলার চিঠি। লিখেছেন আমাদের সংবাদদাতা ভজন গঙ্গোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার। মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন। সোনার খাঁচা ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: LTV সাথে মানাপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
0: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মানাপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মানাপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: ছায়াছবির গান শুনছেন সোনার খাঁচা ছবির পর এবারে ময়না ছবির গান, দ্বৈতকণ্ঠে মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়।

0: গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, একটু পরে গানের ভেলা।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন গানের ভেলা। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা নাগ তহবিলদার। আজ গানের ভেলায় ছায়াছবির গান।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
3: সুপ্রভাত সকলকে, গানের ভেলায় স্বাগত। বুধবারের গানের ভেলা মানেই ছায়াছবির গান এবং তা নিয়ে টুকিটাকি কথা। আজকেও ছায়াছবির গানের ভেলায় অনেক গান থাকবে, তবে সে গানগুলোর একটা সেতু থাকবে। সেতুটা কীরকম দেখুন, এই যে ছায়া আর ছবি দিয়ে যে গল্প তৈরি হয়, বা বলতে পারি গল্প থেকে যে ছবি তৈরি হয়, তা তো আসলে সাহিত্যেরই নামান্তর। প্রত্যেকটি চিত্রনাট্য আসলে একটা সাহিত্য, তা সে আমাদের প্রথিতযশা সাহিত্যিকদের বিভিন্ন গল্প থেকে, উপন্যাসের পাতা থেকে উঠে আসুক, বা একটি ছবি তৈরি করার জন্যই একটি গল্প লেখা হোক। তো প্রত্যেকটি গল্প সেগুলো সাহিত্যের অঙ্গ, সেখান থেকে একজন পরিচালকের ভাবনা, তার বলতে পারি যে আপন মনের মাধুরী মিশিয়ে

যে ছবি তৈরি হয়, চলচ্চিত্র তৈরি হয়, তার মধ্যে কলা কুশলীরা তারাও তাদের নিজেদের মতন করেন, তাদের দক্ষতা, তাদের মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, বোধ দিয়ে চরিত্রটিকে একটা জীবন্ত রূপ দেন। তার সঙ্গে থাকে সঙ্গীত, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের ভারতীয় চলচ্চিত্রের তা হলো সঙ্গীতের ভূমিকা। এই যে একটা গোটা ইন্ডাস্ট্রি, একটা গোটা শিল্প, এই যে শিল্পই দেখুন, আমরা শিল্প বলে বা শিল্পের জায়গায় এসে দাঁড়িয়ে যেতে পারি, যে সমস্ত বিষয়টা একটা শিল্পের আঙ্গিক, একটা শিল্পের রূপ, এবং আসলেই এটা একটা শিল্প। এর মধ্যে অসংখ্য অজস্র মানুষ জড়িয়ে আছেন সেই শিল্প আর কলাকে নিয়ে। কিন্তু সময়ের সাথে সাথে যেভাবে সাহিত্যের শব্দ বদলেছে, সাহিত্যের রূপরেখা বদলেছে, চলচ্চিত্র তেমনি করে বদলেছে, ঠিক চিত্রনাট্য যেভাবে বদলেছে। আসলে এই সাহিত্যগুলো তো আমাদের প্রত্যেকের, প্রত্যেকটি মানুষের আসলে সমাজের রূপরেখা। তাই সমাজের পরিবর্তন, দেশের পরিবর্তন, আন্তর্জাতিক যে পরিবর্তন, সেখানে ভাবনায়, চিন্তায়, প্রযুক্তিতে সব কিছুরই ওই লেখাজোকা হয়ে থাকে সেই সাহিত্যে, সেই পরিবর্তনের কথা আতা রূপ পায় ছবি। আর যেটা বলছিলাম যে সঙ্গীত আমাদের ভারতীয় চলচ্চিত্রের একটা অসম্ভব গুরুত্বপূর্ণ দিক, একটা সেটাকে একটা পৃথক ইন্ডাস্ট্রিও বলা যায়। বহু মডার্ন সং থেকে, কখনো কখনো প্রচুর অ্যালবাম থেকে সঙ্গীত ছবিতে এসেছে, যে তার আধারে হয়তো, তার ভিত্তিতে হয়তো চলচ্চিত্র তৈরি হয়েছে, চরিত্রের নাম তৈরি হয়েছে বা চরিত্রের রূপ দেওয়া হয়েছে, অসংখ্য গল্প আছে তা নিয়ে। আমরা আজকে যে গানগুলো শুনব, প্রথমে বলছিলাম যে সেতুর কথা, হ্যাঁ সেতুটা আসলেই পরিবর্তনের সেতু। প্রেম অপ্রেম, ব্যথা বিরহ, আনন্দ যন্ত্রণা, সব কিছু না বড্ড বদলে গেছে জানেন, আপনিও জানেন, আমিও জানি। আর সেই বদলের কথা ধরা হয়েছে যেভাবে সঙ্গীতে, আমরা সেগুলোকে একটু পাশাপাশি রেখে দেখব। প্রথমে আমি যে গানটি শোনালাম আপনাদের, এবং আমি নিজেও শুনছিলাম, সোমলতা আচার্য চৌধুরী এবং অনুপম রায়ের দ্বৈত কণ্ঠে, ছবির আমার আমি, এই ছবিটি 2014 সালে ছবিটি তৈরি হয়। এবং এটি অর্ক সিনহার, এই গানটি গীতিকার অর্ক সিনহা আর শিবাশিস বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছিলেন। এবার দেখুন, এখন যে গানটি শোনাবো, এই যে গানটি এতক্ষণ শুনছিলাম সেটা তো একটা বিরহের গান, সেখানে বিচ্ছেদের একটি গান। এবার যদিও বিরহ আর বিচ্ছেদ আক্ষরিকভাবে যে এক তা নয়, তবু আমি বলছি যে এবার যে গানটি শুনব সেটিও না সেই আপাত বিরহের একটি গান। এই গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমরা জানি যে এই ধরনের গানে পুলক বন্দ্যোপাধ্যায় কতখানি অনবদ্য। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় বা পিলাহেরির সুরে, আর এই গানটি গেয়েছেন, হ্যাঁ, পঙ্কজ উদাস, আর ছবির নাম আমার তুমি। সেই দিনের গানের কথা, সেই দিনের সুর, দেখুন তো আপনার কাছে একটু পৃথক লাগে কি না? নিশ্চয়ই লাগবে, ভালো মন্দর জায়গায় যাচ্ছি না, সেটা তো আমরা আমাদের মতন করে, আমাদের মানসিক অবস্থানের উপর নির্ভর করে, আমরা কোন গানটা ভালো, কোনটা সেই মুহূর্তে ভালো লাগছে, এটা আপেক্ষিক। কিন্তু বদলটাকে শুধু একটু কানে রাখুন। এবারে পঙ্কজ উদাসের কণ্ঠে এই গানটি।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: এবারে ভূপিন্দারের কণ্ঠে একখানি গান শুনবো। এই গানটি প্রায় 47 বছর আগের গানটি, মানে ছবিটি যখন প্রকাশিত হয়েছিল, রিলিজ হয়েছিল, সেই সময় ছবিটির নাম হচ্ছে প্রহরী। এই ছবিটির গান শুনব ভূপিন্দারের কণ্ঠে। আর তারপরে এই সময়ের একটি গান, সেটা মোনালি ঠাকুরের কণ্ঠে আমরা শুনব। দুটো গানই আপনাদের পরিচিত, আপনারা বহুবার শুনেছেন, দুটো গানকে একটু পাশাপাশি রেখে চলুন, শুনে আসি।

পছন্দের গানের কথা বলতে পারেন, যে সেকালের গান নাকি একালের গান, আর সেটা কেন পছন্দ, সেগুলো নিয়েও একটু কথা হতে পারে 2213134 তে 0332213132।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: এবারে যে গান শোনাবো, সে গানগুলো আমাদের খুব পছন্দের, সেটা হচ্ছে লোকগান। এবার বাংলা ছায়াছবির মধ্যে লোকগানের ব্যবহার অসংখ্যভাবে হয়েছে। আমাদের বিভিন্ন, যখন বিভিন্ন মানসিক অবস্থান, সেই অবস্থানে লোকগান আমাদেরকে অন্যরকম এক আশ্রয় দেয়। তো বাংলা চলচ্চিত্রেও সেই ব্যবহার, সেই পরীক্ষামূলক ব্যবহার বিভিন্ন সময়ে হয়েছে। এখন আমি পাশাপাশি দুটি গান আপনাদেরকে শোনাবো, একটি এখনকার সময়ের আর একটি কিছুদিন আগের, বেশ কয়েক বছর আগের গান।

গানটি শোনাবো আরশিনগর ছবি থেকে পার্বতী দাস পাউলের কণ্ঠে, আর পাশাপাশি শোনাবো অমৃত কুম্ভের সন্ধানে সেই বিখ্যাত গানটি অমর পালের কণ্ঠে, যা আমার সাংঘাতিক পছন্দের, রেখেছে আপনাদের জন্য। চলুন প্রথমে পার্বতী দাস পাউলের কণ্ঠে এই গানটি

0: সংবেদনশীল সমাজমনস্ক বাঙালি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য কিন্তু চলচ্চিত্র খুঁজে নেয়নি। সেটা শুধুমাত্র তার বিলাসিতা নয় বা কোনো রকমভাবে সময় কাটিয়ে ফেলা নয়, সে তার মধ্যে ছোট ছোট যে জীবন বোধ মননকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে এবং থাকতেও চেয়েছে। আর তাই হয়তো চলচ্চিত্রকার যারা পরিচালক তাঁরাও এ ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল থেকেছেন। আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি আমাদের রাজ্যেই দেখি, সেখানে যে বিশ্বমানের চলচ্চিত্র তৈরি হয়েছে বিভিন্ন সময়ে এবং যে চলচ্চিত্রকার আন্তর্জাতিক মানের চলচ্চিত্র তারা তৈরি করেছেন, সেখানে কিন্তু সেই সংবেদনশীলতা এবং সেই পর্যবেক্ষণ আসলে মানুষকে খুঁজে পাওয়ার থেকে মনে হয় বড় বড় আর কিছু নেই। খুঁজে পাওয়া মানে তাকে অবলোকন করা, তাকে বারবার ফিরে দেখা। সমাজকে ফিরে দেখা মানে কিন্তু আসলে মানুষকে দেখা, মানুষকে লক্ষ্য করা, তার চাওয়া পাওয়াকে বোঝা, এবং সেগুলো ওই সেলুলয়েডে নিখুঁত করে ফুটিয়ে তোলার মধ্যে যে শিল্প, সেই শিল্পই কিন্তু আমাদেরকে ছুঁয়ে থাকে। আমরা বারবার ফিরে ফিরে সেই চেনা ছবি দেখি, চেনা মুখ দেখি, আর চেনা গান শুনি, আজও যেমন শুনছি। এবারে চলুন মান্না দের কণ্ঠে এই গানটি শুনে আসি।
1: এবার মূলে সুতো হব

মৌচাক ছবির গান শুনলাম মান্নাদের কণ্ঠে। এবারে চলুন শুনি এভাবেই গল্প হোক রূপঙ্কর বাগচির কণ্ঠে।

এবারে কিশোর কুমারের কণ্ঠে একখানি গান শোনাবো, যে গানটি আমরা বহুবার শুনেছি, বহুবার শুনি, কিন্তু এই গানটি না একটা আমার মনে হয় যে গৌরীপ্রসন্ন মজুমদার তো সাংঘাতিক ভার্সেটাইল একজন সুরকার, গীতিকার, তো আমরা তাঁকে যখন সুরকার গৌরীপ্রসন্ন মজুমদারকে আমরা বিভিন্ন রকম গানে বিভিন্ন রকম সুরে পেয়েছি, এই গানের সুরটা কিন্তু কোথাও যেন একটা হয় না একটা বেঞ্চমার্ক যেখান থেকে পরিবর্তনের ঢেউ তৈরি হয়, এই গানটি কিন্তু সেরকম। আর হ্যাঁ, আমাদের অত্যন্ত প্রিয় যিনি এই সঙ্গীতের জগতের উজ্জ্বল, যার কণ্ঠেই এই গানটি আরও উজ্জ্বল হয়ে আছে, তিনি কিশোর কুমার। চলুন আরাধনা ছবির এই গানটি শুনে আসি।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
5: নতুন পুরনো আসলে সবটাই মনের ব্যাপার। আসলে পাল্টে যায় সময়, পাল্টে যায় ভাবনা। যেরকম বলছিলাম একদম প্রথমে অনুষ্ঠানের শুরুতেই, আসলে এই পরিবর্তনটা তো আপেক্ষিক নয়। এই পরিবর্তনটা কখনো কখনো আমাদের সময়ের সঙ্গে সঙ্গে, সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে, প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে, এটাকে সেটাকেই বলা হয় হয়তো আপগ্রেডেশন। এখন শিল্পের আপগ্রেডেশন সেটা আপেক্ষিক, আপনি কোনটাকে নেবেন আর কোনটাকে রাখবেন আর কোনটাকে একটু দূরে সরিয়ে রাখবেন।

রং মিলান্তি ছবির গান শুনছিলাম কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায় নীল দত্তর সুরে তাঁরই কণ্ঠে। যেতে যেতে আরেকটি গান আপনাদের শোনাবো, হ্যাঁ একালের নয় সেকালের গান, দ্বৈতকণ্ঠে অমিত কুমার এবং আশা ভোঁসলে, আমাদের খুব পরিচিত। পাশাপাশি রাখি, চলুন দেখি কেমন লাগে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি নিবেদিতা নাগ তহবিলদার। খুব ভালো থাকুন সকলে, আজ আসি

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরেই যুববাণীর অনুষ্ঠান।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: এখন যুববাণীর অনুষ্ঠান, আপনাদের সঙ্গে আঁখি মুখোপাধ্যায় এবং শুভাশিস বন্দ্যোপাধ্যায়।

0: আচ্ছা আখি, সত্যি করে বলো তো, কাল কতক্ষণ জেগেছিলে রাত্রে, আর কতক্ষণ ধরে এই কথা ভেবেছো যে জীবনটা কোন দিকে যাচ্ছে ভাই, আর পারা যাচ্ছে না?
1: এই রে, তুমি কি করে আমার মন পাড়ায় কিছু কি দিচ্ছ শুভাশিস?
0: না না, বলো বলো, গেস করলাম, ঠিক গেস করলাম তো?
1: হ্যাঁ, একেবারেই তাই। আসলে মানে এটা বোধ হয় আখির একার নয়, আখি, শুভাশিস এবং যারা আমাদেরকে শুনছে তাদের সবারই কি এই অভ্যেসটা শুভাশিস?
0: একদম
1: ঠিকই বলেছো,
0: ইনস্টাগ্রাম রিলস একটুখানি স্ক্রল করতে করতে ঘুমটা পুরোই গেছে।
1: হ্যাঁ, মানে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে কিন্তু ওই বিছানায় শুয়ে দেড়টা দুটো অবধি ফোন স্ক্রলিং, এবং তারপর দেখছি যে কখন তিনটে বেজে গেল, ঘুম আর হলো না।
0: ভাবা যায় মানে, আর যেটা তুমি বললে যে শুধুমাত্র এটা তোমার বা আমার সমস্যা নয়, আমাদের সমস্যা, মানে এই মুহূর্তে যারা রেডিও শুনছে বা আমাদেরকে শুনছে ওপার থেকে, বাসে ঝুলতে ঝুলতে হোক, ট্রাফিকে আটকে হোক, কিংবা পড়ার টেবিলে, সবারই মোটামুটি একই গল্প যে আমরা সারাদিন ধরে বলি বড় স্ট্রেস ভাই, অ্যাংজাইটিতে মাথা ফেটে যাচ্ছে, কিন্তু কাজের কাজটা কি করি, চায় একটা চুমুক দিয়ে আর বলি ধুর জীবনটাই বোধ হয় এমন, আর কিছু ভালো লাগে না।
1: এক্স্যাক্টলি, একদম, মানে তুমি আমার মনের কথাটা এবং আমাদেরকে যারা শুনছে তাদের মনের কথাটা বলে ফেলেছো। দেখো এই প্রবলেমে আর এই অ্যাংজাইটি, এই যে ব্যাপার স্যাপার, এগুলোতে তো আমরা পিএইচডি করে ফেলেছি, কিন্তু সমাধানের বেলায় সেই ব্যাপারে লবডঙ্কা। আর তাই আজ আমরা কোনোভাবেই কোনো রকম জ্ঞান দেব না, আজকে আমরা বন্ধুদের বলবো সেই সমস্ত রিয়েল লাইফ হ্যাক্সের কথা, ছোট ছোট টিপসের কথা যেগুলো আমরা খুঁজে বেড়াই। মানে সমস্যা তো প্রচুর, কিন্তু সমাধান কই? আজ কিন্তু থাকবে সমাধান প্রচুর।
0: একদম, মানে সমস্যা নিয়ে তো কথা হয়, একটু সমাধানে আমরা ফোকাস করবো। যেমন খুব ছোট ছোট বিষয়, যে অফিসে গেলে এই যে বস যদি হুট করে তোমাকে রিয়্যাক্ট করে, সেই সময় তুমি সেটা কিভাবে সামাল দেবে, বা কি 5 সেকেন্ডের একটা ছোট্ট শ্বাস নেওয়ার ট্রিক থাকতে পারে, কিংবা কাজ শেষে যখন বাড়ি ফিরলে কোনো গিল ছাড়া আধ ঘন্টা ফোনটাকে একটু ফ্লাইট মোড করে রেখে কিছুক্ষণ নিজেকে স্পেস দাও, একটু নিজের মনটার খবর নাও, এরকম ছোট ছোট বিষয়, তাই তো?
1: একদমই তাই। মানে হিলিং মানে যে আমাদেরকে সেই পাহাড়ের চূড়ায় গিয়ে একদম যোগব্যায়াম করতে হবে বা কোনো সাধনা করতে হবে, তা কিন্তু নয়। হিলিং হচ্ছে দিনের শেষে নিজের জন্য একটু স্পেস দেওয়া, তাই তো? নিজের মন খারাপের, নিজের মনের খবর নেওয়া, শুধু মনের খারাপ কেন, মনের খারাপ ভালো সবকিছুরই একটু খবর নেওয়া,
0: একটু নিজের সঙ্গে বসা, তাই না? তাহলে আজকে নো প্যানিক, নো ওভারথিংকিং, আজ আমরা একসঙ্গে একটু শিখবো, একটু জানবো যে কিভাবে প্রতিদিনের এই ব্যস্ততার ভিতর থেকে নিজের মনের যত্ন নিতে হয়। তো আমাদের এই হিলিং জার্নি নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আখি বা আমি কেউ এই বিষয়ে খুব একটা দক্ষ নই, তাই আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষ অতিথি, মনোবিদ ডক্টর অন্বেষা ভট্টাচার্য, তাই তো?
1: আর আজকে তোমাদের এবং আমাদের যত সমস্যা রয়েছে, মানে সমস্যা নয়, আমাদের সমস্ত সমাধানের পথই দিদি বলে দেবেন, এবং শুনতে শুনতে তোমাদেরও যে টুকটাক সমস্যাগুলো হয় তোমরাও আমাদের জানাতে পারো। কি করে জানাবে? আমাদের ফোন লাইন ওপেন রয়েছে, তোমরা আমাদের ফোন করতে পারো 0332213134 এই নাম্বারে।
0: এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, মানে যুববাণী কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের যে আজকের অনুষ্ঠানের পোস্টার রয়েছে ঠিক তার নিচে কমেন্ট করে তুমি তোমার প্রশ্ন বা মতামত রাখতে পারো ম্যামের কাছে। তাহলে ম্যাম, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার, অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, তাহলে আমরা আমাদের এই যে এত প্রশ্ন রয়েছে সমাধান নিয়ে আখি, সেদিকে আমরা গুটি গুটি পায়ে এবার এগিয়ে যাই নাকি ম্যামের কাছে?
1: একেবারেই তাই, মানে সময়টা তো আমাদের খুবই সীমিত নাকি তো?
0: হ্যাঁ হ্যাঁ, তবে এখন আমরা সময়ের চোখ রাঙানি খুব একটা শুনবো না, আমরা বরং গুটি গুটি পাই একটু চলি।
1: কিন্তু এই যে সমস্যা জীবনে এত, যে আজকে যখন সমাধানের খোঁজ পেয়েছি তখন তো প্রথম থেকে আমার মনটা ভীষণ উৎফুল্ল, যে আজকে একটা দিন যেখানে সমস্যারই থাকবে শুধুই সমাধান, এবং আসুক সমস্যার আজকে একদম
0: বুঝে নেবো,
1: বুঝে নেবো, দেখে নেবো ওদের।
0: তাহলে একদম ম্যাম, প্রথমেই আমাদের যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে আমাদের বিষয় হচ্ছে হিলিং জার্নি। প্রথমেই জানতে চাইবো যে হিলিং বলতে আমরা ঠিক কি বুঝি, হিলিং বিষয়টা যদি একটু সহজ করে আমাদের বোঝান।
3: হিলিং মানে নিজের সার্বিক ভালো থাকার দিকে আরেকটু চলা আর কি, ফলে কখনোই আমরা এটা বলবো না যে কারোর হিলিং পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, তাই না? যতদিন আমরা বেঁচে আছি আমাদের হিলিংয়ের জার্নিটা চলতে থাকবে, এবং কিছুটা এইটাও বলা যায়, এই পার্সপেক্টিভ থেকেও বলা যায় যে আমাদের অতীতের সাথে আমাদের সম্পর্কটার একটু যদি বদল করা যায়, আমার যে অতীতের সত্তা, অতীতের আমি যা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি বা কোনো ট্রমেটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, সেগুলোর প্রতি আমার দৃষ্টিকোণের একটা বদল, সম্পর্কের একটা বদল, সেটার যাতে প্রভাব আমার বর্তমানে এসে না পড়ে, এই অনগোয়িং জার্নিটার নামই হিলিং।
1: আমার পারিপার্শ্বিক

0: শিক যে পরিবেশ বা আমাকে যারা আগে দেখেছেন তারা কিন্তু আমাকে এটা বারবার মনে করিয়ে দেন। তো এই বিষয়টা থেকে আমি আমি হয়তো কোনো একটা কাজ যেটা আগে করে ফেলেছি আমি ভাবছি যে এই বিষয়টা নিয়ে আমি আর ভাববো না বা পুরোপুরি নিজেকে সেই ব্যাপারটা থেকে সরিয়ে আনবো, হিলিং ব্যাপারটা নিজেকে নতুন করে তৈরি করব। কিন্তু আমার ঘটে যাওয়া পাস্টের কিছু ঘটনা সেটা যখন আমার পারিপার্শ্বিক লোক আমাকে মনে করিয়ে দিচ্ছেন তখন মানে সেই ব্যাপারটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব।
1: একটা বড় বিষয় হচ্ছে মানসিক প্রস্তুতি, তাই না? যে কোথাও একটা তারা এটা কেন বলছে, সবাই যে এটা খুব ভালো উদ্দেশ্যে বলছে বা আমার ভালোর জন্য বলছে তা নয়, কোথাও একটা তারা তাহলে চাইছে যে আমাকে একটু প্রভাবিত করতে, একটা যাতে আমি এতে একটু প্রভাবিত হলাম, আমি এটাতে একটু দুমড়ে মুচড়ে গেলাম, আমার এগোনোর মানে মোটিভেশনটা একটু কমে গেল। তাহলে নিজেকে আগে থেকে মানসিকভাবে প্রস্তুত করা যে আমি চেষ্টা করলেও মানুষ যত উপর দিকে ওঠে তখন তাকে টেনে নামানোর লোক তো বাড়ে, ফলে সেই প্রভাবটা যদি তারা আমার উপর ফেলতে পারে তাহলে তো তারা জিতেই গেল, তাই না? তো মানসিকভাবে নিজেকে আগে থেকে প্রস্তুত করা, তাদের কথাগুলোকে অতটা মানে নিজের উপর প্রভাবিত করতে না দেওয়া। হ্যাঁ, যেটা আমরা সেই খুব কথায় কথায় বলি না যে এক কান দিয়ে ঢুকাবে এক কান দিয়ে বার করে দেবে, সেটা অতটা সহজ নয়, এটা ঠিকই। তো তাদের কখনো বললা যে হ্যাঁ মানে ওটা অতীতে হয়ে গেছে, তাই না? এখন আপনি বা তুমি কি 10 বছর আগে যা ছিলে এখনো তাই আছো? শুধু এইটুকু বলে ছেড়ে দেওয়া ব্যাস।
2: ম্যাম, এই যে আপনি বললেন যে যখন আমাদেরকেও টেনে নামাতে চাইছে বা কোনোভাবে আঘাত করছে, কিন্তু আমরা তো মানুষ, কোনো কোনো সময় কোনো কথা হয়তো এমনভাবে খারাপ লাগলো যে ঘন্টার পর ঘন্টা সেটা নিয়ে ভাবতেই থাকছি, বা এমন অনেক ঘটনা থাকে পাস্টেরও যেটা চাইলেও আমাদের মানে কুড়ে কুড়ে খায় মাঝে মাঝে এসে। তো এই যে যখন তারা আমাদের আঘাত করছে, আপনি বারবার বললেন যে একটু মানসিক প্রস্তুতি রাখতে হবে যে আমরা কিভাবে সেটা সামাল দেবো, এই মানসিক প্রস্তুতিটা ঠিক কিভাবে তৈরি করব, যে মানসিক প্রস্তুতিটা হবে কি যে যখন এরকম ঘটনা ঘটবে যে তৎক্ষণাৎ আমি রিয়্যাক্ট না করে বা ওই এত খারাপ লাগছে বলে ডুবে না গিয়ে একটু সামাল দিতে পারবো, সেই প্রস্তুতির গল্পটা যদি একটু বলেন।
1: হ্যাঁ, এবার দেখো কিছু মানুষের সাথে যাদের সাথে তোমার রেগুলার ওঠা বসা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তুমি যেমন জানো যে এই মানুষটা না ঠিক অ্যাপ্রিসিয়েট করতে পারে না, বা এই সব কিছুর মধ্যেই একটা না কিছু খুঁত ধরবেই, বা তার মধ্যেই হয়তো না এতটা একটা ডিসস্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে যে সমস্ত মানুষ জন পরিবেশ পরিস্থিতি সবের উপরই ওটার একটা প্রজেকশন ঘটে। হ্যাঁ, সেক্ষেত্রে মানসিক প্রস্তুতি নেওয়া সম্ভব যে আমি চিনি এদের, আমি জানি এদের নেচারটা কি, বা ধরো আমার সাথে খুব ভালো কোনো অভিজ্ঞতা হলো, তুমি এমন একটা কোনো অ্যাচিভমেন্ট পেলে যেটা তুমি হয়তো নিজেই আশা করনি, সেরকম পরিস্থিতিতে যেমন তোমার জন্য অনেক লোকে খুশি হবে আবার অনেক লোকে ঈর্ষাকাতরও হবে, তাই না? তো এই ধরনের পরিস্থিতিতে মানসিক প্রস্তুতি নেওয়া সম্ভব। কিন্তু আবার কি বলতো, হঠাৎ করে যখন কিছু হয় এটাও ঠিক, তখন কিন্তু মানসিক প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না, তাই না? দেখবে অনেকেই বলে দেখবে যে ইস আমার এখন মনে হচ্ছে যে ওকে এটা বলতে পারতাম, এটা করতে পারতাম, এখন আফসোস হচ্ছে। হ্যাঁ, তো লেট ইট ফ্লো, মানে ওই সিচুয়েশনটার যাতে ওই যে তুমি যেটা বললে যে আমার ওপর যাতে অতটা কন্ট্রোল না থাকে, যে এটা একটা ঘটনা, এটা একটা আইসোলেটেড ঘটনা, সে বলেছে ঠিক আছে, তারপরে সেও তার পথে এগিয়ে গেছে, আমি আমার পথে এগিয়ে গেছি, এবং কিছুটা ওই ফরগিভনেসের একটা এক্সারসাইজ এখানে হেল্প করতে পারে।
2: কিন্তু এমন কি কোনো সুইচ রয়েছে, মানে বলতে চাইছি যখন হয়তো প্রচন্ড রাগ হলো বা এমন কোনো সমস্যা হলো, আমি রিয়্যাক্ট করে ফেললাম বা আমি বলে ফেললাম, তার অনেকটা পরে গিয়ে রিগ্রেট করছে, কিন্তু সমস্যাটা তখন কিন্তু অনেক দূর চলে গিয়েছে। তো ওই সময় নিজেকে একটু সংযত রাখার কি কোনো ট্রিক রয়েছে যে নিজেকে ব্যালেন্স করব কি করে?
1: একদম, প্রথম হচ্ছে যে যদি সম্ভব হয়, সমস্ত পরিস্থিতিতে তো এটা সম্ভব হয় না, যদি সম্ভব হয় তাহলে সেই জায়গা থেকে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি করার চেষ্টা করা। তো ধরো যে আমি বললাম যে আমি 2 মিনিট আসছি, হ্যাঁ, তুমি সেই ঘরটা থেকে বেরিয়ে গেলে, অন্য কোথাও গেলে, গিয়ে কিছু না একটু জাস্ট ডিপ ব্রিদিং নেওয়া, সেটার একটা প্যাটার্ন আছে, এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল সাই, সাই বলো না, যে ফিজিওলজিক্যাল সাই, সেটা কিরকম, যে দুটো তুমি শার্প নিঃশ্বাস ভেতরে, শার্প শ্বাস ভেতরে নিলে, হ্যাঁ, ইনহেল করলে, দুটো শ্বাস ভেতরে নিলে, তারপরে জোরে একটা শ্বাস মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়লে।
2: আচ্ছা,
1: হ্যাঁ, এইটা 4 বার করলেই তোমার সিস্টেম কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে।
2: আচ্ছা,
1: তো এটা প্র্যাকটিস করতে পারো, তাতেও যদি দেখো কাজ হচ্ছে না, তুমি ওয়াশরুমে যাও, তোমার যেগুলো ধরো হাতের চেটো, পায়ের চেটো, ঘাড়ের পেছন, যেগুলোকে আমরা বলি নার্ভ এন্ডিং, সেগুলো একটু সেন্সিটিভ এরিয়া, সেগুলো একটু জল দিয়ে ভিজিয়ে নাও।
2: আচ্ছা,
1: হ্যাঁ, তখন অটোমেটিক্যালি তোমার বডিটাও কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে। তাতেও যদি কাজ না হয়, তুমি একটু ব্যাক কাউন্টিং করো, একসাথে।

0: এক আমি একটু ব্যাক কাউন্টিং করলাম, তার সাথে সাথে যেটা দেখবে আমরা না রেগে গেলে শরীরে কেমন মনে হয় না, হঠাৎ অনেকটা এনার্জি চলে এসছে, হ্যাঁ সেই এনার্জিটা কোনোভাবে একটা আমার বডি থেকে বার করতে হবে। তাহলে আমি একটু পায়চারি করে নিলাম বশরুমের মধ্যেই, 100 থেকে 1 ব্যাক কাউন্টিং করতে করতে আমি একটু পায়চারি করে নিলাম, এবং পায়চারি করার সাথে সাথে আমি ওই ডিপ ব্রেথটা নিচ্ছি। তারপরে যখন আমি পরিস্থিতিতে আসব হয়তো ওই একই কথা, কিন্তু সেই একই কথা আমি এত নরমভাবে বলবো যে প্রথম কথা আমার পরে সেটা নিয়ে আফসোস হবে না, এবং সামনের মানুষটাকেও তাহলে আমি এই স্যাটিসফ্যাকশনটা দিলাম না যে আমি কিন্তু একে ঘাটাতে পেরেছি।
1: মানে প্রথমে ওখান থেকে নিজেকে সরাতে হবে।
0: যদি নাও সরাতে পারো তাহলে ওই পরিস্থিতিতে বসেও যে আচ্ছা আমি একটু দেখে নিয়ে বলছি, হ্যাঁ তার মধ্যে তুমি ওই ডিপ ব্রেথটা দেখো সেখানে বসেও নিতে পারো, সে তো সেই মানুষের কাছে খুব একটা ভিজিবল হচ্ছে না, তাই না? মানে জাস্ট টেকিং আ পজ, সেই পজটা যদি পরিস্থিতি না পারমিট করে 15 সেকেন্ডের হতে পারে, 30 সেকেন্ডের হতে পারে, 2 মিনিটের হতে পারে, কিন্তু তাতেও কিন্তু একটা পার্থক্য দেখা যায়।
1: কিন্তু এই যে মনের ক্লান্তি বা মনের যে রাগ, যত রকম সমস্যা টমস্যা রয়েছে, আমরা যখন সারাদিন খুব দৌড়ঝাঁপ করি বা কাজকর্ম করি আমাদের মোটামুটি টায়ার্ড হয়ে যায়, হয় মাথা ব্যথা করছে বা কোনো একটা সমস্যা হচ্ছে, আমরা বুঝতে পারি সেই সাইন্সগুলো, কিন্তু মনও তো মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ে। তার কি কোনো সাইন রয়েছে যে বুঝবো যে আমার মাইন্ড এবার এক্সহস্টেড, আর পারছি
2: একটু বিশ্রাম দরকার, এটা আমরা কিভাবে বুঝতে পারবো?
0: দেখো অ্যাকচুয়ালি মন বলতে আমরা যেটা বলি সেটা তো মস্তিষ্কই আলটিমেটলি, তাই না? মস্তিষ্ক তো শরীরেরই একটা অঙ্গ, তো ঠিক যেমন আমার গোটা শরীরটা ক্লান্ত হতে পারে মস্তিষ্ক তো অবশ্যই ক্লান্ত হতে পারে, তাই না? তো যেটাকে সেইখান থেকে কিন্তু এই যে আমরা এই টার্মগুলো এসছে যে বার্ন আউট, হ্যাঁ যে আমার একটা মেন্টাল বার্ন আউট হচ্ছে বা কগনিটিভ ফ্যাটিগের একটা স্টেট তৈরি হচ্ছে, এগুলো তো হয় সেই জায়গা থেকে যে ধরো আমি এমন একটা কাজ করি যেখানে আমার মাথার যথেষ্ট শ্রম হয়, ধরো যে টিচার স্কুলে পড়াচ্ছে, যে অধ্যাপনা করছে বা ধরো আমাদের মতো থেরাপি করছে, তার কি হাতে পায়ে খুব শারীরিক কোনো খাটনি হচ্ছে? তা নয় কিন্তু, কিন্তু তার যে ক্লান্তিটা সেটা কিন্তু মনে, তাই না? তো সেটার তো একটা প্রভাব হবেই। এবার সেই তোমাদের প্রশ্নটা হচ্ছে প্রভাবটা কি করে বুঝবো, তাই না? একটা হচ্ছে যে একটা স্টেট অফ টোটাল এক্সজশন, হ্যাঁ যে এতটাই আমার এক্সজস্টেড লাগছে
1: যে আমি আর পারছি না,
0: তখন আমার মনে হবে কি যে আমাকে কে বললো কি বললো, আমার সামনে কেউ কাঁদছে, আমার সামনে কেউ দুঃখ করছে, কোনো কিছুই কিন্তু আমাকে আর ছুঁচ্ছে না। মানে একটা যে নামনেসের ফিলিং হয় না, যে কোনো অনুভূতি ফিল করার মতো জায়গাতেও যেন আমি নেই, এতটাই আমি এক্সজস্টেড। কারণ তার জন্য আমার যা যেটুকু এনার্জি দরকার, আমার মস্তিষ্কের যেটুকু এনার্জি দরকার সেটাও যেন আমার নেই। তো এটা প্রথম সাইন। দু নম্বর সাইন হচ্ছে এই যেটা বললাম যে কম্প্যাশন বা এম্পাথি, এই যে অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, এই জায়গাগুলো কোথাও কোথাও ডিপ্লিট হতে থাকে, যে কারণে দেখবে যে আমাদের প্রফেশনেও এটার জন্য একটা আলাদা কন্ডিশন আছে যেটাকে বলে কম্প্যাশন ফ্যাটিগ। যে ধরো কোনো থেরাপিস্ট, সে থেরাপি করে যাচ্ছে অন্যদের কিন্তু নিজের জন্য সময় নিচ্ছে না, নিজেকে আবার করে একটা রেস্টোর করার জন্য, নিজের এনার্জি লেভেলগুলোকে আবার রেস্টোর করার জন্য সে পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছে না, তাহলে সেও কিন্তু এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারে যে সে না সত্যি করে আর অন্য কারোর প্রতি এম্পাথাইজ করার মতো জায়গায় নেই, যেটা আমাদের ক্ষেত্রে একেবারেই হওয়ার কথা না, যে আমি আমার ক্লায়েন্ট বা পেশেন্টকে কোনো জাজমেন্টের লেন্স থেকে দেখব, তাই না? বা তার খারাপ থাকাটা বা তার কষ্টটাকে কোনো দাঁড়িপাল্লায় মাপবো, আমি সেরম একটা জায়গায় পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, তো সেটা শুধু আমরা কেন, যে কোনো কেয়ার গিভিং প্রফেশন, যেমন নার্স, হ্যাঁ যারা নার্স হিসেবে কাজ করেন, আমরা যারা থেরাপিস্ট হিসেবে কাজ করি, কোনো হেলথ ওয়ার্কার হতে পারে, সেও যদি নিজের জন্য পর্যাপ্ত বিশ্রাম না নেয় তার মধ্যে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তৃতীয়ত যেটা, যে আমার মনে হবে কি আমি কোনো কিছুতেই ঠিক সেইভাবে আর কন্ট্রিবিউট করতে পারছি না। হয় না যে ধরো তুমি কোনো ক্রিয়েটিভ প্রফেশনে আছো, তুমি খুব ভালো কবিতা লেখো, তোমার এখন মনে হচ্ছে আমার হাত দিয়ে কোনো কবিতা আর বেরোচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু বিশেষ করে যারা কোনো ক্রিয়েটিভ প্রফেশনে আছে, ক্রিয়েটিভিটি কখনোই কোনো ক্লান্তি বা ফ্যাটিগের জায়গা থেকে হতে পারে না।
1: ঠিক,
0: একদম এগুলো
1: মানে কেউ যদি ভাবে আমি সারা রাত ঘুমাবো না কিন্তু সকালে উঠেই দু ঘন্টা রেওয়াজ করবো।

0: শরীর মন কোনোটাই সাথ দেবে না সেভাবে।
1: হ্যাঁ, এবং শরীরেও তার প্রভাব কিন্তু বুঝতে পারবে। যে ধরো সোম থেকে শুক্র তুমি যেভাবে হোক নিজেকে জোর করে হয়তো নিজের কাজ করে নিলে, উইকেন্ডে হয়তো তুমি বিছানা থেকে উঠতেই পারছো না,
0: ঠিক
1: ঘুমিয়ে উঠেও মনে হচ্ছে না যে আমি বেশ,
0: ওই ঘাটতি পূরণ করতেই হবে আর কি, কোনো না কোনো
1: ভাবে,
2: মানে শরীর মেনে নেবে না। তুমি যদিও নিজেকে চাপ দিয়ে কাজগুলো করিয়ে নাও, কিন্তু সিস্টেম কিন্তু সেটার সঙ্গে একদম একমত হবে না।
0: এবং কত সুন্দর দেখো, একদিক থেকে মন এবং শরীরের একটা হারমোনিরও তার মানে দরকার আছে। মানে মন ঠিক না থাকলে শরীরে বিভিন্ন রকম রিফ্লাক্স বা মাথা ব্যথা কোনো না কোনো সমস্যা দিয়ে শরীর আমাকে কিন্তু জানান দিচ্ছে যে তুমি ভালো নেই।
2: হ্যাঁ, এবার সেটা আমরা হয়তো বুঝতে পারছি না, আমরা একটা ওষুধ খেয়ে নিলাম কিংবা কিছুক্ষণ রেস্ট নিলাম, ভাবলাম যে ঠিক হয়ে যাবে, কাল একটু ঘুমিয়ে ঠিক হয়ে যাবে,
0: আমরা ভাবলাম ওটা শরীরেরই সমস্যা।
2: হ্যাঁ, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই যে স্ট্রেস, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, এগুলোর হিলিং প্রয়োজন, এগুলোকে হিল করতে হবে, সেটা আমরা বুঝতে পারছি না। তো এই যে ওভার থিঙ্কিং ব্যাপারটা আছে, এর সঙ্গে হিলিং এর কি সম্পর্ক?
1: আচ্ছা, ওভার থিঙ্কিং আর অ্যাংজাইটি তো হাতে হাত ধরে চলে।
2: আচ্ছা,
1: মানে অভিন্ন হৃদয় বন্ধু, অ্যাংজাইটি আর ওভার থিঙ্কিং। তো ধরো যে অ্যাংজাইটি মানে কি জানে না, সেও কিন্তু এইটুকু বলতে পারবে যে আমি না ভীষণ চিন্তা করি, আমার মাথায় কিছু না কিছু জিনিস নিয়ে সারাক্ষণ চিন্তা চলতে থাকে। হ্যাঁ, তো এবার অবশ্যই তাহলে আমাকে যদি ভালো হতে হয় তাহলে কোথাও একটা আমাকে তো ওভার থিঙ্কিংটাকে নিজের কন্ট্রোলে আনতে হবে। কিন্তু মজার ব্যাপার কি জানো তো, মানে আমাদের চিন্তা জিনিসটাই এমন যে তুমি যত কন্ট্রোল করতে যাবে ওটা তত কন্ট্রোলের বাইরে চলে যায়। হ্যাঁ, তো সেটাও একটা খুব মজার ব্যাপার আছে। ফলে ওভার থিঙ্কিং মোকাবিলা করার রাস্তাটা মোটেই তাকে কন্ট্রোল করা নয়, কিন্তু সেটাও খুব ইম্পর্টেন্ট আমাদের হিলিং এর জন্য। কারণ তুমি ভেবে দেখো, আমরা যা কিছু করি সেটা প্রথমে তো স্টার্ট হয় থট লেভেলেই না, আমি একটা কিছু ভাবলাম, ভেবে তারপর আমার যদি সেটা মনে হয় যে হ্যাঁ এটা করা উচিত বা করা যায় বা এটাই আমার জন্য এখন করাটা অ্যাপ্রোপ্রিয়েট, তবে আমি সেটা করব। এবং সেই অ্যাকশনটা, সে যেমনই অ্যাকশন হোক না কেন, ভালো মন্দ যাই হোক না কেন, সেইটার কনসিকোয়েন্স বা সেটার যে রেজাল্ট সেটা আমাকে ভোগ করতে হবে যাই হোক না কেন। হ্যাঁ, তো আলটিমেটলি তো স্টার্ট হচ্ছে তো সেটা একটা থট থেকে, ফলে তারপরে সেই থটটাকে আমি কতটা মানে উপেক্ষা করছি বা কতটা গুরুত্ব দিচ্ছি, তার বেসিসে আমি কিছু করছি কি করছি না, তার উপরে কিন্তু একটা পুরো গোটা চেইন রিঅ্যাকশন চলতে থাকে।
0: আর একটু আগে আপনি একটা খুব সুন্দর শব্দ বললেন যে কম্প্যাশন ফ্যাটিগ, যে যে প্রফেশনেই আমরা থাকি না কেন, যে পড়াশোনা নিয়েই থাকি বা কেউ কোনো কাজ নিয়ে থাকি, আমাদের মোটামুটি চাপ সবাইকেই কোনো না কোনো ভাবে নিতে হয়। তো আমার একটা প্রশ্ন মানে এই মুহূর্তে করতে খুব ইচ্ছা করছে, যে সবসময় যে আমাদের খুব বড় কোনো মানসিক রোগ থাকবে কোট আনকোট বা কোনো সমস্যা থাকবে তা তো নয়, কিন্তু চাপ, স্ট্রেস, অ্যাংজাইটি রোজকারে সবাইকেই মোটামুটি নিতে হয়। তো এই হিলিং যে জার্নি আমরা বারবার করে কথা বলছি, সেই হিলিং জার্নি দিয়ে যাওয়ার জন্য বা সেলফ কেয়ারের জন্য সবসময় কি আমাদের একটা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম থাকতে হবে, নাকি এটা রোজকার জীবনে ভালো থাকার জন্য সমানভাবে জরুরি বলে আপনি মনে করেন?
1: একদমই। তুমি যদি ধরো, আমি যদি একটা প্যারালাল টানি, একটা তুলনা যদি করি, দেখবে এরকম কত মানুষ আছে না যারা রেগুলার বেসিসে ফিজিক্যাল হেলথের কিন্তু একটা খেয়াল রাখে এবং প্রতিদিনের জীবনে একটা যে ব্যায়াম করেন কি হাঁটেন বা যে মানে
0: খুবই সচেতন,
1: যে আমি এই সময়ের পর খাই না, আমি প্রত্যেক দিন চার ঘন্টার গ্যাপে কিছু না কিছু খাই, আমি কখনোই কোনো গ্যাস্ট্রিক ইস্যু আমার হতে দিই না, তো এই মানুষটার অবশ্যই কোনো ফিজিক্যাল হেলথ ইস্যু হওয়ার চান্স। আর পাঁচজন যারা শরীরকে আমরা অনেকেই তো টেকেন ফর গ্রান্টেড নিই, তাই না, দেখবে আমরা কোনো শারীরিক সেন্সেশনকে অতটা মানে মূল্যই দিই না যতক্ষণ না সেটা কোনো ব্যথা, পেইন, সমস্যা এটার সাথে রিলেটেড, তাই না,
0: ঠিক,
1: ততক্ষণ অবধি আমার বডিটা যে কি সুন্দর ফাংশন করছে সেটাকে কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েটও করি না, গুরুত্বও দিই না। ঠিক সেরকম ধরো মানসিক কোনো সমস্যা থাকলেই তবেই আমার হিলিংয়ের দিকে যেতে হবে তার নয়, আমার প্রত্যেক দিনের জীবনচর্যায় যদি কিছু প্র্যাকটিস খুব ওতপ্রোতভাবে মানে তার পার্ট হয়ে যায়, তার অংশ হয়ে যায়, তাহলে সেটা একটা বিশাল বড় প্রতিরোধক বা প্রিভেন্টিভ ফ্যাক্টর হিসেবেও কাজ করতে পারে। না যে যে কোনো, কারণ আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো অ্যাডভার্সিটি তো যার যে লাইফ, যার লাইফই হোক না কেন, সেটা তো কখনো আগে থেকে কোনো ওয়ার্নিং দিয়ে আসবে না যে আচ্ছা আমি কিন্তু কাল আসছি, এরকম করে তো কোনো অ্যাডভার্স এক্সপিরিয়েন্স আমাদের জীবনে আসে না। ফলে এই ব্যাপারটা মেনটেন করলে যেটা হয় যে কোনো অ্যাডভার্স এক্সপিরিয়েন্সের এফেক্টটা হয়তো আমাদের ওপর অতটা খারাপ হবে না আর কি।
2: তো

0: আমি যদি আজ থেকে মানে চাই, মানে আজ থেকে আমি একদম এখানে এই বিষয়টা নিয়ে কথা বলার পর আমিও বেশ মনে মনে জোর পাচ্ছি যে আজ থেকে আমি আমার হিলিং জার্নি স্টার্ট করব, শুরু করব, তো সেক্ষেত্রে অ্যাজ এ বিগিনার আমি কি কি করতে পারি, মানে আমার ডেইলি লাইফের রুটিনে কি কি রাখতে পারি, বা আমি মানসিকভাবে কি কিভাবে প্রস্তুতি নিতে পারি যে এই এই কাজগুলো করলে রোজ রোজ আমি এইভাবে হিলিং জার্নিতে নিজেকে কিছুটা আপডেট করতে পারি, তো সেই বিষয়টা যদি একটু বলেন, মানে কি কি খাবার দাবার বা কিছু এক্সারসাইজ বা আপনি যেরকম ব্রিথিং এর কথা কিছু বললেন, এই এই ধরনের কি কি অ্যাক্টিভিটি আমরা করতে পারি।
1: শুভাশিস নিজেই না শুরুতে এটার একটা বেশ একটা কথা বলে দিয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে নিজের জন্য একটু সময় রাখা। হ্যাঁ, মানে প্রথম ওটা স্টার্টই হচ্ছে সেটা দিয়ে। হ্যাঁ, যে ধরো আজকে কি বলতো, যে ধরো আমি খুব নিজের ফিজিক্যাল হেলথের খেয়াল রাখলাম, অথচ আমার নিজের সেলফের যে সত্তাটা সেটার সাথে আমার সম্পর্ক খুব খারাপ, খারাপ ইন দ্য সেন্স আমার অ্যাওয়ারনেস বা সচেতনতার পারদটাই এত কম এই ক্ষেত্রে যে আমি বুঝি না যে কোথা থেকে কি আমাকে কিভাবে এফেক্ট করে, কেন আমি এটাতে এত আবেগপ্রবণ হয়ে পড়লাম, কেন এই পরিস্থিতিতে আমার কান্না পেলো, কেন এই পরিস্থিতিটাতে আমি এত রেগে গেলাম, আমি নিজেই বুঝতে পারছি না। কারণ আমার নিজের সাথে নিজের সম্পর্কটাই এতটাই ক্ষীণ বা এতটাই খারাপ বলা যেতে পারে। তো ছোট ছোট স্টেপ যদি এগোতে হয়, প্রথম হচ্ছে আমাকে নিজের, ধরো আমি যে আবেগ বা যে পরিস্থিতিতে আছি, আমাকে প্রথম কথা সেটা অ্যাকনোলেজ করতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, তো প্রথম হচ্ছে নিজের ইমোশনাল অ্যাওয়ারনেসের জায়গাটাকে আরও বাড়ানো, কারণ সেটা তোমাকে অনেক সিচুয়েশন মোকাবিলা করতে কিন্তু ইন দ্য লং রান সাহায্য করবে, সেটা একটা। দু নম্বর হচ্ছে যে ধরো তুমি নিজের জন্য একেবারেই সময় রাখো না, হ্যাঁ, বা দিনের শেষে যখন ওইটুকু সময় পাও তখন মনে হয় যে ইনস্টাগ্রাম স্ক্রোল করাটা বোধ হয় অনেক বেশি সোজা নিজের সাথে সময় কাটানোর থেকে। তো যদি 15 মিনিট করেও সেটা স্টার্ট করা যায়, সেটা যা কিছু করেই হোক, যে আমি একটু জার্নাল করলাম, হয় না, যে আজকে সারাদিনে কি হলো, কোন পরিস্থিতিতে আমার ভালো লাগলো খারাপ লাগলো সেটাই না হয় একটু লিখলাম, বা আমার বেশ ঘাসের ওপর হাঁটতে ভালো লাগে, হ্যাঁ, ফুল পাতার সাথে সময় কাটাতে ভালো লাগে, তো আমি রোজ সকালে একটু 15 মিনিট আগে উঠলাম, 15 মিনিট আমি ওই পরিবেশটাতে একটু হাঁটাহাঁটি করলাম, হুম, বা আমার চায়ের সাথে একটা খুব পজিটিভ অ্যাসোসিয়েশন আছে, তো সকালে আমি 15 মিনিট সময় রাখলাম শুধু নিজের সাথে নিজে বসে চা খাবো, এইভাবে
0: ছোট মানে যেটাকে আমরা মি টাইম বলি, তাই তো?
1: একদম, অ্যাবসলিউটলি,
2: মানে মি টাইম বা সেলফ কেয়ারের এই শুরুর বিষয়টা তো ম্যাম বলে দিলেন, কিন্তু এই যে বন্ধুদেরকে আমরা সবসময় বলছি আমরা কেমন আছি, সেই খোঁজ নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ, যেমন আমরা অন্যদের খোঁজ রাখি তেমন নিজেদেরও একটু খোঁজ নিতে হবে। তো এই প্রসঙ্গেই আমার একটা গান মনে পড়ে যাচ্ছে আঁখি।
0: আচ্ছা, হ্যাঁ, অনেকক্ষণ গানও হয়নি, আসলে এত সুন্দর একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি যে কোথাও না কোথাও গিয়ে গানের কথা ভুলেই গেছি,
2: কিন্তু আড্ডাটাকে একটু সুরেলা করাই যায়, কারণ এই যে আমরা কেমন আছি এবং আমরা তোমাদেরকেও জানতে চাই তোমরা কেমন আছো, তো এই বিষয় নিয়ে একটা খুব পছন্দের গান আমাদের শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে থাকলো তোমাদের জন্য, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থেকো।

0: আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: ফিরে এলাম তোমাদের সঙ্গে। আজকে মন পাড়া জাংশনের আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর আমার সঙ্গে রয়েছে
3: আমি আখি, এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ বিশেষ অতিথি, যার কাছ থেকে ইতিমধ্যে আমরা প্রচুর প্রচুর সমাধান পাচ্ছি। তার নামটা কি শুভাশিস?
2: ডক্টর অন্বেষা ভট্টাচার্য ম্যাডাম। আর শুধুমাত্র আমরা তিনজন নেই, কারণ আমাদের এই আড্ডা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরাও সরাসরি ফোন লাইনে ফোন করে চলে আসতে পারো আমাদের এই আড্ডায়। 0332210-7325 এই নম্বরে ফোন করে, ফোন নম্বরটা আরেকবার বলে দিই, 0332210-7325 এই নম্বরে ফোন করে তোমার প্রশ্ন তোমার মতামত নিয়ে। আর এছাড়াও কিন্তু আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারে, তাই না? কিভাবে বলে দাও।
3: আমাদের আজকের ফেসবুক মানে আমাদের যে যুববাণী কলকাতার ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমার এবং শুভাশিসের ছবিতেও একটা সুন্দর পোস্টার রয়েছে, এবং সেখানে অবশ্যই ম্যাম রয়েছেন আমি বলতেই যাচ্ছিলাম। তো সেই পোস্টারের নিচে তোমরা কমেন্ট করে ইতিমধ্যেই জানিয়ে দিতে পারো যে আজকের আড্ডা তোমাদের ঠিক কেমন লাগছে, এবং তোমাদের যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে, আজ তো সমাধান বলছি, তোমরা যদি নিজেদের সমস্যাগুলো আমাদের সঙ্গে শেয়ার করো, তাহলে চটপট আমাদের ফেসবুক পেজে চলে আসো এবং সেখানে কমেন্ট করে জানিয়ে ফেলো।
2: আর যতক্ষণ বন্ধুরা বন্ধুদের সমস্যা জানাচ্ছে, আমরা একটু আমাদের সমস্যা নিয়ে ম্যামের কাছে প্রশ্ন রাখি, হয়তো তোমার প্রশ্নের উত্তর সেখানেও মিলে যেতে পারে। তো ম্যাম, এবার আমরা একটু এই সমাধানগুলো নিয়ে সরাসরি কথা বলি। যেমন আমরা রোজকার জীবনে বা প্রায়শই বলে থাকি খুব স্ট্রেস হচ্ছে আর পারছি না, স্ট্রেস নিয়ে আর পারা যাচ্ছে না। তো এই যে স্ট্রেস ফিল হলে সেই সময় নিজেকে কাম করার, একটু শান্ত করার সহজ কিছু টেকনিক যদি বলেন।

0: হবে, প্রথম কথা স্ট্রেস মানেই যে সেটা নেগেটিভ তা নয়। হ্যাঁ, আমাদের যদি একেবারেই কোনো কিছু নিয়ে স্ট্রেস না হয় তাহলে আমাদের অর্ধেক কাজ হবেই না জীবনে, তাই না? তো ফলে স্ট্রেসের সাথে মোকাবিলা করার জন্য প্রথম যেটা, যে আমাকে একটু নিজের মাথাটা ঠান্ডা করতে হবে। ফলে আবার যদি একটু ডিপ ব্রেথ, যে কোনো ধরনের ব্রেথ ওয়ার্ক, সেই দিকে আমরা একটু আসতে পারি। সেইটা করার পরে আমরা যদি একটু বসে কোথাও লিখে নিই, হ্যাঁ, যে আমার মাথায় যা যা চিন্তা আসছে, দু মিনিট, বেশি সময় না, দু মিনিটে আমি সেগুলো কোথাও লিখে নিলাম, তারপরে তারপরে সেখানে দেখা যে তার মধ্যে কোন জিনিসটা আমি এখন করতে পারি, বর্তমান পরিস্থিতিতে করতে পারি। এটাকে আমরা বলি আমাদের ভাষা মাইক্রো অ্যাকশন। যে আচ্ছা, আমার আমার খুব টেনশন হচ্ছে যে এক মাস পরে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা সম্পর্কে আমি সবকিছু জানি না, কিন্তু সেই প্রোগ্রামটা কিন্তু আমাকে উপস্থাপন করতে হবে, এটা হচ্ছে আমার স্ট্রেসের কারণ। তাহলে যেটা জানি না সেটা আমার কন্ট্রোলের বাইরে, সেটা নিয়ে আমার কিছু করার নেই। তাহলে যে জিনিসগুলো আপাতত জানি তার বেসিসে কি আমি কিছু এখন করতে পারি, যাতে আমার কিছুটা অচেনাটা চেনা হয়? এরকম ছোট ছোট স্টেপস সেই দিকে এগোনো যেতে পারে।
1: আর এই কথা বলতে বলতেই ফোন লাইনে বন্ধু এসে হাজির। শুনে নেওয়া যাক,
2: সুভাষিস আর আখি নয়, বন্ধুরাও তাদের সমস্যা জানাতে ফোন করে ফেলেছে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, না, কোনো কারণে বন্ধুর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যাই হোক, ম্যাম একটা খুব সুন্দর কথা বললেন যে, নমস্কার, না, যাই হোক, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা যে কথা বলছিলাম যে ম্যাম একটা খুব সুন্দর কথা বললেন যে স্ট্রেস মানেই সবসময় খারাপ নয়, কারণ একেবারেই যদি চাপ না নিই তাহলে তো প্রস্তুতি হবে না। আর এখান থেকেই আমাদের চলে আসে আরেকটা বিষয়, ওভার থিঙ্ক করা, যেটা আঁখি শুরুর দিকে বলছিল যে বারবার বারবার করে ওভার থিঙ্ক করা। যখন ওভার থিঙ্কিং হয় মানে তখন তো আমরা একটা লুপে চলে যাই, যে ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি, এটা এটা ওটা করে বিশ্লেষণ করে আরো আরো আরো করে সময় বয়ে যাচ্ছে। তো ওভার থিঙ্কিং হলে প্রথম পাঁচ মিনিট আমরা কি করতে পারি ম্যাম, যদি সেটা একটু বলেন আমাদের?
0: আচ্ছা, ওভার থিঙ্কিং এর ক্ষেত্রে যেটা করা যেতে পারে, প্রথমত চিন্তাগুলো কি কি আসছে সেটা যদি একদম দু মিনিটে কোথাও একটা লিখে নেওয়া যায়, যে এইগুলো আমার মাথায় এই চিন্তাগুলো আসছে, আমি কোথাও একটা লিখে ফেললাম,
2: আচ্ছা,
0: সেটা অনেকটা না একটা ভেন্টিলেশনের মতো কাজ করে। হ্যাঁ, যে আমার ভেতর থেকে সেটা বেরিয়ে গেল, ওটা আমার ভেতরে নেই, আমার ভেতর থেকে বেরিয়ে গেল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সেই চিন্তাগুলোর সাথে কি আমার বর্তমান পরিস্থিতি বা পরিবেশের কোনো যোগসূত্র আছে সেটা। হ্যাঁ, যে অনেক সময় যেটা হয় যে এই চিন্তাগুলো না আমাদের আর বর্তমানে থাকতে দেয় না, টেনে আমাদের অতীতের কোনো পরিস্থিতিতে নিয়ে যায়, বা এরকম একটা ভয় কাজ করে যে অতীতের কোনো একটা খারাপ অভিজ্ঞতা সেটা যদি আবার ভবিষ্যতে পুনরাবৃত্তি ঘটে কি হবে। হ্যাঁ, তো তাহলে আমার নিজেকে জিজ্ঞেস করা যাচ্ছে এটার সাথে কি এখনকার পরিস্থিতির কোনো যোগসূত্র আছে।
1: আচ্ছা,
0: সেটা একটা হতে পারে। আরেকটা যেটা পদ্ধতি, এটাকে আমি বলি ফাইভ কোয়েশ্চেন এক্সারসাইজ।
1: আচ্ছা,
0: যে সেই পরিস্থিতিতে তুমি জিজ্ঞেস করলে নিজেকে যে আমি কোথায় আছি, ইংরেজিতে বলতে গেলে where am I, আচ্ছা আমি কি করছি, what am I doing। তিন নম্বর প্রশ্নটা হচ্ছে what am I feeling, আমার ভেতরে কি অনুভূতি বা আবেগ কাজ করছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, কারণ আমি ওভার থিঙ্কিং এ যখন চলে যাই তখন কি হয় না, চিন্তা আর বাস্তবের মাঝখানের পার্থক্যটা কোথাও একটা আমাদের মাথায় কাজ করে না, যে এটা যে শুধু চিন্তা, এটা অ্যাকচুয়ালি কিন্তু আমার জীবনে ঘটছে না, বা এটা কিন্তু আমার বর্তমান পরিস্থিতি নয় বা বাস্তব নয়, এই ডিস্টিংশনটা আমাদের মাথায় কাজ করে না। তাই নিজেকে জিজ্ঞেস করা যে আমি কি ফিল করছি, হ্যাঁ, আমার ভেতরে কি অনুভূতি বা আবেগ কাজ করছে। চার নম্বর প্রশ্ন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি যে আবেগ বা অনুভূতিটা ফিল করছি তার সাথে কি আমার বর্তমান পরিস্থিতির কোনো যোগসূত্র আছে। তুমি যখন ওভার থিঙ্কিং করছো, চার নম্বর প্রশ্নটার উত্তর বেশিরভাগ সময় না হয়, কিন্তু
1: ঠিক নয়, পাস্ট কিছু নয়, ফিউচারের কিছু, মানে প্রেজেন্টের কিছু নয়।
0: তাহলে আমার এখন কি ফিল করার কথা, যে আমি হয়তো একটা সুন্দর গান শুনছি, আমার তো সেটা ফিল করার কথা, সেই অনুভূতিটা ভেতরে ফিল করার কথা, সেটা না ফিল করে যাচ্ছে আমি ওই দিন কথা বলতে গিয়ে আমি কিন্তু একটু ফাম্বল করেছি, পরের প্রোগ্রামে যদি এরকম হয় কি হবে। তাহলে সেক্ষেত্রে সুভাষিস যেটা করবে, কোন গানের সাথে দেখবে ওর যদি খুব নেগেটিভ অ্যাসোসিয়েশন থাকে, যে এই গানটা শুনলেই পুরনো প্রেমিক প্রেমিকাকে মিস করে, পুরনো বন্ধুকে মিস করে, বা কোনো খারাপ অভিজ্ঞতা মনে পড়ে যায়, আমাদের সহজাত টেন্ডেন্সি হচ্ছে সেটাকে অ্যাভয়েড করা।

0: দেখবে যে আমি তাহলে ওই গানটা শুনবো না, আপাতত আমি শুনবো না, কারণ ওই গানটা শুনলেই ওই তুমি যেমন সেই
1: ট্রিগার হয়ে যাচ্ছে,
0: একদম যে ওটা আমার ট্রিগার হয়ে যাচ্ছে, আমাকে সেই পরিস্থিতিতে আবার ওটা টেলিপোর্ট করে
1: এবং সচেতন থাকা,
0: একদম।
2: আর এই যে নেগেটিভ ব্যাপারটা এলো, মানে আমার মধ্যে নেগেটিভিটি প্রচুর, মানে আমি মনে করি যে আমাকে যদি একদম ওই বলে না যে সমস্ত পজিটিভ এনার্জির সঙ্গে একটা নেগেটিভ এনার্জি কানেক্টেড থাকে, আমি কখনো কখনো এতই নেগেটিভ হয়ে যায় আমার মনে হয় যে আমায় কোথাও কানেক্টেড করে দিলে সমস্ত পজিটিভ এনার্জি বোধহয় ফুস হয়ে যাবে, মানে আমি জিনিসটার পজিটিভ দিকটা দেখতেই পারি না, আমার সবসময় মনে হয় যে কেন এটা আমার সঙ্গে হচ্ছে, আমি তো এগুলো করিনি, তাহলে ওর সাথে তো এটা হলো না, দুজনে হয়তো একই রকম জার্নি শুরু করেছিলাম,
1: মানে কম্প্যারিজন চলে আসে, তাই তো?
2: হ্যাঁ, এবং সেটা থেকে ভীষণ ভাবে একটা নেগেটিভ থটস আসে, এবং আমার সেই সময় দাঁড়িয়ে যেগুলো করার আমি করতে পারি না, এবং আমাকে হয়তো ব্যাকেই থাকতে হয়, এবং সেটা আমার জন্য খুব পেইনফুল হয়, আমি সেটা সবাইকে শো করতে পারি না, যেহেতু সকলের কাছে একটা জাজমেন্টাল মানসিকতা রয়েছে। তো এই নেগেটিভিটি থেকে কি করে নিজেকে সামলাবো, কি করে পজিটিভ হবো?
1: আমাদেরকে এই যে ম্যাম সবসময় একটা মানে কম্পিটিশন বা কম্প্যারিজন এই দুটো বিষয় থেকে কিন্তু আমরা সরে থাকতেও পারি, আমরা এমন একটা সময় রয়েছি পড়াশোনাই হোক বা কর্মজগতে হোক, আমাদের সবসময় যেন একটা তুলনার মানদণ্ডে দাঁড় করিয়ে দেওয়া হয় যে তুমি বোধহয় এটাই এতটুকু, ও বোধহয় এতটুকু, বা এই কম্প্যারিজনটা চলে মানে সেটা বলে বা না বলে। তো এর মুখোমুখি যখন আমরা হই তখন হয়তো আমাদের একান্তে অনেক কিছু ডিল করতে হয়, সেই যে নীরব লড়াইটা যেটা আঁখি বারবার বলছে যে ওই জাজমেন্ট হওয়ারও একটা ভয় আমাদের কাজ করে, এটা আমাদের সবার হয়, আঁখি তুমি একা নয়। তো এই সময়টা আমরা কি মানে কিভাবে সামাল দেব?
0: প্রথমে আমি আঁখির পরিস্থিতিটার একটা উত্তর দিয়ে নিই, কেমন? তুমি যেটা বললে সেটাও কিন্তু ও যেটা বললো সবার হয়, সত্যি সবার হয়, যে আমরা যখন উদ্বেগ উৎকণ্ঠায় ভুগি, বা ধরো আমার জীবনে অনেক নেগেটিভ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি, স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে যেটা হয় না, এটাকে বলে ক্যাটাস্ট্রোফাইজেশন, যে কোনো পরিস্থিতিতে আমার মাথায় ওয়ার্স্ট পসিবল কনসিকোয়েন্স, সবচেয়ে খারাপ কি হতে পারে, সেটা অটোমেটিক মাথায় চলে আসে, মানে প্রায় রিফ্লেক্স অ্যাকশনের মতো, এতটাই ওটা এফিশিয়েন্ট হয়ে যায় ওই সিস্টেমটা। তো যেটা তুমি করতে পারো, যে আমি তো জানি যে সহজাতভাবেই আমার মাথায় সবচেয়ে নেগেটিভটা মাথায় আসবেই, তাহলে আমি এটা ভাবি তো যে বেস্ট কি হতে পারে।
2: আচ্ছা,
0: এই দুটোই কিন্তু অবাস্তব, সবচেয়ে খারাপটাও কখনো হয় না, সবচেয়ে ভালো যেটা সেটাও হয় না, যা হবে এই সবচেয়ে খারাপ আর সবচেয়ে ভালোর মাঝেই কিছু একটা হবে। তো এটা বলে তুমি কোথাও একটা তোমার নিজের মাথার মধ্যেও একটা ভারসাম্য আনতে পারো, তাই না? এই যে কোনো পরিস্থিতিতে যে আমার মাথায় ওয়ার্স্ট আসছে, আমি তার সাথে সাথে বেস্টটাও ভেবে নিই, তাহলে যা হবে তার মাঝামাঝি কোথাও একটা হবে, দুটোর কোনোটাই হবে না।
2: আচ্ছা,
1: ঠিক। আর এই অ্যাংজাইটি হলে বা এই যে রোজকারের যে চাপ, সেটা সামাল দিতে না পারলে, আপনি বারবার করে একটা ব্রিদিং এক্সারসাইজের কথা বলছেন, তো এর কি কোনো সিম্পল টেকনিক রয়েছে? আপনি যেটা বললেন ওটাই কি একমাত্র নাকি এরকম
0: আরো অনেক আছে?
1: তাহলে আপনি যদি দু একটা টেকনিক্স, ইজি টেকনিক,
0: যেমন একটা বললাম তো ওই ফিজিওলজিক্যাল সাইজ, এটা কারণ ওটা কেন বললাম, ওটা খুব ছোট সময় করা যায় বলে, যে ওরকম পরিস্থিতি যেখানে তুমি হয়তো কোথাও যেতে পারবে না, হ্যাঁ, ওই ঘর থেকে বেরোতে পারবে না, সেখানেও তুমি ওটা করে নিজেকে কিছুটা ঠান্ডা। আরেকটা যেটা বলে বক্স ব্রিদিং, তো তুমি ধরো কল্পনা করো যে একটা এরকম চার কোনার একটা বাক্স আছে, সেই বাক্সটার মধ্যে একটা বল বা কিছু একটা অবজেক্ট আছে যেটার ওঠানামাটা নিয়ন্ত্রণ করছে তোমার ব্রিদিং, তোমার শ্বাস প্রশ্বাস সেটাকে কন্ট্রোল করছে। তো তুমি ধরো 1 2 3 4 এই কাউন্টে তুমি একটা শ্বাস নিলে, 1 2 3 4 হোল্ড করলে, সেটাকে ধরে রাখলে ভেতরে শ্বাসটা, 1 2 3 4 শ্বাসটা মুখ দিয়ে আস্তে আস্তে বার করলে, আবার হোল্ড করলে, এটা সাথে সাথে তুমি কল্পনা করো যে ওই যে অবজেক্ট বা বলটা, সেটা কিন্তু ওই বাক্সের চারটে কোণা ঘিরে উঠছে, আবার হোল্ড করার সময় বাঁ দিকের কোণা থেকে ডান দিকের কোণা যাচ্ছে, আবার তুমি যেই শ্বাসটা বার করলে সেটা নামলো,
1: আবার সম্পূর্ণ হচ্ছে এই সার্কিট।
0: হ্যাঁ, এটা কি হয় না, এটা যে কোনো মানুষ যারা অ্যাংজাইটিতে ভোগেন, বিশেষ করে যে কোনো অ্যাংজাইটি স্পেকট্রাম কন্ডিশনও হতে পারে, যেমন ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা একটা সেন্স অফ কন্টেনমেন্ট দেয়, হ্যাঁ, এবং কিছুটা একটা নিয়ন্ত্রণের একটা ফিলিংও দেয়, যে আমার এই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে কিন্তু ওই ওই কন্ট্রোলটা আমি পাচ্ছি,
1: করতে পারছি,
0: হ্যাঁ, সেটা। আরেকটা বলে যেটা খুব সিম্পল বলে 4 7 8, 4 7 8 ব্রিদিং এক্সারসাইজ, মনে রাখা খুব সহজ, 1 2 3 4 এই ইয়েতে আমি শ্বাস নেব, 1 2 3 4 5 6 7 শ্বাসটা হোল্ড করব, 1 2 3 4 5 6 7 8 আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাসটা বার করব।
2: আচ্ছা,
1: আর আপনি বারবার করে লেখার কথা বলছিলেন, জার্নালিং এর কথা, জার্নালিং কিভাবে আমাদের হিল করতে পারে এই বিষয়টা বা হেল্প করতে পারে?
0: হ্যাঁ দেখো, একটা তো হচ্ছে যে জার্নালিং একদম আমি যদি খুব মানে সহজ ভাষায় বলি

0: যে একদম বমি করে দেওয়ার মতো, যে আমার ভেতরে যা যা খারাপ আছে সেগুলো আমি সব ডাম্প করে দিলাম বাইরে,
1: জমিয়ে রাখলাম না,
0: আমার ভেতর থেকে বেরিয়ে গেল। এবং সেটার না একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এটাও হতে পারে যে এই যে ডিট্যাচমেন্ট ফ্রম ইওর থট, হ্যাঁ, যে এটাও কোথাও একটা ওটা হেল্প করে, তাই না, যে আমার চিন্তাটা আমি নয়। হ্যাঁ, দেখবে অনেক সময় আমরা বলি না, এক্ষেত্রে ভাষাটাও খুব

0: তাহলে কিন্তু কোথাও একটা আমি নিজের সাথে ওই চিন্তাটার একটা দূরত্ব বজায় রাখছি, ওই দূরত্বটা বজায় রাখতেও জার্নালিং কোথাও একটা হেল্প করে, মনটা হালকাও হয়ে যায়, যে কারণ সব কথা আমরা সবাইকে বলতে পারি না, কিন্তু অ্যাটলিস্ট সেটা আমার ভেতর থেকে বেরিয়ে গেল। তিন নম্বর যেটা ওটার কাজ, পরে যখন তুমি ওই ধরো ডায়েরিটা পড়ে দেখলে বা জার্নালটা পড়ে দেখলে, সেটা তোমাকে না অনেক গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে। আচ্ছা আমি এরকম ভাবে কেন ভাবলাম, সত্যি এখন তো আমার মনে হচ্ছে না যে ওই পরিস্থিতিতে এত খারাপ ছিল। চতুর্থ, তুমি যদি কোনোদিন থেরাপিতে যাও তাহলে এটা কিন্তু খুব বড় একটা মানে সাহায্য হতে পারে, যে ওই তুমি জার্নালটার মধ্যে দিয়ে গেলে তুমি বুঝতে পারবে যে তোমার চিন্তার ধরনটা কীরকম, তোমার চিন্তার মধ্যে কি ভুল ভ্রান্তি কাজ করে, তো সেটাও সাহায্য হতে পারে।
1: আরেকটা বিষয়, আমাদের তো সবসময় সব চাপটা নিজেদের কন্ট্রোলের ওপরও থাকে না, অনেক সময় আমাদের অনেক কিছু ব্যালেন্স করে করতে হয়। এই এই বিষয়টা নিয়ে যখন আমরা শো করবো ভাবছিলাম, এক বন্ধু বলছিল আমাকে যে তার 10 ঘন্টার মোটামুটি কাজের জীবন, তো রোজই প্রেশার থাকে এবং স্ট্রেস থেকে মাথা ঘোরা শুরু হয়ে যায় প্রচণ্ড, এবং ভুলে যায় প্রচণ্ড, সেই সময় কিছুই মনে রাখতে পারে না এবং সব কিছুই তালগোল পাকিয়ে যায়। চেষ্টা করছে বেরোতে কিন্তু পারছে না, কারণ কর্মক্ষেত্রেও কোনো মন খুলে কথা বলার মতো অবকাশ থাকে না 10 থেকে 12 ঘন্টা, এবং বাড়িতে যখন ফেরে এতই ক্লান্ত যে কারোর সঙ্গে কথা বলতেও আর ইচ্ছে করে না। তো এইরকম পরিস্থিতি যেখানে শরীর এবং মন কোনোটাই আর দিচ্ছে না, সেই সময় কি করবে?
0: আচ্ছা আমি জিজ্ঞেস করছি, এই ইনফরমেশনটা তোমার কাছে থাকবে, তার কোনো মানে নেই, ওর ভুলে যাওয়াটা কখন হয় বলো তো? নাকি ইন জেনারেল ভুলে যায়,
1: স্ট্রেস হলে, প্রচন্ড চাপ হলেই ভুলে যায়, যখনই স্ট্রেসটা বাড়ে বা কোনো প্রেসার হঠাৎ করে এসে হাজির হয় সেই সময়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেখানে হয়তো সম্ভাবনা আছে যে ওর মাথাটা এত ক্লান্ত হয়ে যাচ্ছে না, যে যেটা ভুলে যাচ্ছে সেটা কি প্রথম কথা আদৌ রেজিস্টার হয়েছিল? বুঝতে পারছো যে আমি এতটাই মানসিক চাপে আছি, হ্যাঁ কাজের চাপে, এতে আমি এতটাই জর্জরিত যে আমাকে হয়তো একটা নতুন কিছু ইনস্ট্রাকশন বা নতুন কোনো ইনফরমেশন দেওয়া হলো, আমার ব্রেন কি আদৌ সেটাকে রেজিস্টার করেছে যে মনে থাকবে? হ্যাঁ, প্রথম হচ্ছে সেইটা। দু নম্বর হচ্ছে এটাকে বলে ডিসোসিয়েশন, যে কোনো পরিস্থিতি থেকে আমি যদি শারীরিকভাবে ওটা থেকে এক্সিট না করতে পারি বা না এড়াতে পারি, মানসিকভাবে অনেক সময় আমরা সেই জায়গা থেকে হারিয়ে যাই। দেখবে হয় না যে তুমি হয়তো কোথাও বসে আছো, পরিস্থিতি বা পরিবেশটা তোমার একেবারেই ভালো লাগছে না, তুমি মনে হয়তো কোথাও হারিয়ে গেলে, হয়তো একটা কিছু নিয়ে দিবা স্বপ্ন দেখছো, একটা কিছু নিয়ে ভাবনার মধ্যেই এমন হারিয়ে গেলে যে তোমার আশেপাশের লোকেরা কি বলছে কি হচ্ছে সেটার সাথে তোমার তোমার কিন্তু আর যোগসূত্র থাকছে না। এবার প্রশ্নটা হচ্ছে যে কি করা যায় এই পরিস্থিতিতে। প্রথম কথা, ও বাড়িতে আসার পথেই যদি কোনোভাবে নিজেকে একটু ঠান্ডা করতে পারে, আমরা যেমন শহরে থাকি ট্রান্সপোর্টেও তো আমাদের কতটা সময় চলে যায় তাই না, যে ধরো ও ফেরার পথে ওর যে গান শুনলে একটু নিজের মাথাটা একটু ঠান্ডা হয়, যা শুনলে ও একটু নিজের মনটাকে একটু শান্ত করতে পারে, সেরকম কিছু করতে করতে যদিও বাড়িতে আসে, এবং বাড়িতে আসার পরেও কোথাও একটা নিজের জন্য 15-20 মিনিট বা আধ ঘন্টা হলেও সময় আলাদা আগে রাখা।
1: হ্যাঁ, মানে ওই ঘুরে ফিরে একই বিষয় আছে, নিজের জন্য একটু সময় রাখতেই হবে যে কোনো প্রকারে। কিন্তু এই কথা বলতে বলতে কি মনে পড়ে যাচ্ছে, আকি আজকে কিন্তু একটা বিশেষ দিন, তাই তো? আজ হচ্ছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, আর ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে আর যুববাণীর তরফ থেকে বন্ধুদের জন্য কোনো আলাদা উপহার থাকবে না, তা তো হয় না, এই নিয়ে একটা বিশেষ প্রতিবেদন আমাদের রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, যুববাণীর বন্ধু প্রিয়সমার তরফ থেকে, শুনে নাও।
2: সময় এক অদ্ভুত নদীর মতো, তাই না? বই চলে অবিরাম, যে মুহূর্তটা এই মাত্র পার হলো তার কোনোদিন ফিরে আসবে না। কিন্তু কেমন হতো যদি সময়কে একটা ছোট্ট ফ্রেমে বন্দি রাখা যেত? হ্যাঁ, যায় তো, বন্দি রাখা যায়। আর যারা সেই অসাধ্য সাধন করেন তাদেরকে আমরা বলি ফটোগ্রাফার। আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস, আর আজকের দিনটায় আমরা বরং স্টুডিওর চার দেওয়ালের থেকে একটু বাইরে গিয়ে দাঁড়াই শহরের ধুলোমাখা রাস্তায়, কারণ রাস্তারও তো একটা নিজস্ব ভাষা আছে, তাই না? ইট কাঠ পাথরের মাঝে বা ট্রামলাইনের ধারে কিংবা ফুটপাতের চায়ের দোকানে কত কিছুই না লুকিয়ে থাকে, সেই গল্পগুলো সাধারণের চোখে ধরা পড়ে না। কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদের লেন্স শহরের সেই আত্মাকে দেখতে পায়, যারা ফ্রেম খোঁজেন না বরং ফ্রেম এসে ধরা দেয় তাদের কাছে। তেমনই দুজন মানুষ কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে আজকে, আর তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের যুববাণীর বন্ধু প্রিয়সমা। তাহলে চলো প্রথমে যে বিশিষ্ট অতিথির কাছে চলে যাব, তিনি হলেন দেবরানী দাস। তার কাছে প্রথমেই জানতে চাইব যে তিনি তার ফটোগ্রাফির স্টাইলকে বা ধরনকে কিভাবে বর্ণনা করেন।
3: নমস্কার কলকাতা, আমি দেবরানী দাস, আমি একজন স্ট্রিট ফটোগ্রাফার, আমি বিভিন্ন

0: এরকম ফটোগ্রাফি রিলেটেড ওয়ার্কশপ, ফটো ওয়ার্ক কন্ডাক্ট করে থাকি, মেন্টরিং করে থাকি, অথর অফ ফিউ বুকস। আমি যেই ধারায় ছবি তুলতে ভালোবাসি সেটি হলো স্ট্রিট ফটোগ্রাফি, এবং ডকুমেন্ট্রিও যদি কখনো কাজ করি সেটাও স্ট্রিট স্টাইলেই হয়। এই স্ট্রিট ফটোগ্রাফি ওয়ার্ডটা এসছে স্ট্রিট ফটোগ্রাফি থেকে। আমাদের এই প্রতিদিনের যে প্রতিনিয়ত মুহূর্তগুলো, যেগুলো আমরা সাধারণ মানুষ যেগুলো আমরা দেখি, সেই মুহূর্তের মধ্যে অনেক ছোট ছোট ছোট ছোট আননোটিসড মুহূর্ত থেকে যায়। একজন স্ট্রিট ফটোগ্রাফার কিন্তু তার প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে সেই জায়গাটায় চলে যান যেখানটা থেকে উনি সেই যে ছোট ছোট ইগনোরড মুহূর্তগুলো থাকে সেইখান থেকে একটা স্টোরি বের করে আনেন, এবং সেটি হয় র, আনকাট, আনএডিটেড, ক্যান্ডিড মোমেন্ট। তো এই আমাদের প্রতিনিয়ত জীবন থেকে ওই ছোট্ট একটা মুহূর্তকে নিয়ে আসা, তার একটা সেই ছোট্ট মুহূর্ত যেটা সাধারণ মানুষের কাছে হারিয়ে গেছিল, সেই মুহূর্তটাকে যখন আমি প্রতিস্থাপন করি একটা স্টোরির মাধ্যমে, তখন সেই মুহূর্তটা একটা গুরুত্ব পায়। এবং সাধারণ মানুষের ক্ষেত্রে তখন অনেকেরই মনে হয় যে এই ছবিটা কি করে কখন হলো, বা এই মুহূর্তটা কখন হয়েছে, আমি তো দেখতে পাইনি। তো এই যে একটা ম্যাজিক ক্রিয়েট করা, এইটা কিন্তু স্ট্রিট ফটোগ্রাফি করে থাকে।
1: বেশ, তাহলে আমরা স্ট্রিট ফটোগ্রাফি সম্পর্কে বেশ কিছু জিনিস জানতে পারলাম, কি তাই তো? কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে, ছবি তোলার সময় দীপরানিদি আপনি কোন বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দেন? লাইট কম্পোজিশন, নাকি বিষয়বস্তুর যে একটা ধারণা রয়েছে বা আবেগ রয়েছে সেটার উপর?
0: ছবি তোলার ক্ষেত্রে আমার মনে হয় লাইট কম্পোজিশন এবং স্টোরি টেলিং, এই তিনটে বিষয়ের উপরই ভীষণ রকমভাবে গুরুত্ব থাকা দরকার। কারণ এই তিনটেই হচ্ছে থ্রি পিলার্স অফ আ ফটোগ্রাফ। আমরা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি এবং প্রতিনিয়ত কত কত ছবি দেখছি এবং ভুলে যাচ্ছি, আমাদের মনে থাকছে না। একটা ছবি কখন মনে থাকবে? যখন ছবিটা ইউনিক এবং স্ট্রং হবে। তো এই যে তিনটি পিলার, লাইট কম্পোজিশন এবং স্টোরি টেলিং পার্ট, এই তিনটেই তিনটেকে যখন কমপ্লিমেন্ট করবে, তখন কিন্তু সেই ছবিটা স্ট্যান্ড আউট হয়ে যায় বাকি ছবির থেকে। যারা সবে শুরু করেছেন বা করতে চলেছেন, তারা একটা একটা করে সাবজেক্টকে ধরে এগুন, মানে কখনো লাইটের উপর কাজ করুন, কখনো কম্পোজিশনের উপর কাজ করুন, কিন্তু একটা ছবির ক্ষেত্রে এই তিনটেই দরকার হয়। এবং আমি যখন ছবি তুলতে যাই, আমি এই তিনটেকেই সাংঘাতিকভাবে প্রাধান্য দিই। আমি যেহেতু একজন স্ট্রিট ফটোগ্রাফার, তো ডেফিনেটলি বাড়ির পাশের গলি থেকে শুরু করে পাড়ার রাস্তা, বড় রাস্তা, চৌমাথা, মানে রাস্তাঘাট তো আছেই, তার সাথে কিন্তু বিভিন্ন রকম পাবলিক প্লেস, যেমন পার্ক, সুইমিং পুল, দেন বিচ সাইড, এগুলোও কিন্তু ইনক্লুড হয়ে যায়। এরকম আরো অনেক পাবলিক প্লেসেস আছে যেগুলো ইনক্লুড হয়।
1: আপনার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ফটোশুট কোনটা ছিল বা এবং কেন?
0: 2024 সালে আমি আর্টিস্ট রেসিডেন্সি অর্গানাইজড বাই ওমেন স্ট্রিট ফটোগ্রাফারদের উইনার হিসেবে সিলেক্টেড হই, এবং সেই সূত্রে আমি নিউ ইয়র্ক যাই। আমার দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে, আমি নিউ ইয়র্কে ছিলাম এই 10 days এর মতো, আর সেখানে আমি অলমোস্ট 10 দিন মতো ছবি তুলি, এবং সেই যেই ছবি তুলি সেখান থেকেই আমাকে একটা প্রজেক্ট বার করে এনে আমাকে ওইখানেই, দুদিন পরে ফটো ফেস্টিভ্যাল ছিল, সেখানে আমার সোলো এক্সিবিশন ছিল, তো ওইখান থেকে আমাকে ছবি বের করে নিয়ে এসে প্রজেক্ট নামিয়ে আমাকে একটা সোলো এক্সিবিশন করতে হয়। তো সেইটা একটা আমার একদম মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এবং খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যে ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি অনেক কিছু শিখেছি।
1: বেশ, অসংখ্য ধন্যবাদ দেবরানিদিকে। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বিশিষ্ট স্ট্রিট ফটোগ্রাফার দেবরানী দাস। এবার কিন্তু চলে যাব আমাদের আরেকজন বিশিষ্ট অতিথির কাছে। তিনি হলেন বিশিষ্ট স্ট্রিট ফটোগ্রাফার সিদ্ধার্থ পাল। সিদ্ধার্থ বাবুর কাছেও কিন্তু আমাদের একই প্রশ্ন, যে আপনার ফটোগ্রাফির স্টাইল বা ধরনকে আপনি কিভাবে বর্ণনা করবেন?
2: আমার ফটোগ্রাফি স্টাইলকে যদি আমি বলি, তাহলে আমি চেষ্টা করি, আমি তো মূলত রাস্তাতে ছবি তুলি, চেষ্টা করি যে সেটা একটা কিছু যেন একটা যেন কোনো বৈশিষ্ট্য থাকে তার মধ্যে। মানে আমি তো আগে ওই ট্রেক করতাম, পাহাড়ের ছবি তুলতাম, অনেকটা বেরিয়েছি ভারতবর্ষ, সেগুলো একটা ধরনের ছবি ছিল। তারপরে সেগুলো হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যায়, তার প্রায় 20-25 বছর কি তারও বেশি ছবি সব নষ্ট হয়ে যায়। তখন মনের দুঃখেই আর কি কলকাতার রাস্তায় ঘুরে বেড়াতে আরম্ভ করি, যেহেতু অনেকটা সময় এবং তখন ব্যক্তিগতভাবেও আমি একটু নানা রকম সমস্যায় ছিলাম, তো সেইটা মিলিয়েই আর কি আমি অনেকটা সময় দিই আর কি, আমার কোনো তাড়াহুড়ো ছিল না।
1: এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ছবি তোলার সময় আপনি কোন বিষয়টির উপর সব থেকে বেশি জোর দেন?

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আবারও ফিরে এলাম আমাদের আজকের মনপাড়া জাংশনে। রয়েছি আমি তোমার যুববাণীর বন্ধু আঁখি, আমার সঙ্গে সুভাষিস, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোবিদ। কে সুভাষিস?
3: ডক্টর অনিশা ভট্টাচার্য ম্যাডাম।
2: হ্যাঁ, এবং আমাদের প্রচুর প্রশ্ন, এবং প্রশ্ন করতে করতে আমরা কিন্তু একেবারেই শেষের দিকে চলে এসেছি। তবে যেই প্রশ্নটা মনের মধ্যে এতক্ষণ ধরে চাপা রয়েছিল, যেটা হচ্ছে আমরা অনেক কিছু দেখতে দেখতে এবং সহ্য করতে করতে সেটাকে চাপতে থাকি, এবং এই যে চাপা বিষয়টা, কোনো বন্ধুর প্রতি হয়তো সে কিছু একটা করেছে বা কিছু এরকম মনে রাখতে রাখতে খারাপ রেগেছে, এবং আমি তাকে বলতে চাই না, হঠাৎ কোনো একটা কিছুর ইম্প্যাক্টে এবং অনেক কিছু আমার মনের মধ্যে বসতে বসতে চাপতে চাপতে আমি
3: মাথায় সবটাই উগড়ে দিয়েছি,
2: এবং তার ফলে আমাদের বন্ধুত্বটা হ্যাম্পার হয়েছে। সে হয়তো আমাকে খারাপ ভেবেছে, এবং আগে যেখানে আমাদের সম্পর্কটা ছিল সেখানে আর সেটা নেই, কিন্তু আমি মনে প্রাণে সেই বিষয়টা নিয়ে রিগ্রেট ফিল করি, এবং আমি জানি, আমার অন্তর থেকে জানি যে সেই বিষয়টা একটা ঝড়ের মতন, জাস্ট তার আর আমার সম্পর্কে কোনো বাধা আসা উচিত
3: না।
4: যোগাযোগ করো, দেখো একদিন বসে ঠান্ডা মাথায় কথা বলা যায় কিনা, যে তোমার কি খারাপ লেগেছে, তার কি খারাপ লেগেছে। হ্যাঁ, তাহলে যেটা হবে যে বন্ধুত্বটা আবার রিপেয়ার হোক না হোক, তোমার অ্যাটলিস্ট মনে হবে যে আমার দিক থেকে যেটা আমার মনে হচ্ছিল করণীয় সেটা আমি করেছি, ফলে পরে আফসোস থাকবে না। আর যদি তোমার মনে হয় যে আমার ক্ষমা চাওয়া প্রয়োজন, হ্যাঁ, সেখানে যতই ভেতর থেকে মনে হোক যে না অন্য, ও তো অনেক কিছু খারাপ করেছে, ও তো ক্ষমা চায়নি, আমি কেন চাইবো, সেটা মনে হওয়া সত্ত্বেও ক্ষমাটা চেয়েই ভালো।
3: সরি বলাটা খুব ইম্পর্টেন্ট, কিছু সময় অনেক কিছু অনেক সহজ করে দেয়। আর একটা বিষয় ম্যাম, যেহেতু ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে, সময় নেই, কিন্তু আমাদের এই সলিউশনে মোটামুটি নেচার, মিউজিক, সমস্ত কিছুই উঠে এসেছে জার্নালিং, কিন্তু এখন আমরা খুবই দেখি এই যে মাইন্ডফুলনেস বা মেডিটেশন, এই বিষয়গুলো আসে। ধরুন যে রোজ একজন ছাত্র বা একজন যে কাজ করে সব মিলিয়ে মাত্র 15 মিনিট সে তার নিজের জন্য সময় বের করতে পারে, এই 15 মিনিট সময় তার মেন্টাল ওয়েলবিং এর জন্য সে ঠিক কি কি করতে পারে, যাতে তার এই হিলিং এর জার্নিটার জন্য সে একটু নিজের যত্ন নিতে পারে?
4: হ্যাঁ,
3: মাত্র 15 মিনিট।
4: হ্যাঁ, তো মাত্র 15 মিনিটে ধরো প্রথম কথা তাকে বুঝতে হবে যে তার নিজের কি ভালো লাগে, সে অনুযায়ী বেছে নিতে হবে। সলিউশন তো নানান রকমই হতে পারে, কিন্তু শুধু যদি মাইন্ডফুলনেসের দিক থেকে আমরা ভাবি, তাহলে যেমন এরকম অনেক সহজ এক্সারসাইজ আছে, হ্যাঁ, যে মাইন্ডফুল ওয়াকিং, যে তুমি যে হাঁটছো সেই হাঁটার সময়টাই তোমার পুরো মনোযোগটা যাতে হাঁটার দিকেই থাকে, যে তোমার পায়ের নিচের সারফেসটা ঠিক কেমন ঠেকছে তোমার পায়ে, হ্যাঁ, হাওয়াটা কেমন, ঠান্ডা না গরম, হ্যাঁ, কোনো বাতাস বইছে কিনা, একদম পুরোপুরি সেই মুহূর্তে থাকা। মাইন্ডফুলনেস মানেই তাই, হ্যাঁ, যে নন জাজমেন্টাল প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস।
3: হ্যাঁ,
4: একই জিনিস, সে তুমি একটা চা কফি খাচ্ছ সেটাও পুরোপুরি মাইন্ডফুলি সেটাই করলে, সেটাও কিন্তু করা যায়, এবং তাহলেও তুমি পুরোটা ওই মোমেন্টেই থাকছ। হ্যাঁ, তারপরে তো খুব সহজ একটা এক্সারসাইজ আছে, যেমন 5 senses মাইন্ডফুলনেস এক্সারসাইজ। যখন তুমি অনেক কিছু নিয়ে খুব মানে বিতশ্রদ্ধ হয়ে আছো, তখন যদি শুধু এটা ভাবো যাচ্ছে 5টা জিনিস এমন কি আছে আমার আশেপাশে যেটা আমি দেখতে পাচ্ছি, 4টে জিনিস যেটা আমি ফিল করতে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি, 3টে জিনিস যেটা আমি কানে শুনতে পাচ্ছি, 2টো জিনিস যেটা আমি ধরো হয়তো আমার আশেপাশে ফিল করতে পাচ্ছি, 1টা জিনিস যেটা আমি টেস্ট করতে পাচ্ছি, যে কোনোভাবে নিজেকে আবার সেই বর্তমান পরিস্থিতিতে ফেরত নিয়ে আসা।
3: মানে এই 5-4-3-2-1 টেকনিক্স আমাদের হেল্প করতে পারে। আচ্ছা, অনেক সমস্যার সমাধান আমরা জানলাম, কিন্তু ওই সময় তো আর নেই, ঘড়ির কাঁটা যথারীতি চোখ রাঙাচ্ছে। তাই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আড্ডায়, আমি সুভাষিস, তোমার যুববাণীর বন্ধু, আমার সঙ্গে ছিল
2: আমি আঁখি, এবং আমাদের সঙ্গে ছিলেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অন্বেষা

0: ভট্টাচার্য ম্যাডাম, তাই তো?
1: আর যেতে যেতে যদি বন্ধুদের উদ্দেশ্যে একটা কোনো এমন অ্যাডভাইস আপনি দিতে চান যা সবারই হিলিং জার্নিতে একটু হেল্প করবে, সেই অ্যাডভাইসটা কী হবে? সেটা দিয়ে আমরা আজকের আমাদের অনুষ্ঠান শেষ করব।
2: হ্যাঁ, তো আমি বলবো যে কোনো কিছুকেই না তোমার নিজের সত্তাটার সাথে গুলিয়ে ফেলো না। হ্যাঁ, যে তোমার মানে একটা চিন্তা মানে এটা আমি, হ্যাঁ, বা এই পরিস্থিতিটা আমি এটা করে ফেললাম মানে এটা আমি, কোথাও একটা একটা ঘটনা একটা চিন্তা সেটাকে যাতে আমরা সেভাবেই দেখতে পারি, সেটাকে যাতে নিজের সাথে নিজের সত্তার সাথে গুলিয়ে না ফেলি, তো এটাই আমার মনে হয় অনেকটা হেল্প করবে। আর তুলনা নিজের সাথে, আর কারোর সাথে না।
1: বেশ, তাহলে আমাদের এই হিলিং জার্নিতে আমাদের যত সমস্যা ছিল সেগুলোর হয়তো কোনো কোনো সমাধান কিছুটা হলেও আমরা আজকে ছুঁয়ে দেখতে পেরেছি।
0: একদমই তাই, এবং আমাদের প্রশ্ন বন্ধুদের প্রশ্নের মধ্যে, মানে আমাদের প্রশ্নের মধ্যেই বন্ধুদের প্রশ্ন লুকিয়েছিল, এবং প্রশ্ন তো নয়, আজকে শুধুই সমাধান নিয়ে আলোচনা করছিলাম, করতে করতে বিভিন্ন প্রশ্নও বেরিয়ে এসেছে।
1: অনেকে ফেসবুকে জানিয়েছে তাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে, তোমরা যারা আমাদের ফেসবুক পেজ এখনো ফলো করো, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ কিন্তু ফলো করে দাও চটপট, কারণ আমাদের সব অনুষ্ঠানের সব আপডেটস তোমরা সবার প্রথম সেখানেই পাবে। আর আগামীকাল ঠিক সকাল 11টায় দুজন অন্য বন্ধু যুববাণীর আর কি থাকবে তোমাদের সঙ্গে আড্ডায়, মন ভালো করে দিতে। তাহলে আজকের মতো টাটা।

যুববাণীর অনুষ্ঠান এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে ছিলেন আঁখি মুখোপাধ্যায় এবং শুভাশিস বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগা হার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর। এখন আধুনিক গান শিল্পী পারমিতা মজুমদার।

আধুনিক গান শুনলেন পারমিতা মজুমদারের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী সমীর কুমার দাস।

পরপর তিনখানি প্রচলিত লোকগীতি শুনলেন সমীর কুমার দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। মহিলাদের সুরক্ষা এবং সহায়তায় অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের নিয়ে অন্নপূর্ণা বাহিনী তৈরির জন্য বিজেপির মহিলা মোর্চাকে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, মহিলাদের অধিকার রক্ষা, তাদের ওপর কোনো রকম অত্যাচার বা অবিচার হলে এই বাহিনী তাদের পাশে দাঁড়াবে। অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা বজায় রাখতে আগামীকাল একটি বিশেষ ওয়েব পোর্টাল চালু করা হবে। কোনো যোগ্য উপভোক্তা প্রকল্পের টাকা না পেলে বা অনুপযুক্ত কেউ এই সুবিধে পেলে সেখানে সরাসরি আপত্তি বা আবেদন জানানো যাবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নাবালিকা বিবাহ, তাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং একাধিক সন্তান নেওয়ার প্রবণতার বিরুদ্ধে সামাজিক প্রচার চালানোর ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায়। নতুন সরকারের 100 দিন পূর্তিতে স্বাস্থ্য দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি জানান, নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু ব্লকে এই হার সবচেয়ে বেশি। এ ব্যাপারে পুলিশকে সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি আইনা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এদিকে সরকারি হাসপাতালের আয়ুষের বহির বিভাগ বা ওপিডি খোলা হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান। এজন্য বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে 484 জন মেডিকেল অফিসার, 230 জন ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এই রাজ্য থেকে সম্পূর্ণ সরে গিয়ে এখন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। তবে মৌসুমি সক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পুরুলিয়া জেলা জুড়ে আজও সকাল থেকে নাগারে বৃষ্টি হচ্ছে। শান্তিপল্লী ও রঘুবরপল্লীর প্রায় 5,000 মানুষ গৃহবন্দী। নিম্নচাপের কারণে দুদিনের অতিবৃষ্টিতে বাঁকুড়া দুর্গাপুর সীমানা লাগোয়া দামোদর নদের ওপর দুর্গাপুর জলাধারে জলস্তর বেড়ে যাওয়ায় ডিভিসির পক্ষ থেকে আজ সকাল 10টায় 61,000 কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। গতকাল ছাড়া হয় 65,000 কিউসেক হারে জল। দামোদর পার্শ্ববর্তী মানাচর এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এদিকে ডিভিসির জল ছাড়ায় হুগলির খানাকুলের মুন্ডেশ্বরী ও দ্বারকেশ্বর নদীতে জল বাড়ছে। বন্যার আশঙ্কায় আতঙ্কিত মারোখানা এলাকার বাসিন্দারা বিধায়ক সুশান্ত ঘোষ নৌকো করে পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখেছেন। শিলিগুড়ির কাছে সেবককে আজ সকালে ধস নামায় ডুয়ার্স ও পাহাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে প্রশাসনিক তৎপরতায় ধস সরানোর কিছুক্ষণ আগে রাস্তা খুলে দেওয়া হয়েছে। ধীরে ধীরে শুরু হয়েছে যান চলাচল। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বন্যা কবলিত হলদিয়া, পটাশপুর, পাঁশকুড়া, চণ্ডীপুর ও ভগবানপুরে চলেছে ত্রাণ সামগ্রী বিতরণ। রান্না করা খাবার, পানীয় জল ও বাচ্চাদের নতুন জামা দেওয়া হচ্ছে জলবন্দী মানুষজনকে। মুর্শিদাবাদের খড়গ্রামে

0: তুঁত চাষিরা গত বছরের বন্যার কারণে ক্ষতির সম্মুখীন হওয়ায় এবছর কম চাষ করছেন। তুঁত পাতা কলু পোকার অন্যতম খাদ্য, তাই তুঁত চাষ কম হলে রেশম শিল্পীরা সমস্যার সম্মুখীন হতে পারেন। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সতর্কবার্তা জানানো হয়েছে যে 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু জায়গায়। 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হালকা বৃষ্টি থাকতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এইসব জায়গাতে। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কোথাও কোথাও 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর এবং আবহাওয়ার সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য।
5: গ্রামবাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন সকলে। আর ওই যে বলেছি, মানে আমি আপনাদের বন্ধু স্বাগতা বলেছি কি, আপনাদের সকলকে ভালো কিন্তু থাকতেই হবে, আমাদের সকলকে ভালো থাকতে হবে। আর ভালো থাকার নানান উপায় আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে। আজকে কিন্তু আমরা এই রকমই ভালো থাকার একটি গল্প শুনব। আমার সঙ্গে রয়েছেন দুজন মহিলা তাঁতি দিদি, আমরা শুনব মহিলা তাঁতিদের কথা। সঙ্গে রয়েছেন বিখ্যাত জায়গা, একেবারে শাড়ির যেখানে খাজানা সেই বিখ্যাত জায়গা ফুলিয়া নদিয়া থেকে দুজন মহিলা তাঁতি। আমার সঙ্গে রয়েছেন রীনা মালাকার,
6: নমস্কার,
5: এবং আমার সঙ্গে রয়েছেন আরতি বসাক। দুজনেই এসেছেন আমাদের একেবারে সীমান্তের জেলা ফুলিয়া নদিয়া থেকে। কেমন লাগছে আকাশবাণী স্টুডিওতে এসে?
6: এখানে এসে খুব ভালো লাগছে, এরকম একটা, মানে আমরা তো তাঁতি, আমাদের ভালো একটা জায়গায় আসলে পরে, মানে আমরা যে আমাদের মনের কথাটা বলতে পারছি, এটা বলতে পারবো এখানটা এসে, এটাতে আমাদের খুব ভালো লাগছে। যে আমরা তো আমাদের কথাগুলো বলতেই পারি না ঠিক মতো।
5: বেশ বেশ,
6: এটাই ভালো লাগছে।
5: বেশ, আর আমাদেরও ভালো লাগে যখন আপনাদের মতন একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ, যারা নিজেরা প্রতিদিন পরিশ্রম করে ঘাম ঝরিয়ে দিয়ে একটা শিরোনামে উঠে আসতে পারেন, একটা নিজেদের জায়গা তৈরি করতে পারেন, পায়ের তলার মাটিটাকে শক্ত করতে পারেন, তাদের গল্প আরো অনেক অনেক মা

0: আপনাদের কাছে পৌঁছে দিতে পারলে খুব ভালো লাগে, এবং আপনারা অনেকের ইন্সপিরেশন বা আপনারা অনেকের অনুপ্রেরণা হতে পারেন, তাই না?
1: হ্যাঁ, একদম একদম
0: ঠিক। আজকে এরকমই গল্প আমরা করব, কোনো জটিল বিষয় নয়। প্রথমে আমি আসি রীনাদির কাছে। উত্তম কুমারের সিনেমার একটা গান আছে, এবার মলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেরে শাড়ি পরে দুলব তোমার কোমরে। তা জন্মসূত্রে তাঁতি?
1: জন্মসূত্রেই তাঁতি, জন্মসূত্রেই একদম তাঁতি। জন্ম লগ্নেই দেখেছি বাবাকে তাঁত বুনতে, মাকে সুতো করতে। পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে পড়াশোনা করতে করতে তাঁতের সাথে যুক্ত হইনি, আস্তে আস্তে বড় হলাম, বড় হয়ে পড়াশোনা শিখে তারপরে যখন তাও তাঁতটা ধরিনি, তাঁতটা দেখতাম সব সময়, মা সুতো করতো, বাবা তাঁত বুনতো, অন্যান্য তাঁতিরা তাঁত বুনতো, শাড়িটা হতো, এগুলো দেখতাম। তারপরে বিয়ে হলো। এবার বিয়ে হওয়ার পরে 2007 সাল থেকে তখন আমার মনে হলো, মানে নিজের পায়ে একটা দাঁড়ানোর একটা ইচ্ছা। তখন সেই যে ছোটবেলায় তাঁতটা দেখতাম, সেই তাঁতের দিকেই ঝোঁকটা গেল তখন, মানে 2007 সালে।
0: তখন বয়স কত?
1: তখন আমার বিয়ের পরে, আমার হলো একটা ছেলে হয়, তারপরে আমার মেয়ে তখন হয়নি, আমার এক ছেলে এক মেয়ে, মেয়ে হয়নি। তখন আমার ইচ্ছা নিজের পায়ে দাঁড়ানোর একটা, স্বাবলম্বী হওয়ার ইচ্ছা, তখন তাঁতের দিকে ঝোঁকটা যায়। প্রথম তখন হাতে করি তাঁতটা ধরি, তাঁতটা ধরে তাঁতটা শিখে নিই আস্তে আস্তে। তারপর তো তাঁতের প্রসেসিংটা অনেক থাকে, যেমন সুতো করা, প্রথমে একদম নলি করা, ড্রাম করা, তারপরে একটা টানা হাঁটাতে হবে।
0: আসবো একে একে সব গল্পে আমরা আসবো, আমাকেও অনেক কিছু জানতে হবে, এসব আমি তো কোনোদিনও শুনিনি।
1: আচ্ছা,
0: তার আগে একটুখানি আসি আরতির কাছে। আরতি, তোমারও কি ফুলিয়াতেই জন্ম এবং তাঁতি পরিবারেই জন্ম?
2: আচ্ছা, ফুলিয়াতে নয়, আমার হবিবপুরে জন্ম, তাঁতি বাড়িতেই জন্ম। তখন তাঁতি বলতে গামছা তৈরি হয়, যে সেটা বাবার বাড়িতে আমাদের গামছা ছিল, সেই গামছা দেখেই, মানে তাঁতি গামছা তৈরি হয়, সেটা দেখেই আমরা বড় হয়েছি।
0: হবিবপুর মানে সেটাও নদিয়াতেই?
2: নদিয়াতেই। তারপরে বিবাহ সূত্রে গিয়ে তাঁতের শাড়িতে যুক্ত হলাম,
0: সেটা ফুলিয়া,
2: ফুলিয়াতে এসে।
0: এবং মানে এই যে তাঁতের কাজ করবে সেই ইচ্ছেটা কিভাবে এলো?
2: যেহেতু শ্বশুর বাড়িতে তাঁত, বাবার বাড়িতেও তাঁত, সেটা তো ইচ্ছে ছোটবেলার থেকেই তাঁতের সঙ্গে যুক্ত। তারপরে শ্বশুর বাড়িতে এসে ধীরে ধীরে তাঁতের সাথে সুতো করা, নলি করা, মানে কর্মচারী খাটানো, এগুলো দেখে তারপরে নিজে ভাবলাম কর্মচারীর থেকে যদি নিজেরা করতে পারি, সেই টাকাটা নিজেদের থেকে যাবে,
0: একটু বেশি
2: থাকবে। তখন তাঁতের সাথে আমি নিজেও যুক্ত হই, তাঁত বোনা। তারপরে ধীরে ধীরে তাঁতের শাড়ি নিয়ে বাইরে বেরিয়ে ব্যবসা করা, বিয়ের পরেই করেছি।
0: আচ্ছা, এবার রীনাদির কাছে আসি। এই যে একটা শব্দ শুনলাম, নলি করা, ড্রাম করা, এই যে প্রসেসিং, এই একটা একটা পরোতে পরোতে একটা সুন্দর শাড়ি তৈরি করা, যে শাড়িটা আমরা বাজারে গিয়ে দেখছি পছন্দ হচ্ছে, আমরা এটা নেব না ওটা নেব ভাবছি, কিন্তু সেইটা তৈরির পেছনে যে পরিশ্রম সেটা আপনারা করেন।
1: হ্যাঁ, একদম।
0: এবার এই যে যাত্রাটা, আপনি বলছেন যে বিয়ের পর আপনি যখন শ্বশুর বাড়িতে?
1: হ্যাঁ, আমার যখন ছেলে হয়ে যায় তারপরে আমি তাঁতের সাথে যুক্ত হই।
0: মানে সেটা তো শ্বশুর বাড়ির যে ব্যবসা ছিল সেটার সঙ্গেই আপনি যুক্ত হলেন?
1: ওদের শাড়ির ব্যবসা, যেহেতু শাড়ির সাথে যুক্ত, সেই আমার হাজবেন্ড হলো শাড়ির ব্যবসায়ী।
0: আচ্ছা,
1: সেই শাড়ির ব্যবসাটাকে আমি দেখেই মনে মনে তখন ভাবলাম, শাড়িটা তো কিনে আনতে হচ্ছে, তাহলে এটা যদি আমরা নিজেরা তৈরি করতে পারি তাহলে আমাদের যে খরচটা পড়বে তাহলে আমাদের লভ্যাংশটা দেখতে পারবো আমরা।
0: মানে তখন কিনে এনে বিক্রি করা হতো, দোকান ছিল
1: কিনে এনে? না, বিভিন্ন মহাজন বাড়ির থেকে এরকম কিনে আনা হতো।
0: না, বিক্রিটা কোথায় করতেন?
1: বিক্রিটা মার্কেটে বিক্রি হতো আর বিভিন্ন মেলায় বিক্রি হতো।
0: বেশ, আর এখন তাঁত আছে বাড়িতে?
1: হ্যাঁ, এখন তাঁত বলতে একটা তাঁত না, আমরা এই তাঁতের সূত্রেই বলি, এসএইচজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ হলো এজিএসআই এবং এসএইচজি গ্রুপ। তখন আর কি লোন খুব কম পেতাম, সামান্য লোন নিয়ে তখন একটা তাঁত করা হয়েছিল।
0: তারপর সালে সেটা
1: 2007 সালে, 7 থেকে 8 সালে, 2011 সালে এনআরএলএম হয়ে গেল আনন্দধারা, আনন্দধারার হওয়ার পরে এসএইচজি গ্রুপের সুবিধাটা বেড়ে গেল।
0: আপনি জানতে পারলেন কিভাবে বা এই যে প্রকল্পগুলোর সাহায্যে স্বনির্ভর হওয়া যায়, কাজটা শুরু করা যায়, সেটা কিভাবে জানলেন?
1: প্রথম আমরা মায়েদের দেখেছি একসাথে 10-12 জন বসে ওরা একটা গোষ্ঠী দল গঠন করছে, তখন ওদের কাছ থেকে শুনলাম যে এখানে সবাই মিলে কিছু কিছু সঞ্চয় করে যদি দল করা যায় তাহলে দলের থেকে লোন নিয়ে বিভিন্ন

0: সুযোগ সুবিধাগুলো করা যায়, সরকারি সাহায্য পাওয়া যায়, সেটার থেকেই আমরা দলগুলো করি। দলগুলো করার পরে আমরা আস্তে আস্তে প্রসেসিংগুলো জানতে পারি। যেমন একটা সিসি লোন, ক্যাশ ক্রেডিট লোন যেটা আর কি দেওয়া নেওয়া হয়, যেটা সেটাকে জানতে পারলাম আমরা। টার্ম লোনটা জানতে পারলাম,
1: কোনটা কি ধরনের লোন,
0: কি ধরনের লোন। এবার লোন নেওয়ার ফলে কিন্তু তাঁতের সংখ্যাটা বেড়ে গেল। তাঁতের সংখ্যাটা যখনই বেড়ে গেল, আগে যেমন একটা তাঁত ছিল।

0: যেখানেই কারিগর কাজ করে তারা বাড়িতেই কাজ করে, তারা তাঁত বুনছে। দেখবেন তাঁত আর পাল্লুম দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, কিন্তু
1: কি আলাদা একটু যদি বলেন।
0: আলাদা বলতে তাঁতে যে জিনিসটা হচ্ছে সেটা আমরা হাত দিয়ে টেনে তাঁতটাকে বুনছি, একটা ঝাঁপ আছে এরকম, সেই ঝাঁপটা আসছে, মাকুটা যাচ্ছে, ওটা হাতে বোনা হচ্ছে। আর ডিজাইনটাও আমরা হলো এরকম কাঠি আছে, ওটা দিয়ে ডিজাইনটা তুলছি। আর একটা ডিজাইন আপনার ওপরে মেশিনে কাগজ ফুটো ফুটো করে আমার ডিজাইনটা করা হয়, ওটা আর কি সুতোটা ওর মধ্যে রোলিং হয়ে এসে ডিজাইনটা হচ্ছে, আমার হাতে করছি পুরো জিনিসটা, কিন্তু হাতে। হয়তো কখনো সুতোটা ছিঁড়ে গেল, সেটাও কিন্তু হাতে আবার নিয়ে সুতোটাকে জোড়া করে আবার বোনানো হচ্ছে, হাতে বোনানো হচ্ছে, টাইম লাগছে। আর আমার ডিজাইনটা পুরো পাড়ের ডিজাইন নকশাগুলো পুরো সবটাই হাতে হচ্ছে, নিখুঁত ভাবে। তাঁত বলছে কেন, আর পাওয়ার লুম যেটা সেটা তো কিছুই করতে হচ্ছে না, মেশিনটা চলছে কিনা দেখছি খালি, মেশিনে অনবরত রোলিং হচ্ছে আর শাড়ি হয়েই যাচ্ছে অনবরত। পাওয়ারলুমে অনেক শাড়ি তৈরি হবে, কিন্তু সেই সুতোটা আর সেই শাড়িটা হবে না, আমার হাতে তৈরি যে তাঁতের শাড়িটা সেই শাড়িটা কখনোই হবে না। বলে না টাঙাইল শাড়ি,
1: ঠিক এই যে
0: বাংলার শাড়ি। আমি একটা
1: শ্রোতা বন্ধুরা আপনাদের যদি দেখাতে পারতাম, একটা খুব সুন্দর, এটা হাজার বুটি তাই তো?
0: এটা হাজার বুটি,
1: একদম হাজার বুটি শাড়ি। বাহ, দেখবো, সব দেখবো আজকে। আরতি, যেমন রীনাদি বললেন যে একটা তাঁত থেকে ব্যবসাটা শুরু করেছিলেন 2007 সালে, আজ গিয়ে 2026 দাঁড়িয়ে 10টা তাঁত রয়েছে, তোমার জার্নিটা একটু বলো।
2: আমারও তাই, যখন একটা তাঁতের থেকে শুরু হয়,
1: কত সালে
2: সেটা? আমার বিয়ের আগেই আমার হাজবেন্ডের একটা তাঁত ছিল, তারপরে ধীরে ধীরে আমার 2006 সালে বিয়ে হয়, 8-এর থেকে আমাদের তাঁতটা বেড়ে যায়। তখন কুচবিহারি কর্মচারীরা আসতো অনেক দূরে থেকে, এসে থেকে কাজ করতো, মানে ওদের রান্না করে খাওয়াতে হতো, সেই থেকে জার্নি, মানে ফ্যামিলি থাকে না হলে কর্মচারীরা বাড়িতে থাকে ওদের রাখা হয়, তখন থেকে আমাদের 8খানা তাঁত হয়ে যায়।
1: এখন 8টা?
2: হ্যাঁ। এরপরও আমাদের এখনো পাল্লুম চলছে, এখন আমরা পাল্লুমও চালাচ্ছি।
1: আচ্ছা, পাল্লুম কটা?
2: দুটো
1: পাল্লুম,
2: মানে ধীরে ধীরে।
1: আচ্ছা, কর্মচারী কতজন আছে?
2: কর্মচারী 8 জন, 10 জন, 15 জন, মানে সাথে যুক্ত থাকে। সুতো নলি, পাল্লুমের যে নলিগুলো সেটাও হচ্ছে মেশিং এই তৈরি হয়।
1: নলিটা কি জিনিস?
2: সুতো ঘুরিয়ে ঘুরিয়ে যেটা তাঁতের শাড়িটা তৈরি হচ্ছে, সুতো দিয়ে দিয়ে তৈরি হচ্ছে, তো ঝাঁপে যাচ্ছে, মাকু, যেমন মাকু আছে, একটা নলি তৈরি হয়ে সেই মাকুতে যাচ্ছে, যখন ঝাঁপ টানা হচ্ছে এপাশ থেকে ওপাশে মাকু যাচ্ছে আসছে, তবেই সুতোটা কিন্তু ভেতরে গিয়ে এটে যাচ্ছে,
1: বুননটা তৈরি
2: হচ্ছে। হ্যাঁ, বুননাটা তৈরি হচ্ছে।
1: আমি আসবো আরেকবার আরতিদির কাছেই আসবো। যেমন রীনাদি বলল, সেলফ হেল্প গ্রুপের সহযোগিতা নিয়ে একে একে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে গেছেন, তুমিও কি সেই পথেই
2: গেলে? স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে একে একে লোন নিয়েছি, লোন নিয়ে যেমন তাঁতের সাথে যুক্ত হয়ে তাঁতটা বাড়িয়েছি, ব্যবসাটা বাড়িয়েছি, প্লাস আমি বাড়ি ঘরও করেছি।
1: বাহ, খুব সুন্দর।
2: আমার মাথার উপরে ছাদ ছিল না, সেটা করেছি, তারপরে ছেলেকে এখন পড়াচ্ছি, মানে সব এর সাথে যুক্ত হয়ে।
1: বাহ, ছেলে কি পড়ছে?
2: ছেলে এবার বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি, কমেন্ট করছে।
1: বাহ, খুব সুন্দর। রীনাদির কাছে আসবো, এই ব্যবসাটা তো প্রায় 10 বছরের উপর চলছে, মাল তৈরি হচ্ছে, তাঁত বাড়িতে হয়ে গেল, কতজন কর্মচারী এখন আপনার কাছে?
0: 9 জন কর্মচারী কাজ করছে, কিন্তু তাঁতের প্রসেসিংটা লম্বা, তো ওটা তাঁতটা বুনছে 9 জন, কিন্তু এর পেছনে অনেক লোক কাজ করছে, যেমন কেউ সুতো করছে, কেউ নলি করছে, কেউ চরকা করছে, কেউ সানাবা করছে।
1: তোমার যে জার্নিটা শুরু হয়েছিল, তুমি যে কাজে এগোলে, কোনো ট্রেনিং নিয়েছিলে কি?
0: হ্যাঁ, তাঁতের ট্রেনিং নিয়েছিলাম।
1: কোথা থেকে নিলে, কিভাবে নিলে?
0: এসএসজি গ্রুপ আনন্দধারায় তাঁতের ট্রেনিং হয়েছিল, সেখান থেকে ট্রেনিং করেছি ফার্স্ট, হাতে খড়ি ট্রেনিংটা করে নিয়েই, তারপর তো বাড়িতে তো তাঁত আছেই, ওখানে বসে নিয়ে আস্তে আস্তে অভ্যাস করে করে, তারপরে ডিজাইন গুলো ডিজাইনার কাছ থেকে শিখে নিতে হয়, সেটা এমনি করা যায় না, ডিজাইনাররা ডিজাইনটা শিখিয়ে দেয়, তারপর আস্তে আস্তে এইভাবেই এগোনো আস্তে আস্তে।
1: লোনটা নেওয়ার আগে ট্রেনিংটা করতে হয়?
0: লোনটা নেওয়ার আগে আমার ট্রেনিংটা, কারণ এমআইপি ছাড়া তো কখনোই লোন নেওয়া যায় না, আমার পরিকল্পনাটা করতে হবে, আমি লোনটা নিয়ে কি করব, সেটার আগেই ট্রেনিংটা।
1: এবারে একটা ট্রেনিং করলে, তারপরে লোনের জন্য অ্যাপ্লাই করলে, লোন পেলে, ব্যবসাটা শুরু হলো, তারপরে কি পরবর্তীতে বারবার করে কি কয়েকটা কয়েকটা ট্রেনিং নিয়ে যেতে হয় নিজেদের আরো বেশি কাজ জানার জন্য?
0: আরো বেশি কাজ জানার জন্য ট্রেনিং নিতেই হয়, তাঁতটা এমন জিনিস, তাতে ট্রেনিংটা নিতেই হবে, তাঁতের ট্রেনিংটা না করলে সব তাঁতগুলো বোনানো যাবে না। তাঁতের তো অনেক রকম তাঁত আছে, জ্যাকেট তাঁত আছে, চিত্তরঞ্জন তাঁত আছে, মাঠা তাঁত আছে, টাঙাল তাঁত আছে, তাঁতগুলো তো আলাদা আলাদা,
1: মানে এক একটা ডিজাইন।

0: গানের জন্য কি এক এক রকমের
1: তার? এক এক রকম তারটাই পুরো আলাদা থাকবে একদম।
0: আচ্ছা,
1: তাহলে তো সেটা তো ট্রেনিং করতেই হবে, ট্রেনিং ছাড়া কখনোই তার বোনা যাবে না।
0: আরতি, এই যে ট্রেনিংগুলো তোমরা করছো, তুমিও নিশ্চয়ই অনেক ট্রেনিং করেছো, এই ট্রেনিংগুলো কি সরকারি সহযোগিতাতেই করছো নাকি নিজেদেরও কিছু পয়সা করে দিতে হচ্ছে?
2: আমি সরকারি সহযোগিতায় করেছি একটা ট্রেনিং, যেটা 45 দিনের একটা করেছি, 10 দিনের একটা করেছি। তারপরে আমি লোন নিয়ে আমার হাজবেন্ডকে আসাম শিলচর পাঠিয়েছিলাম 17 দিনের একটা ট্রেনিং, সেটা শুধু আমাদের খরচে। রেশমের যে মেখলাগুলো তৈরি হয় তার উপরে একটা ট্রেনিং নিতে আমরা সেটা নিজেরাই পাঠিয়েছি।
0: মানে ট্রেনিংটার জন্য পয়সা নিজেদের?
2: হ্যাঁ, নিজেদের করে ওখান থেকে, মানে ওটা তো এখানে তৈরি হয় না, সেটা রেশমে, যেমন রেশম পোকার থেকে যে সুতোটা তৈরি হয় সেই সুতোর মেখলা তৈরি হয়।
0: সেটা কি কোনো প্রাইভেট সংস্থা নাকি সরকারি?
2: না, সরকারি না, প্রাইভেট থেকেই করে এসছে।
0: সেই জন্য নিজেদের
2: খরচ, মানে ওখানে থাকা খাওয়া, তারপরে যে ওই 17 দিন ট্রেনিংটা নিতে তাদের একটা পারিশ্রমিক দিতে হয়, তারা শিখিয়েছে, ওখান থেকে নিয়ে এসে আমার হাজবেন্ড ওই মেখলা এখানে তৈরি করছে।
0: আচ্ছা, এই যে ট্রেনিংটা নিয়ে এলো একটা প্রাইভেট সংস্থা থেকে, তো সেখান থেকে কি সার্টিফিকেট দিল?
2: না, ওখান থেকে শিখে এসেছে,
0: তাহলে
2: ওরা ওখানকার তাঁতি যে তাদের কাছে শিখতে গিয়েছিল।
0: সেটা করে তোমার কি উপকার হলো?
2: আমার উপকার হয়েছে, এখানে আমার হাজবেন্ড ওই মেখলাগুলো এখন করতে পারছে, যেটা এখানে কেউ করে না, সেটা এখানে আমার হাজবেন্ড করে।
0: রিনাদিকে জিজ্ঞেস করি যে কত টাকা পুঁজি নিয়ে প্রথম শুরু করেছিলেন?
1: আমার একদম প্রথম তাঁতের যে শাড়ির ব্যবসাটা শুরু করি, মাত্র 70টা শাড়ি 20,000 টাকা আমি লোন নিয়েছিলাম। লোন নিয়ে একদম কমা, যেগুলো একদম ইয়ে বাড়ির তাতে তৈরি হচ্ছে, 70টা শাড়ি নিয়ে ফার্স্ট আমি ব্যবসা শুরু করি। তা ব্যবসা শুরু করার পর আমি কিন্তু স্টেটের অন্য স্টেটেও মেলায় যাই, মেলায় গিয়ে আমার ফার্স্ট 70টা শাড়ির মধ্যে আমার 5টা শাড়ি চুরি হয়ে যায়।
0: মানে আপনি যে ব্যবসাটা করেন সেটা মেলায় মেলায় বিক্রি?
1: হ্যাঁ, মেলায় মেলায়, আর আমার ঘরেতেও বিক্রি হয়,
0: মানে বাড়ি থেকে সরাসরি বিক্রি হয়।
1: হ্যাঁ, সরাসরি বাইরের থেকে অনলাইন ব্যবসা, যেটা আমার কুরিয়ার করে দিচ্ছি বাইরে, এরকম আর কি। ফার্স্ট তো আমার 5টা শাড়ি চুরি হয়ে যায়, তখন আমার একটু মনটা খারাপ লাগে, আমি একটু ডাউন পড়ে গেলাম। তারপরের থেকে আমার ব্যবসায় অনবরত, এখন আমি কিন্তু অন্য স্টেটেও যাই মেলা করতে, বিভিন্ন জায়গায়।
0: কোন কোন স্টেটে গেছো?
1: আমি রাজস্থানে মেলা করেছি, দিল্লির হরিয়ানাতে মেলা করেছি, 3 বছর পর পর, এই বছর খালি হলো না আমার অন্য জায়গায়। আর রাজ্যের মধ্যে যেমন দার্জিলিং এ করেছি, ব্যাঙ্গালোরে করেছি, ওটা স্টেটের বাইরে হচ্ছে, ভুবনেশ্বরে করেছি, কাঁথিতে করেছি।
0: বেশ, আরতিরও কি একই রকম ভাবে ব্যবসাটা এগিয়ে চলেছে?
2: মেলায় মেলায় শাড়ি, মেলা ট্রান্সপোর্টে জায়গায় জায়গায় মাল পাঠাই, ব্যবসাটা আমি আর আমার হাজবেন্ড দুজনেই যুক্ত হয়ে গেছি।
0: আচ্ছা, মানে ট্রান্সপোর্টে মাল পাঠাও, মানে বিভিন্ন
2: জায়গায়
0: জায়গায়
2: অর্ডার আসে, আমাদের মালগুলো চলে যায়
0: সেখান থেকে, সরাসরি মালটা চলে যায়।
2: যেমন আমরা হাটও করি, হাটেও আমাদের বিক্রি হয়।
0: হাট কোথায় হয়?
2: যেমন হরিষা হাট, যেমন বিধাননগরের, ওখানে একটা শান্তিপুরের হাট আছে, গড়ের হাট, যেমন তাঁতি হাট, ওটা ওখানেও আমাদের মাল বিক্রি হয়।
0: আচ্ছা, মানে ব্যবসায়ীদের কাছে সরাসরি শাড়িটা চলে যাচ্ছে তোমাদের ঘর থেকে?
2: আমাদের ঘর থেকে।
0: বেশ, তুমি যখন শুরু করেছিলে কতটা পুঁজি নিয়ে শুরু করেছিলে?
2: আমি যখন আমার হাজবেন্ডের প্রথম বিবাহ সূত্র, মানে আমাকে তাঁত দেখে বিয়ে দেয় একটা তাঁত, তারপরে আমি ধীরে ধীরে একটা মাঠা তাঁত করি, তখন আমার একটা নেকলেস বিক্রি করে আমি একটা তাঁত করি, তখন
0: সোনার নেকলেস।
2: হ্যাঁ, আমার বিয়ের যে গয়না, মানে বাড়াতে হবে, করতে হবে, সেই একটা যে ওই গয়নাটা ঘরে রেখে দিলে তো আমার ইনকামটা হচ্ছে না, তখন ওই গয়নাটা বিক্রি করে আমি আরেকটা তাঁত করা হয়। তারপরে ওই তাঁত করে ওর থেকে আমরা হাটের একটা চালানি, যেমন 70,000 টাকা স্যালারি দিয়ে বসা হয়, এইভাবে করতে করতে তখন আমার 8-10টা তাঁত হয়ে যায়, এখন পারলুম চলছে।
0: রিনাদি বললো যে প্রথম রিনাদির 5টা শাড়ি চলে গিয়েছে, তোমার একটা সোনার নেকলেস,
2: আমার গয়না।
0: ব্যবসায়ী কথা আছে জানো তো, ঝুঁকি না নিলে লাভ পাওয়া যাবে না, তো ঝুঁকি তো নিতেই হবে। কিন্তু এই যে আজকে এই যে সেই হাসিটা তোমরা দুজনে হাসছো, আজকে কি অবস্থা আমি একটু রিনাদির কাছে জিজ্ঞেস করবো, আজকে আজ কতটা রোজগার মাস গেলে করছো?
1: প্রত্যেক মাসে হয় না, এটা বছরে হয়, বছরে মাসে 3-4 মাস পর, যেমন আমার অনলাইন যেমন ব্যবসাটা করছি, এটা মাসে ধরলে হয়তো মাসে আমার সংসারে কাজকর্ম করে 12-13 হাজার টাকা এমনি হয়ে যাচ্ছে মাসে, কিন্তু আবার বছরের একটা সময় আছে 2.5-3 লাখ টাকা এমনি রোজগার হবে, যে কোনো একটা মেলায় যখন যেতে পারবো, আমি যখন আমার স্টেটের বাইরের স্টেটে যখন মেলায় যেতে পারবো, তখন হলো আমি আমার তৈরি শাড়িটা নিয়ে যাচ্ছি, তো তাহলে আমার ওখানটা পুঁজিটা বেশি থাকছে, বিক্রি করে ওখান আমরা রোজগারটা বেশি করতে পারছি।
0: মানে সেটা যদি ধরি গড় হিসেবে,
1: হ্যাঁ,
0: মাসে সেটা বা বছরে গিয়ে সেটা 4-5 লাখ টাকা ইনকাম হচ্ছে, তাই তো?
1: হ্যাঁ, 4-5 লাখ টাকা ইনকাম হয়ে যাচ্ছে, আমি সংসার চালিয়ে নিয়ে সংসারের কাজকর্ম করে।

0: মহিলা তো সংসারে প্রচুর কাজ
1: ঠিক
0: থাকে,
1: ঠিক
0: সেটা করে নিয়ে বাইরে যে যেটা করছি সেটাই তো অনেক,
1: মানে মেয়েরা তো দশভুজা,
0: হ্যাঁ দশভুজা,
1: অনেকগুলো কাজ ছাড়া
0: ঘরেও ঘরেও সামলাতে হচ্ছে, বাইরেও সামলাতে হচ্ছে,
1: ঠিক একদম,
0: ঘর বাইরে দুটোতেই সামলাতে হচ্ছে। এখন কিন্তু আমার অনেক মেয়েও কাজ করে, কারণ আমার যে তাঁতের যে শাড়িটা হচ্ছে তার উপরে আমি কাঁথা স্টিচ সেলাই করাচ্ছি, সেখানে অনেক মেয়ে কাজ করছে,
1: মানে তোমার কাছেও,
0: হ্যাঁ আমার কাছেও অনেক মেয়ে কাজ করছে, এই জায়গাটা এখন পৌঁছাতে পেরেছি।
1: কিরকম রোজগার করছে এক একজন?
0: তারা এক একজনে মাস গেলে 2,000-2,500 হয়ে যাচ্ছে, দু একজনের বেশি হয়, যে যেরকম সেলাইয়ের উপর ভিত্তি করে,
1: মানে যতদিন কাজ করছে তার উপরে নির্ভর
0: না, যতটা শাড়ি সেলাই করতে পারছে, তাঁতের শাড়ির উপরে কাঁথা স্টিচ হাতে সুচ দিয়ে সেলাই করছে, কাঁথা স্টিচ সেটা যতটা শাড়ি করতে পারবে ততটা ইনকাম করতে পারবে, সেটা তার কাজের উপর ভিত্তি করে এরকম কাজ করতে পারছে অনেক মেয়ে। আবার কেউ কেউ শাড়ি ভাঁজ করছে, ভাঁজেও লোক লাগছে আমার, এখানেও কাজ করছে মেয়েরা। আমি একজন মেয়ে হয়ে অনেক মেয়েকে কাজ দিতে পেরেছি,
1: মানে সংসার সামলে পাশে এটা করছে, তার সঙ্গে তার
0: সাথে জড়িত না স্বামী, আমি একাই করছি।
1: আচ্ছা, বাজারে তো অনেক রকম শাড়ি পাই, কখনো দেখছি 500 টাকার তাঁতের শাড়িও রয়েছে, আবার কখনো 5,000 টাকার তাঁতের শাড়িও রয়েছে। কোন শাড়িটা কিরকম দাম, বা তোমাদের তৈরি করতে কতটা পড়ছে, এবং সেটা কি কতটা দামে বাজারে বিক্রি হচ্ছে একটু যদি বল।
2: তসর যে শাড়িটা ওটা তৈরি যেমন 5,000-7,000-10,000 টাকায় বিক্রি হচ্ছে, সেটা আমাদের তৈরি করতে গেলে 6,000-7,000 টাকা খরচ পড়ে যায়
1: তসর।
2: হ্যাঁ তসর, যেটা 12,000 টাকায় আপনারা কিনতে পারেন, সেটা তৈরি হয়ে ওটা তো হাত বদল হয়, কাজেই আমরা যদি 7,000 টাকায় বিক্রি করি সেটা গিয়ে মহাজনের কাছে চলে যায়, মহাজন ওটাকে 10,000-12,000 মানে দুটো তিনটে হাত বদলের পরে ওটা বিক্রি হচ্ছে। আর সরাসরি যদি আপনি তাঁতিদের কাছ থেকে কিনতে চান, 7,000 টাকা যদি খরচ হয়, মোটামুটি আপনি ওখানে 500-1,000 টাকায়, মানে 7,000 যদি আমাদের খরচ হয়, আপনি 8,000 টাকায় ওই শাড়িটা পেয়ে যাবেন। যত হাত বদল হবে ওই শাড়িটার দাম বেড়ে যাবে।
1: আর একটা টাঙ্গাইল শাড়ি, সেটা কিরকম?
2: হ্যাঁ টাঙ্গাইল শাড়ি যেমন 500 টাকায়ও আছে, আবার এখন মোটামুটি 200-250 টাকায়ও আপনি যদি হাটে যান পাওয়া যায়। সেটা হচ্ছে রেশম না, রিলায়েন্স যাকে বলে, প্লাস্টিকের তৈরি শাড়িটা, ওটা আমাদের যেমন খরচ 200 টাকায়, ওটা আপনি হাট থেকে বা কিনতে গেলে ওটা 300 টাকায় মিনিমাম একটা শাড়িও পাওয়া যায়। সুতোর উপরে নির্ভর, আপনি যদি 60 সুতোর একটা শাড়ি কিনতে যান সেটা 400 টাকায় পাওয়া যাবে, আর 100 সুতোর যে কাজ হয় সেই শাড়িটা কিনতে গেলে আপনি 2,000 টাকার নিচে কোনো শাড়ি কিনতে পারবেন না।
1: আচ্ছা রিনাদি, যে 60 সুতো 100 সুতো এই তফাতটা কি?
0: তফাতটা 7 সুতোটা হলো মোটা, যেমন শান্তিপুরের তাঁত, শান্তিপুরের তাঁতে 60-80 সুতো থাকে, আর আমাদের ফুলিয়ার তাতে 100/100 সুতোটা এভাবে আড়েও যেভাবে আসবে আর লম্বায়ও সেইভাবে যাবে, এটাই হলো 100/100 সুতো। 100টা সুতো এভাবেও যাবে, এভাবেও যাবে, এই দুইভাবে সুতোটা 100 আসলে সেটা হলো 100 সুতো, একদম পাতলা সুন্দর মসৃণ হবে, যেটা দিয়ে নাকি টাঙ্গাইল শাড়ি তৈরি করা হয়,
1: মানে লম্বায়ও যাবে আর আড়েও যাবে,
0: সব দিকেই যাবে, 100/100 সুতো 100, 60-টা 60 মানে একটু মোটা, 80টা তার থেকে আর একটুখানি পাতলা, খুব পাতলা হবে না, 100 সুতো মানে একদম আসল মসৃণ সুতোটা, পাতলা সুতো।
1: অনেক রকমের তাঁত আছে, ফুলিয়ার তাঁত আছে, সমুদ্রগড়ের তাঁত আছে, শান্তিপুরের তাঁত আছে, মানে তফাতগুলো কি কি?
0: তফাতগুলো যেমন ফুলিয়ার তাঁত, ফুলিয়ার তাঁতে সবসময় 100 সুতো থাকে, মানে সুতোটা খুব পাতলা হয়, সুন্দর হয়,
1: মানে শাড়ির কোয়ালিটিটা
0: অনেকটা আলাদা হবে, মসৃণ হবে একদম,
1: রং
0: একদম পাকা, ফুলিয়ার শাড়ির রং উঠবে না, 100 সুতো মানে সেই সুতোটা সেরকমই তৈরি হবে, সে কালারটাও সেইভাবে তৈরি হবে, সেই কালার উঠবে না, কখনোই যাবে না। আর 60/80 সুতো সেটা তো একটু আলাদা হবেই, শাড়িটাও একটু ভার হবে।
1: আরতির কাছে আসি, এই যে শাড়িগুলো তোমরা সোজা, তুমি বললে যে একেবারে তোমরা ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছ বা তোমাদের ঘর থেকে চলে যাচ্ছে, কোথায় কোথায় গেছে তোমার শাড়ি?
2: আমার শাড়ি বহু দূরে দূরেও গেছে, যেমন ব্যাঙ্গালোর গেছে, যেমন কিছুদিন আগে আমাদের শাড়ি কিছুটা আহমেদাবাদ গেল, মানে একটা বিয়ে বাড়িতে অর্ডার ছিল, সেখানে প্রচুর শাড়ি, হলুদ আর লাল শাড়ি ওখানে গেছে।
1: তার মানে দেশের মধ্যেই তুমি পাঠাচ্ছ, বিদেশে যায়নি?
0: না,
1: বাইরে, মানে ভারতবর্ষের বাইরে কখনো যায়নি?
2: না, এখনো আমরা সেটা পাঠাতে পারিনি।
1: রিনাদির ক্ষেত্রেও তাই তো?
0: হ্যাঁ একদম, বাইরে পাঠাতে পারিনি।
1: আচ্ছা এই যে মেলায় যাও, মেলাগুলো কি সব সরকারি মেলা?
0: সরকারি মেলা বাদেও পয়সা দিয়ে বুক করেও মেলা করি আমি।
1: কিভাবে মেলাগুলোর

0: খোঁজ পাওয়া যায়
1: মেলাগুলো, যেমন
0: বা মেলাতে যে যাওয়ার জন্য এই যে যে তাঁতিদেরকে সিলেক্ট করা হয়, সেই সিলেকশনটা কিভাবে হয়?
1: সিলেকশনটা হয়, যেমন আমার ডিআইসি কার্ড আছে একটা, ডিসি কার্ড আছে একটা, আমি একজন আর্টিসিয়ান, আমার আর্টিসিয়ান কার্ড আছে, সেই কার্ডের মারফত যোগাযোগটা হয়। যেমন ডিসি অফিস আমাদের বর্ধমান, আমরা বর্ধমান অফিসের সাথে যোগাযোগ করি, ডিআইসি অফিস যেমন আমাদের কৃষ্ণনগর, ডিআরডিসি যেমন আমাদের কৃষ্ণনগর, এরকম আমরা সবসময়ের জন্য যোগাযোগ রাখি।
0: মানে কার্ডটা কিভাবে পাই? ধরুন আমি কি কার্ড,
1: আমি একজন আর্টিসিয়ান না, সবাই কার্ড পাবে না, আমি একজন তাঁতি, আমার হলো ডব্লিউ কার্ড আছে, তাই আমি কার্ড পাবো, সবাই কার্ড পাবে না, এখানে যে তাঁতি সেই কার্ড পাবে।
0: আরতির কাছে আসি, ধরো আমি আমার বাড়িতে অনেক একটা বড় অনুষ্ঠান আছে, আমি গেলাম তোমার বাড়িতে গিয়ে অনেকগুলো শাড়ি কিনবো, কিনতে পারবো?
2: হ্যাঁ অবশ্যই কিনতে পারবেন।
0: হ্যাঁ কিভাবে সেটা?
2: সেটা আমার বাড়িতে গেলে, এবার আপনি কি ধরনের শাড়িগুলো নেবেন এবার তানার উপরে নির্ভর করে। আমার ধরেন লাল পার হলুদ শাড়ি হচ্ছে, এবার আপনার যদি ওই শাড়িটা লাগে, তার যেমন আপনার শাড়ি লাগবে সেটা আমাকে আগে বলতে হবে যে আমার এতগুলো শাড়ি লাগবে একই কালারে, তাহলে আমরা সেটা তৈরি করে আপনাকে দিতে পারবো। আর যদি আপনার মনে হয় যে আমার বাড়িতে যেই শাড়িগুলো তৈরি হচ্ছে ওইগুলোর মধ্যেই আপনি নেবেন, সেটা আমরা সঙ্গে সঙ্গে আপনাকে ঘরে থাকলেই দিয়ে দিতে পারবো।
0: এবারে ধরো দোকান থেকে কিনলে যে দামে কিনি, সেক্ষেত্রে কি তোমার বাড়ি থেকে গিয়ে কিনলে সরাসরি সেক্ষেত্রে কি কিছু বেশি ছাড় পাওয়া যাবে?
2: একদম ছাড় পাওয়া যাবে। যেটা দোকানে যায় সেটা হাত বদল, আমি প্রথমেই বলেছিলাম হাত বদলের উপরে একটা নির্ভর হয়, কিন্তু আমাদের কাছ থেকে যদি কেউ সরাসরি কেনে সেটা আমরা অনেকটাই কমে দিতে পারি।
0: দুজনের কাছে আমার শেষ প্রশ্ন, এই যে রিনা দিও শুরুতে বলেছে আর আরতি তুমিও বললে, নিজে স্বনির্ভর হওয়ার জন্য এই কাজটার সঙ্গে যুক্ত হয়েছো বা এই ব্যবসাটার সঙ্গে যুক্ত হয়েছো, প্রথমে রিনা দি আজকে নিজে কতটা সচ্ছল বলে মনে হয়, কতটা স্বনির্ভর বলে মনে হয়, এবং কতজন মানুষকে তুমি তোমার পাশাপাশি স্বনির্ভর দেখতে পেয়ে খুশি হয়েছো?
1: আমি হলো নিজে স্বনির্ভর হয়েছি, প্রথম কথা হলো নিজে আমি নিজের সংসার চালাচ্ছি, আমার সংসারটা আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, আমার হাজবেন্ড এখন আপাতত কিছুই করে না, পুরোটাই আমার উপর নির্ভর। এটা একটা যেমন আমার ভালো লাগছে যে আমি নিজে সংসার চালাচ্ছি, আমার পাশাপাশি আমার আরো দশটা গ্রুপের মেয়েরা স্বনির্ভর হতে পেরেছে, তারাও আমার সাথে সাথে স্বনির্ভর হয়েছে। এছাড়াও আমি যে পাইকারি মালটা দিচ্ছি তারাও কিন্তু অনেকটা আমার কাছ থেকে পেয়ে অনেকটা কমে পাচ্ছে শাড়িটা, যেমন আমরা তৈরি করছি আমাদের থেকে নিচ্ছে মানে কমে পাচ্ছে, এরকমভাবে আমি অনেককেই স্বনির্ভর করতে পেরেছি এবং আমি নিজেও স্বনির্ভর এখন
0: একেবারেই। আর আরতির কথা একটু শুন।
2: আমি নিজে স্বনির্ভর হয়েছি, প্লাস পাঁচজন আমার সাথে স্বনির্ভর হয়েছে, তার থেকে বড় প্লাস আমি কখনো আমার হাজবেন্ডের কাছে এক টাকাও হাত খরচ চাই না, প্লাস আমার ছেলেকে মানুষ করছি, কোনো দিন হাজবেন্ডকে বলি না যে টিউশনের টাকা লাগবে বা ছেলের যাবতীয় খরচ, আমার খরচ, আমার মায়ের খরচ আমি দিতে পারি।
0: বেশ, আজকে আমরা শুনলাম একেবারে দুজন খুব খুশি সফল মহিলা তাঁতিদের কথা। আমার সঙ্গে ছিলেন আজকে স্টুডিওতে রিনা মালাকার ও আরতি বসাক। আমি এই ফুলিয়া থেকে আসা দুই তাঁতি দিদিকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের এই কাজ আরো আরো এগিয়ে চলুক, তোমরা আরো ভালো থাকো এবং তোমাদের পাশাপাশি আরো অনেক মা বোনেদের ভালো রাখো। আর যে মা বোনেরা শুনছেন তাদের সকলকে বলছি, এইভাবেই কিন্তু ভালো থাকার রাস্তা আমাদের প্রত্যেককে খুঁজে নিতে হবে। আর আজকে এখানেই ইতি টানছি অনুষ্ঠানের। রিনা মালাকার ও আরতি বসাক দুজন তাঁতি আজকে আমাদের সঙ্গে ছিলেন, তোমাদের অসংখ্য ধন্যবাদ।
2: নমস্কার, এখানে এসে খুব ভালো লাগলো, আমাদের অভিজ্ঞতা আমরা জানাতে পারলাম,
1: অভিজ্ঞতাটা শেয়ার করে খুবই আনন্দ পেলাম, এটাই আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারলাম।
0: বেশ, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে, নমস্কার।
3: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
4: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
5: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
4: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন,
5: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে

0: সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
0: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন ছায়াছবির গান। প্রথমে যুগে যুগে আমি তোমারই, এই ছবির গান শুনুন দ্বৈত কণ্ঠে অভিজিৎ এবং আরতি মুখোপাধ্যায়।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের আর্থিক বৃদ্ধি বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চতুর্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। গৃহস্থালিতে ব্যবহৃত পাইপবাহিত রান্নার গ্যাস পিএনজি সংযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকার একটি উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতার নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এই ঘটনায় নজনের মৃত্যু হয়েছে। বিডব্লিউ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের ধ্রুব কপিলা ও তানিশা কাস্ত্রো মিক্সড ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পেছনে সামাজিক, ডিজিটাল এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আজ উত্তরপ্রদেশে জাপান বিনিয়োগ সম্মেলন 2026-এ শ্রী বৈষ্ণব বলেন, আমাদের দেশে আর্থিক বৃদ্ধি বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে।
1: We have been growing at a very sustained pace of 6-8% growth band with moderate under control inflation, with very good balance sheet and making sure that the entire country grows together. This is possible because of the four pillars of our growth story: investment in social, digital and physical infrastructure.
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তাদের পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করছে। এজন্য 600 জন বিশেষজ্ঞকে সরিয়ে দিয়ে নতুন বিশেষজ্ঞদের পরীক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়েছে। শিক্ষামন্ত্রক এক সামাজিক মাধ্যমের পোস্টে জানিয়েছে, প্রশ্নপত্র 4টি স্তরে পরীক্ষা করে দেখা হবে। আগামী 2-3 সপ্তাহের মধ্যে 20-25 জন নতুন আধিকারিককে এনটিএ অন্তর্ভুক্ত করবে। এছাড়াও তাদের সমস্ত দপ্তরকে একটি নতুন অঞ্চলে স্থানান্তরিত করা হবে, যেখানে সিআইএসএফ এর জওয়ানদের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করে তোলা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চতুর্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন।

তাঁর সঙ্গে বিদেশমন্ত্রী ডা এস জয়শঙ্কর, শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতিন প্রসাদ এই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। 2022 সালে শুরু হওয়া দুদেশের মন্ত্রী পর্যায়ের এই বার্ষিক বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়ে থাকে। উন্নত পর্যায়ে উৎপাদন, যোগাযোগ, ডিজিটাল পরিকাঠামো, ওষুধপত্র, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে এবারের বৈঠকে আলোচনা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, ভারত সিঙ্গাপুর অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে নতুন সম্ভাবনার বিষয়ে মত বিনিময় হবে। পড়ুয়াদের আন্দোলনের জেরে ঝাড়খণ্ড সরকার বেনিয়মের কারণে গতরাত্রে 44টি নিয়োগ পরীক্ষার একটি তালিকা বাতিল করেছে। 8টি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও 2014 সাল থেকে আউটসোর্সিং এজেন্সি টিএসআর ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের নেওয়া পরীক্ষাগুলিও এই বাতিল তালিকায় রয়েছে। ড্রাগ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি কালেক্টর, দাঁতের ডাক্তার নিয়োগের মতো পরীক্ষাও রয়েছে এর আওতায়। দেশের গৃহস্থালী পাইপবাহিত রান্নার গ্যাস পিএনজি সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার একটি উৎসাহ প্রকল্প অনুমোদন করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে এই প্রকল্প কার্যকর হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সক্রিয় পিএনজি সংযোগের সম্প্রসারণ প্রক্রিয়া আরও দ্রুত করার জন্য এই প্রকল্প কার্যকর করা হবে, যাতে আরও বেশি পরিবার তাদের রান্নাঘরে পাইপলাইনবাহিত গ্যাস ব্যবহার শুরু করতে পারে। বর্তমানে দেশে 1,74,00,000 গৃহস্থালী পিএনজি সংযোগ রয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ উত্তরপ্রদেশ ও দিল্লির 10টি স্থানে অর্থ পাচার মামলায় তল্লাশি অভিযান চালিয়েছে। মৌলানা মোহাম্মদ আলী জহর ট্রাস্ট এবং মোহাম্মদ আলী জহর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই অর্থ পাচারকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণে বরাদ্দকৃত অর্থ পাচারের অভিযোগ উঠেছে এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। জম্মু কাশ্মীরে খারাপ আবহাওয়াজনিত কারণে শ্রীমাতা বৈষ্ণোদেবী তীর্থযাত্রার রেজিস্ট্রেশন আপাতত স্থগিত রাখা হয়েছে। তীর্থযাত্রা ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের রেজিস্ট্রেশন ইতোমধ্যেই হয়ে গেছে, আবহাওয়া ভালো থাকলে তাদের জন্য যাত্রার অনুমতি পুনরায় দেওয়া হবে, তবে তীর্থযাত্রীদের কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলতে হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনব্যাপী একটি প্রদর্শনীরও উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন। গতকাল অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর বাহাদুরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় মহারাজা বীরবিক্রম কিশোরকে একজন দূরদর্শী শাসক হিসেবে বর্ণনা করে শ্রী শাহ বলেন, তিনি ত্রিপুরায় জনমুখী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। মহারাজাকে আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে তিনি স্মরণ করেন। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন ডিসিডি ডিসপার্স নীলাঙ্গি। এই ঘটনায় মৃতদের মধ্যে আছেন 2 মহিলা ও 1 শিশু। আহত 16 জনের SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। আগুন লাগার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে যান শিল্পমন্ত্রী তাপস রায় ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে অগ্নিমিত্রা সাংবাদিকদের বলেন, প্রশাসনিক তৎপরতায় 80 জনকে উদ্ধার করা গেছে। এদিকে দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী এই অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী শোক ব্যক্ত করেছেন। উভয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর 50% হারে শাস্তিমূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করা পিছিয়ে দিয়েছেন। দুদেশের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক শুল্ক আরোপের সিদ্ধান্ত আগামী শুক্রবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্যিক লেনদেন এবং শুল্ক হার নিয়ে দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির দীর্ঘমেয়াদী উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা মজবুত করার বিষয়ে তাদের দায়বদ্ধতার কথা পুনরায় জানিয়েছে। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক শেষে যৌথ আন্তঃমন্ত্রণালয়ের বিবৃতি গ্রহণ করা হয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও প্যারিস সমঝোতার উপর ভিত্তি করে রাষ্ট্রসংঘ কনভেনশন ও 2030 সালের কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। জম্মু কাশ্মীর সরকার পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে ল্যান্ড পুলিং বা জমি একত্রীকরণ নীতি 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জমির মালিক ও উন্নয়ন সংস্থাগুলির স্বেচ্ছায় জমিদানের মাধ্যমে এই জমির ভাণ্ডার বা ল্যান্ড পুল গড়ে তোলার কথা এই নীতিতে বলা হয়েছে। 1970 সালে জম্মু কাশ্মীর উন্নয়ন আইনের আওতায় ঘোষিত বিভিন্ন এলাকার জমি এই নীতি অনুসারে এই পুলে নেওয়া হবে। নেদারল্যান্ডসের আমসেলভিনে পুরুষদের হকি বিশ্বকাপে আজ ভারত গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 6:30। ভারত প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 গোলে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে 2-4 গোলে পরাজিত হয়েছে। ভারত গ্রুপ ডিতে 2 ম্যাচে 3 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ভারতের ধ্রুব কাপিলা ও তানিশা কাস্ট্রো মিক্সড ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধীর ইন্ডো স্টেডিয়ামে তারা সরাসরি লিও আইওকে চোং এবং নেগ ওয়েংচিকে 21-11, 21-11 হারিয়ে দেন। ধ্রুব ও তানিশা প্রাক কোয়ার্টার ফাইনালে চীনা জুটি চেন ফ্লেং উই ও গুয়ো জিং ওয়ার মুখোমুখি হবে। ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে আজ গলে শ্রীলঙ্কা মধ্যাহ্নবিরতি পর্যন্ত 6 উইকেটে 175 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতের আর্থিক বৃদ্ধি বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চতুর্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। গৃহস্থালিতে ব্যবহৃত পাইপবাহিত রান্নার গ্যাস পিএনজি সংযোগ বৃদ্ধির লক্ষ্যে সরকার একটি উৎসাহদান প্রকল্প অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতা নিউ মার্কেটে হোটেল অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। বিডাব্লিউ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের ধ্রুব কপিলা ও তানিশা কাস্ট্রো মিক্সড ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। কলকাতা নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে নজনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। সাত সদস্যের সিটের নেতৃত্বে আছেন ডিসিডিডি স্পর্শ নীলাঙ্গি। এই ঘটনায় মৃতদের মধ্যে আছেন দুই মহিলা ও একটি শিশু। আহত অসুস্থ ১৬ জনের চিকিৎসা চলেছে এসএসকেএম হাসপাতালে। আগুন লাগার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। পরে অগ্নিমিত্রা সাংবাদিকদের বলেন, ওই হোটেলটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও আপৎকালীন নির্গমন পথ ছিল না। ১৫ বছর ধরে সেখানে অডিট হয়নি।
1: ৮০ জনকে বাঁচানো গেছে, আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছে, কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছে, ট্রেড লাইসেন্স কি করে পেল, সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে, ফায়ার লাইসেন্স কি করে পেল, এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল, আমরা শুনছিলাম সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেট গুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না। তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন, আমাদের শুধু ১০০ দিন হয়েছে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছে
0: তাপস রায় বলেছেন, বেআইনিভাবে যারা গেস্ট হাউস চালাচ্ছেন তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
2: এটা শুধু এখানে নয়, এটাই হয়ে রয়েছে সারা কলকাতা শহরে এবং শহরতলিতে যেখানেই এই ধরনের ঘটনা ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে আমরা একেবারে জিরো টলারে।
0: এদিকে দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন। দমকলের শীর্ষ আধিকারিকরাও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন। আগামী দিনে এই ধরনের বেআইনি কার্যকলাপ প্রতিরোধে সরকার রাজ্যজুড়ে অডিট চালাবে বলে কৌশিক চৌধুরী উল্লেখ করেছেন। এদিকে ফরেন্সিক বিশেষজ্ঞরা আজই ঘটনাস্থলে যাচ্ছেন। হোটেলের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মালিকের এখনও খোঁজ মেলেনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আগেই জানানো হয়েছে, দমকল অফিসের অদূরে পাঁচতলা ওই ভবনের তিনতলায় গতকাল রাত দুটো নাগাদ আগুন লাগে। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, তবে প্রবেশ ও নির্গমনের পথ সংকীর্ণ হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হয়। বীরভূমের তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে নজনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই নিউ মার্কেটের এই অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থায়। এদিকে তারাপীঠে অগ্নিকাণ্ডে মৃত আলিপুর দুয়ারের তিনজনের কফিনবন্দি দেহ আজ জেলায় পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিউটাউন এলাকার সুবীর শাও, অমিত পাল এবং তপসী খাতার কমল রায় ওই অগ্নিকাণ্ডে প্রাণ হারান। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আজ আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আগামীকাল এ রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়া সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার 21 আগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকতে পারেন। অল্পদিনের মধ্যে আমাদের রাজ্যের শিল্পে তার ঋত গৌরব ফিরে পেতে চলেছে বলে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। আজ কলকাতায় কাঁচামাল থেকে ইস্পাত বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষক তিন দিনের এক আলোচনা সভার সূচনা অনুষ্ঠানে তিনি অংশ নেন। শ্রম ও পরিবহন দপ্তরের মন্ত্রী অর্জুন সিং বলেন, 15 বছর পর আবার বিনিয়োগকারীরা এই রাজ্যকে তাদের গন্তব্য হিসেবে খুঁজে পেয়েছে। পাকিস্তানি চর সন্দেহে হুগলির রিষড়ার সন্ধ্যাবাজার থেকে এক

0: মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। পুরুলিয়া জেলা জুড়ে আজ সকাল থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। শান্তিপল্লী ও রঘুবরপল্লীর প্রায় 5,000 মানুষ গৃহবন্দী। নিম্নচাপের কারণে দুদিনের অতিবৃষ্টিতে বাঁকুড়া দুর্গাপুর সীমানা লাগোয়া দামোদর নদের ওপর দুর্গাপুর জলাধারে জলস্তর বেড়ে যাওয়ায় বিবিসির পক্ষ থেকে আজ সকাল 10টায় 61,000 কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে। এদিকে ডিভিসির জল ছাড়ায় হুগলির খানাকুলের মুন্ডেশ্বরী ও দ্বারকেশ্বর নদীতে জল বাড়ছে। হুগলি জেলা প্রশাসন বন্যা নিয়ন্ত্রণে দুটি কন্ট্রোল রুম খুলেছে। আরামবাগের কন্ট্রোল রুমের নম্বর হল 9476133404 এবং হুগলির 7003190507। সাম্প্রতিক অতিবৃষ্টির পর ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদীতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে, ফলে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষের উদ্বেগ বাড়ছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে বন্যা কবলিত হলদিয়া, পটাশপুর, পাঁশকুড়া, চণ্ডীপুর ও ভগবানপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রতুয়ার মহানন্দা টোলার পর মালদার মানিকচকেও এবার গঙ্গা ভাঙন শুরু হয়েছে। ডুরান্ড কাপ ফুটবলে আজ প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসসি দিল্লির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু 7:00। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, একটু পরেই মহিলা মহল।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
5: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
4: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
6: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই?

0: নিশ্চয়ই ভালো আছেন। আজকের মহিলা মহলে আপনাদের সঙ্গে আছি আমি সঞ্চিতা বটব্যাল। আজ আমরাও পারি অনুষ্ঠানে শুনব বাসন্তী মল্লিকের কথা। তার জীবনে অনেক প্রতিবন্ধকতা, অনেক সমস্যা, তবু তিনি থেমে থাকেননি, তিনি এগিয়ে গেছেন, এগিয়ে যাচ্ছেন। চলুন শুনে নি তিনি কি বললেন।
1: নমস্কার, আমরাও পারি অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, প্রথমে যেটা জিজ্ঞেস করব, ছোটবেলাটা কোথায় কেটেছিল?
2: ছোটবেলা পান্ডুয়া ব্লকের মধ্যে কোটবা গ্রাম।
1: আচ্ছা, সেখানে কি জয়েন্ট ফ্যামিলি ছিলেন আপনারা?
2: হ্যাঁ জয়েন্ট ফ্যামিলি ছিলাম।
1: আচ্ছা আচ্ছা, এরপরে স্ট্রাগলটা বা চোখের যে আপনার সমস্যা, সেটা কবে থেকে শুরু হলো?
2: এই 2024 সাল থেকে।
1: তার আগে চোখ কি ঠিকই ছিল?
2: চোখ আগে আমার ঠিকই ছিল।
1: আচ্ছা, তা মানে কিভাবে হলো এই চোখের সমস্যাটা, কিভাবে হলো সেটা যদি আপনি একটু বলেন।
2: ওটা আমার রেটিনার প্রবলেম হয়েছে, আমার সুগার আছে, ডক্টর তাই বলে যে এবার সুগার থেকে এফেক্ট করেছে।
1: সেটা ট্রিটমেন্ট কি করতে পেরেছিলেন?
2: হ্যাঁ ট্রিটমেন্ট করেছি, চোখের অপারেশন হয়েছে 5 বার। চোখটা আমার থাকলো না, চোখটা আমার লাস্টে ফেলে দিতে হয়েছে, 5 বার অপারেশন হয়েছে।
1: মানে 5 বার কেন অপারেশন হলো একটা চোখের?
2: ওই চোখে দৃষ্টি ফিরছিল না।
1: আচ্ছা, প্রথম আপনি কবে বুঝতে পারলেন যে আপনার চোখের সমস্যা হচ্ছে?
2: আমি 2024 সালে জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসে জুন মাসে 20 তারিখে।
1: আচ্ছা, আপনি 20 তারিখে কিভাবে বুঝতে পারলেন, আমি সেটাই জিজ্ঞেস করছি।
2: আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমি চোখে দেখতে পাচ্ছি না ভালো।
1: হঠাৎ
2: আগে কোনো সিমটম নেই, কিচ্ছু নেই, হঠাৎ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তারপরে আমি আমার যে আগের যে ওষুধ পালা ছিল, আগে এরকম একটা প্রবলেম হয়েছিল 22 সালে, আমি রোদে তাকাতে পারতাম না, আলোয় তাকাতে পারতাম না।
1: আচ্ছা,
2: নাইট ডিউটি করতাম তো আমি জানি, তার জন্য হয়তো তখন মনে করেছি প্রবলেম হয়েছে। ডক্টর দেখালাম, ডক্টর বলেছে যে সুগার থেকে কোনো এফেক্ট হয়নি, ওষুধ দিয়েছে যথারীতি ভালো হয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে। আর তারপরে এই প্রবলেম দেখা দিল 24 সালে।
1: আচ্ছা, তারপরে আপনি কি ডাক্তার দেখালেন?
2: হ্যাঁ, তারপরে আমি 1 সপ্তাহ পরই ডক্টর দেখিয়েছি।
1: তারপরে ডাক্তার কি বললেন?
2: তিনি বলেছে অপারেশন করতে হবে। 10 তারিখে ডাক্তার দেখিয়েছি, 11 তারিখে অপারেশন বলেছিল। ওনাকে না দেখি আমার যে পুরনো ডক্টর ছিল তাকে আমি দেখালাম না, 2 তারিখে প্রথম গিয়েছিলাম।
1: তারপর
2: 2 তারিখে গিয়ে 3 তারিখে অপারেশনের কথা বলেছে, ওনার কাছে করিনি। পরে 10 তারিখে গেছি, 11 তারিখে অপারেশন বলেছে, 11 তারিখে করিনি, 14 তারিখে, 14ই জুন।
1: বেশ, অপারেশন হলো, তারপর
2: অপারেশন হয়েছে, অপারেশন সাকসেসফুল হয়নি, দৃষ্টি কোনোদিন ফেরেনি। এই করে 6 মাস গেছে, 6 মাস পর আর একটা অপারেশন হয়েছে, তার আগে একবার লেজার হয়েছে, তারপরে অপারেশন হয়েছে, তারপরেও আর কিছু হয়নি, লাস্টে চোখে ইনফেকশন হয়ে গেছে, আবার অপারেশন হয়েছে, তাতেও কিছু হয়নি, তারপরে আবার অপারেশন হয়েছে, তখনই চোখটা বাদ দিয়ে ফেলতে হয়েছে।
1: মানে চোখটা এখন নেই?
2: চোখটা একদমই নেই, শরীরের মধ্যেই নেই, ফেলে দিতে হয়েছে।
1: তাহলে আপনি কাজ করছেন কি করে?
2: এই বা চোখটা আছে।
1: আচ্ছা,
2: বা চোখে অল্প অল্প দেখতে পাই, এটাও রেটিনার প্রবলেম। এ ডক্টর আর অনেক দেখানো হয়েছে, ডক্টর কোনো রিস্ক নিচ্ছে না, যেহেতু ডান চোখটা নেই, এই চোখে সাকসেসফুল হবে কিনা গ্যারান্টি দিতে পারছে না। তারপরে তো একদম ব্লাইন্ড হয়ে যাব, তার জন্য কোনো ডক্টর অপারেশন করবে না। আর আমিও দিদিভাই চাই আমি আর অপারেশন করবো না, যেহেতু দেখতে পাই নিজের কাজ, পায়খানা বাথরুম চান দান, নিজের সংসারে এখনও এই অবস্থায় আমাকে রান্না করতে হয়। যা করে একবার রান্না হয় আমাদের, এই বিকেলে রাতে রুটি কিনে আনে, নয় পাউরুটি, নয় মুড়ি, নয় এইসব খেয়ে রাত কাটে। আর একবারে বেশি 2 বার রান্না হয় না আমাদের, পারি না আমি করতে আর।
1: আচ্ছা,
2: এইভাবেই চলছে।
1: শরীরে আর কোনো সমস্যা আছে মানে চোখ ছাড়া?
2: চোখ এই যে পায়ে নার্ভের প্রবলেম হয়ে গেছে সুগার থেকে, পায়ে জ্বালা পোড়া যন্ত্রণা, পা নিয়ে হাজায় খেয়ে নিয়েছে এবছর, একদম হাত পা এই জল বৃষ্টিতে আগে ছিল না, এই এবছরই হয়েছে।
1: আচ্ছা, এই তো আমার সন্তান কজন?
2: আমার একটাই মেয়ে।
1: আচ্ছা, মেয়ে

0: কি কোনো কাজ করেন বা মেয়েকে আপনি কিভাবে বড় করছেন?
1: আমি নাইটে আয়ার ডিউটি করে মেয়েকে ক্লাস ওয়ান থেকে আমি কাজে বেরিয়েছি 2013 সালে করে আমি মেয়েকে মানুষ করেছি। আর আজকে আমার মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়ে আজকে মোটামুটি ভালো একটা র্যাঙ্কে এসেছে, নাম্বার পেয়েছে, কিন্তু আজ আমার ক্ষমতা নেই, আমি মেয়েকে পড়াতে পারবো না বলেছি। তা মানুষ পাশে আমার সহযোগিতা করে পেপারে দিয়ে মানুষ ছুটে এসেছে, এসে আমার মেয়ের সমস্ত দায়িত্ব নিয়ে পড়াশুনো চালাচ্ছে, কলেজে ভর্তি, বই খাতা, যা ভর্তি যা লাগবে সব মানুষ করছে। হ্যাঁ, এই করে মেয়ে এই কলেজেই রয়েছে। মেয়ে নাম্বার তুলেছিল 381, 381 নাম্বার তুলেছিল। নিউ টিউশনে 100-এর মধ্যে 90 পেয়েছে, 4টে লেটার পেয়েছে।
0: তো এইভাবে আপনি সংসারকে চালিয়েছেন, মানে এত শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সুগার এই সব নিয়ে, পেটে গলব্লাডার পাথর ছিল, 12 বছর রেখে দিয়েছিলাম।
0: 12 বছর পাথরটা রেখে দিয়েছিলেন আপনি?
1: হ্যাঁ, অপারেশন করতে পারিনি, সুগার সুগার সুগার করে অনেক দৌড়াদৌড়ি করেছি, কলকাতা মেডিকেল কলেজ করেছি, শ্রমজীবী করেছি, তারপর চুচুড়া হসপিটালে ভর্তি হয়েছি, 3 বার চান্স নিয়েছি, তাও অপারেশন করতে পারিনি। এবারে নার্সিংহোমে করবো, অনেক টাকা চেয়েছিল। হ্যাঁ, তারপরে আমি আর অপারেশন করবো না বলেছি, বাড়ি থেকে বকা ঝকা। আমার ছোট বৌদি, বাপের বাড়ি ছিল বর্ধমান, ওখানে ওর ভালো যোগাযোগ ছিল, ওর একটা গাইনো ডক্টরের সঙ্গে যোগাযোগ ছিল, ভেবেছিল ওর এটাও গাইনো প্রবলেম, দিয়ে উনি আবার আর একটা ডাক্তারকে রেফার করেছে, সার্জেন, তা উনি আমার একটা নার্সিংহোমে অপারেশন করেছে, এত সুন্দরভাবে অপারেশন হয়েছে, মানে কোনো কষ্ট বলে জীবনে আমার পাইনি আমি।
0: এত শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনি কাজ করেছেন সংসারের জন্য।
1: আমি 2024 সাল পড়তে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত আমি কাজ করেছি।
0: আচ্ছা,
1: তারপরে আমি অপারেশন হয়েছি, তারপরে আমার এই চোখ গেছে, আমি তো এই থেকে ঘরে।
0: এখন আপনি কাজ করছেন কোনো নাকি করতে পারছেন
1: না? আমি কিছু রাস্তা হাঁটতে পারি না, তো রাস্তা চলতে পারি না আমি।
0: আচ্ছা, তাহলে সংসার কিভাবে চলছে?
1: সব উপরওয়ালার দয়ায়। আমার স্বামী মেন্টাল পেশেন্ট, মানসিক রোগী, ওই নামকে বাঁচতে একটা চশমার দোকানে কাজে যায়, ডেলি 100 টাকা গেলে, নো পে নো ইয়ে, নালে জিরো।
0: আচ্ছা,
1: হ্যাঁ, ওই যা হয় ওই কোন রকম চলে। আমার দিদি বোন
0: সবাই মিলে সহযোগিতা করছেন,
1: সহযোগিতা করে।
0: আচ্ছা, এইভাবেই সংসার চলছে এবং মেয়ের পড়াশোনাও এইভাবেই চলছে?
1: হ্যাঁ, ওই এক ভদ্রলোক পাশে দাঁড়িয়েছেন, মানে পড়াশুনো, ডাক্তার, সমস্ত কিছু আমার মেয়ের দায়িত্ব নিয়েছে, এ টু জেড। তার সঙ্গে আমারও 1 বছর আগে থেকে উনি দায়িত্ব নিয়েছেন, আমায় মাসে 2000 টাকা করে দেন অ্যাকাউন্টে, আর উনি আমার চিকিৎসাটাও চালাচ্ছে আমার মেয়ের দৌলতে।
0: আচ্ছা,
1: আমার মেয়ের পড়াশুনো আটকে যাবে, যে আমি যদি ব্লাইন্ড হয়ে যাই পুরো, আমার এই 25 তারিখে ডক্টর আছে, সব উনিই করছেন।
0: আচ্ছা, এই রকম শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনি সংসার সামলাচ্ছেন, আপনি এভাবে এগিয়ে যান, নিশ্চয়ই আপনার শরীর আরো সুস্থ হোক, আপনি সুস্থতার দিকে হাঁটুন, আমরা সেটাই চাইবো, আমরা সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আচ্ছা,
0: নমস্কার।

শুনলেন বাসন্তী মল্লিকের কথা। হ্যাঁ, আমাদের জীবনের প্রতিবন্ধকতা নিশ্চয়ই থাকবে, সমস্যা নিশ্চয়ই থাকবে, এবং তার সঙ্গে দুশ্চিন্তাও থাকবে, এবং শারীরিক এবং মানসিক যে এই সমস্যাগুলি আমরা যত ওভারকাম করব, যত আমরা পেরিয়ে আসব, তত আমাদের জীবন সুন্দর হবে এবং আমরা জীবনের পথে চলতে পারব, যেটা আমাদের এক এবং একমাত্র উদ্দেশ্য। আপনারা হয়তো অনেকেই জানেন

একটু জানিয়ে রাখি আপনাদের, প্রধানমন্ত্রী আবাস যোজনা এই সম্পর্কে নিশ্চয়ই আপনারা অনেকে জানেন, তবু যারা জানেন না তাদের জ্ঞাতার্থে একটু জানাই। প্রধানমন্ত্রী আবাস যোজনা হল ভারত সরকারের একটি প্রধান প্রকল্প। এর লক্ষ্য দেশের গরিব এবং গৃহহীন মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া। এই প্রকল্পটি গ্রাম এবং শহর এই দুটি ভাগে বিভক্ত। বিস্তারিত জানতে অবশ্যই আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা যে পোর্টাল আছে সেটা অবশ্যই আপনি দেখতে পারেন। এবং প্রকল্পের এই যে প্রধান দুটি ভাগ গ্রামীণ, সেখানে আছে গ্রামের কাঁচা ঘরে থাকা বা গৃহহীন পরিবারগুলোকে পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য দেওয়া। আর শহুরে যে প্রকল্প, সেখানে শহরের গরিব এবং নিম্ন আয়ের মানুষদের বাড়ি কিনতে বা তৈরি করতে সুদে ছাড় বা ঋণ দেওয়া হয়। কারাই সুবিধা পাবেন? যাদের কোনো পাকা বাড়ি নেই, অত্যন্ত গরিব পরিবার এবং বার্ষিক আয় নির্দিষ্ট সীমার নিচে, তারা এই সুযোগগুলো পাবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই আবাস যোজনাটা অবশ্যই অনেকের ক্ষেত্রে অনেক সুবিধা দেবে আমাদের, এবং সেই কারণেই আমরা অনেকটাই সুবিধা পাব যারা গৃহহীন, যাদের বিভিন্ন রকমের প্রবলেম আছে, সেখান থেকে আমরা অবশ্যই উদ্ধার হতে পারব। এবং বেটি বাঁচাও বেটি পড়াও, সেটাও আপনারা অনেকে জানেন, নারীদের জন্য কন্যা সন্তানরা যাতে আমাদের দেশে মূল্য পায়, তাদের যাতে কোনো রকম প্রবলেম না হয়, সেই নারীদের জন্যই এই বেটি বাঁচাও বেটি পড়াও। এবং কন্যা সন্তানের জন্ম ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা, লিঙ্গ বৈষম্য ও কন্যা ভ্রূণ হত্যা দূর করা এবং মেয়েদের পড়াশোনা ও সমাজে এগিয়ে দেওয়ার সুযোগ তৈরি করা এবং সমাজে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলানো, এতেও কিন্তু সরকার আমাদের সাহায্য করছেন। সুতরাং কন্যা সন্তান কিন্তু আমাদের সমাজের একটি মূল্যবান সম্পদ।

আজকের মতো মহিলা মহল এখানেই শেষ করছি। বন্ধুরা খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম সঞ্চিতা বটব্যাল। নমস্কার। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারী হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100705040, আমাদের নতুন নাম্বার 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন পূর্বাচল পল্লী রহরা উত্তর চব্বিশ পরগনা থেকে সৌমিত্র মজুমদার। আমরা ধন্যবাদ দিই সৌমিত্রবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম শহীদের মা।
1: নিঝুম বর্ষার রাত, চারপাশে ব্যাং আর ঝিঝিপোকার ভীষণ আওয়াজ, মোটেই ঘুম আসছে না। প্রৌঢ়া সুপ্রভা দেবী পরশু রাত পোহালেই যে তার সন্তান প্রীতমের শুভ জন্মদিন। প্রতি বছর বিশেষ এই দিনটাতে সে যেখানেই থাকুক ঠিক ছুটে চলে আসে মায়ের কাছে আশীর্বাদ দিতে। কিন্তু এবার
2: বৌমা, বৌমা ঘুমিয়ে পড়েছ নাকি? ও বৌমা, বৌমা
3: কি কি হয়েছে মা, কি হয়েছে বলুন না মা, কি হয়েছে? এই শরীরটা কি আবার খারাপ লাগছে আপনার?
2: না, ঠিক ঠিক তা নয় বৌমা, আসলে আমার ঘুম আসছে না একদম। চোখ বুঝলেই বারবার কেবল কেবল সোনার কথাই মনে পড়ছে, ওর ওই হাসি খুশি মুখটা শুধু চোখের পাতায়।
3: মা, এখন অনেক রাত, এবারে অন্তত দু চোখের পাতা এক করুন। রাতের ঘুম পুরো ভালো মতো না হলে সকালে কিন্তু শরীর খুব খারাপ লাগবে, অস্থির অস্থির করবে, শেষে তখন আবার পানশিলাতে গিয়ে ডাক্তার দেখিয়ে গাদা গুচ্ছের ওষুধ খেতে হবে আপনাকে। ঘুমান মা, ঘুমান, এত রাত্রে দয়া করে আর জেগে থাকবেন না।

0: বছর ঘুরতে চলল। প্রীতমের খবর নেই কোনো তার মায়ের কাছে। তবে স্ত্রী সুলতা জানে যে তার স্বামী কোনোদিনও ঘরে ফিরবে না। দেশ রক্ষার তাগিদে কাশ্মীর সীমান্তে শত্রুপক্ষের ছোড়া বুলেটে সে ক্ষতবিক্ষত হয়েছে।
1: মা, তুমি কাঁদছো? তোমার চোখে জল কেন মা?
2: না বাবা, তেমন কিছু না, আমি ঠিক আছি।
1: হ্যাঁ মা, আমি জানি কাল 15ই আগস্ট তোমার বাবার কথা মনে পড়েছে। মা, বাবা তো দেশের জন্যই প্রাণ দিয়েছেন, আমাদের আনন্দ হওয়া উচিত, আমাদের গর্ব হওয়া উচিত মা।
2: হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। আজ 14ই আগস্ট আর আগামীকাল 15ই আগস্ট। 1947 সালের এই বিশেষ দিনটিতে আমাদের এই দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। চিরদিনের জন্য ব্রিটিশদের দেশ ছাড়া করে ভারতের বীর সেনানীরা আদায় করে নিয়েছিল নিজেদের অধিকার। আর আজও সেই দেশমাতাকে রক্ষা করতে সকল সেনারা তাদের প্রাণ দিয়ে চলেছে, তোরই বাবার মতো।
1: হ্যাঁ মা, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট নিবিড় জেঠু এই স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে অনেক কথা আমাদেরকে শোনাচ্ছিলেন আজকে। আগামীকাল আমাদের ক্লাবে এই স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক কিছুর আয়োজন করা হয়েছে মা। রক্তদান শিবির, গরিব মানুষদের বস্ত্র বিতরণ, ফলমূল বিতরণ, অনেক কিছু। সেই সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন তো আছেই, তুমি যাবে তো মা?
2: হ্যাঁ হ্যাঁ, আমি তো যাবই, নিশ্চয়ই যাব। এই দিন তো আমাদের ভারতবাসীর অত্যন্ত গর্বের দিন, অহংকারের দিন, শপথ নেওয়ার দিন। আর আর এই দিনই তো তোমার বাবার।
1: মা, কেঁদো না মা, তুমি কাঁদছো কেন? এদিন তো আমাদের গর্বের দিন মা, আমার বাবা দেশের জন্য তার প্রাণ দিয়েছে, এর থেকে বড় আনন্দের আর গর্বের কি হতে পারে আমাদের, বলো?
2: না না, ও কিছু না বাবা, এমনি এমনিই বললাম।
3: বৌমা বৌমা, কাল 15ই আগস্ট, আমার সোনার তো জন্মদিন। আচ্ছা, ও কি বাড়িতে আসবে কিনা তোমায় ফোন টোন কিছু করেছিল? আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ধান দুপ্প জোগাড় করে রাখবো, কাল ও এলে ওকে দিয়ে আশীর্বাদ করব। আর হ্যাঁ, আমার নাতিকে দিয়ে 5 রকমের মিষ্টিও আনাবো। ও হ্যাঁ, আমার সোনা কিন্তু ঘন দুধের কাউন চালের পায়েস খেতে খুব ভালোবাসে, ওইটা কিন্তু তুমি বানিয়ে রেখো। সত্যি কতদিন দেখিনি আমার আদরের সোনাটাকে, আমার মন বলছে ও এইবার ঠিক আসবে, ঠিক আসবে।
0: দু চোখের পাতা ঝাপসা হয়ে গেল, দাঁতে দাঁত চেপে স্থবির হয়ে থাকে সুলতা, রা শব্দ কাটে না। এই প্রবীণ বয়সের মানুষটিকে সে কিভাবে তার একমাত্র সন্তান হারানোর দুঃসংবাদটা দেবে? এমনিতেই যে কটা দিন বাঁচবেন তার অনেক আগেই তাহলে তাকে চলে যেতে হবে। সন্তান বিয়োগের ঘটনা কোন মা বাবা সহ্য করতে পারেন? বিবেকের ভয়ঙ্কর আক্রমণে নিয়ত বিধ্বস্ত হয় সুলতা, বলে,
2: মা, আপনার ছেলে যে বিভাগে চাকরি করে আপনি তো জানেনই, সেখান থেকে ছুটি পাওয়া আর বাড়ি আসা তার পক্ষে ভীষণই কঠিন। দেশ

0: এর সাথে, তাই ওকে সীমান্ত এলাকায় আর সকল সেনার সঙ্গেই থাকতে হবে। যখন ফুরসত পাবে, কদিন ছুটি পাবে, অবশ্যই সে আসবে। রোজ রোজ ভেবে কেন এত মন খারাপ করছেন বলুন তো, এতে তো শরীরের ক্ষতি হচ্ছে মা আপনার।
1: তাহলে বৌমা, কালকে একবার ফোন করে কথাই বলিয়ে দিও। আর হ্যাঁ, ওর জন্য জন্মদিনের উপহার যেটা কিনেছিলাম, এই নাও, এটা একটু পাঠিয়ে দিও। আমি ভাববো আমি নিজে গিয়ে সোনাকে দিয়ে এসেছি। সোনা রে সোনা, ভালো থাকিস সোনা।
2: নিরাশ সুপ্রভা মাথা নিচু করে নিজের শোবার ঘরের দিকে পা বাড়ান। পুত্রবধূ সুলতা অপলক দৃষ্টিতে তার শাশুড়ির চলার পথের দিকে তাকিয়ে শ্রদ্ধা জানায় এক বীর শহীদের মাকে।
3: শুনলেন সৌমিত্র মজুমদারের লেখা নাটক শহীদের মা।
4: আমি প্রমিতা অধিকারী শেয়ারবাজার পূর্ব বর্ধমান থেকে স্বরচিত অনুগল্প বলছি। গল্পের নাম শিকল ভাঙার হাতিয়ার। কয়েকজন ভারতীয় যুবক এক অস্বাভাবিক ব্যক্তিকে পাগল ভেবে তাকে প্রশ্ন করে, কে তুমি? তোমার হাতে ছেঁড়া নোংরা কাপড়, ভাঙা টিনের কৌটো, কেন? ব্যক্তিটি বুক ফাটা হাসি হেসে বলে, আমার পিঠের নোংরা জামাটা তুলে তো দেখো। ভারতীয়রা ঘৃণিতভাবে জামা তুলে বলে, বেত্রাঘাতের চিহ্ন? ব্যক্তিটি বলেন, একসাথে অসংখ্য প্রশ্ন। উত্তরে বলি, আমি ইংরেজ কারার লৌহ কপাট ভাঙা উল্লাস, পিঠের বেত্রাঘাতের চিহ্নগুলো পরাধীনতার শিকল ভাঙার হাতিয়ার, স্বাধীনতার সেতু। আমরা বহু বিপ্লবীরা ঘাত প্রতিঘাতে ক্ষুধার অন্ন না পেয়ে ভাঙা টিনের কৌটোয় জল খেয়ে এই সেতু পেরিয়ে স্বাধীন ভারত গড়েছি। কিন্তু তোমাদের মতো ভারতীয়রা ভারত মাতাকে স্বাধীন থাকতে দিল না। ওই ওই দেখো, নৃশংসভাবে ধর্ষিতা মৃতা বিবস্ত্রে ভারতীয়া ভূপতিতা। ওই নোংরা কাপড়ের ছেঁড়া টুকরোটা ওই ধর্ষিতার লজ্জা নিবারণে ও সম্মান রক্ষার্থে নিয়ে যাচ্ছি। নমস্কার।
3: শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান আজ শেষ করব শামসুজ্জামানের কণ্ঠে গাওয়া এই গানের মাধ্যমে।
5: মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তের আনা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তের আনা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ তরুণ গেছে আশা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে।

জন্মভূমি শিশু স্বদেশ প্রতির মহাদীক্ষালুমি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: শুনছিলেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
4: This is Akashvani Kolkata. Here's the middle of the bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Southwest monsoon has been active over Jharkhand. Very light to moderate rainfall occurred at most places with heavy to very heavy rainfall at one or two places over Jharkhand and Bihar. Very light to moderate rainfall occurred at most places of the district of West Bengal, Sikkim and Orissa. Very light to right rainfall occurred at most places over Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received at 8:30 a.m. today. In Andaman and Nicobar Islands, Mayabandar, 1 cm. In Gangetic, West Bengal area, Tusuma in Purulia, 6 cm. Shimula and others, 5 cm. Bakura and others, 3 cm each. In South, Savimala and West Bengal and Sikkim area, Lava in Kalingpong and others, 5 cm. Damdim, T Estate and others, 3 cm. Shiliguri, PTO and others, 2 cm. In Jharkhand area, Patratu in Ramgarh, 19 cm. Chandwa, 16 cm. Garu in Latehar, 10 cm. In Shoroju and others, 8 cm. Lohar and others, 5 cm. Weather forecast for today and tomorrow, light to moderate rain or thundershower likely to occur at most places over all of the districts of Sabhimala and West Bengal and Sikkim. Light to moderate rain or thundershower very likely to occur at many places over all of the districts of Gangetic, West Bengal, Andaman and Nicobar Islands and Jharkhand. Light to moderate rainfall, thundershower likely to occur at few places over Bihar and Orissa. Weather warning for today and tomorrow, heavy rainfall that is 7 to 11 cm likely to occur at one or two places over Jalpaiguri, Kalimpong district of Sabhimala and West Bengal, Bihar, Jharkhand. Thunderstorm with gusty wind that is 40 to 50 km per hour and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over all of the districts of Sabhimala and West Bengal and Gangetic, West Bengal, Bihar, Jharkhand. Weather forecast for Kolkata and neighborhood for today and tomorrow, thunderstorm with rain, maximum and minimum temperature likely to be around 32 degrees Celsius and 27 degrees Celsius respectively. Weather warning for fishermen of West Bengal coast, valid for the next 5 days commencing from the noon of 19th August 2026. Fisherman warning, swell surge alert for the coast of West Bengal, swell waves in the range of 17 to 21 sec period with 1.1 to 1.4 meter height are forecasted during 11:30 hours on 19th August to 23:30 hours on 20th August 2026. It is

0: possible. There's surging of waves. Boats reply with utmost vigilance. Recreation with due care. Weather warning for fishermen of Andaman and Nicobar Coast valid for the next 5 days, commencing from the noon of 19th August 2026. Squally weather with wind speed reaching 35 to 45 km per hour, occasionally gusting up to 55 km per hour, likely to prevail along and off Andaman and Nicobar Coast from 19th to 22nd August 2026. Fishermen are advised that they're not to venture into the sea along and off Andaman and Nicobar Coast from 19th to 22nd August 2026. Swell surge alert for Andaman and Nicobar Islands. Swell waves in the range of 17 to 22 sec period with 2.7 to 3.2 meter height are forecasted during 17:30 hours on 18th August 2026 to 23:30 hours on 20th August 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance and recreation with due care. With that, we come to an end of midday weather bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল ঝাড়খণ্ডে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহারের অনেক জায়গায়, হালকা থেকে বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ এবং সিকিমের বেশিরভাগ জায়গায়, ওড়িশার অনেক জায়গায়। দমকা হাওয়া বয়ে গেছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলার উপর দিয়ে, ওড়িশা, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। বৃষ্টিপাতের পরিমাণ মায়াবন্দর 1 সেন্টিমিটার, তুসুমা 6 সেন্টিমিটার, সিমুলা 5 সেন্টিমিটার, নারায়ণপুর 4 সেন্টিমিটার, নলহাটি 3 সেন্টিমিটার, মোরারুই 3 সেন্টিমিটার, আসানসোল 3 সেন্টিমিটার, কল্যাণী 3 সেন্টিমিটার, মঙ্গলকোট 2 সেন্টিমিটার, ব্যারাকপুর 1 সেন্টিমিটার, মন্টেশ্বর 1 সেন্টিমিটার, কৃষ্ণনগর 1 সেন্টিমিটার, কুমলাই 2 সেন্টিমিটার, শিলিগুড়ি পিটিও 2 সেন্টিমিটার, চম্পাশারি 2 সেন্টিমিটার, গাজলডোবা 2 সেন্টিমিটার, ডাল্টনগঞ্জ 5 সেন্টিমিটার, ঘাটশিলা 6 সেন্টিমিটার, মোহানিয়া 4 সেন্টিমিটার, হেমগিরি 4 সেন্টিমিটার, কিরমিরা 3 সেন্টিমিটার, ঝাড়সুগুডা 3 সেন্টিমিটার, বারকোট 3 সেন্টিমিটার, নওয়াপাড়া 3 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় এবং সিকিমে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও, ঝাড়খণ্ড এবং ওড়িশায় হালকা বৃষ্টির সম্ভাবনা বিহারের দু একটি জায়গায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘণ্টায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গার উপর দিয়ে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, আগামীকালও ঝড় বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে আজ বেলা 11:30 থেকে রাত 11:30টার মধ্যে কখনো কখনো জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে আজ থেকে

এই 22শে অগস্ট পর্যন্ত আন্দামান ও নিকোবর উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝড় বইবে। ঝড়ের গতিবেগ বেড়ে কখনো কখনো ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তারই সঙ্গে জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা আছে। আজ থেকে আগামী 22শে অগস্ট পর্যন্ত মৎস্যজীবী ভাইদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই বাংলা আধুনিক গান। বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা বুধাদিত্য মুখোপাধ্যায়। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর গণিত। উপস্থিত থাকবেন কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষক সুশান্ত কুমার খান এবং দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান ছটা পাঁচ থেকে। ছটা বেজে ৩৮ মিনিটে কৃষি কথার আসর। সমীক্ষা সাড়ে সাতটায়, আটটায় আসার কথা বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান। আইনি কথা সাড়ে আটটায়, ভারতের র্যাগিং ও বোলিং প্রতিরোধী আইন, এ বিষয়ে আইনজীবী বিপাশা রায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী কুমুদ রঞ্জন সাঁতরা। সাড়ে নটায় অনুরোধের আসর। রাত দশটায় ছায়াছবির গান। সাড়ে দশটায় নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। দশটা পঁয়তাল্লিশে লোকগীতি শুনবেন সমীর কুমার দাসের কণ্ঠে, পারমিতা মজুমদারের কণ্ঠে শ্যামা সঙ্গীত। রাত এগারোটায়, এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন শরদ শিল্পী অভিষেক লাহিড়ি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে, এখন আধুনিক গান। প্রথমে ইলা বসু।

0: আধুনিক গান শুনলেন ইলা বসু ও শচীন দেববর্মনের কণ্ঠে।
1: একটানা অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 4 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, স্টুডিওর ঘড়িতে এখন 5:07। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। আপনাদের সঙ্গে অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার নানান খবরাখবর। আর আজ যেহেতু বুধবার, তাই আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রোতা বন্ধুরা, আজ আমাদের গুগলির দিন, স্পোর্টস কুইজ গুগলির দিন। ফোন নাম্বারটি একটু ভালো করে নোট করুন, একটু নম্বরটি চেঞ্জ হয়েছে, 0332217325। আরেকবার বলছি নাম্বারটা, 0332217325। আজকে আমাদের সঙ্গে কথা বলতে গেলে, প্রশ্নের উত্তর দিতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে। তো প্রথমেই শুনে নেব এক নজরে আজকের স্পোর্টস হেডলাইন্স। এক নজরে হকি বিশ্বকাপ 2026, পাকিস্তানের বিরুদ্ধে আজ মরণ বাঁচন ম্যাচ ভারতের। প্রোটিয়াদের হাফ ডজন গোল, হকি বিশ্বকাপে ইতিহাস ভারতের মেয়েদের। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্ট ম্যাচে 165 রানে জয় পেল ভারত, দুরন্ত পারফরমেন্স মানব সুতার, দেবদত্ত পাড়িক্কলের। BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে লক্ষ্য সেন, মহিলাদের সিঙ্গলসে জিতলেন 18 বছরের উন্নতি হুড়া। আজ যুব ভারতীতে ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনাল, মুখোমুখি ইস্টবেঙ্গল ও স্পোর্টিং ক্লাব দিল্লি। অর্জুন পুরস্কারের তালিকায় 17 জন ক্রীড়াবিদ, জীবনকৃতি পাচ্ছেন মোহনবাগানের প্রাক্তনী অরুমাই নায়াগাম।
1: আতশ কাঁচের তলায়
0: মানব সুতারের দুরন্ত পারফরমেন্স, শ্রীলঙ্কার বিরুদ্ধে 165 রানে জয় পেল ভারত। 9 বছর পর শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতীয় দল, আর সেই সফরে শুরুটা দারুণভাবে করল শুভমান গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। গলেতে আয়োজিত প্রথম টেস্টে 165 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ভারত। 2 ম্যাচের সিরিজে এগিয়ে গেল 1-0। আর এই জয়ে বড় ভূমিকা রাখলেন তরুণ স্পিনার মানব সুতার। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে একাই তিনি 6-6 উইকেট তুলে নিলেন, ফলে 372 রানের টার্গেট তারা করতে নেমে 206 রানে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। আরও একবার উপমহাদেশের উইকেটে স্পিন অস্ত্রে বাজিমাত করল টিম ইন্ডিয়া। 2 ইনিংস মিলিয়ে মোট 10টি উইকেট তুলে নিলেন মানব সুতার। ভারত প্রথম ইনিংসে 462 রান করে, শ্রীলঙ্কা জবাবে 284 রানেই অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারত 193 রান তুলে শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্য দেয়। শেষ দিনে শ্রীলঙ্কার লড়াই করার চেষ্টা করলেও ভারতের স্পিনার মানব সুতারের অসাধারণ বোলিংয়ের সামনে 206 রানেই অল আউট হয়ে যায়। সুতার ম্যাচে মোট 10 উইকেট নিয়ে ভারতের জয়ের অন্যতম নায়ক হন, তবে ম্যাচের সেরা হয়েছেন দেবদত্ত পাড়িক্কল। আর এই জয়ের পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা কি হলো সেটা বলে দিই। প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে সাউথ আফ্রিকা, তৃতীয় স্থানে নিউজিল্যান্ড, চতুর্থ স্থানে বাংলাদেশ, পঞ্চম স্থানে রয়েছে ভারত। ভারত একই জায়গায় থাকলো, তবে তাদের উইনিং পার্সেন্টেজে কিন্তু একটু বদল ঘটল, একটু বেটার পারফর্ম করলো এবার।

0: গুগলির দিন, তাই গুগলির প্রথম প্রশ্ন আজ শ্রোতা বন্ধুদের সামনে আমি করতে চলেছি। সবাই রেডিও সেটটি সামনে রাখুন এবং ফোনটিও সামনে রাখুন। ফোন করতে হবে কী নাম্বারে প্রথমেই বলেছি, আরও একবার রিপিট করলাম, 0332107325। আমার গুগলি রাউন্ডের প্রথম প্রশ্ন, আজকের বিষয় হচ্ছে এক মানুষ দুই খেলা। খেলা জগতে, ক্রীড়া জগতে এরকম অনেক নিদর্শন রয়েছে যেখানে একটি মানুষ বিভিন্ন খেলায় পার্টিসিপেট করেছেন এবং শুধু খেললেই হলো না, যথেষ্ট ভালোভাবে এক বিশেষ পর্যায়ে, যেমন ধরুন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ফুটবলেও ক্রিকেটেও, এরকম অনেক নজির রয়েছে। আজকে সেই নিয়েই আমার প্রশ্নমালা। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, আমি ভারতের হয়ে ক্রিকেট ও ফুটবল দুই খেলাতেই প্রতিনিধিত্ব করেছি। ক্রিকেটে বাংলার হয়ে খেলেছি আর ফুটবলে ভারতের অধিনায়কও হয়েছি, আমি কে? খুব সহজ প্রশ্ন, আরেকবার করি। আমি ভারতের হয়ে ক্রিকেট ও ফুটবল দুই খেলাতেই প্রতিনিধিত্ব করেছি, ক্রিকেটে বাংলার হয়ে খেলেছি আর ফুটবলে ভারতের অধিনায়কও হয়েছি, আমি কে? ফোন নাম্বারটি আরেকবার বলি, 0332107325। নমস্কার।
1: নমস্কার দাদা,
0: কে বলছেন?
1: আমি দীপঙ্কর মাল বলছি, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে।
0: দীপঙ্কর বাবু বলুন।
1: উত্তর হবে চুনি গোস্বামী।
0: একদম সঠিক উত্তর দীপঙ্কর বাবু, আমাদের নিয়মিত শ্রোতা দীপঙ্কর বাবু। কুইজ রাউন্ডের দিন তিনি কিন্তু খুব ভালো পারফর্ম করেন, আজকেও তিনি করলেন এবং সঠিক উত্তর দিলেন, ধন্যবাদ। প্রথম উত্তরটি ছিল চুনি গোস্বামী। এবার দ্বিতীয় প্রশ্নে যাই। আমি ভারতের হয়ে ক্রিকেট খেলেছি এবং একই সঙ্গে টেনিসেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি, এমনকি ডেভিস কাপেও খেলেছি, কে আমি? আমি ভারতের হয়ে ক্রিকেট খেলেছি এবং একই সঙ্গে টেনিসেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি, ডেভিস কাপও আমি খেলেছি, আমি কে? শ্রোতা বন্ধু ফোন লাইনে। হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: হ্যাঁ, আমি হাওড়া ময়দান থেকে স্নেহাশিস বলছি।
0: হ্যাঁ বলুন স্নেহাশিস বাবু।
2: আমি একটা গান শুনতে চাই, অজয় চক্রবর্তী, খুব কম শোনা।
0: না, আপনি বোধহয় ভুল অনুষ্ঠানে ফোন করে ফেলেছেন। আজকে এখন চলছে স্পোর্টস কুইজ গুগলি, যেখানে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি তা হলো এক মানুষ দুই খেলা। নমস্কার। হ্যালো হ্যালো শ্রোতা বন্ধুরা, আমাদের ফোন করুন 2210-7325 এ চটপট। নমস্কার নমস্কার, কে বলছেন?
3: নমস্কার।
0: হ্যাঁ কে বলছেন?
3: আমি অসিত গোস্বামী বলছি, উত্তরটা হবে
0: বলুন
3: বিরাট কোহলি।
0: বিরাট কোহলি ডেভিস কাপ খেলেছেন? না বন্ধু, একদমই সঠিক উত্তর নয়। সঠিক উত্তরটি হলো কোটা রামস্বামী। তিনি ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন এবং টেনিস কাপ, ডেভিস কাপে টেনিস খেলেছেন, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
4: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
5: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
4: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
5: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
4: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
5: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: বিরতির পর ফিরে এলাম অন্যান্য খবরে। আজকে কিন্তু একটি বিশাল বড় ম্যাচ রয়েছে FIH হকি বিশ্বকাপ 2026-এ, যেখানে মরণ বাঁচন ম্যাচে আজ পাকিস্তানের বিরুদ্ধে।

মধ্যে খেলতে নামবে ভারত। ইংল্যান্ডের কাছে হেরে নিজেদের ওপর নিজেরাই চাপ বাড়িয়ে ফেলেছে ভারতীয় হকি টিম। যা পরিস্থিতি তাতে গ্রুপের শেষ ম্যাচ পাকিস্তান হারাতেই হবে, পাকিস্তানকে হারতে হবে, নইলে হকি বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ হয়ে যাবে হরমনপ্রীতদের। হকি বিশ্বকাপে পুল ডিতে রয়েছে ভারত। প্রথম ম্যাচে ওয়েলসকে 3-1 গোলে হারিয়েছে তারা, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে 4-2 গোলে। দুই ম্যাচের মধ্যে একটি জয় এবং একটি হারের ফলে 3 পয়েন্টে ভারত। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইংল্যান্ড, দুটি ম্যাচ জিতেছে তারা। ভারত ও পাকিস্তান দুই দলকেই হারিয়েছে। ইংল্যান্ডের পয়েন্ট সংখ্যা 6। 3 নম্বরে থাকা পাকিস্তান ও 4 নম্বরে থাকা ওয়েলস দুই দলই দুই ম্যাচে একটিতে হেরেছে এবং একটি ড্র করেছে, তাই দুই দলেরই পয়েন্ট 1। বিশ্বকাপের 4টি গ্রুপ থেকে প্রথম দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। 4টি গ্রুপের শেষ দুই দল খেলবে 9-16 ক্লাসিফিকেশন ম্যাচে। গ্রুপের শেষ ম্যাচে ভারত পাকিস্তান মুখোমুখি, অন্য ম্যাচে খেলবে ইংল্যান্ড ওয়েলস। যদি পাকিস্তানকে ভারত হারাতে পারে তাহলে তাদের পয়েন্ট হবে 6, সেক্ষেত্রে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে, কোনো দলের দিকে তাকাতে হবে না। কিন্তু যদি পাকিস্তানের কাছে ভারত হারে তাহলে পয়েন্ট থাকবে 3, সেক্ষেত্রে পাকিস্তান ভারতকে টপকে যাবে, ফলে ইংল্যান্ড ওয়েলস ম্যাচে যাই ফল হোক না কেন ভারত কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে না। তাই একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ম্যাচ রয়েছে আজকে, ভারতীয় সময় 6:30 এই ম্যাচটি শুরু হবে। অন্যদিকে হকি মহিলা দল যারা তারা কিন্তু খুব ভালো খেলছে, প্রোটিয়াদের অর্থাৎ সাউথ আফ্রিকাকে 6-1 গোলে হারিয়ে দিয়েছে তারা। পুরো ম্যাচে দেখা গেছে দুরন্ত গতি, নিখুঁত পাসিং আর বিধ্বংসী আক্রমণের প্রদর্শনী। মেয়েদের হকি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার এত বড় ব্যবধানে জিতল কোনো দল। ভারতের হয়ে গোলগুলি করেন সুনেলিতা টোপো, নবনীত কৌর, সুশীলা চানু, দীপিকা লালরেমসিয়ামি এবং সাক্ষী রানা। দক্ষিণ আফ্রিকার হয়ে গোল করেন কাইলা দেওয়াল। এই মেগা জয়ের সুবাদে পুল ডি এর শীর্ষস্থান দখল করল জোরোভট মারিনের দল। হকি নিয়ে যখন কথা বলছি, এখন শুনুন হকি নিয়ে একটি কথিকা। হকি স্টিকে বিশ্ব জয়ের লড়াই, লিখেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। একটা ছোট্ট সাদা বল, হাতে বাঁকানো একটা স্টিক, সবুজ টার্ফের উপর ছুটে চলা 11 জন খেলোয়াড়, আর গ্যালারিতে হাজার হাজার মানুষের একটাই প্রার্থনা, একবার বলটা জালে জড়িয়ে যায়। এই দৃশ্য শুধু একটা খেলার নয়, এটা কোটি কোটি ভারতীয়ের আবেগের নাম, হকি। ভারতের ক্রীড়া ইতিহাসে এমন খুব কম খেলা আছে যার সঙ্গে দেশের পরিচয় এত গভীরভাবে জড়িয়ে। একটা সময় বিশ্বের দরবারে ভারতকে চিনত হকির দেশ হিসেবেই। অলিম্পিক্সে একের পর এক সোনা, মেজর ধ্যানচাঁদের জাদুকরি স্টিক, মাঠ জুড়ে ভারতীয়দের দাপট, সেই গৌরবের ইতিহাস আজ সমান উজ্জ্বল। তবে হকির বিশ্বকাপের গল্পটা একটু আলাদা। 1971 সালে স্পেনের বার্সেলোনায় প্রথমবার আয়োজন করা হয়েছিল পুরুষদের হকি বিশ্বকাপ। সেই প্রথম আসরেই ভারত তৃতীয় স্থান অধিকার করে বুঝিয়ে দিয়েছিল বিশ্ব মঞ্চে তাদের উপেক্ষা করা যাবে না। 2 বছর পরে 1973 সালে নেদারল্যান্ডসে ফাইনালে উঠেও টাইব্রেকারে আয়োজকদের কাছে হারতে হয়েছিল ভারতকে। সোনার স্বপ্ন তখন হাতছানি দিয়েও অধরা থেকে যায়। কিন্তু ইতিহাস সবসময় একইভাবে লেখা লেখে না। 1975 সাল মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভারতীয় হকির ইতিহাসে যে দিনটি আজও সোনার অক্ষরে লেখা রয়েছে। অধিনায়ক অজিত পাল সিংহের নেতৃত্বে দুরন্ত ছন্দে এগোচ্ছিল ভারত। ফাইনালে প্রতিপক্ষ ছিল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টানটান উত্তেজনার সেই ম্যাচে ভারত জিতে যায় 2-1 গোলে। ম্যাচের নির্ণায়ক গোলটি করেছিলেন অশোক কুমার। সেই মুহূর্তে শুধু একটা ম্যাচ জেতেনি ভারত, জিতেছিল গোটা দেশের হৃদয়। আজও সেটাই ভারতের একমাত্র হকি বিশ্বকাপ জয়ের স্মৃতি। বিশ্বকাপের প্রথম 3টে আসরেই
ভারত।

নজির করেছিল। 1971 সালে ব্রোঞ্জ, 1973 সালে রুপো এবং 1975 সালে সোনা, টানা তিনটি বিশ্বকাপেই পদক জিতেছিল ভারত। কিন্তু তারপর থেকে শুরু হয় দীর্ঘ অপেক্ষা। 1978 সালে ষষ্ঠ, 1982 সালে পঞ্চম, 1986 সালে আবার ষষ্ঠ স্থান। এরপর 90-এর দশকে একের পর এক হতাশা। 2018 সালে ঘরের মাঠে খেলেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। আর 2023 সালে ভারতের অভিযান শেষ হয়েছিল নবম স্থানে। বিশ্বকাপের ইতিহাসে সাফল্যের সঙ্গে তাই হতাশার অধ্যায়ও কম নয়। অনেকেই মনে করেন বিশ্বকাপের ইতিহাস শুরু হয়েছিল ধ্যানচাঁদের হাত ধরে। আসলে তা নয়, ধ্যানচাঁদের সময় তো বিশ্বকাপ প্রতিযোগিতা শুরুই হয়নি। তিনি অলিম্পিক্সের কিংবদন্তি, তাঁর তৈরি করে দেওয়া ঐতিহ্যের উপর দাঁড়িয়েই পরে বিশ্বকাপে ভারতের লড়াই শুরু হয়। সেই উত্তরাধিকারী আজও ভারতীয় হকের সবচেয়ে বড় সম্পদ। 1975 সালের পর বিশ্ব হকের মানচিত্র বদলাতে শুরু করে। পাকিস্তান, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, পরে বেলজিয়াম, এক একটি দেশ নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। আধুনিক হকি হয়ে উঠেছে আরো দ্রুত, আরো শারীরিক এবং আরো কৌশল নির্ভর। সেই পরিবর্তনের সঙ্গে তালে তাল মিলিয়েই ভারতও ধীরে ধীরে নিজেকে বদলেছে। গত কয়েক বছরে সেই পরিবর্তনের ফলও মিলতে শুরু করেছে। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ, এশিয়ান গেমসে সোনা, এশিয়া কাপে সাফল্য, সব মিলিয়ে ভারত আবারও বিশ্বের সেরাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। দক্ষিণ আফ্রিকার কোচ ক্রেগ ফুলটনের অধীনে দল এখন আরও শৃঙ্খলাবদ্ধ, আরও সংগঠিত। রক্ষণ থেকে আক্রমণ প্রতিটি বিভাগে এসেছে নতুন ভারসাম্য। এই দলের নেতৃত্বে রয়েছেন ব্র্যাক ফ্লিক বিশেষজ্ঞ হরমনপ্রীত সিং। পেনাল্টি কর্নার থেকে গোল করার অসাধারণ দক্ষতা তাকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারে পরিণত করেছে। মাঝমাঠে হরদীপ সিংয়ের নিয়ন্ত্রণ, সামনে অভিষেক, শুভজিৎ সিংদের গতি আর গোল পোস্টে নির্ভরযোগ্য পারফরমেন্স, সব মিলিয়ে ভারত এখন অনেক বেশি পরিণত একটি দল। আর সেই কারণেই 2026 সালের বিশ্বকাপ ঘিরে আশাটা একটু অন্যরকম। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে বসতে চলেছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ হকি প্রতিযোগিতা। এশিয়া কাপ জিতে ভারত ইতিমধ্যেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এবার লক্ষ্য একটাই, 50 বছরের অপেক্ষার অবসান ঘটানো, অর্ধ শতাব্দীর অপেক্ষা। শুনতে যতটা সহজ, পথটা ততটাই কঠিন। কিন্তু খেলাধুলার সবচেয়ে বড় সৌন্দর্যই হলো এখানে অতীত শুধু অনুপ্রেরণা দেয়, ভবিষ্যৎ লেখে বর্তমানের খেলোয়াড়রাই। সেই কারণেই 2026 সালের হকি বিশ্বকাপ ঘিরে ভারতীয় সমর্থকদের প্রত্যাশা এবার একটু অন্যরকম। কোচ ক্রেগ ফুলটন দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শৃঙ্খলা, ফিটনেস এবং দলগত খেলায়। তার দর্শন খুব স্পষ্ট, ব্যক্তিগত নৈপুণ্য যতই থাকুক, বড় টুর্নামেন্ট জিততে হলে প্রয়োজন ধারাবাহিকতার, ধৈর্য এবং সঠিক পরিকল্পনার। সেই লক্ষ্যে বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না ভারতীয় শিবির। তবে পথ মোটেই সহজ নয়। বিশ্ব হকির শক্তির ভারসাম্য এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলগুলোর বিরুদ্ধে প্রতিটি ম্যাচ হবে কঠিন পরীক্ষা। ইউরোপীয় দলগুলোর গতি, শারীরিক সক্ষমতা ও কৌশলগত দক্ষতার সঙ্গে পাল্লা দিতে হলে ভারতকে নিজেদের সেরাটা দিতে হবে। তবে ভারতের কিছু বড় শক্তি রয়েছে, দ্রুত কাউন্টার অ্যাটাক, পেনাল্টি কর্নার কাজে লাগানোর দক্ষতা এবং বলের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এই তিনটি অস্ত্রই ভারতকে অন্য মাত্রা দেয়। বড় ম্যাচের সুযোগ খুব বেশি আসে না।

তাই যে দল ছোট ছোট সুযোগকে কাজে লাগাতে পারে শেষ পর্যন্ত তারাই ট্রফি হাতে তোলে। ভারতও সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বিশ্বকাপ শুধু একটা ট্রফির লড়াই নয়, এটা দেশের ক্রীড়া ঐতিহ্যকে আবারও বিশ্বের সামনে তুলে ধরার মঞ্চ। যে দেশ একসময় বিশ্ব হকির রাজত্ব করেছে সেই দেশ আবারও বিশ্বের সেরা হওয়ার স্বপ্ন দেখছে। একসময় মেজর ধ্যানচাঁদের স্টিক ভারতকে বিশ্ব দরবারে আলাদা পরিচয় দিয়েছিল। তারপর অজিত পাল সিং, অশোক কুমার, ধনরাজ পিল্লাই, দিলীপ তির্কি, সর্দার সিং, এক একজন কিংবদন্তি সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আজ সেই দায়িত্ব হরমনপ্রীতদের কাঁধে। 50 বছর আগে কুয়ালালামপুরে যে সোনালী ইতিহাস লেখা হয়েছিল, আজকের প্রজন্ম সেই ইতিহাসের নতুন অধ্যায় যোগ করতে চায়। কারণ হকি শুধু একটা খেলা নয়, ভারতের কাছে হকি মানে গর্ব, ঐতিহ্য, সংগ্রাম আর কখনো হার না মানার মানসিকতা। সেই বিশ্বাস নিয়েই আবারও বিশ্বকাপের মঞ্চে নামবে ভারত।

0: এতক্ষণ শুনলেন হকি ওয়ার্ল্ড কাপ নিয়ে একটি কথিকা। আমরা ফিরে আসছি আমাদের অন্যান্য খবরে, তবে তার আগে গুগলি রাউন্ডের তৃতীয় প্রশ্ন আমি করতে চাই আমার শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। আজকের টপিকটা নিশ্চয়ই মনে আছে, আজকের এক মানুষ দুই খেলা। আমি ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার, কিন্তু ক্রিকেটের পাশাপাশি ফুটবল ক্লাব আর্সেনালের হয়ে ফুটবল খেলেছি এবং ইংলিশ লিগ ও এফএ কাপও জিতেছি। কে আমি? আরেকবার প্রশ্নটি করি, আমি ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার, কিন্তু ক্রিকেটের পাশাপাশি ফুটবলে প্রিমিয়ার লিগ দল আর্সেনালের হয়ে ফুটবল খেলেছি, ইংলিশ লিগ ও এফএ কাপ জিতেছি, আমি কে? নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার দাদা, এটা কি পার্মানেন্ট নাম্বার রয়ে গেল?
0: আপাতত এই নাম্বারটি আমরা ব্যবহার করব, আপনি উত্তরটি যদি বলেন ভালো হয়।
1: আচ্ছা, আমি এটাই নাম্বারটা ঠিক আছে।
0: আচ্ছা, হ্যাঁ, নাম্বারটি চেঞ্জ হয়েছে, একটু নোট ডাউন করে নেবেন, 0332107325। তো আজকের উত্তরটি কি কেউ দিতে পারবেন? দেখি শ্রোতা বন্ধু ফোন লাইনে রয়েছেন। নমস্কার, হ্যালো, প্রশ্নটি করেছিলাম হচ্ছে, আমি ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার, কিন্তু ক্রিকেটের পাশাপাশি আর্সেনালের হয়ে ফুটবল খেলেছি এবং ইংলিশ লিগ ও এফএ কাপ জিতেছি, আমি কে? নমস্কার,
1: আমি বরুণ চক্রবর্তী বলছি বাগুয়াটি থেকে।
0: বলুন বরুণ বাবু।
1: ডেনিস কম্পটন।
0: ডেনিস কম্পটন, একদম সঠিক উত্তর, ধন্যবাদ বরুণ বাবু, একদম সঠিক উত্তর দিয়েছেন। গুগলির কুইজ চলছে, তবে একটি খেলার খবর দিয়ে দিই। আজ যুব ভারতীতে ডুরান্ট কাপের প্রথম সেমিফাইনাল, মুখোমুখি ইস্টবেঙ্গল ও স্পোর্টিং ক্লাব দিল্লি। আজ চেনা চেনা কিছু মুখের সারি ইস্টবেঙ্গলের জয়ের সামনে প্রাচীর হয়ে উঠতে পারে। যুব ভারতীতে ডুরান্ট কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ খেলতে নামছে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। রাজধানীর ক্লাবের পোলিশ কোচ টমাস চর্চ 2020 সালে আই লিগ জয়ী মোহনবাগান টিমে কিবু বিকুনিয়ার সহকারী কোচ ছিলেন। লেফট ব্যাক মনোজ মোহাম্মদ লাল হলুদের উইথ ইউথ ডেভেলপমেন্টের ফসল। উত্তরবঙ্গের এই ছেলে আইএসএলে একাধিকবার কলকাতার টিমের জালে বল জড়িয়ে ম্যাচের রং কিন্তু বদলে দিয়েছিলেন। আরও এক ডিফেন্ডার আশুতোষ মেহতা একসময় সবুজ মেরুন জার্সিতে দাপিয়ে খেলেছেন। মিডফিল্ডার লাল রিন লিয়ানে নামতে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই টিমেই খেলেছে, এরা কিন্তু আজ দিল্লির হয়ে খেলবে, তাই দেখা যাক একটি হাড্ডাহাড্ডি ম্যাচ যুব ভারতীতে ডুরান্ট কাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও স্পোর্টিং ক্লাব দিল্লি। এই সমস্ত খবর নিয়েই এতক্ষণ ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলাম অর্ক বন্দ্যোপাধ্যায়।

0: ক্রীড়াঙ্গন শেষ হলো। আপনাদের সঙ্গে ছিলেন অর্ক বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে। সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

0: এখন বিদ্যার্থীদের জন্য
1: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দ্বাদশ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা। সঙ্গে থাকবেন কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির ফর বয়েজ এর শিক্ষক সুশান্ত কুমার খান, সঙ্গে দুজন শিক্ষার্থী।
2: নমস্কার, আমার সঙ্গে আছে দুই ছাত্রছাত্রী।
3: নমস্কার, আমি সোমাঙ্গী দত্ত।
4: নমস্কার, আমি শুভম সরকার।
2: তোমরা বলো, আজকে কোন চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব?
3: সত্যি বলতে কি স্যার, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মধ্যে কন্টিনিউটি আর ডিফারেন্সিয়াবিলিটি আর তার সাথে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, এই বিষয়গুলি আমাদের কাছে খুব একটা পরিষ্কার নয়। আপনি যদি বিষয়টির উপর একটু আলোকপাত করেন তাহলে খুব ভালো হয়।
2: একদম চিন্তা করবে না, আজ আমরা খুব সহজভাবেই উদাহরণের মাধ্যমে বিষয়গুলোকে বুঝব। আশা করি এই অনুষ্ঠান শেষে তোমাদের কাছে দেখবে এই কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি এবং সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।
4: তাহলে স্যার আমরা কন্টিনিউইটি থেকে শুরু করি?
2: অবশ্যই, তবে তার আগে একটা সাধারণ উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। ধরো তুমি একটা রাস্তা দিয়ে হাঁটছো, তুমি এক জায়গা থেকে হঠাৎ অন্য জায়গায় যে যাচ্ছ সেটা হেঁটে হেঁটেই যাচ্ছ, কখনোই লাফিয়ে চলে যাচ্ছ না, তুমি ধীরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ।
3: অর্থাৎ আমার চলার মধ্যে কোনো হঠাৎ বিচ্ছেদ বা লাফ নেই?
2: ঠিক তাই, এই কোনো বিচ্ছেদ বা হঠাৎ লাফ, এই ধারণাটিকে গণিতে ধারাবাহিকতা বা কন্টিনিউইটি বলে। এইভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের বোঝাটা খুব সহজ হয়ে যায়। ধরো আমাদের একটি ফাংশন আছে এফ এক্স, আমরা বলবো এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনটি ধারাবাহিক বা কন্টিনিউয়াস যদি সে তিনটি শর্ত পূরণ করে।
4: তিনটি শর্ত কি কি স্যার?
2: প্রথমত এফ এর একটি মান থাকতে হবে, দ্বিতীয়ত এক্স যখন এর দিকে এগোতে থাকবে তখন এফ এক্স এর একটা লিমিটিং ভ্যালু থাকতে হবে, তৃতীয়ত সেই লিমিটের মান এফ এর মানের সঙ্গে সমান হতে হবে। অর্থাৎ লিমিট এক্সটেন্ডিং টু এ মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ। অর্থাৎ লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু এই দুটো সমান হতে হবে।
3: অর্থাৎ কোন বিন্দুতে ফাংশনের লিমিট এবং সেই বিন্দুতে ফাংশনের প্রকৃত মান সমান হলে ফাংশনটি কন্টিনিউয়াস হবে।
2: ঠিক তাই, চলো একটা সহজ উদাহরণ নিয়ে দেখা যাক। ধরো এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমরা এক্স ইজ ইকুয়াল টু টু তে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা পরীক্ষা করব। প্রথমে এফ টু ইজ ইকুয়াল টু টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর, আবার লিমিটিং ভ্যালু দেখি তো, লিমিট এক্সটেন্ডিং টু টু এফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর। তাহলে দাঁড়ালো এটাই যে লিমিট এক্সটেন্ডিং টু টু এফ এক্স ইজ ইকুয়াল টু এফ টু ইজ ইকুয়াল টু ফোর। তাহলে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু দুটোই সমান হলো, তাহলে আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু টু তে ফাংশনটি কন্টিনিউয়াস।
4: তাহলে এক্স স্কোয়ারের মতো পলিনোমিয়াল ফাংশন কি সব জায়গায় কন্টিনিউয়াস হবে স্যার?
2: খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, সব পলিনোমিয়াল ফাংশনই রিয়েল নাম্বারগুলোর উপরে কন্টিনিউয়াস।
3: কিন্তু যদি কোনো ফাংশনের মধ্যে হঠাৎ একটা ব্রেক বা বিচ্ছেদ থাকে?
2: তাহলে সেটি সেই বিন্দুতে কন্টিনিউয়াস নাও হতে পারে। যেমন ধরো এফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশনটা এইভাবে ভাবছি যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান যখন এক্স লেস দেন টু, আর ইজ ইকুয়াল টু ফাইভ যখন এক্স ইজ ইকুয়াল টু টু, আর ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু যখন এক্স গ্রেটার দেন টু। তার মানে ফাংশনটা এক্স লেস দেন টু হলে এক্স প্লাস ওয়ান, এক্স ইজ ইকুয়াল টু টু তে ফাইভ, এক্স গ্রেটার দেন টু তে এক্স প্লাস টু। এই হলো আমার ফাংশন ডিফাইন করলাম। তাহলে এবার এক্স ইজ ইকুয়াল টু টু পয়েন্টে এটা কন্টিনিউয়াস কিনা আমরা পরীক্ষা করে দেখি। দেখি তো প্রথমে বাম দিকের লিমিট কি হয়, যেটাকে বলে লেফট হ্যান্ড লিমিট। সেই লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু টু মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু প্রথমের ফাংশন টু প্লাস ওয়ান অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি। আর ডান দিক থেকে যদি লিমিট হিসেব করি লিমিট এক্সটেন্ডিং টু টু প্লাস, তার মানে টু এর চেয়ে বড় হলে যে ফাংশনটা সেটা লাস্টেরটা, তার মানে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু টু প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর। তাহলে লেফট হ্যান্ড লিমিট থ্রি, রাইট হ্যান্ড লিমিট ফোর, তাহলে দুটো লিমিট কিন্তু সমান হলো না, তার মানে লিমিটিং ভ্যালু তার নেই।
4: অর্থাৎ বাম দিকের লিমিট আর ডান দিকের লিমিট সমান নয়, তাই তো স্যার?
2: হ্যাঁ ঠিক, এক্স ইজ ইকুয়াল টু টু তে এই তার লিমিটের ভ্যালু থাকলো না, আমরা কোনো অস্তিত্ব পেলাম না, অতএব ফাংশনটি এক্স ইজ ইকুয়াল টু টু পয়েন্টে কখনোই আর কন্টিনিউয়াস হতে পারলো না।
3: তাহলে কন্টিনিউটির জন্য লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া খুব গুরুত্বপূর্ণ।
2: অবশ্যই, এক্স ইজ ইকুয়াল টু এ তে কন্টিনিউইটির জন্য লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু এট দ্য পয়েন্ট, তার মানে এ পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটেই সমান হতে হবে। কন্টিনিউটির এই তিনটে শর্ত তাহলে কি হলো?
4: প্রথমত এফ অফ এ সংজ্ঞায়িত থাকতে হবে, দ্বিতীয়ত এক্স ইকুয়ালস টু এ তে এফ এক্স এর লিমিটিং ভ্যালু থাকতে হবে, তৃতীয়ত লিমিটিং ভ্যালু ইকুয়ালস টু এফ এ হতে হবে।
2: চমৎকার, তাহলে আমরা সংক্ষেপে লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজুকাল টু এফ এ, এটাই x ইজুকাল টু এ তে কন্টিনিউটির মূল শর্ত।
4: তাহলে সহজভাবে বললে কন্টিনিউটি মানে হলো ফাংশনের গ্রাফে কোনো ব্রেক না থাকা।
2: হ্যাঁ, এটি কন্টিনিউটি বোঝার একটি ভালো ইন্টুইটিভ ধারণা। তবে পরীক্ষায় অবশ্যই তোমরা ম্যাথমেটিক্যাল কন্ডিশনটা কিন্তু ব্যবহার করবে। এবার আমরা দ্বিতীয় বিষয়ে আসি, ডিফারেন্সিয়েবিলিটি বা অন্তরকলন যোগ্যতা।
3: ডিফারেন্সিয়েশন মানে তো স্যার ডেরিভেটিভ বের করা, তাই তো?
2: ঠিক তাই। কোন বিন্দুতে একটি ফাংশন ডেরিভাবল কিনা তার অর্থ হল সেই বিন্দুতে ফাংশনের একটি নির্দিষ্ট ডেরিভেটিভ বা অন্তরকলন পাওয়া যাচ্ছে কিনা এটা আমাদের দেখে নিতে হবে। একটা কার্ভের কথা ভাবো, যদি একটি কার্ভ কোন বিন্দুতে মসৃণ হয় তাহলে সেই বিন্দুতে আমরা একটা নির্দিষ্ট ট্যাঞ্জেন্ট আঁকতে পারি।
4: অর্থাৎ ডিফারেন্সিয়েবিলিটির সঙ্গে কার্ভের স্লোপ বা ঢালের সম্পর্ক আছে।
2: একদম ঠিক। x = a তে ডেরিভেটিভের

0: সংজ্ঞা হলো লিমিট এক্সটেন্ডিং টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। তার মানে ডিওয়াই ডিএক্স এর ডেফিনেশন হলো লিমিট এক্সটেন্ডিং টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। যদি এই লিমিটটির অস্তিত্ব থাকে তাহলেই কিন্তু আমরা বলবো এক্স ইজ ইকুয়াল টু এ তে ফাংশনটি ডিফারেন্সিয়েবল।
1: এখানে এইচ বলতে কি বোঝাচ্ছে স্যার?
0: এইচ হলো এক্স এর একটি খুব ছোট্ট পরিবর্তন। এইচ যখন শূন্যের দিকে এগোতে থাকে তখন আমরা ফাংশনের ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ বা তাৎক্ষণিক পরিবর্তনের হার নির্ণয় করে থাকি। একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। ধরো এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এফ ড্যাশ এক্স মানে ডেরিভেটিভ অফ ফাংশন এক্স ইজ ইকুয়াল টু টু এক্স। অতএব এক্স ইজ ইকুয়াল টু টু তে এফ ড্যাশ টু ইজ ইকুয়াল টু ফোর। তার মানে এক্স ইজ ইকুয়াল টু টু তে কার্ভের ট্যানজেন্টের স্লোপ হলো ফোর।
2: তাহলে ডিফারেন্সিয়েবিলিটি বলতে মূলত কোনো বিন্দুতে স্লোপ বা ডেরিভেটিভের অস্তিত্ব বোঝায়।
0: একদম ঠিক বলেছ। এবার ডিফারেন্সিয়েবিলিটির একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা শিখব। কোনো ফাংশন এক্স ইজ ইকুয়াল টু এ তে ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হতে হবে কিন্তু। অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেটাকে আমরা এল এইচ ডি বলি, সেটা ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। আবার বলি, এল এইচ ডি ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ হলো আর এইচ ডি ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। তার মানে লেফট হ্যান্ড লিমিটে লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস, রাইট হ্যান্ড লিমিটে লিমিট এক্সটেন্ডিং টু জিরো প্লাস। ডিফারেন্সিয়েবিলিটি যদি হতে হয় তাহলে এই লিমিটিং ভ্যালু এক্সিস্ট করতে হবে। তার মানে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হতে হবে, অর্থাৎ এল এইচ ডি ইজ ইকুয়াল টু আর এইচ ডি হতে হবে।
1: যদি এল এইচ ডি আর আর এইচ ডি সমান না হয় স্যার,
0: তাহলে ফাংশনটা সেই বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে না। চলো একটা গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে দেখা যাক। মনে করো এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স। আমরা এক্স ইজ ইকুয়াল টু জিরোতে ডিফারেন্সিয়েবিলিটি পরীক্ষা করব। তাহলে যখন এক্স গ্রেটার দেন জিরো তখন এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স হলে এফ এক্স এর ভ্যালু কত?
1: এক্স।
0: তাহলে তার রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে?
2: ওয়ান।
0: আবার এক্স যদি লেস দেন জিরো হয় তখন এফ এক্স ইজ ইকুয়াল টু কত?
1: মাইনাস এক্স।
0: তখন তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে?
2: মাইনাস ওয়ান।
0: তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত পেলে?
2: মাইনাস ওয়ান।
0: আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত পেলে?
2: ওয়ান।
0: তাহলে দুটো কি সমান হলো?
2: না।
0: তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স এক্স ইজ ইকুয়াল টু জিরোতে ডিফারেন্সিয়েবল হলো না। একদম ঠিক কথা হলো আমাদের যে আলোচনা, যেটা আমরা চাইছিলাম সেটা আমরা করতে পারলাম, যে ডিফারেন্সিয়েবল যে কোনো ফাংশন হবে না। কে হবে না? মড এক্স হবে না।
1: কিন্তু এই ফাংশনটি কি এক্স ইকুয়ালস টু জিরোতে কন্টিনিউয়াস হবে স্যার?
0: দারুণ প্রশ্ন করেছ। এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স এক্স ইজ ইকুয়াল টু তে জিরোতে কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়।
2: তাহলে কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি এক জিনিস নয়?
0: একদম নয়। এই পার্থক্যটাই তো খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো ফাংশন কোনো বিন্দুতে ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটি অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে।
1: কিন্তু উল্টোটা কি সত্যি?
0: না, এটি x = 0 তে কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়।
2: তাহলে বলা যায় ডিফারেন্সিয়েবিলিটি হলো কন্টিনিউটির তুলনায় আরো বেশি শক্তিশালী।
0: হ্যাঁ, একদম ঠিক বলেছ। এটি পরীক্ষার জন্যেও একটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। তার মানে তোমরা আজ থেকে জানবে যে কোনো ডিফারেন্সিয়েবল ফাংশনকে কন্টিনিউয়াস হতেই হবে। কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হলে তার ডিফারেন্সিয়েবিলিটি থাকতেও পারে নাও থাকতে পারে। উল্টোটা সবসময় সত্য নয়, দি কনভার্স ইজ নট ট্রু। এবারে কয়েকটি সাধারণ ফাংশনের কন্টিনিউইটি ও ডিফারেন্সিয়েবিলিটি সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। প্রথমে ধরো একটা পলিনোমিয়াল ফাংশন, যাকে বলে বহুপদ অপেক্ষক। যেমন এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ, এটি একটি পলিনোমিয়াল ফাংশন। এটি যে কোনো রিয়েল নাম্বারের জন্যই কিন্তু কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। এর ডেরিভেটিভ হলো এক ডিগ্রি করে কমিয়ে দেওয়া যাবে। এক্স কিউব হলে থ্রি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হলে টু এক্স, তাহলে এক্স কিউবের থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ এর ডেরিভেটিভ জিরো। তাহলে এই যে ফাংশনটা সবসময় ডেরিভাবুল। আবার যদি এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে ভাবো, তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনটিও কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল। এবার তোমাদের কিছু প্রশ্ন করি, আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দাও।
2: ঠিক আছে স্যার।
0: প্রথম প্রশ্ন, এক্স ইজ ইকুয়াল টু এ তে কন্টিনিউটি হওয়ার শর্ত তাহলে কি হলো?
2: লিমিট এক্স টেন্ডস টু এ, এফ এক্স ইকুয়ালস টু এফ এ।
0: খুব ভালো। দ্বিতীয় প্রশ্ন, কন্টিনিউটির জন্য লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মধ্যে কি কোনো সম্পর্ক আছে?
1: হ্যাঁ স্যার, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে এবং তাদের কমন ভ্যালু হতে হবে এফ অফ এ।
0: চমৎকার। তৃতীয় প্রশ্ন, ডিফারেন্সিয়েবিলিটি এবং কন্টিনিউটির মধ্যে সম্পর্ক আছে, কি সম্পর্ক সেটি?
2: কোন ফাংশন যদি একটি বিন্দুতে ডিফারেন্সিয়েবল হয় সেটি, তাহলে অবশ্যই সেই বিন্দুতে কন্টিনিউয়াস হবে।
0: সঠিক। চতুর্থ প্রশ্ন, প্রত্যেকটি কন্টিনিউয়াস ফাংশন কি ডিফারেন্সিয়েবল?
1: না স্যার।
0: একটা উদাহরণ দাও তো।
2: fx equals to mod x, এটি x equals to 0 তে কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়।
0: অসাধারণ বলেছো। শেষ প্রশ্ন, কোন ফাংশন ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য কি সমান হতে হবে? কি তাদের সমান হতে হবে?
1: লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হতে হবে স্যার।
0: একদম ঠিক। তাহলে আজকে এই পর্যন্ত আমরা ক্যালকুলাসের কন্টিনিউইটি এবং ডিফারেন্সিয়েবিলিটি সম্পর্কে জানলাম। তোমরা কি বুঝতে পারলে চ্যাপ্টার দুটো?
1: হ্যাঁ স্যার।
0: এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেটিভের তাৎপর্য নিয়ে আলোচনা করব।
1: ডেরিভেটিভ শুধু পরীক্ষায় অঙ্ক করার জন্য কি ব্যবহার করা হয় স্যার?
0: না না, একেবারেই নয়। বাস্তব জীবনে ডেরিভেটিভের অসংখ্য ব্যবহার রয়েছে। প্রথমত, ডেরিভেটিভ নিয়ে আমরা রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার জানতে পারি। যেমন ধরো, একটি গাড়ি কিছু সময় পরে কিছু দূরত্ব অতিক্রম করে, তো মনে করি এস দূরত্ব সে টি সময় ধরে অতিক্রান্ত করেছে, টি সময়ের মধ্যে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি এস ইজ ইকুয়াল টু ফাংশন অফ টি, এফ টি। এখান থেকেই আমরা ওর ভেলোসিটি, অর্থাৎ গাড়ির গতিবেগ নির্ণয় করে ফেলতে পারি। অর্থাৎ যদি সময় জানি, দূরত্ব জানি, তাহলে এস ইজ ইকুয়াল টু যদি এফ টি হয়, তার ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ ডিএস ডিটি, এটাকে আমরা ভেলোসিটি হিসেবে ব্যাখ্যা করতেই পারি।
2: অর্থাৎ পজিশনের ডেরিভেটিভ থেকে ভেলোসিটি পাওয়া যায়।
0: ঠিক। আর ভেলোসিটির ডেরিভেটিভ থেকে কি পাওয়া যেতে পারে বলো তো?
1: অ্যাক্সিলারেশন স্যার।
0: একদম ঠিক বলেছো। তাহলে অ্যাক্সিলারেশনকে যদি আমরা এ বলি, তাহলে এ ইজ ইকুয়াল টু কি হবে? ডিভি ডিটি। অর্থাৎ এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ ভি, ভির ভ্যালু ডিএস ডিটি একটু আগেই জেনেছ, তার মানে ডি টু এস ডিটি টু, তার মানে এ ইজ ইকুয়াল টু, যেমন ডিভি ডিটি জানলে শেখার সঙ্গে সঙ্গে অ্যাক্সিলারেশনের ভ্যালু ইজ ইকুয়াল টু ডি টু এস ডিটি টু, এটাও তোমরা জানলে। অর্থাৎ ডেরিভেটিভ আমাদের গতিবিদ্যাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডেরিভেটিভের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো ফাংশনটি ইনক্রিজিং কিংবা ডিক্রিজিং এইটি নির্ণয় করতে পারে। যেমন কোনো ফাংশন, অর্থাৎ কি, একটা ফাংশন বলতে আমরা বুঝি একটা কার্ভ, সেই কার্ভের এক্স যদি বাড়তে থাকে, অর্থাৎ এক্স মানে এফ এক্স এফ এর থেকে বড় হবে যদি এক্স গ্রেটার দেন এ হয়, অর্থাৎ যত আমি মানটা এগিয়ে যাব এক্স এর মান, ফাংশনাল ভ্যালু যদি বাড়তে থাকে, তাহলে আমরা ফাংশনটাকে বলি ইনক্রিজিং ফাংশন। আর এক্স এর মান বাড়ছে কিন্তু ফাংশনের ভ্যালু কমছে, তাহলে ফাংশনটাকে আমরা বলবো ডিক্রিজিং ফাংশন। কিন্তু এটা আমরা ডেরিভেটিভের সাহায্যে নির্ণয় করতে পারি, অর্থাৎ একটা ফাংশনের ছবি না এঁকেই যদি ফাংশনটাকে চিনে নিতে পারি, এফ এক্স ইজ ইকুয়াল টু যদি ফাংশনের একটা কিছু দেওয়া থাকে, তাহলে আমরা এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন জিরো যদি হয়, তাহলে আমরা বলেই দিতে পারি যে ওই যে যতটুকুর মধ্যে এক্সটা নিয়ে গেছি আমি, সেটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ফাংশনটা ইনক্রিজিং হবে। আর যদি উল্টোটা হয়, এফ ড্যাশ এক্স নেগেটিভ হয় লেস দেন জিরো, তাহলে আমরা বলতে পারি ফাংশনটা ডিক্রিজিং।
2: অর্থাৎ ডেরিভেটিভ দেখে আমরা বুঝতে পারি ফাংশন কোন দিকে পরিবর্তিত হচ্ছে।
0: ঠিক। আর ডেরিভেটিভের সাহায্যে যেমন আমরা এই ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বের করতে পারি, ঠিক তেমনি ভাবেই আমরা ফাংশনের কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুও বের করতে পারি। কেমন ভাবে? নাম, কোনো একটি ফাংশন যদি দেওয়া থাকে, তাহলে তার চরম মান এবং অবম মান সেই বিন্দুতেই থাকবে যেখানে তার ফার্স্ট ডেরিভেটিভটা শূন্য হবে। অর্থাৎ চরম মানের পয়েন্টটা কোনটা হবে? না, সেই বিন্দুতে ফাংশনের মান চরম হয় যার বাম দিকে বা ডান দিকে একটু একটুখানি যদি আমি সরে যাই, বিন্দুটা যদি পরিবর্তন করি, তাহলে তার ফাংশনাল ভ্যালুটা কমে যাবে। তাহলে চরম মানের আগের দিকেও কমবে, পরের দিকেও কমবে। আর অবম মান যেখানে হবে তার একটু আগে ডাইনে বা বামে যদি সরে যায় তাহলে বেড়ে যাবে, উল্টোটা হবে। এবার এখানে ডেরিভেটিভ কেন শূন্য হয়ে যায় না? ডিওয়াই ডিএক্স মানে একটু আগে তোমরা শিখেছ স্লোপ বা ঢাল, অর্থাৎ ট্যান থিটা, তার নতি সেটা শূন্য হয়ে যাচ্ছে। আর সেটা যদি শূন্য হয় তাহলে ডিওয়াই ডিএক্স ইজুকাল টু শূন্য হয়ে যাওয়া মানেই প্যারালাল টু দা এক্স অ্যাক্সিস হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতেই পারি যে ওই বিন্দুতে ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট থাকতে পারে। এবার ম্যাক্সিমাম থাকবে কোথায়, মিনিমাম থাকবে কোথায়, সেটা বুঝবার জন্য আমাদের আবার ডবল ডেরিভেটিভে যেতে হবে। তার মানে ডি টু ওয়াই ডিএক্স টু যদি লেস দেন জিরো হয় তাহলে ওয়াইটা ম্যাক্সিমাম, আর যদি ডি টু ওয়াই ডিএক্স টু গ্রেটার দেন জিরো হয় তাহলে ওয়াই ফাংশনটা ওয়াই ইজুগাল টু এফ এক্সটা মিনিমাম হবে। এটা তোমরা জানতে পারবে ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে। এটি বাস্তব জীবনেও আমাদের খুব গুরুত্বপূর্ণ। কেন না, যেমন কোনো ব্যবসায়ী যদি সর্বাধিক লাভ করতে চান

0: লাভটি সর্বাধিক হবে যদি এই ডেরিভেটিভ তিনি ব্যবহার করতে পারেন।
1: অর্থশাস্ত্রের ম্যাথমেটিক্স এবং ইকোনমিক্স এর মতো ডেরিভেটিভ ব্যবহার আছে?
0: অবশ্যই, শুধু ম্যাথমেটিক্স ইকোনমিক্স কেন, ফিজিক্স, ইকোনমিক্স, ইঞ্জিনিয়ারিং, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই ডেরিভেটিভের ব্যবহার হয়। তাহলে ডেরিভেটিভ কোথায় কোথায় ব্যবহার হয় জানলে? এছাড়া তোমাদের কাছে আরো অনেক বিষয়গুলি আলোচনা করা যেতে পারে। তো যাই হোক, আজকে যা শিখলে তার উপর একটা ছোট্ট প্রশ্নোত্তর করি।
2: ঠিক আছে স্যার।
0: প্রথম প্রশ্ন, কন্টিনিউটির মূল শর্ত কি?
2: লিমিট এক্স টেন্ডস টু এ, এফ এক্স ইকুয়ালস টু এফ এ।
0: খুব ভালো। দ্বিতীয় প্রশ্ন, ডিফারেন্সিয়েবিলিটির জন্য কি প্রয়োজন?
1: আমাদের ডিফারেন্সিয়েবিলিটির জন্য আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হতে হবে।
0: চমৎকার। তৃতীয় প্রশ্ন, ডিফারেন্সিয়েবিলিটি থেকে কি কন্টিনিউটি পাওয়া যায়?
2: হ্যাঁ।
0: কিন্তু কন্টিনিউটি থেকে কি সবসময় ডিফারেন্সিবিলিটি পাওয়া যাবে?
1: না।
0: এর উদাহরণ কি ছিল?
1: এফ এক্স ইকুয়ালস টু মড এক্স যদি হয়, এর ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু জিরো তে কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল নয়।
0: দারুন। আরেকটি প্রশ্ন, ডেরিভেটিভের দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার বলো তো।
1: প্রথমত রেট অফ চেঞ্জ নির্ণয় করা, দ্বিতীয়ত ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের এবং ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করা।
0: অসাধারণ। তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং কখন হয় ফাংশন?
1: যখন dy / dx greater than 0 হবে তখন ফাংশনটি হবে ইনক্রিজিং, এবং dy / dx যখন less than 0 হবে তখন ফাংশনটি হবে ডিক্রিজিং।
0: ঠিক বলেছো। আর ম্যাক্সিমাম মিনিমা কখন হয়?
2: যখন d2y / dx2 less than 0 হয় তখন ম্যাক্সিমাম হবে, আর d2y / dx2 যখন greater than 0 হবে তখন মিনিমাম হবে।
0: আর dy dx এখানে কি থাকবে?
2: dy = 0 হবে।
0: বাহ, ঠিক বলেছো। তাহলে আজকের আলোচনা থেকে আমরা তিনটে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শিখে ফেললাম। প্রথমত আমরা কন্টিনিউটি শিখলাম, দ্বিতীয়ত আমরা ডিফারেন্সিয়েবিলিটি শিখলাম, তৃতীয়ত আমরা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ অর্থাৎ ডেরিভেটিভের তাৎপর্য আমরা আলোচনা করলাম। কন্টিনিউটিতে আমরা দেখলাম লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু এফ এ, আর কন্টিনিউয়াসে দেখলাম যে এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এবং তার ফাংশনাল ভ্যালু এই তিনটেই কিন্তু সমান হতে হবে, তাই তো?
2: হ্যাঁ স্যার।
0: আর ডেরিভেটিভের ক্ষেত্রে কি দেখলাম? লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এগুলি সমান হলো, তাই সেই ফাংশনটি ডেরিভেবল হবে যদি তার লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ এই মানটির মান লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে লিমিট এক্সটেন্ডিং টু জিরো মাইনাস প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ এর সঙ্গে সমান হয়। আর শিখলাম ডেরিভেটিভের সিগনিফিকেন্স। ডেরিভেটিভ আমাদের পরিবর্তনের হার জানতে সাহায্য করে, ভেলোসিটি অ্যাক্সিলারেশন নির্ণয় করতে সাহায্য করে, ফাংশন ইনক্রিজিং না ডিক্রিজিং এটা বুঝতে সাহায্য করে, ম্যাক্সিমাম এবং মিনিমাম নির্ণয় করতে সাহায্য করে, এবং আরও জানলাম যে শুধু ম্যাথমেটিক্সে নয়, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স এই সমস্ত ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2: স্যার, আজকের আলোচনার পরে বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে গেল, বিশেষ করে কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি এবং তার ব্যবহার বা তাৎপর্য এই সম্পর্কটা খুব ভালো করে বুঝতে পেরেছি।
0: খুব ভালো। তবে মনে রাখবে যে ডেরিভেটিভ শুধু একটি ম্যাথমেটিক্যাল ফর্মুলা নয়, এটি পরিবর্তন পরিমাপ করারও একটা শক্তিশালী উপায়। তোমরা এরপরে আর কিছু কোনো চ্যাপ্টার সম্বন্ধে জানতে চাও?
1: আচ্ছা স্যার, বলছি ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট যদি একটু আপনি আলোচনা করে দেন তাহলে খুব ভালো হয়।
0: আচ্ছা, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এটা তো জানোই যে অ্যালজেব্রার অংশগত, তাই সেই অ্যালজেব্রাতে এটাতে আছে 10 নম্বর, তার মানে ম্যাট্রিক্সে অর্ধেক 5 দেবে আর ডিটারমিনেন্ট থেকে 5 আসবে। তো এখন ম্যাট্রিক্স এর তো রো এবং কলাম দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট, কিছু নম্বর বসানো থাকে, তার একটা রেক্টাঙ্গুলার অ্যারেকে বলা হয় ম্যাট্রিক্স। কিন্তু ডিটারমিনেন্ট হচ্ছে একটা স্কোয়ার অ্যারে যার এলিমেন্টগুলোর রো নাম্বার এবং কলাম নাম্বার যেন সমান হয়। তার মানে আমরা বলতে পারি ম্যাট্রিক্সটা হচ্ছে এম বাই এন অর্ডার, এম এন এর সঙ্গে সমান হতেও পারে নাও হতে পারে, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে এই অর্ডারটা সেম হতে হবে, অর্থাৎ এম বাই এম অথবা এন বাই এন যেটাই আমরা বলি না কেন, এই সমান মানে অর্থাৎ রো এবং কলাম সমান হতে হবে, এইটা হলো ডিটারমিনেন্টের ক্ষেত্রে। আর জানবে যে ডিটারমিনেন্টের একটা ভ্যালু আছে, ভ্যালুগুলো আমরা রো ওয়াইজও ভাঙতে পারি, কলাম ওয়াইজও ভাঙতে পারি, যে কোনো একটা রো ধরে ভাঙতে পারি, যে কোনো একটা কলাম ধরে ভাঙতে পারি, সবই এক হবে। অর্থাৎ আমরা ডিটারমিনেন্টের তার এলিমেন্টগুলোকে এইভাবে বোঝাতে পারি এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, যদি তিন অর্ডারের ডিটারমিনেন্ট ধরি, সেকেন্ড রো এর এলিমেন্টগুলো হবে এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি। আবার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও একইভাবে লিখতে পারি, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা স্কোয়ার না হয়ে রেক্টাঙ্গুলার হলেও কোনো ক্ষতি নেই। এইটা তোমরা জানবে প্রথম। এবার আমরা এই ম্যাট্রিক্স দিয়ে কি ব্যবহার করতে পারি,

0: ম্যাট্রিক্স দিয়ে আমরা ইকুয়েশান সলভ করতে পারি। এছাড়া ম্যাথেমেটিক্সের গণিতের মানে বিভিন্ন শাখায় এই ম্যাট্রিক্সের প্রয়োগ আছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং বিদ্যা, স্ট্যাটিস্টিক্স এবং যা যা বিজ্ঞানের ক্ষেত্র আছে ম্যাট্রিক্সের প্রয়োগ নেই এমন জায়গা নেই। ডিটারমিনেন্টের যেহেতু একটা ভ্যালু আছে তাই এইটাকে নিয়ে আর একটু সুবিধে হয় আমাদের কাজ করতে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা নেই। ডিটারমিনেন্টের দিয়ে যেমন ইকুয়েশান সলভ করা যায় ক্রেমারস রুল মেথড সেটা দিয়ে, ঠিক তেমনি ম্যাট্রিক্স মেথডেও কিন্তু ইকুয়েশান সলভ করা যায়। কিরকম করে? মনে করো একটা ইকুয়েশানের সিস্টেম আছে এরকম, যে এ ওয়ান ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ওয়ান জেড ইজুগাল টু ডি ওয়ান, এ টু টু এক্স প্লাস বি টু টু ওয়াই প্লাস সি টু টু জেড ইজুগাল টু ডি টু, এ থ্রি থ্রি এক্স প্লাস বি থ্রি থ্রি ওয়াই প্লাস সি থ্রি থ্রি জেড ইজুগাল টু ডি থ্রি। এরকম একটা তিনটে সেট অফ ইকুয়েশন নিলাম, এগুলোকে কি ইকুয়েশন বলে? সাইমালটেনিয়াস ইকুয়েশন, যুগপথ সমীকরণ। এই যে মনে করো তিনটে সমীকরণের মধ্যে তিনটে আননোন আছে, কি কি আননোন? এক্স ওয়াই এবং জেড। তাহলে এই এক্স ওয়াই জেড এর মান আমাকে বের করতে হবে। আমরা এর আগে ক্লাস নাইনে অনেকগুলো মেথড শিখেছি, এলিমিনেশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড শিখেছি তো, অনেকগুলো মেথড শিখেছি, সাবস্টিটিউটিভ মেথড। কিন্তু আমরা এছাড়াও আরও একটা নতুন মেথড আজকে শিখব, সেটার নাম ম্যাট্রিক্স মেথড। এই ম্যাট্রিক্স মেথডেও কিন্তু ইকুয়েশনগুলো সলভ করা যায়। সেই ম্যাট্রিক্স মেথড শিখতে গেলে, এই এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে গেলে, আমাদের তিনটে ম্যাট্রিক্সে আগে ভেঙে নিতে হবে ইকুয়েশনটাকে। সেই তিনটে ম্যাট্রিক্স কি কি? প্রথম ম্যাট্রিক্সের নাম হলো কোইফিসিয়েন্ট ম্যাট্রিক্স, যেটাকে বলে সহগ ম্যাট্রিক্স। সেই সহগ ম্যাট্রিক্সটা কি? না, ইকুয়েশনের বাম দিকে এক্স ওয়াই জেড এর যে কোইফিসিয়েন্টগুলো আছে, এ ওয়ান ওয়ান, বি ওয়ান ওয়ান, সি ওয়ান ওয়ান, এইগুলো দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। ম্যাট্রিক্সটা তাহলে কিরকম দেখতে লাগলো? এ ওয়ান ওয়ান, বি ওয়ান ওয়ান, সি ওয়ান ওয়ান, এ টু টু, বি টু টু, সি টু টু, এ থ্রি থ্রি, বি থ্রি থ্রি, সি থ্রি থ্রি।
1: তাহলে স্যার এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স।
0: হ্যাঁ, ম্যাট্রিক্স সবসময় সলভ করতে গেলে, যদি ইকুয়েশন সলভ করতে হয়, তাহলে কিন্তু সেই ম্যাট্রিক্সটা অবশ্যই হতে হবে স্কোয়ার ম্যাট্রিক্স,
2: অর্থাৎ m equals to n হতে হবে
0: অবশ্যই, না হলে কিন্তু ম্যাট্রিক্সের সলভটা হবে না। এইবার এই সলভটা করার সময় আমরা তাহলে কোইফিসিয়েন্ট ম্যাট্রিক্স চিনে গেলাম। এরপর আসছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স। সেই ভ্যারিয়েবল ম্যাট্রিক্সে কিরকম হবে? এক্স ওয়াই জেড, তার মানে তিনটে রো একটা কলাম ওপর থেকে এক্স ওয়াই জেড। আর রয়েছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, যেটা হচ্ছে সমান চিহ্নর ডান দিকে আছে, সেগুলো কি কি? ডি ওয়ান, ডি টু, ডি থ্রি। তাহলে আমাদের ইকুয়েশনের এই যদি তিনটে ম্যাট্রিক্সকে পরপর লিখি, তাহলে কিরকম দাঁড়ালো? যদি আমি এগুলোকে ইংলিশের বড় অ্যালফাবেট দিয়ে লিখতে পারি, তাহলে এটা দাঁড়ালো এ এক্স ইজুকাল টু বি। এই ফর্মে এখানে এক্সটা হলো ভেরিয়েবল ম্যাট্রিক্স, এটা হলো কোইফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আর বিটা হলো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই এক্স ইজুকাল টু হবে এ ইনভার্স বি। এখানে মনে রাখতে হবে যে এই যে নিচে ডিভাইডেড যেহেতু ডিটারমিনেন্ট এ আছে, এর মান শূন্য হওয়া তো চলবে না,
1: তাহলে শূন্য হয়ে যাবে পুরোটা।
0: তার মানে এ যদি শূন্য হয়, তাহলে এই এটাকে কি বলে? সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। তাহলে সিঙ্গুলার যেন না হয়, তার মানে ডিটারমিনেন্ট এ কখনোই শূন্য হওয়া চলবে না, তাহলেই আমরা এ ইনভার্স পেয়ে যাব। সেই অ্যাডজয়েন্ট এ বাই অ্যাডজয়েন্ট এ বের করতে তোমরা জানো তো?
2: হ্যাঁ স্যার।
0: তাহলে অ্যাডজয়েন্ট এ কে যদি ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করে বি অর্থাৎ কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করো, তাহলেই তোমরা কিন্তু এই পেয়ে যাবে এক্স এর ভ্যালু, অর্থাৎ এক্স ওয়াই জেড এর ভ্যালু। এক্স ওয়াই জেড আমরা নির্ণয় করতে পারি এইভাবে ম্যাট্রিক্স মেথডে। আর ক্রেমারস রুল দিয়ে কিরকম হবে? ক্রেমারস রুল দিয়ে হলো, মনে করো একটা ইকুয়েশন আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড ইজুগাল টু ডি ওয়ান, আরেকটা ইকুয়েশন এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড ইজুগাল টু ডি টু, আরেকটা ইকুয়েশন এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি জেড ইজুগাল টু ডি থ্রি। তাহলে ক্রেমারস রুল দিয়ে কিভাবে সলভ করব? না, এক্স ডিভাইডেড বাই প্রথমে এক্স এর যে পজিশন মানে ফার্স্ট পজিশন, ওইখানগুলোতে আমরা লিখব কনস্ট্যান্টগুলো ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, আর ওয়াই এর জায়গাগুলোতে যেমন আছে তেমন কনস্ট্যান্টগুলো বি ওয়ান, বি টু, বি থ্রি, সি ওয়ান, সি টু, সি থ্রি, ইজুকাল টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই এর পজিশন মানে মিডিল পজিশন, সেটা হলো ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, বাকিগুলো যেমন আছে এ ওয়ান, এ টু, এ থ্রি, সি ওয়ান, সি টু, সি থ্রি। একইভাবে জেড বাই ঠিক একই রকম ভাবে লাস্ট যে রোটা, সরি লাস্ট কলামটা, তাতে লিখব ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, বাকিগুলোতে এ ওয়ান, এ টু, এ থ্রি।

0: are B1, B2, B3 is equal to 1 upon only constant determinant. তার মানে A1, A2, A3 যদি কলাম বরাবর লিখি, B1, B2, B3, C1, C2, C3. এইবার প্রত্যেকটা ডিটারমিনেন্টের মান নিশ্চয়ই তোমরা বের করতে পারবে?
1: হ্যাঁ স্যার।
0: তাহলে x বাই একটা ভ্যালু পেলে, ইজ ইকুয়াল টু y বাই একটা ভ্যালু পেলে, ইজ ইকুয়াল টু z বাই একটা ভ্যালু পেলে, ইজ ইকুয়াল টু 1 বাই একটা ভ্যালু পেলে, তাহলে x y z ডিটারমিন করা যাবে?
1: হ্যাঁ স্যার।
2: হ্যাঁ
0: করা যাবে। তাহলে তোমরা জিনিসটা পরিষ্কার হয়েছে তোমাদের কাছে?
1: হ্যাঁ স্যার।
0: এই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের মূল তফাৎ এবং মেন ধারণাটা তোমাদের কাছে আমি দিলাম, আশা করি সবটাই ধরতে পেরেছ।
1: হ্যাঁ স্যার।
0: প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নিয়মিত তোমরা অনুশীলন করবে, উদাহরণগুলো নিয়ে নিজেরাই সমাধান করবে এবং গণিতকে ভয় না পেয়ে নিজেরাই বোঝার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।
1: ধন্যবাদ স্যার।
3: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির ফর বয়েজ এর শিক্ষক সুশান্ত কুমার খান, সঙ্গে দুজন শিক্ষার্থী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি পরিবেশন করবেন মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 কথিকা উদ্যান পালনের সমন্বিত উন্নয়নের জন্য মিশন বলবেন মিলন চন্দ্র বেসরা। লোকগীতি শুনবেন বিজয় টুডু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে মতিলাল হাঁসদা, জবারানী মান্ডি ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর। জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা, এই নিয়ে বরুণ কৃষ্ণ কুণ্ডুর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। বিকশিত ভারত উন্নয়নমূলক প্রকল্প, এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন অনিমেষ পাহাড়ি, অমলেশ চট্টোপাধ্যায়, মিলন খামারিয়া ও সুব্রত চক্রবর্তী। সমীক্ষা 7:30, 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আইনি কথা, ভারতে র্যাগিং ও বুলিং প্রতিরোধী আইন, এ বিষয়ে আইনজীবী বিপাশা রায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী কুমুদরঞ্জন সাঁতরা। 9:30 অনুরোধের আসর। দশটায় ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। 10:45 লোকগীতি সমীর কুমার দাসের কণ্ঠে, 11:00 শ্যামা সঙ্গীত শিল্পী পারমিতা মজুমদার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সরুদ শিল্পী অভিষেক লাহিড়ি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:10 হিন্দি বার্তা, গুল গুলশান 6:30, 7:10 নজরুল গীতি শোনাবেন প্রসূন ভট্টাচার্য। হিন্দি অনুষ্ঠান দর্পণ 7:30, 8:00 হিন্দি ছবির গান হরাইজন, 8:15, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডওয়ে ক্লাসিক্যাল উপস্থাপনা রাজীব বসাক, 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

জানিয়ে দিই আবহাওয়ার খবর। আগামী ২৪ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা ৯৭ ভাগ আর সর্বনিম্ন শতকরা ৬৬ ভাগ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশ বেনী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন পৌন সাই মড়েগাল তরুই গেটুডো তরুই মিটারে হবেনা তেহেঞা সান্তাড়ি আখড়া।

0: ᱢᱚᱫᱚᱱ ᱢᱟᱱᱰᱤ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱮᱱᱟ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚ ᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱟ ᱵᱷᱟᱨᱚᱛᱤ ᱦᱮᱢᱵᱨᱚᱢ ᱟᱨ ᱢᱟᱭᱟᱨᱟᱱᱤ ᱦᱟᱸᱥᱫᱟ ᱟᱨ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱟᱭᱚᱢ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পড়াওদিন কল্পনা মুর্মু কেন্দ্রীয় মন্ত্রী মাডের পশ্চিমবঙ্গ খড়গপুর খন ওড়িশা ভদ্রক ধাবিতে পোনা রেল লাইন কামি অনুমোদন কাদা নাওয়া দিল্লি তেহেন মন্ত্রী মাডের দুপুর তাইনম তথ্য আর সম্প্রচার মন্ত্রী মানতান অশ্বিনী বৈষ্ণব কবরেঠে নয় সদর কাদা আরোই মেন কেদা মন্ত্রী মাডের তেহেন মড়ে গটাং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হাতাও কাদা ওনা মধ্যে হেনা কাদা রেল পোনিয়া আর মিটাং সড়ক প্রকল্প নয়া প্রকল্প লাগিদতে গেলপে হাজার পুনগেল মিট কারোর টাকা অনুমোদন কানা তথ্য আর সম্প্রচার মন্ত্রী মানতান অশ্বিনী বৈষ্ণব মেনাকাদা যে দিশম রিয়া ধনারি কাঠামো তরাও রাকাবরে সামাজিক ডিজিটাল আর পরিকাঠামো ক্ষেত্রে এনএপএম বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় পালাও কাদা কেন্দ্রীয় কাউডি ডিপার্ট মন্ত্রী মানতীয় নির্মলা সীতারমন পোনা ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের দুপুরে সেলেদার লাগিদতে তেহেন সিঙ্গাপুরতে সেনক কানা আজ সাথে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিড়িতার বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন প্রসাদ তাকুহক সেন্তরাগ কানা মেনতে বাড়াই কানা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হাতাও লাগিদতে পনত সরকার তেহেন আরও মিধা মন্ত্রী মাডের দুপুরে করাও লাগিদক কানা মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারিয়া পাতার সেদতে নবান্নরে নয়া দুপুরে সেটের তাহেন লাগিদতে প্রধানমন্ত্রী মাডের সানাম সহেদ কো হুকুম এম কানা মেনতে খবরে বাড়াই কানা দিশম রেয়া ওড়া রেনা সে গৃহস্থ পাইপ লাইন দারাইতে ইসিন আর গ্যাস পিএনজি জপর সেটের কাজ জসরে সরকার দো মিটাং উৎসাহ প্রকল্পে অনু

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আখড়া দু চেনক কানা আকাশ বেনে কলকাতা রিয়া গীতাঞ্জলি উচেন তালমা খন নিত আজম তাবন পে বিজয় টুডু আর সাঁতেন কো সাপড়াও তেনা লিহ লাগড়ে সেরিং সেনাই দেদ চাপা মুরমু আর ভারতী মুরমু।

কায়রা, সফেদা, মাদারগম, জানুম এমন কো মারেজো দারে আর কমজো কান দারে কো আরু ফেরাও জৈব কৃষি রেনা গুণমান সাপ দহয় সেচ আর গডিয়ে বাঁধ দ্বারা তেয়ার লাগিদ পরিকাঠামো তেয়ার উদ্যান পালন সে হটিকালচার আবাদরে মেশিন কো ব্যবহার তেরম পালাও সাঁওতে বাহা বাহা জটেতে জ তেয়ার পদ্ধতি সেড়া পান্থাসে প্রকল্প কত হইয়ুক কানা প্রোটেক্টেড কাল্টিভেশন সে সুরক্ষিত চাষ ওনা দা পোলিহস কো মেদা কানা 50 বর্গ মিটার হাই পাস না জেরো ন্যাচারালি ভেন্টিলেটেড ধাতব নল বা যাহা মেড়ে রেনা কানা ওনারে সরকার পাঠা কোন প্রতি বর্গ মিটারে 530 টাকা কাতে নামোয়া 200 বর্গ মিটার রেনা হাই পাস না যে ন্যাচারালি ভেন্টিলেটেড মাঠখুঁটি তো তেয়ার গানোয়া ওনার দো 225 টাকা বর্গ মিটার তে নামোয়া সেট ডেট বাই ছায়া জাল 500 বর্গ মিটার ধাতব নল সে মেড়ে রেনা ওনার দো 355 টাকা কাতে নামোয়া 200 বর্গ মিটার রেয়া মাঠ রেনা ওনার দো 180 টাকাতে নামোয়া নয়ারে সবজি বাহা চাষ বাকরা তেহ সরকার অনুদান নামোয়া চেঁড়ে আর আরেল জাড়ি রে জাল ব্যবহার জ জালি রে চেঁড়ে কো নাহাচার সে আরেল জাড়িতে যাতে জ বাহা কো আলো বাড়িয়ে মা ওনা লাগিতে জাল ব্যবহার বাকরাতে প্রতি বর্গ মিটার জায়গার লাগিতে 17.50 টাকা কাতে করে সফর নামোয়া উদ্যান ফসলরে পলিথিন আচ্ছাদন সে প্লাস্টিক মালচিং যাহা তো চাষক কানা যাহারা ঘাস হইয়ুক কানা সে যাহারা দাম কাতে দা ওটাঙ্গক কানা ওনা কো জায়গারে প্লাস্টিক মালচিং দো ব্যবহার গানোয়া 25 টন রেনা পেঁয়াজ সংরক্ষণ ওড়া যাহা কো চাষি পেঁয়াজ কো চাষ জং কান দো সে সংরক্ষণ বাং তাহেন কান তাকো ওনা কো জায়গা পাঠা কোন কো পেঁয়াজ সংরক্ষণ কো বেনা লেখান 27,500 টাকা কাতে কো গড় সপোর্ট কো নামা কেঁচো সার সে ক্ল্যান্ডেড সার তেয়ার যাহারনা পিট দো 7 ফুট 3 ফুট 1 ফুট রেনা পিট কো তেয়ার লেখান সরকার পাহটা কোনা 5,000 কাতে পয়সা কো নামা স্মল মাশরুম প্রোডাকশন ইউনিট সে যাহা তো ঝিনুকুট চাষ কো মেতা কানা ওনা 50 ফুট 20 ফুট রেনা ওড়া তেয়ার হইয়া ওনা সাথে 500টি বল কো তেয়ারা ওনা কো বল কো তেয়ার লেখান 33,250 টাকা উনকো সাবসিডি কো নামা HDPE ভার্মি বেড যাহা তো হাই ডেন্সিটি পলিয়েথিলেন ভার্মি বেড 12 ফুট 4 ফুট 2 ফুট রেনা কানা যাহাই কো জায়গা অভাব গেতা কো উনকো হো নোয়াতে কেঁচো সার সে ল্যান্ডেড সার দো কো তেয়ার দাঁড়িয়া নোয়া হো দো সরকার পাটা কোন এমগোয়া 8BHP পলি পাওয়ার টিলার নোয়া দো কিরিন লেখান সরকার পাটা কোনা 75,000 টাকা অর্ডার সফর জামোয়া প্যাক হাউস সে জ সবজি কো প্যাকেট ওড়া নানা হুনার জ আর সবজি কো নোয়া ওড়া রে পেকিং কাতে বাইরে বাজার রে পাঠাও লাগিন ওড়া বাকরাতে 2 লক্ষ টাকা কাতে গড় সপোর্ট জামা হাইব্রিড সবজি চাষ শেরমা রেনা নানা হুনার হয় হিসি রে হাইব্রিড সবজি এতে চাষি কো লাগিন দপ্তর পাহাটা কোনা বিন কাউটিতে জামগোয়া চাষি কো আতে নাওয়া প্রযুক্তি রেনা সিখনাত চাল সে ট্রেনিং কো মেতা বিজ্ঞান ভিত্তিক নাওয়া নাওয়া প্রযুক্তি তালাতে চাষি কো বিন কাউটিতে সিখনাত এম নোয়া কো সাঁওতে আইমা এমা পান্থা মেনা যাহাতে চাষি কো আর্থ সামাজিক উত্নব আরো কেটেজত তাকোয়া সুসংহত উদ্যান পালন উন্নয়ন মিশন সপোর্ট নাম লাগিতে চেক কো অনুয়ারি মেনা যাহা জেলারেন বাসিন্দা কানাই উনি তো ওনা জেলারেগে গড় সপোর্ট এ নামা আর ওনা জেলা রেনাগে জায়গা সাঁওতে জায়গা রেনা প্রমাণ লেখাতে চাষ ঐদের কাগজপত্র আবেদন করিয়া সই সাবুত আবেদনপত্র সালা জমা এম হইয়া নোয়া মিশন রে সানাম থক রেগে 16% তপশিলি জাতি 8% তপশিলি উপজাতি 30% তিলক লাগিদ বাঁকড়া দহ মেনা আবেদনকারী কো উনকো লাগিদ পান্থা সে প্রকল্প নেল সে পরিদর্শন পর্যবেক্ষণ আর ওনা তায়ম জেলা রেনা বরাদ্দ লেখাতে গড় সপোর্ট এম রেনা ভাবনা চিন্তা হইয়া নোয়া কো গড় সপোর্ট দো ব্যাঙ্ক কোনা NEFT তালাতে কাউডি চালু হইয়া মিমিট গোটাং আবেদনকারী কো নানা হুনার প্রকল্প লাগিল ভেগার ভেগার আবেদনপত্র সে ফর্ম ফিল আপ লাগা ওনারে মোবাইল নাম্বার দো লাগা গিয়া আবেদনপত্র সে ফর্ম কো দো জেরক্স গানো গিয়া নোয়া আবেদনপত্র সে ফর্ম দো জেলা উদ্যান পালন আধিকারিক মহকুমা উদ্যান পালন আধিকারিক পঞ্চায়েত সমিতি অফিস করে নামোয়া আপনাতে পূরণ সে ফিল আপ আকার ফর্ম দো আপনার পঞ্চায়েত প্রধান ফিল্ড কনসালটেন্ট যাহা ব্লক রে হেনা কোয়া ব্লক রেন বিডিও পঞ্চায়েত সমিতি রেন সভাপতি ঠেন সই সবুত কাতে বিডিও ঠেন জমা হইয়া অনেকক্ষণ নোয়া ফর্ম দো উদ্যান পালন জেলা অফিস রে চালাগা চালাতে অনেকক্ষণ গে কামিহারা রেনা আড়াপাটা হইয়া ওনা কো ফর্ম জেলা প্রশাসন ঠেন চালাও তায়ম সানাম কো সালা গোটা কাতে জেলারেন উদ্যান পালন আধিকারিক কামি রেনা ডাং ঢেরো সে ওয়ার্ড কোটারে এমোয়া ওনা লেখাতে কামি দো হইয়া থানামা বাড়াই লাগিতে জেলা উদ্যান পালন আধিকারিক মহকুমা উদ্যান পালন আধিকারিক

মতিলাল হাসদার সাথে কসাপড়াতেনা দং সেরিং পে আজম কে তাবনা সেরিং দুঃখ তাহলেনা মতিলাল হাসদা আর পদ্মাবতী হাসদা নিত গাপনা আখড়া কামিহরা গাপা সান্তরে আখড়া রাজম আ পুলিন চন্দ্র মান্ডি আর সাথে সেরিং মনোহর মুরমর সাথে কসাপড়াতেনা সেরিং আর আজম আ ইন্টিগ্রেটেড প্রসেসিং ডেভেলপমেন্ট স্কিম বাবদ থুতি থুতিয়াই দুর্গাদাস সরেন গাপনা আখড়া কামিহরা পে আজম কে তাবনা তেহেন সান্তির আখড়া মুচাদ রাতে আজম তাবন পে জবরানী মান্ডি আর সাথে লাগড়ে সেরিং সেরিং জবরানী মান্ডি আর শকুন্তলা সরেন।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। পশ্চিম মেদিনীপুরে সবংয়ের বন্যার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে আগামীকাল সবংয়ে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর জেলায় আগমনকে ঘিরে জেলা প্রশাসনে শুরু হয়েছে তৎপরতা। বন্যা কবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বন্যার্ত মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলবেন বলেও জানা গেছে। নিম্নচাপের কারণে গত দুদিনের অতিবর্ষণের জেরে বাঁকুড়া দুর্গাপুর সীমানা লাগোয়া দামোদর নদের ওপর দুর্গাপুর জলাধারে জলস্তর বেড়ে যাওয়ায় নদীবক্ষে জল ছড়া শুরু করেছে ডিভিসি। আজ সকাল ১০টায় ৬১,৮৭৫ কিউসেক হারে জল ছেড়েছে ডিভিসি। সতর্ক করা হয়েছে দামোদর পার্শ্ববর্তী মানাচর এলাকার বাসিন্দাদের। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে যোত্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩২ কেজি গাঁজা সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন মহিলা ও ২ জন পুরুষ। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। গতকাল রাতে এলাকায় নজরদারি ও তল্লাশির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ৪ জনকে আটক করা হয়। তাদের তল্লাশি করতে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ধৃত ৪ জনকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ও এসওজি টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে। অভিযানে একটি কন্টেনার ট্রাক আটক করে মোট ৭,৫০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সাহিরুল আলম চৌধুরী। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। গবাদি পশুপালন, পরিকাঠামো ও পাহাড়ের যুবকদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়ার উপর রাজ্য সরকার জোর দিয়েছে। পাহাড়ের মানুষের সমস্যা

0: উন্নয়নের চাহিদা এবং যুব সমাজকে ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গরুবাথানে সফর করেন ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। তার সফরকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। যুধবীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যান্ড পার্টির বিশেষ পরিবেশনে তাঁকে স্বাগত জানানো হয়। সফরকালে স্থানীয় বাসিন্দা দলীয় কর্মী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন ডক্টর ইন্দ্রনীল খাঁ। বনদপ্তরের কার্যালয়ে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। কালিম্পংয়ের বিধায়ক ভারত ছেত্রীর সঙ্গে যৌথভাবে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দেন তিনি। মুর্শিদাবাদের ভরতপুরে ভেজাল ছানা পনিরের উৎপাদন বন্ধ করতে খাদ্য সুরক্ষা দপ্তর অভিযান চালিয়ে 8টি দুগ্ধজাত সামগ্রী উৎপাদন কেন্দ্র বন্ধ করেছে। ভরতপুর থানা ও ফুড সেফটি অফিসের একটি দল গ্রামে পরপর 8টি দুগ্ধজাত উৎপাদন কেন্দ্রে গতকাল তল্লাশি চালায়। এই গ্রাম থেকে প্রতিদিন কয়েক কুইন্টাল দুগ্ধজাত সামগ্রী ছানা পনির কলকাতা বীরভূম মালদহ সহ বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। সেগুলির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গার উপর দিয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলার উপর দিয়ে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আমাদের আলোচনার বিষয় জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা। যে সমস্ত কৃষক বন্ধুরা প্রথাগতভাবে বিভিন্ন সবজির চাষ করে থাকেন, আপনারা যদি খেয়াল করেন বাজারে

0: যখন যে সবজির বাজারে প্রচুর পরিমাণে যোগান রয়েছে, তার ঠিক যদি ব্যতিক্রমী কোনো সবজি বাজারে আসে, তখন কিন্তু তার ডিমান্ড বা চাহিদা বা দাম সব কিছুই কিন্তু ঊর্ধ্বমুখী থাকে। তাই এই সময় যদি বর্ষাকালে আপনি এমন কিছু সবজি বা ফসল নিয়ে এলেন বাজারে যেগুলো হয়তো মানুষের মধ্যে একটা চাহিদা রয়েছে বা সচরাচর সব দোকানে পাওয়া যাবে না, সেই রকম কিছু সবজি তাদের মধ্যে যদি কপি, এটা বেশ কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি, ফুলকপি বলি বা বাঁধাকপি বলি, এবং সেগুলো তার একটা সিজন হিসেবে আমরা জানি যে শীতকাল, কিন্তু এমন কিছু কৃষক বন্ধু রয়েছেন তারা একটু বুদ্ধি খাটিয়ে এই সময় বিশেষ করে অসময়ে তারা বাজারজাত করেন এই কপি জাতীয় ফসলগুলি। হ্যাঁ, জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি বরুণ কৃষ্ণ কুণ্ডু, উপকৃষি অধিকর্তা, জল ব্যবস্থাপনা, ঝাড়গ্রাম। বরুণবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি যে কথা বলছিলাম যে এই জলদি জাতের কপি যেগুলো, ফুলকপি বাঁধাকপি, ঠিক আমরা জলদিটা বলছি কি কারণে? আমি হয়তো একটু ধারণা দিলাম, কিন্তু আপনি একজন বিশেষজ্ঞ হিসাবে কি বলবেন?
1: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা সাধারণত অসময়ে সবজি দিকে ঝুঁকি না, কেননা এতে অনেকটাই ঝুঁকিপূর্ণ চাষ। সাধারণত যে সময় ফুলকপি বা বাঁধাকপি হয়, বিশেষ করে এটা শীতকালীন সবজি, তো শীতকালে যখন দেখা যাচ্ছে যে সবাই যখন ওই কপি চাষ করছে এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে, যখন বেশি পরিমাণে সাপ্লাই হচ্ছে বাজারে, অটোমেটিক্যালি ডিমান্ড কমে যাচ্ছে এবং চাষি কিন্তু সেই হারে দামটা পাচ্ছে না। তাই প্রত্যেকটা সেগমেন্টের আর্লি ভ্যারাইটি, মিড ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি আমরা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রস্তুতকারক সংস্থা এগুলো বাজারজাত করছে। এখানে একটা সমস্যা হচ্ছে, সবার কিন্তু সেরকম জমি নেই। বিশেষ করে যারা আর্লি করছে, অর্থাৎ যারা বর্ষাকাল থেকে আরম্ভ করে পুজোর সময়, বিশেষ করে বিশ্বকর্মা পুজো, বিশেষ করে দুর্গাপুজোর সময় যারা ফুলকপিটা বাজারে আনছে, এক একটা ফুলকপির পিস 50-60 টাকা করে পিস বিক্রি করছে, এবং এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু হয়তো আমার সেরকম জমি নেই। তাহলে আর্লি ভ্যারাইটিগুলো কী কী আছে সেগুলো আমাকে নজরদারি রাখতে হবে, এবং সাথে সাথে গুড কিপিং কোয়ালিটি সেটার দিকে নজর দিতে হবে, এবং সাইজটা ভালো হতে হবে, দর্শনধারী হতে হবে, টাইট কম্প্যাক্টনেস দেখতে হবে, এবং এক একটা প্রায় 600-800 গ্রাম ওজনের ফুলকপি হয় সেদিকেও নজরজাত করতে হবে, এবং এই সমস্ত ফুলকপিগুলো মোটামুটি ডিউরেশন চারা লাগানোর 50 দিনের মধ্যে বাজারজাত করা যায়, এবং বীজতলাতে মোটামুটি 20-25 দিন পর্যন্ত বীজতলাতে রাখে। অতএব দেখা যাচ্ছে যে আমাকে মে থেকে জুলাই পর্যন্ত আমার বীজতলা যদি করা যায়, তারপরে আরও ধরুন 55-60 দিন যদি আমি মূল জমিতে চারা রাখি, তারপরে আমি যদি বাজারজাত করি, তাহলে আমার সেপ্টেম্বর টু অক্টোবরের মাঝামাঝির মধ্যে আমি বাজারজাত করতে পারবো এবং ভালো একটা দাম পাবো।
0: হ্যাঁ, যেহেতু মানে শীতের অনেক আগে আমরা দিতে পারছি
1: একদম। এবার যে সমস্ত জাতগুলো তাপমাত্রা সহনশীল, মানে কিছুটা হিট টলারেন্ট, সেই সমস্ত জাতগুলো আমাদেরকে নির্বাচন করতে হবে, এবং সেই সমস্ত জাতগুলো দেখবেন যে এগুলো কিন্তু মানে মিড সিজন বা লেট ভ্যারাইটিতে যেরকম অনেকটা করে 1.5 কেজি ওজনের ফুলকপি হয়, এগুলোর সাইজ কিন্তু তুলনামূলক ছোট, কিন্তু এর বাজারজাত করা খুবই সহজ, এই কারণে এটার খুব ডিমান্ড থাকে। তাই পুজোকে বেস করে, বিশেষ করে বিশ্বকর্মা পুজো বা দুর্গাপুজোর সময় যদি ফুলকপি বাজার আমরা আনতে পারি, সে সমস্ত চাষি ভাইরা কিন্তু ভালো লাভের
0: মুখ দেখতে পায়,
1: মুখ দেখতে পায়।
0: তাহলে আপনি শুরুতেই বললেন যে আমরা ঝুঁকি নিতে চাই না, যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, কারণ এই সময় চাষ করার একটা সমস্যা থাকতে পারে। কোন কোন ধরনের ঝুঁকি দেখা দিতে পারে অসময় চাষে?
1: অসময় চাষে যে সমস্ত ঝুঁকিগুলো দেখা যায়, প্রথমত দেখা গেল একই দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, জল নিকাশি ব্যবস্থা নেই, ফলে কি হচ্ছে, জল নিকাশির যদি ব্যবস্থা না থাকে, এবং দেখা গেছে যে সবজি জাতীয় ফসল বিশেষ করে বেশি জল সহ্য করতে পারে না, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে গোড়া পচা ইত্যাদি, চারা ধসা, এই সমস্ত রোগগুলো লাগতে পারে। তাহলে আমাকে মাটি নির্বাচনটা করতে হবে, জমি নির্বাচন করতে হবে, মাটিটা হতে হবে বেলে দোআঁশ মাটি এবং ঝুরঝুরে হতে হবে, এবং যাতে জল নিকাশি ব্যবস্থা ভালো হয় সেদিকে নজর দিতে হবে। তারপরে আমাদের কিন্তু বর্তমানে IMD ডিপার্টমেন্ট, মানে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট এত উন্নত হয়ে গেছে, আমরা কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস আমরা কিন্তু 5-7 দিন আগেই জেনে যেতে পারছি। তাহলে যদি আমার যদি কপির চারা যদি স্ট্যান্ডিং কন্ডিশনে থাকে।

আগামীতে যদি 48 ঘন্টায় যদি বলে দেওয়া যায় এরকম বৃষ্টিপাত হবে, এত গড় মিলিমিটার এত মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তাহলে চাষিরা যদি সজাগ থাকে তাহলে তার বৃষ্টি আসার আগেই সে যদি প্রোটেক্টেড হিসেবে মানে একটা প্রোটেকশন যদি দিতে পারে, বিশেষ করে ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক যদি কিছু দিতে পারে, তাহলে কিন্তু একটা বিশাল ক্ষতির থেকে সে রক্ষা পেতে পারে। তাহলে এই জিনিসগুলো একটু হাইটেক টেকনোলজি।

0: নিষ্কাশন ব্যবস্থা বা নিকাশি ব্যবস্থাটা অত্যন্ত উন্নত হওয়া দরকার।
1: একদম, যে জিনিসগুলো দরকার হচ্ছে যে জল নিকাশি ব্যবস্থাটা ভালো রাখতে হবে, জল যাতে জমে না জমে সেদিকে দেখতে হবে। এবার যখন বৃষ্টি যখন ছেড়ে গেল, তারপরে দেখবেন রোদ আসে এবং রোদ আসার পরেই গাছ ঝিমোতে শুরু করে এবং পচে যায়। তাহলে আমি যদি আগেই প্রোটেকশন দিতে পারি কোনো একটা ছত্রাকনাশক, বিশেষ করে বেশ কিছু জাতীয় ছত্রাকনাশক আছে যেমন ভ্যালিডামাইসিন এবং হেক্সাকোনাজানের মিশ্রণ বা কাসুগামাইসিন এবং কপার অক্সিক্লোরাইডের মিশ্রণ, বা যা যত বিভিন্ন নামে পাওয়া যায় যেমন কনিকা নামে পাওয়া যায় বা আপনার হচ্ছে ভ্যাল এক্সট্রা ইত্যাদি নামে পাওয়া যায়, সেগুলো 1.5 থেকে 2 গ্রাম বা 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করে যদি দেওয়া যায় গাছের গোড়া এবং পাতায়, তাহলে কিন্তু ভালো প্রোটেকশন দেবে। একদিকে যেমন আপনার ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং আরেকদিকে যেমন ছত্রাক ঘটিত সংক্রমণ সেগুলো থেকে রক্ষা পাবে। এটা হলো আমি অজৈব দিকে বললাম। যদি কেউ জৈব দিকে যদি করতে চায় তাহলে জৈব হিসাবে তাহলে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স। ট্রাইকোডার্মা ভিরিডি যেমন হচ্ছে 2 গ্রাম প্রতি লিটার জলে আর হচ্ছে 5 গ্রাম সিউডোমোনাস প্রতি লিটার জলে গুলে একসঙ্গে মিশিয়ে গাছের গোড়া এবং পাতা 5 থেকে 7 দিন অন্তর যদি স্প্রে করে দেওয়া যায় বৈকাল বেলায়, তাহলে কিন্তু গাছের চারা সতেজ থাকবে এবং এই রোগ এবং পচন জাতীয় জিনিস থেকে রক্ষা পাবে চারাটা, এবং চারা সতেজ এবং সবল থাকবে। চারা যদি সতেজ এবং সবল থাকে তাহলে সেটা ভালো ফলন আশা রাখে। বর্তমানে আমাদের গোটা বিশ্ব তথা ভারতবর্ষে ক্লাইমেট চেঞ্জ হয়েছে, ক্লাইমেট রিসাইলেন্স হয়ে গেছে এবং দেখা গেছে যে গড় বৃষ্টিপাত হয়তো সেদিক থেকে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু একদিনে এত বৃষ্টিপাত হয়ে যাচ্ছে ফলে সেটা মাটি সেটা ধরে রাখতে পারছে না এবং ওভার ফ্লো হয়ে যাচ্ছে এবং একটা জায়গায় জল জমে যাচ্ছে, ফলে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে।
0: সে কারণে বোধ হয় উঁচু জমি যাদের রয়েছে সেই সমস্ত কৃষক বন্ধুদের জন্য এই জলদি জাতের কপি হোক বা অসময়ে চাষ সেটা বোধ হয় ভালো।
1: হ্যাঁ, অবশ্যই ভালো। আর যে জিনিসগুলো দেখতে হবে যে ভালো ফলনের জন্য যে সমস্ত করতে হবে, জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, সুষম সারে ব্যবহার করতে হবে এবং রোগ পোকা আমাকে কিন্তু জৈবিকভাবে হোক বা অজৈবিকভাবে হোক বা IPM পদ্ধতি মানে সুসংগত উপায়ে রোগ পোকা দমন নিয়ন্ত্রণ করতে হবে।
0: বেশ,
1: এবং সাথে সাথে আরেকটা জিনিসের নজর রাখতে হবে, সেটা আমরা প্রায় সময় ভুলে যাই, সেটা হচ্ছে আগাছা নিয়ন্ত্রণ। আগাছা কিন্তু আমাদের রোগ এবং পোকার থেকেও বেশি ক্ষতি করে এবং দেখা গেছে বর্ষাকালে প্রচুর পরিমাণে আগাছা হয়, এই আগাছাও কিন্তু আমাদের ফসলের ফলনের ভাগ বসায়।
0: এটা একদম খুব বাস্তব এবং কৃষক বন্ধুদের প্রচুর মাথা ব্যথার কারণ, আগাছা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। এবং আপনার এই কথা প্রসঙ্গে আপনি একটা কথা বললেন যে সার প্রয়োগটা আমাদের সুষম সারের ব্যবহার, তাহলে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা এই সমস্ত সবজি চাষ করছেন সারের কি রকম ব্যবহার হতে পারে বা কি কি সার হতে পারে আর তার পরিমাণটা কেমন হবে?
1: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, যদি যারা জৈবভাবে করছেন তারা খোল বা গোবর সার পচানো সেটা দিয়ে যেতে পারেন, বিঘা প্রতি মোটামুটি 150 থেকে 200 কেজি ভার্মি কম্পোস্ট সার দিয়ে করতে পারবেন এবং মাটির pH 6.5 থেকে 7 মানে সামান্য আম্লিক থেকে প্রসম মাটি ব্যবহার করতে হবে এবং ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স খোলের সঙ্গে মিশিয়ে বিঘা প্রতি 1 কেজি করে ট্রাইকোডার্মা ভিরিডি এবং 1 কেজি সিউডোমোনাস ফ্লোরোসেন্স এবং 50 কেজি খোল মিশিয়ে ব্যবহার করতে পারেন, অথবা 150 কেজি হচ্ছে ভার্মি কম্পোস্ট সারের সঙ্গে মিশিয়েও প্রথম চাষে ব্যবহার করতে পারেন বৈকাল বেলার দিকে। এইগুলো ব্যাপার হচ্ছে। এছাড়া আপনারা দিতে পারেন হচ্ছে 2 কেজি করে নিম দানা এবং 1.5 কেজি করে PSB মানে ফসফেট সলুবলাইজিং ব্যাকটেরিয়া, ফসফেট কিন্তু এই পছন্দ করে আমাদের কপি, অতএব ফসফেট সলুবলাইজিং ব্যাকটেরিয়া যদি আমরা দিতে পারি তাহলে সেটা কিন্তু ভালো শিকড়ের গঠনটা ভালো হবে, তাহলে এই জিনিসগুলো আমরা নজরদারি করব। আর কিছু অনুখাদ্য লাগে, অনুখাদ্য হচ্ছে লাগে অল্প পরিমাণে, বেশি দিলেও দোষ এবং কম দিলেও দোষ, তাই অনুখাদ্যগুলো আমরা কিন্তু মাটিতে প্রয়োগ না করে যদি আমরা স্প্রে করে দিতে পারি তাতেও কিন্তু ভালো ফলন পাওয়া যায়। চারার রোয়া করার পরে চারার বয়স যখন 15 থেকে 20 দিনের মাথায়, আর একটা হচ্ছে 30 থেকে 35 দিনের মাথায়, জিঙ্ক বোরন মলিবডেনাম এই 3টে অনুখাদ্য আমাদের কপিতে লাগে। এই 3টে অনুখাদ্যে বাজারজাত বেশ কিছু নাম আছে, যেমন ধরুন অ্যাগ্রোমিন গোল্ড, সেটা মোটামুটি 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে আপনার হচ্ছে জিঙ্কের যে অভাব বা বোরনের যে অভাব বা মলিবডেনের যে অভাব সেগুলো লক্ষণ থেকে আর প্রকাশ পাবে না, এবং কপির সাইজও ভালো হবে, কপিটা দেখতেও ভালো হবে। অনেক সময় দেখবেন যে কপিতে কার্ড যেটা হচ্ছে, কপির যে সাদা অংশ, মানে বিশেষ করে ফুলকপির কথা বলছি, তার মাঝখান থেকে আপনার সবুজ সবুজ পাতার মতো বেরোচ্ছে, ফুলকপির পাতা কাস্তের মতো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মলিবডেনামের জন্য। মলিবডেনাম যদি থাকে, মলিবডেনাম যদি শুধু সিঙ্গেলভাবে যদি মলিবডেনাম স্প্রে করেন, যেমন অ্যামোনিয়াম মলিবডেট

0: সেটা সেক্ষেত্রে হাফ গ্রাম অর্থাৎ 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায়। এই সমস্ত যে সমস্ত অনুখাদ্যগুলোর কথা বলা হচ্ছে সেইগুলোও সাধারণত বৈকালবেলার দিকে স্প্রে করবেন। আমি এই কারণেই বলছি যে মাটিতে প্রয়োগ করলে অনুখাদ্যে হয়তো অনুখাদ্যের একটা বিষক্রিয়া আসতে পারে, আমি যদি মাটিতে যদি প্রয়োগ করতে হয় তাহলে 3 বছর অন্তর অন্তর মাটিতে প্রয়োগ করা, প্রতি বছর বছর মাটিতে প্রয়োগ করা যাবে না। সেই জন্যে যাতে খরচ যাতে কমানো যায় এবং যদি মানে মাইক্রোনিউট্রিয়েন্টের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে অবশ্যই আমরা অনুখাদ্য স্প্রে করে দেবো, এবং স্প্রে আমরা ব্যাকপ্যাক বা ন্যাপস্যাক বা ব্যাটারি চালিত যে সমস্ত স্প্রে মেশিনগুলো আছে সেইগুলো আমরা বৈকালবেলার দিকে স্প্রে করতে পারি, বিশেষ করে 4টে নাগাদ যে সময় পাতার পত্ররন্ধ্রগুলো খোলা থাকে। আর যদি সকালে যদি স্প্রে করতে হয় সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে আমরা স্প্রে করব, তাহলে গাছ পুরোটাই খাবার নেবে, এই অনুখাদ্যের খাবারগুলো নিতে পারবে। আমাদের যে জিনিসটা রাখতে হবে যে যে দিনটা আবহাওয়া ভালো থাকবে, বাতাস বেশি চলাচল করবে না, রৌদ্রোজ্জ্বল দিন, সেই দিনগুলোতে আমরা স্প্রে করব। সাধারণ পাতায় স্প্রে করলে পুরোপুরি 100% গাছ তার খাবারগুলো নিয়ে নেবে। এবার আসছি সার। এবার ধরুন আমরা তো জৈব সার বললাম, কেউ যদি মনে করেন যে আমি রাসায়নিক সারও ব্যবহার করবো এবং জৈব সারও ব্যবহার করতেই পারি, তাহলে জৈব সার এবং রাসায়নিক সারের মিশ্রণও কিন্তু ভালো ফলন রাখে। সেই ক্ষেত্রে আমরা শেষ চাষে আমরা 30 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দেবেন এবং হচ্ছে 8 কেজির মতো মিউরেটা পটাশ দেবেন, আর সামান্য পরিমাণে 4 থেকে 5 কেজি ইউরিয়া সার দিতে পারেন। অথবা আমরা যদি NPK যদি সার যদি বলা যায় তাহলে 14-35-14 এই সারটি মোটামুটি বিঘাপতি 25 কেজি সার বিঘাপতি অর্থাৎ 33 শতকে ব্যবহার করা যেতে পারে। এই এটা করতে পারেন। অথবা যারা DAP এবং পটাশ দিয়ে করতে চাইছেন তারা DAP 33 শতক বা 1 বিঘার জন্যে 20-25 কেজি এবং সাথে 10 কেজি মিউরেট অফ পটাশ মানে লাল পটাশ মিশিয়েও প্রয়োগ করতে পারেন, এবং সেটাও কিন্তু ভালো ফলন রাখে। এইটা হচ্ছে আমরা শেষ চাষে আমরা ব্যবহার কথা বলছি।
1: আচ্ছা, শেষ চাষে বলতে আপনি ঠিক কতদিন ব্যবধানে বলছেন?
0: আপনি ধরুন জমি ধরুন 3-4টে চাষ লাগবে এবং শেষ চাষে যখন আপনার হচ্ছে জমিটা যখন প্রায় ঝুরঝুরে হয়ে যাবে সেই সময় আপনার সার দিয়ে মাটিটাকে রেস্ট দেবেন, তারপরে আপনার হচ্ছে মাটিটাকে আলাদা করে নালা করে নিতে হবে, মাটিটা যাতে উঁচু করে ভেলি করে দিতে হবে, তারপরে সেখানে চারাগুলো লাগাতে হবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে ডবল বেড পদ্ধতি আছে, সিঙ্গেল বেড পদ্ধতি আছে, এবং সেখানে আপনাকে চারা থেকে চারার দূরত্ব হবে মোটামুটি 30 সেন্টিমিটার আর সারি থেকে সারির দূরত্ব হবে 45 সেন্টিমিটার। যেহেতু আর্লি ভ্যারাইটি সেই জন্যে খুব একটা বৃদ্ধি হবে না, কাট সাইজও একটু ছোট হবে তুলনামূলকভাবে মিড সিজন বা লেট ভ্যারাইটি মানে নাবি জাতের ক্ষেত্রে। সেই জন্যে এই ডিস্টেন্সে যদি মেনটেন করা যায় তাহলে ভালো ফলন হবে। মেন উদ্দেশ্য হচ্ছে এই যে স্পেসিংটার উদ্দেশ্য হচ্ছে মানে সারি থেকে সারির দূরত্ব কত হবে বা গাছ থেকে গাছের দূরত্ব কত হবে, এটা মেন নির্ভর করেছে আমরা যে জিনিসটা দেখব যে একটা কপি জাতীয় ফসলে একটা পাতা যেন আর একটা পাতাকে যেন টাচ না করে, স্পর্শ না করে, এটাই মেন কনসেপ্ট। এটা কিন্তু মানে যদি নাবি যাতে হয় তাহলে কিন্তু ডিস্টেন্সটা বেড়ে যাবে, রো টু রো ডিস্টেন্স মানে আপনার সারি থেকে সারির দূরত্ব বেড়ে যাবে, প্ল্যান্ট টু প্ল্যান্ট ডিস্টেন্স বেড়ে যাবে, কিন্তু যখন গ্রোথটা কমে যাবে তখন কিন্তু তখন একটু ঘন করে লাগানো হয়। এই হচ্ছে কনসেপ্ট। আর সাথে সাথে যে জিনিসগুলো দেখতে হবে যে প্রচুর আগাছা জন্মায়, এই আগাছা নাশক তো অনেকেই চাষিরা ঝুঁকছে কিন্তু আগাছা নাশকের বেশ কিছু সাইড এফেক্ট আছে, সেই জন্য বেস্ট হচ্ছে হাত নিড়ান দেওয়া। আমরা চারা বসানোর হার্ডলি 25-30 দিন পর্যন্ত যেভাবে আমরা হাত নিড়ান দিয়ে মানে উইডার মেশিন আছে সেইগুলো দিয়ে যদি আমরা আগাছাটাকে যদি নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে কিন্তু এই যে আমরা পরবর্তীকালে যে সমস্ত চাপান সার দেব তাহলে সেগুলো থেকে যে গাছ খাবার নিচ্ছে বা পরবর্তীকালে যে সমস্ত রোগ এবং যে জীবাণুগুলো আগাছার মধ্যে বাসা বাঁধছে সেখান থেকে আমরা রক্ষা পাবো, সেই জন্য নিয়মিতভাবে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে।
1: তার জন্য আমাদের কৃষক বন্ধুদেরকে নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করতে হবে যে কোথাও কিছু হচ্ছে কিনা। আরেকটা জিনিস কি করা যেতে পারে যে ধরুন জমি তৈরির সময় এরকম কোনো কিছু আগাছা নাশক এমন কিছু রয়েছে যেটা দিয়ে জমি তৈরির সময় দিলাম হয়তো আগাছা হবে না, এমন কিছু কি আছে?
0: সেগুলো আছে, সেগুলো হচ্ছে অর্চার্ডে বেশি চলে কিন্তু এটার কিন্তু বেশ কিছু সাইড এফেক্ট আছে, মানে এই আগাছা নাশক মানে এমনভাবে চুয়ে চুয়ে ধরুন পুকুরের জলে পড়ছে বা অন্যান্য জায়গায় পড়ছে সেটা কিন্তু ভীষণ ক্ষতিকারক দিক আছে। সেই জন্য আগাছানাশক বেশ কিছু আছে, যেমন ধরুন অ্যাজিল বলে একটি ওষুধ আছে 1-1.5 ml পোস্ট ইমার্জেন্স

0: হার্বিসাইড, সেটা 1.5 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এবং সেক্ষেত্রে মেশিনটা কিন্তু ভালো হতে হবে, নজেলটা হচ্ছে ফ্ল্যাট ফ্যান নজেল, সেটা যেন নির্দিষ্টভাবে যেন আগাছাই যেন পড়ে, অন্য জায়গায় যেন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দিতে হবে। এবং আগাছানাশকের সময় আগাছানাশক যে পাত্রে ব্যবহার করা হচ্ছে সেটা ভালোভাবে ধুয়ে নিতে হবে, এবং সেটা যেন সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয়, সঠিকভাবে যত্ন নেওয়া হয়, এদিকে নজরদারিটা বজায় রাখতে হবে।
1: আচ্ছা, আর একটা জিনিস, যে ধরুন আগাছানাশক হয়তো জমির সময় যেগুলো বললেন যে সাইড এফেক্ট রয়েছে, তার তো ক্ষতিকারক দিকের কথা আপনি তুলে ধরলেন, যখন আগাছা হয়তো জন্মে গেল, সতর্ক কৃষক বন্ধু তিনি খেয়াল রেখেছেন কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েই গেল, তখন কি কোনো একটা তো হাত নিড়ানির উত্তম পদ্ধতির কথা বললেন, কিন্তু হয়তো লোক পাওয়া যায় না, শ্রমিকের সমস্যার কারণে হয়তো তিনি পেয়ে উঠছেন না, সেক্ষেত্রে এখন যে আগাছানাশকটা হয়তো ব্যবহার করবেন, তার ফলে কি কোনো গাছের ক্ষতি হতে পারে?
0: দেখুন, এগুলো সবই ম্যাক্সিমাম হচ্ছে সিলেক্টিভ, নন সিলেক্টিভ না। নন সিলেক্টিভ মানে হচ্ছে যেটা আমি ছড়িয়ে দিলাম, গ্রামোক্সন, প্যারাকোয়েড, ডাইক্লোরাইড, এই সমস্তগুলো আছে, সেগুলো কিন্তু নন সিলেক্টিভ, মানে সে আপনার হচ্ছে ফসলকেও মেরে দিচ্ছে আর হচ্ছে আগাছাকেও মেরে দিচ্ছে, সেটা না। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষালব্ধ সিলেক্টিভ। কিন্তু সমস্যা একটাই হচ্ছে যে আমি ঠিকমতো প্রয়োগ বিধিটা জানলাম না এবং প্রয়োগ করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু কিছু সাইড এফেক্ট আছে। সেই জন্য বেস্ট হচ্ছে আগাছানাশক না ব্যবহার করে হাত নিড়ানি দেওয়াটাই বেনায় বেশি উত্তম কাজ। আর একটা জিনিস হচ্ছে মালচিং করা, এই ধরুন হচ্ছে এখন পলি মালচিং বেরিয়ে গেছে, এবং সেটাও কিন্তু আমাদেরকে যে ইরিগেশন, মানে ধরুন কোনো কারণে জলের টান হলো, সেই জলের টানটাকে যাতে মানে অনেক দিন ধরে জলটাকে রুট জোনে, মানে গাছের যে শিকড় সেখানে অনেক দিন ধরে সেটাকে রক্ষা করছে, এবং গাছে আমাকে আলাদাভাবে সেচ দিতে হচ্ছে না, সেদিকে যেমন একটা ভালো দিক। আর একটা দিক হচ্ছে যে আমি আগাছাটাকে দমিয়ে রাখতে পারছি, সেটা আর একটা জিনিস। কেউ যদি বলে যে আমি পলি মালচে নিতে পারবো না, আমার ক্ষমতা নেই, সেটা খড় দিয়েও করতে পারে, এবং খড়ে ব্যবহার করতে পারে।
1: কারণ আমাদের দেখতে হবে যে কৃষক বন্ধুদের খরচা যাতে কম হয়,
0: অবশ্যই খরচা, এবং যেটা সহজলভ্য,
1: সহজলভ্য
0: মানে কি চাষির, আমি বাজার থেকে আলাদাভাবে কিনবো না, অথচ আমার কাছে আছে সেই জিনিসের আমার সম্পূর্ণ সদ্ব্যবহার করব, সেটাই হওয়া উচিত। বর্তমানে প্রাকৃতিক কৃষির উপর কিন্তু সরকার খুবই খুব জোর দিয়েছে, এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে চাষি তার নিজের উপায়ে, নিজের পদ্ধতিতে এবং সেইগুলো তৈরি করবে, এবং তার যাতে খরচটা কমানো যায়, এবং মাটির গ্রথন এবং মাটির যেন জীবাণুর সংখ্যা যাতে বৃদ্ধি পায় সেদিকে নজরদারি করা হচ্ছে, এবং ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহার করার কথা বলছে, এবং কেঁচো সার নিজে তৈরি করে ব্যবহার করার কথা বলা হচ্ছে, জীবামৃত, বীজামৃত, এরকম
1: ঘরোয়া পদ্ধতিতে
0: করতে পারে, যার ফলে কিন্তু আমাকে ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড আলাদাভাবে প্রয়োগ করার কথা বলা হচ্ছে না, এবং নিজেরটা নিজে তৈরি করে স্বয়ং সম্পূর্ণভাবে স্বাবলম্বন হতে পারছে। এতে কি হচ্ছে, পরবর্তীকালে মাটির চেহারা বদল হয়ে যাচ্ছে, আগে মাটি ক্রমাগত রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি যেটা আপনার কম্প্যাক্টনেস হয়ে যাচ্ছে, মাটিতে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, অম্ল হয়ে যাচ্ছে, মাটি বন্ধা হয়ে যাচ্ছে, মাটির মধ্যে কেঁচো নেই, মাটির মধ্যে প্রাণ নেই, অর্গানিক কার্বন নেই, হ্যাঁ, সেইটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে জৈব সার, নিজস্ব সার যদি আমরা প্রয়োগ করতে পারি জৈবভাবে, তাহলে কিন্তু মাটি ঝুরঝুরে হবে, এবং মাটিতে জলধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি পাবে, এবং ফলনও বৃদ্ধি পাবে।
1: একদম একদম। আর এই যে এতগুলো সারের কথা বিভিন্ন রকম বলেন, এক্ষেত্রে কি বা হরমোন ঘটিত কোন সার ব্যবহার করা যেতে পারে বা?
0: হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। অনেক সময় হরমোন ঘটিত সারেরও এখন চল এসছে, আর একটা জিনিস বাজারে এসছে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড একটা জিনিস, সেটা হচ্ছে গাছের শিকড়ের বৃদ্ধি করছে, এবং এই হিউমিক অ্যাসিড 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে 12 দিনের মাথায় এবং 20-25 দিনের মাথায় যদি গাছের পাতায় এবং গোড়ার দিকে যদি স্প্রে করে যায়, এবং শিকড়ের সংখ্যা যদি বৃদ্ধি করে, কারণ চাষি এদের কাছে প্রায় একটা সময় প্রশ্ন আসে গাছের শিকড় বাড়ছে না কেন, গাছ যে খাবার নেবে কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, এবং সেখান থেকে চারপাশ থেকে যে খাবার নেবে, এবং শিকড়ের বৃদ্ধির জন্য কিন্তু হিউমিক অ্যাসিড ব্যবহার করার দরকার আছে, এবং সেটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে এই হিউমিক অ্যাসিড, এটা PGR বলা হয়, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, হিউমিক অ্যাসিড যদি স্প্রে করা যায় গাছের শিকড়ে বৃদ্ধি হবে, সাথে সাথে গাছের সতেজতাও বৃদ্ধি পাবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আরও যে সমস্ত আছে খাবার দাবার, যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট, সেগুলো আমাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যেরকম আমি বলেছিলাম যে জিঙ্ক, বোরন, মলিবডেনাম, বাজারজাত মাল্টিপ্লেক্স বা অ্যাগ্রোমিন গোল্ড, এইগুলোর নাম আছে, বা ট্রাসেল, যেগুলোতে জিঙ্ক, বোরন, মলিবডেনাম আছে, সেইগুলো 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো উপকার পাওয়া যায়। আর একটি আছে যে সিউইড এক্সট্রাক্ট, সমুদ্র সৈ

0: দেওয়াল নির্যাস, সেইটা 2 ml প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করা যায় সেটাও কিন্তু এক ধরনের জৈব, সেটা কিন্তু গাছের বৃদ্ধি হবে, ফুল তাড়াতাড়ি আসবে, গাছের সতেজতা বৃদ্ধি করবে এবং শিকড় গঠনেরও সহায়তা করবে।
1: বেশ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, সংক্ষেপে একটু জানতে চাইবো যে আমাদের কৃষক বন্ধুরা যারা এই জলদি জাতের কপি ফসল চাষ করবেন, কপি জাতীয় যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো চাষ করবেন, সেক্ষেত্রে যদি একটু হিসেবটা দেন আমাদের, একজন কৃষক বন্ধু কতটা খরচ করে কি পরিমাণে লাভবান হতে পারবেন?
0: হ্যাঁ, মোটামুটি ধরুন বিঘাপ্রতি তার খরচ দাঁড়াবে প্রায় 18,000 থেকে 20,000 টাকা এবং সে পাবে প্রায় 65,000 থেকে 70,000 টাকা 35 থেকে 40 দিনের মাথায় নিট লাভ।
1: মাত্র 35 থেকে 40 দিনের মধ্যে?
0: হ্যাঁ, নিট লাভ সে পেতে পারে, প্রোভাইডেড যে তাকে বিভিন্ন যে পরিচর্যাগুলো আছে সেগুলো তাকে করে দিতে হবে। এবার আমি আসছি এই প্রসঙ্গে যে বেশ কিছু জাত যেগুলো চাষি ভাইদেরকে গ্রহণযোগ্য হিসেবে নিতে হবে, এই পয়েন্টে আমি বলছি। মনসুন কুইন একটা খুব ভালো জাত, এইটা ব্যবহার করতে পারেন আপনারা। 1008, 4051, হোয়াইট ডোম, ডন, মার্ভেল, প্রেস্টিজ, আর্লি বোনাস, হিট মাস্টার, স্নো কুইন, আর্লি মার্কেট, ট্রপিক্যাল স্নো, ডেলাইট, এই যে জাতগুলোর কথা বললাম এগুলো সব ম্যাক্সিমাম 50 থেকে 55 দিনে, মানে চারার বয়স 50 থেকে, চারা রোয়া করা 50 থেকে 55 দিনের মধ্যে বাজারজাত করা যায়। এগুলোর কার্ড সাইজ মানে ফুলকপির যে সাইজটা সেটা মোটামুটি আপনার 800 থেকে 1200 গ্রাম পর্যন্ত হয়, অতএব এটা কম্প্যাক্টনেসের উপর নির্ভর করে। অনেক সময় দেখবেন জলজিয়াতে ফুলকপিতে দেখা যাচ্ছে হিটটা মানে সূর্যের আলো বেশি পড়ে, বিশেষ করে মনসুন কুইন এমনভাবে পাতাগুলো মানে আবদ্ধ হয়ে থাকে, মানে ফসলটা মানে বিশেষ করে কাঠটাকে সাদা অংশটা অনেক দিন ধরে বজায় রাখতে সহায়তা করে। এবার আসছি বেশ কিছু পোকা, বিশেষ করে ল্যাদা পোকা লাগে, ল্যাদা পোকার জন্য প্রোফেনোফস এবং সাইপারমেথ্রিনের মিশ্রণ 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। আর গোড়া পচার জন্যে আমরা রিডোমিল গোল্ড মেটালাক্সিয়াল জাতীয় ওষুধ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, তাতে কিন্তু আমাদের এই গোড়া পচারগুলোর থেকে সমস্যা থেকে আমরা দূরীকরণ করতে পারি।
1: বেশ বেশ, আমাদের সময় আর বেশি নেই, এখানেই থামতে হবে। আসলে যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের নিয়মিত শোনেন তারা তো বিভিন্ন পরামর্শ পেয়ে থাকেন এবং আপনারা উপকৃত হন চিঠি লিখে জানান, তেমনি আজকের আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো বা কী কী উপকারে এলো সেটাও আপনারা আপনাদেরকে লিখে জানাতে পারেন। আজকের আমরা আলোচনা করছিলাম জলদি কপি জাতীয় ফসলের পরিচর্যা, আর এই বিষয়ে এত আমাদেরকে বিস্তারিত জানালেন বরুণ কৃষ্ণ কুণ্ডু, উপকৃষি অধিকর্তা, জল ব্যবস্থাপনা, ঝাড়গ্রাম। বরুণবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ আজকের এত সুন্দরভাবে এবং কৃষক বন্ধুদের জন্য একটা সময়োপযোগী এবং লাভজনক চাষের কথা বা পরামর্শ দেওয়ার জন্য আজকের মতো নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।

0: বন্ধুরা, আপনারা তো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন সংবাদপত্র, সেখানে একটি বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি কথার উপর বারবার জোর দিচ্ছেন, বিকশিত ভারত। এই বিকশিত ভারত বলতে কি বোঝাতে চাইছেন, এবং যেখানে তিনি বলেওছেন যে 2046 অর্থাৎ যদি আমরা 2050 ধরি, তার মধ্যে ভারত বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশগুলির মধ্যে একটি অন্যতম দেশ হতে চলেছে সব দিক থেকে। তা এই যে বিকশিত ভারত কি, এবং বিকশিত ভারতের লক্ষ্যে ভারত সরকারের বিভিন্ন রকম উন্নয়নমূলক যে প্রকল্প সেগুলো কি কি রয়েছে, সে ব্যাপারে আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আমরা তুলে ধরব। এবং আলোচনার জন্য আমাদের মধ্যে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে যাদেরকে পেয়েছি, ভারতীয় কিষাণ সংঘের অন্যতম কয়েকজন সদস্য, সম্পাদক, সভাপতি, এছাড়াও রয়েছেন আরও একজন বিশিষ্ট ব্যক্তি। আমরা একে একে সবার সঙ্গে পরিচয় পর্বটা সেরে নিই। প্রথমে রয়েছেন আমার বাম দিকে মিলন খামারিয়া, ভারতীয় কিষাণ সংঘের প্রচার প্রমুখ ও ভারতীয় কিষাণ বার্তা বলে যে একটি পত্রিকা রয়েছে তার সম্পাদক। মিলনবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
1: নমস্কার।
0: তার পাশেই রয়েছেন অনিমেষ পাহাড়ি, ভারতীয় কিষাণ সংঘের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। অনিমেষবাবু, আপনাকেও স্বাগত,
2: নমস্কার।
0: আর আমার ডান দিকে রয়েছেন অমলেশ চট্টোপাধ্যায়, ফেডারেশন অব স্মল ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন ইস্টার্ন রিজিয়ানের। অমলেশবাবু, আপনাকেও স্বাগত,
3: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত। যে কথা আমি বললাম শুরুতে যে বিকশিত

0: আমি প্রথমে মিলনবাবু আপনার কাছে আসব। আমরা এই যে বিকশিত ভারতের স্বপ্ন গড়ছি বা স্বপ্ন দেখছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তিনি দেখাচ্ছেন দেশবাসীকে, এই বিকশিত ভারত বলতে আমরা ঠিক কি বুঝব?
1: ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এবং ভারতবর্ষের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনজি 2047 সালের মধ্যে, অর্থাৎ কিনা ভারতবর্ষ যখন স্বাধীনতার 100 বছর উদযাপন করবে, সেই সময়ের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র বা বিকশিত রাষ্ট্র হিসেবে গঠন করে তুলতে চাইছেন। এখন সেই গঠন করতে গেলে তার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার, লক্ষ্য নিয়ে এগোনো দরকার। ভারত সরকার এই মুহূর্তে, বিশেষ করে আমাদের যে যুব শক্তি আছে, নারী শক্তি আছে অর্থাৎ মাতৃশক্তি, তারপরে কৃষক ভাইয়েরা রয়েছে, অন্যান্য যে সমস্ত বঞ্চিত মানুষজন রয়েছেন, প্রত্যেকের উন্নতির উপরে জোর দিচ্ছেন। কারণ একটা রাষ্ট্রের সবাই যদি উন্নত হবে, সবার সব দিকটা যদি উন্নত হয়, তবেই কিন্তু একটি রাষ্ট্র সার্বিকভাবে বিকশিত হতে পারে। তো 47 সালের মধ্যে দেশকে একটি যে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতিতে রূপান্তরিত করার লক্ষ্য তারা নিয়েছেন, সেটাই হচ্ছে বিকশিত ভারত 2047। তার মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, রয়েছে প্রযুক্তিগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক ও নারীর ক্ষমতায়ন এবং স্থায়িত্ব, এই সমস্ত কর্মসূচিকে মাপকাঠি হিসেবে ধরা হয়েছে। এই সবটা মিলিয়ে যখন উন্নত হবে, সবাই যখন উন্নত হবে, সবাই যখন মনে করুন যে নিজের অধিকার বুঝে নিতে পারবে, নিজের কাজটা করবে এবং সার্বিকভাবে দেশের যুব সমাজের হাতে কাজ থাকবে, সবাই মিলে উন্নতি করবে, তখনই বিকশিত ভারত গঠন হবে এবং সেটাই প্রধানমন্ত্রীজি বলেছেন।
0: একদম। আমি একটু অমলেশবাবু আপনার কাছে আসি। এই যে বিকশিত ভারতের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, বিকশিত ভারত গড়ার জন্য ভারত সরকারের মূলত কোন কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছেন?
2: ভারত সরকার সমস্ত বিষয়ের উপরে জোর দিচ্ছেন, যেমন কৃষি, শিল্প, তারপরে নারী শক্তি, ডিজিটাল ইন্ডিয়া, অনেকগুলো প্রতিরক্ষা দপ্তর, সমস্ত জিনিসগুলো একটা ইন্টিগ্রেটেড প্রজেক্ট করা হয়েছে, যেটা হচ্ছে বিকশিত ভারত।
0: আচ্ছা,
2: এর মধ্যে আপনার মহাকাশ যানও আছে, সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা বিকশিত ভারতকে একটা মানে ওয়ান প্ল্যাটফর্ম নিয়ে আসতে চেয়েছেন প্রধানমন্ত্রীজি। এক জায়গায় এলে সমস্ত কাজটা সুবিধা হয়, ওয়ান ইন্ডিয়া ওয়ান প্ল্যাটফর্ম, এইটাই হচ্ছে বিকশিত ভারতের মেন লক্ষ্য।
0: বেশ, আমরা একটু অনিমেষবাবু আপনার কাছে আসি। কৃষি নির্ভর দেশ ভারতবর্ষ, এখনো পর্যন্ত পরিসংখ্যান যদি আমরা দেখি, সেখানে প্রায় 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং যার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে ভারতের অর্থনৈতিক ব্যবস্থা। এই কৃষকদের উন্নতির জন্য ভারত সরকার কিরকম কি প্রকল্প বা কি চিন্তা ভাবনা করেছে?
3: কৃষকদের সমস্যা ছিল, আছে, থাকবে, তার প্রাকৃতিক সমস্যা, তার অর্থনৈতিক সমস্যা, তার সামাজিক সমস্যা, তো সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য বর্তমান যে কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেগুলো হয়তো কৃষকদের খানিকটা সমাধানের রাস্তাতে যাওয়ার সহায়তা করছে। যেমন আবহমান কাল ধরে আমরা যে কৃষিকাজ করে আসছি, সেই মাটির পরীক্ষা কোনোদিনও হতো না, আস্তে আস্তে সবুজ বিপ্লবের দোহাই দিয়ে যখন সবুজ বিপ্লব, অধিক ফসল উৎপাদন হতে রইল ভারতবর্ষে, খাদ্য সমস্যার সমাধান হলো ঠিকই, কিন্তু আমাদের দেশের মাটি, যে আমাদের ধরিত্রী, ক্রমশ তার স্বকীয়তা হারিয়ে ফেলছে, যার ফলে খাদ্যে বিষক্রিয়া আসছে, অত্যধিক রাসায়নিক সার আর রাসায়নিক যেসব কীটনাশক ব্যবহার হচ্ছে, সেগুলো প্রাণী সহ মানুষের ভিতরে সঞ্চারিত হচ্ছে, বিভিন্ন মারাত্মক ব্যাধির সৃষ্টি করছে। সেই জন্যে যে পদক্ষেপগুলো নিয়েছেন, প্রথম পদক্ষেপ মাটি থেকে শুরু করি, মাটির স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ হেলথ কার্ড, যেটা এই কেন্দ্রীয় সরকার চালু করেছেন এবং আইআইটির মতন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে এগুলো মাটি পরীক্ষা হচ্ছে, বা আমরাও কৃষকদিকে নিয়ে গিয়ে ওইখানে প্রশিক্ষণ করিয়ে বা মাটি পরীক্ষা করাতে পাচ্ছি। এটা একটা খুব ইতিবাচক দিক কেন্দ্র সরকারের। মাটির পরে আসছি, কৃষক চাষ করতে গেলে তার সেচের জল দরকার, প্রথমেই বললাম প্রাকৃতিক সমস্যা, সময়ে বর্ষা হয় না, ফলে সেচের সমস্যার সমাধানের জন্য প্রায় 1,00,000,000,000 টাকার উপর তহবিল করে যে সেচ পরিকল্পনা করেছেন, যেটা এখনও সম্পূর্ণ না হলেও আগামী দিনে বাস্তবায়ন হলে কৃষকদের সেচের সমস্যাটা অনেকখানি সমাধান হবে, এবং বিভিন্ন নদী এবং এগুলোতে ছোট ছোট চেক ড্যাম করে করে সেচের ব্যবস্থা করা হচ্ছে। এবারে সেচের পর আসছি বীজ লাগানোর সময়, কৃষকদের দরকার অর্থ, সেই অর্থকে

0: যাতে সমাধান হয় সেই জন্য কিষাণ ক্রেডিট কার্ড বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে যাতে ঋণ দেওয়া যায় সে পরিকল্পনা সুষ্ঠুভাবে করা হয়েছে। তবে বৃহৎ কর্মকাণ্ডের ভিতর কিছু হয়তো ত্রুটি থাকলেও সেটা চলছে এবং সেটা কৃষকদের অনেক সহায়ক হচ্ছে। তার পরবর্তীকালে আসছি, কৃষকরা চাষ করার পর বললাম না প্রাকৃতিক সমস্যা, ন্যাচারাল ক্যালামিটি যখন হচ্ছে তখন কী হচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। বিগত দিনে কৃষকরা ফসল নষ্ট হয়ে গেলে তার কোনো পাওয়ার জায়গা ছিল না। বর্তমান কেন্দ্রীয় সরকার যেটা ফসল বীমা যোজনা একটা করেছেন, তাতে করে যে একজন কৃষকের ফসল প্রাকৃতিক বিপর্যয় বা যে কোনো কারণে ধ্বংস হয়ে গেলেও তার টোটাল ভ্যালুর উপরে একটা পার্সেন্টেজ সে ক্ষতিপূরণ পাবে বা পাচ্ছে। এটা একটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট, বড় পাওনা যেটা কৃষকদের ছিল না। এটা তো গেল ফসলের ব্যাপার। তারপরে যখন ফসল উঠে যাচ্ছে, কৃষকদের হাজারো সমস্যার ভিতরে বড় সমস্যা ডিস্টেস সেল বা অভাবী বিক্রি। সেই অভাবী বিক্রিকে যাতে প্রতিহত করা যায় সব ফসলের উপর না হলেও মূলত যে সব প্রধান ফসল শস্য এবং তৈলবীজ, ধান, পাট, যব, ভুট্টা বা এই তৈলবীজগুলোতে MSP করে, অর্থাৎ এক ম্যাক্সিমাম সাপোর্ট প্রাইস সরকার নির্ধারিত একটা মূল্য করেছেন এবং এই কৃষি কেন্দ্রগুলোতে, বিপণন কেন্দ্রগুলোতে সরকার মূল্য দিয়ে কিনছে, ফলে কৃষকদের যে অভাবী বিক্রির জায়গাটা অনেকখানি
1: পূরণটা হচ্ছে, যে ঘাটতি
0: অনেকখানি 30% হলো সেটা সমাধান হচ্ছে। অর্থাৎ একদিনে তো সব সমস্যার সমাধান হবে না, এই যে শুভ প্রয়াসটা নেওয়া এবং তার বাস্তবায়ন করা, এটা কিন্তু কেন্দ্র সরকার করছেন। পরিশেষে বলি যে এরপরেও কিন্তু কৃষকদের আর্থিক সমস্যা যাতে আরও লাঘব হয়, তারা যাতে আগামী দিনে আরও প্রান্তিক কৃষকদের উপরে বিশেষ করে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা PM কিষাণ বলে আমাদের গ্রাম বাংলায় খুব চালু আছে, এটা 6,000 টাকা প্রত্যেক কিস্তিতে, 2,000 টাকা করে তিনটা কিস্তিতে কৃষকদের দিচ্ছেন। এটা প্রায় 20তম
1: কিস্তি খুব সাম্প্রতিক প্রদান
0: করেছেন। ফলে এই যে জিনিসগুলো ছোট ছোট ছোট ছোট পদক্ষেপ, কিন্তু এটা একটা বৃহৎ আকারে একটা বিরাট কৃষক সমাজকে একটা দিশার আলো দেখাতে পারবে বা পাচ্ছে।
1: একদম,
0: এটাই
1: কথাই বলে যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু।
0: হ্যাঁ,
1: আমাদের এই যে প্রয়াসটা, শুভ উদ্যোগ যেটা আপনি বললেন, এই প্রয়াসটা একটা সময় হয়তো মহিরুহ হয়ে দেখা
0: দেবে। আমাদের টার্গেট তো 47 সাল।
1: একদম, একদমই আমাদের স্বাধীনতার শতবর্ষকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথে যদি আমরা এগিয়ে যেতে পারি কৃষকদের স্বার্থে বা দেশের স্বার্থে, নিশ্চয়ই একটা ভালো সুফল আসবে আশা করা যায়। আমি আবার একটু মিলনবাবু আপনার কাছে আসি। শুধুমাত্র যে এই সমস্ত প্রকল্প তো রয়েইছে, এছাড়াও যে সমস্ত ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক বন্ধু বা যারা ব্যবসায়ী যারা রয়েছে, ছোটোখাটো ব্যবসা করে খান, তাদের জন্য কিছু এই যে MSME প্রকল্পের মাধ্যমে এমনকি কোনো নতুন কোনো স্টার্ট আপ বা এরকম কিছু হয়েছে নাকি?
2: হ্যাঁ, MSME অর্থাৎ কিনা মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এর মাধ্যম দিয়ে ভারত সরকার যুবক যুবতীদেরকে উৎসাহিত করছে যাতে কিনা তারা নতুন উদ্যোক্তা তৈরি হন। আমরা দেখতে পাচ্ছি যে 2014 সালের আগে, অর্থাৎ এই বর্তমান নরেন্দ্র মোদীজি সরকার আসার পূর্বে, আমাদের দেশে স্টার্ট আপ অর্থাৎ নতুন যে ব্যবসা বা কোম্পানিগুলো ছিল, মাত্র 350 থেকে 400 কোম্পানি তারা ব্যবসা করছিল। বেশিরভাগ দ্রব্যাদি সমস্তটাই বিদেশ থেকে আমদানি করতে হতো এবং সেখানে যে সমস্যাগুলো ছিল, অর্থাৎ কিনা যুবক, দেশের যুবকরা কিন্তু কাজ পাচ্ছিল না। এবার ভারত সরকার নতুনভাবে এই চিন্তাভাবনা করলেন বা মোদীজি চিন্তাভাবনা করলেন যে এই যে এত যুবক যুবতী আছে, এত মানব সম্পদ আমাদের দেশে আছে, তাহলে তাদেরকে কাজে লাগাতে হবে। তখন তিনি কি করলেন, না তিনি যুবক যুবতীদের উৎসাহিত করলেন যাতে তারা ব্যবসা শুরু করে, অর্থাৎ কিনা নতুন উদ্যোগপতি তারা তৈরি হোক। কারণ আমাদের যে দেশের যে সম্পদ রয়েছে সেই সম্পদকে যথাযথ ব্যবহার করে আমাদের দেশেই কিন্তু কাজে লাগানো যেতে পারে এবং তা আমাদেরই চাহিদা পূরণ করবে।
1: একদম,
2: এইটাকে উৎসাহিত করার জন্য তিনি ব্যাংক লোন দেওয়া থেকে শুরু করে মানে যা যা ব্যবসা করার জন্য দরকার সেটা কিন্তু মানুষকে, বিশেষ করে যুবক যুবতীদের তিনি বোঝালেন। বিভিন্ন জায়গাতে ক্যাম্প করা হলো, প্রচার করা হলো। আমাদের মধ্যে একটা মানসিকতা ছিল যে চাকরি করব, আমরা উদ্যোগপতি হব না। এই মানসিকতা থেকে কিন্তু ধীরে ধীরে বের করার চেষ্টা করলেন এবং সেটা যে তিনি বের করতে পেরেছেন

0: এবং এই যে সার্বিক ব্যবস্থা তিনি করে দিয়েছেন তার দ্বারা আমি দেখতে পাচ্ছি যে 2014 সালের পর থেকে বর্তমানে অর্থাৎ 2025 সালের অগস্ট মাস পর্যন্ত আমরা দেখছি প্রায় 157,000-এর অধিক নতুন কোম্পানি তারা কিন্তু ব্যবসা শুরু করেছে, এবং সেই সমস্ত কোম্পানিগুলো যারা 4 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর ধরে ব্যবসা করছে তারা কিন্তু নতুন নতুন আইপিও নিয়ে এসে তারা কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু নতুন করে পুঁজির বিনিয়োগ করছে, অর্থাৎ কিনা মানুষের কাছে সেই আস্থাটা অর্জন করছে, মানুষও সেই সমস্ত কোম্পানিগুলোতে পুঁজি বিনিয়োগ করছে, এবং মেক ইন ইন্ডিয়ার যে প্রজেক্ট, অর্থাৎ কিনা আমার দেশে যা কিছু দরকার তা আমরা আমাদের দেশেই উৎপাদন করে ব্যবহার করব, সেইটাকে গুরুত্ব দিয়ে সরকার দেখছে, এবং ভারত সরকার আমাদের দেশের নাগরিকদের সেটা বোঝাতেও সক্ষম হয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখছি যে না, আমাদের প্রয়োজনীয় দ্রব্যাদি কিন্তু ধীরে ধীরে আমরাই উৎপাদন করে নিতে সক্ষম হচ্ছি, এবং এইটা যদি আমরা করতে পারি, আমরা যদি সব দিক থেকে স্বাবলম্বী হতে পারি, আমরা যদি আত্মনির্ভরশীল হতে পারি, তাহলে 2047 সালের মধ্যে আমাদের দেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবেই, যেটা প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন।
1: একদম, এই যে মেক ইন ইন্ডিয়ার কথা, আরেকটা কথা অমলেশবাবু, খুব শোনা যায় বা অনেকেই পরিচিত যে ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়ার মতো একটি বেশ গুরুত্বপূর্ণ দিক ডিজিটাল ইন্ডিয়া, এটা ঠিক কি বা এর সুফল কীরকমভাবে পাচ্ছেন আমাদের দেশবাসীরা?
2: এর সুফল আমরা যথেষ্ট পরিমাণে পাচ্ছি। আজকে ডিজিটাল ইন্ডিয়া শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে গেছে, গ্রামগঞ্জে তো প্রচুর ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, ছোটো ছোটো পেমেন্টগুলো আমরা ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে করতে পারছি ইউপিআই দিয়ে, এবং ডিজিটাল ইন্ডিয়া ছাড়া যেটা মিলনবাবু এটা মিস করে গেলেন, বললেন না প্রধানমন্ত্রী যেটা করেছেন মুদ্রা লোন,
1: ঠিক
2: মুদ্রা লোন, এখন মুদ্রা লোন 20 লাখ টাকা অবধি হয়েছে, প্রথম ছিল 5, তারপর 10, এখন 20, এবং 20 লাখ টাকা যদি আপনি ঠিক টাইমলি ব্যাংকের কন্ডিশন অনুযায়ী পেমেন্ট করেন তাহলে 60 লাখ থেকে 1 কোটি টাকা অবধি আপনি পেতে পারেন, টাইম টু টাইম ফেজ ওয়াইজ।
1: এবার এই যে মুদ্রা লোনের কথা বললেন, তাহলে কি আমাদের কি দেশের যে কোনো মানুষজন বা কারা পেতে পারেন?
2: যে কেউ পেতে পারে, 18 বছর থেকে 45 বছর বয়স যে কোনো যুবক যুবতী পেতে পারে।
1: আচ্ছা আচ্ছা,
2: যে কোনো ধরনের প্রজেক্টের জন্য সে পেতে পারে, নিয়ারেস্ট ব্যাংক যার তার বাড়ির কাছে যে ব্যাংক আছে তার জন্য কোনো গ্যারান্টার লাগে না, এবং কোনো মার্জিন মানি নেই, টোটালটাই লোন হয়, লোনটা টোটালটা শোধ করতে হয়।
1: বাহ,
2: কিন্তু তার ইন্টারেস্ট অনেকটা সহজ, অনেক সহজ আছে ইন্টারেস্ট, খুব কম রেটে ইন্টারেস্ট দেওয়া যায়। এবং ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে এটা একদম ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে মুদ্রা লোন।
1: একদম,
2: এবং আরেকটা যেটা হচ্ছে প্রধানমন্ত্রী আছে বিশ্বকর্মা যোজনা, বিশ্বকর্মা যোজনা যদি আপনি ট্রেনিং নেন সেখানে 35,000 টাকা অবধি আপনি পাবেন, 25,000 টাকা পাবেন আপনি ট্রেনিং নেওয়ার জন্যে, 10,000 টাকা পাবেন আপনি ছোটো ছোটো যে হ্যান্ড টুলস যন্ত্রপাতি যন্ত্রাংশ যেমন সেগুলো কেনার জন্য আপনি পাবেন, এবং মেক ইন ইন্ডিয়া যে প্রজেক্ট আপনি মেক ইন ইন্ডিয়ার লোগো ওখানে ইউজ করতে পারবেন আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন ওই বিশ্বকর্মা যোজনার দিকে, যারা ট্রেনিং নিয়ে কাজটা করবেন। 18টা আইটেম সারা ভারতবর্ষে 18টা গ্রামীণ শিল্প, যেমন ছুতোর, কর্মকার, রাজমিস্ত্রি, তারপর হচ্ছে আপনার মুচি, যে কোনো ধরনের 18টা আইটেম ওনার সিলেক্ট করতে, যে কোনো ধরনের ট্রেনিংটা নিয়ে সে কাজ শুরু করতে পারে।
1: বাহ,
2: এগুলো সব ডিজিটাল ইন্ডিয়ার ভেতরেই আসছে।
1: আবার আমরা একটু কৃষির কথায় ফিরে আসি, আমি একটু অনিমেশবাবু আপনার কাছে আসি। আমরা তো বর্তমানে বিভিন্ন রকম প্রযুক্তি দেখছি কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়ার জন্য, সেখানে নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আসছেন বিজ্ঞানীরা বা কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন, সেই সঙ্গে সরকারের তো সহযোগিতা রয়েছে। কৃষিক্ষেত্রে সার প্রয়োগ করাটা একটা গুরুতর ব্যাপার, গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ব্যাপারে ভারত সরকার কীরকম কী পরিকল্পনা করছেন?
3: দেখুন, এই সার প্রয়োগের বিধিটা যখন 1947 সালের পর, দেশ স্বাধীন হওয়ার পর যখন প্রকট খাদ্য সংকট দেখা দিয়েছিল ভারতবর্ষে, বিদেশ থেকে আমাদের মাইলো ভুট্টা এইসব নিয়ে এসে খেতে হয়েছে, সেই সময় তৎকালীন এ করেছিল সবুজ বিপ্লবের ডাক দিয়ে সারা ভারতবর্ষব্যাপী উৎপাদন বাড়ানোর জন্য একটা কৃষিক্ষেত্রে যাকে বলে গ্রিন রেভলিউশন একটা এ দিয়েছিলেন, সেই সময় থেকে সারের যথেচ্ছ ব্যবহার হয়েছে। তো এই রেভলিউশন ভারতবর্ষের বুকে একাধিক হয়েছে, হোয়াইট রেভলিউশন, গ্রিন রেভলিউশন, পিঙ্ক রেভলিউশন, এক একটা সময় এক একটা হয়েছে। তো মূলত সারের ব্যবহারটা সেই সব, তার আগে কিন্তু আমাদের গ্রামে গঞ্জে দেখেছি এই কম্পোস্ট সার, অর্থাৎ বাড়িতে গরু মোষ যে ছিল তাদের বৃষ্ঠা বা এই পরিত্যক্ত খড় পাতা এইসব পচা জিনিস দিয়ে কম্পোস্ট সার করে জমিতে দেওয়া হতো, কেমিক্যাল সারের ব্যবহার ছিলই না। কিন্তু

0: অধিক উৎপাদনশীল শস্যর দানা লাগানোর সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার দিতে হলো। সেই রাসায়নিক সার দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে পোকা বা বিভিন্ন রকম রোগ এলো। সেইগুলো প্রতিহত করতে করতে আজকে এমন একটা জায়গায় চলে আসছে যে ভারতবর্ষের মাটি, এই যে সুজলা সুফলা মাটি, যেন ক্রমশ বন্ধা হয়ে যেতে চাইছে। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন পশু পাখি থেকে মানুষকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করছে। পাঞ্জাবের একটা জায়গা আছে যেখান থেকে একটা ক্যান্সার ট্রেন চলে বলে আমাদের সকলে, আপনারাও জানেন বা আমরাও জানি। তার কারণ কেবল শুধু অত্যধিক রাসায়নিক সার ওষুধ ব্যবহারের জন্য। তো সেই জায়গাটা চলতে থাকলে তো মানব সভ্যতাই বিলুপ্ত হয়ে যাবে। আমরা ভুক্তানের জন্য যে কাজ করছি, সেই ভুক্তান পূরণ করতে গিয়ে যদি সভ্যতা নষ্ট হয়ে যায় তাহলে কী হবে? সেই জন্য আমাদেরকে আবার পূর্বের জায়গায় গো আধারিত কৃষি, অর্থাৎ আমাদেরকে জৈব কৃষি এবং প্রাকৃতিক কৃষিতে ফিরে আসতে হবে, যেটা তো একদিনে সম্ভব নয়। সেই জন্য বিভিন্ন প্রকল্প নিয়েছেন, যেমন আমরা আইআইটিতে গেলে বা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর গেলে বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে কেন্দ্রীয় সরকারের, আইসিআরএ গেলে আমরা দেখতে পাই যে ওখানে হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট একটা জৈব সারের পিট তৈরি হচ্ছে এক ধরনের। এই ধরনের জৈব সার দিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়া জাতীয় ব্যাকটেরিয়াকে উৎপাদন করতে হচ্ছে, সেইগুলোকে দিয়ে মাটির সেই পূর্বের স্বাস্থ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে, যাতে মাটির যে অম্লত্ব এবং
1: উৎপাদনশীল যে ক্ষমতা সেটা আবার ফিরে আসতে পারে,
0: ওই প্রাকৃতিক উপায় উৎপাদন অধিক উৎপাদনশীলতাকে ফিরিয়ে আনা এবং মাটির অম্লত্ব এবং ক্ষারত্বকে বজায় রেখে
1: ঠিক
0: এবং ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস।
1: শুধুমাত্র তা নয়, এবং কৃষিক্ষেত্রে যদি আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারি, কৃষকদের মূলত আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের রাজ্য সরকারও তাদের টার্গেট রেখেছিলেন যে কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে, যেন তেন প্রকারে কৃষকদের, যাতে তারা চাষ করে তারা না কৃষি থেকে মুখ ফিরিয়ে নেয়। এখন তো হামেশাই শোনা যায় যে কৃষিক্ষেত্রে লাভ নেই, সেই জন্য কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক বন্ধুরা, কিন্তু সরকার চেষ্টা করছেন যে কৃষকদের আয় দ্বিগুণ হবে এবং তারা যাতে উন্নত প্রযুক্তি, আধুনিক চিন্তাভাবনা এবং বিজ্ঞানভিত্তিক চাষাবাদ করেন, লাভের পরিমাণটা বাড়বে এবং সে কারণে আজকে সারের ব্যবহার সেখানে।
0: এই জায়গাটাতে আপনার বিশেষভাবে আলোকপাত করতে হয়, বিগত দিনের কৃষি ব্যবস্থা আজকের দিনের কৃষি ব্যবস্থার ভিতরে আমূল পরিবর্তন আসছে, আরও আগামী দিনে আসবে। তার কারণ ওই যে বললেন যে কৃষিতে লাভ দ্বিগুণ করতে হবে, লাভ তো অমনি দ্বিগুণ হবে না, অর্থাৎ ইনপুট বেশি হবে আউটপুট কম হবে
1: ঠিক,
0: সেখানে দরকার এগ্রিকালচার মেকানাইজেশন আনা, যেটা আমরা আইআইটি খড়গপুর আমাদের খুব পাশাপাশি আমরা যাই, আমাদেরকে ডাকেন ওখান থেকে, ওখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট একটা নতুন ডিপার্টমেন্ট আছে, বায়োটেকনোলজি বিভিন্ন বিশাল ব্যাপার, তো ওখানে ডাকেন। আমরা দেখেছি আজকে এগ্রিকালচারে ম্যানুয়ালি কাজ আস্তে আস্তে আস্তে আস্তে সরে যাচ্ছে, মানে মাটিতে মানে বীজ দেওয়া থেকে শুরু করে বীজ কাটা এবং তাকে প্রসেস করে
1: বাজারজাত
0: করা পর্যন্ত পুরোটাই মেশিনারিতে হচ্ছে, শুধু মেশিনটা অপারেট করার জন্য মানুষ লাগছে। আর এই যে আপনি বললেন যে কৃষিতে লভ্যাংশ থাকছে না, যার জন্য আজকের দিনে কৃষক পরিবারের যুবকরা, যুবতীরা, বিশেষ করে যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তো আমরা যদি আজকে কৃষিতে এই লাভের মুখ দেখাতে পারি, আগামী দিনে আমাদের পরিবারের সন্তানরা যারা পরিযায়ী শ্রমিক হয়ে অপরের জায়গায় খাটতে যাচ্ছে, সেদিন তার নিজের কৃষিক্ষেত্রে সে কাজ করবে এবং এখানে দ্বিগুণের বেশি ফসল লাভ উৎপাদন থেকে লাভ করতে পারবে।
1: বাস্তব চিত্র একটু তুলে ধরলেন অনিমেষ বাবু, যে পরিযায়ী শ্রমিক হয়ে তারা চলে যাচ্ছে ভিন রাজ্যে। রাজ্যের কথা এলো বা দেশের কথা যখন হচ্ছে, আমাদের একটা তো সবসময় মাথায় আসে প্রতিরক্ষার ব্যাপার। প্রতিরক্ষার খাতে কীরকমভাবে চিন্তাভাবনা করছেন আমাদের বিকশিত ভারতের স্বপ্ন নিয়ে দেখানো মাননীয় প্রধানমন্ত্রী বা ভারত সরকার, এ ব্যাপারে মিলনবাবু কী বলছেন?
2: দেখুন, ভারত সরকার বর্তমানে প্রতিরক্ষা খাতে ভীষণভাবে জোর দিয়েছে এবং আমরা দেখছি যে 2025-26 সালের যে বাজেট, কেন্দ্রীয় বাজেট, তাতে 6.81 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
1: আচ্ছা,
2: এবং শুধু যে প্রতিরক্ষা খাতের বাজেট বাড়ানো হয়েছে এরকম নয়।

0: বিষয়টা বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে যে প্রতিরক্ষা খাতে মনে করুন যে যে দ্রব্যাদিগুলো প্রয়োজন, ধরুন আপনার মিসাইল প্রয়োজন বা বিমান তৈরি করা প্রয়োজন বা অন্যান্য যেগুলো যা কিছু দরকার, সেই সমস্তটা ভারত সরকার নিজেই উৎপাদন করতে চাইছে
1: মেক ইন ইন্ডিয়া।
0: অর্থাৎ কিনা, আগে যেটা বিদেশ থেকে আমদানি করতে হতো, ভারত সরকার চাইছে যে সেটা যেন আর বিদেশ থেকে আমদানি করতে না হয় এবং আমরাই আমাদের দ্রব্যাদিগুলো তৈরি করব এবং আমরা সেটা নিজেরা বিক্রি করব, অন্য দেশে বিক্রি করব। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে এর একটা মনে করুন যে গুণগত মান যে ভালো বা মন্দ সেটা তো মানুষ আগে বিচার করে নেবে, বিভিন্ন রাষ্ট্র দেখে নেবে। আমরা দেখলাম যে কিছুদিন আগে একটা নৃশংসতার ঘটনা পহেলগাঁওতে ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছিল, পাকিস্তানকে শাস্তি দিয়েছে।
1: অপারেশন
0: সিঁদুরের কথাই বলছি, তো সেই অপারেশন সিঁদুরের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের এক অর্থে বলা যেতে পারে মিসাইলগুলো টেস্ট হয়ে গেছে। এবং টেস্ট হয়ে গিয়ে সেগুলোর যে গুণাগুণ এত ভালো এবং সম্পূর্ণটাই দেশীয় প্রযুক্তিতে এবং বিশেষ করে আমাদের নারী বাহিনী তারা মনে করেন যে কাজটা করে ফেলেছে। এবং এই যে মিসাইলের এত গুণাগুণ দেখে আজকে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তারা কিন্তু আমাদের দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত দ্রব্যাদি কিনতে চাইছে। এবং ভারত সরকার যেটা আমরা দেখছি যে এক্সপোর্ট করছে প্রায় 25,000 কোটি টাকার কাছাকাছি কিন্তু রপ্তানিও করছে এবং আরও বিভিন্ন দ্রব্যাদি তৈরি করা, বিশেষ করে 2030 সালের মধ্যে সরকার চাইছে সেটাকে যদি 29-30 সালের মধ্যে যদি 50,000 কোটিতে নিয়ে যাওয়া যায়। বা
2: কৃষি কথা রাষ্ট্র এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম জল বাতাসের খেয়ালিপনা, লিখেছেন সঞ্জিত কুমার সাহা। এখন অনেকেই বলছেন এ কেমন বর্ষাকাল, একটানা বৃষ্টি তো হচ্ছেই না, আবার হলেও বিক্ষিপ্তভাবে, আবার যখন যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে দোসর হিসেবে ধেয়ে আসছে ঘন ঘন বজ্রপাত। কোনো কোনো হিসেব মতে প্রতি বর্গ কিলোমিটারে মিনিটে ৬-৭টা পর্যন্ত, এজন্য মৃত্যুও বাড়ছে। আবহবিদদের কথায় তীব্র ও ঘন ঘন বজ্রপাতের কারণ বায়ুমণ্ডলের চরম অস্থিরতা, এজন্যই টানা বৃষ্টি হচ্ছে না, তাই বৃষ্টি থেমে গেলেই গরম এবং শুষ্কতা। আগে বৃষ্টি হলে অনেক সময় গরম কমত, এখন বৃষ্টি থামলেও গরম কমছে না, ভ্যাপসা গরম ও ঘাম। আর এই অবস্থার জন্য বিশ্ব উষ্ণায়নকেই অনেকে দায়ী করছেন, তাই জলবায়ুর পরিবর্তন ঘটেছে। এছাড়া শহরাঞ্চলে কংক্রিটের রাস্তা, বহুতল ভবন এবং যানবাহনের তাপ নির্গমনের কারণেও আরবান হিট আইল্যান্ডের সৃষ্টি হয়, যা বৃষ্টির পরেও গরমকে ঠান্ডা হতে দেয় না। অনেকের মতে এই বছর এইসবের জন্য এল নিনোই বিশেষভাবে দায়ী। এল নিনোর প্রভাবে বায়ুমণ্ডল ও সমুদ্রের গড় তাপমাত্রা বেড়ে যায়, ফলে বর্ষার মধ্যেও উষ্ণ বায়ুর প্রবাহ বজায় থাকে। এই জন্যে তাপমাত্রা খুব বেশি না হলেও শরীরে অসহ্য গরম বা ভ্যাপসা গরম অনুভূত হয়। এল নিনো বৃষ্টিপাত এবং তাপমাত্রার স্বাভাবিক চক্রকে পুরোপুরি এলোমেলো করে দেয়, আর বিশ্বজুড়েই এর প্রভাব পড়ে। এল নিনো মানে তাই বন্যা ও খরার সাক্ষী হয়ে থাকা। যেসব দেশ কৃষি ও মৎস্য উৎপাদনের ওপর নির্ভরশীল, তারা এল নিনোতে স্বভাবতই অধিক ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় জলজ প্রাণীরাও। এল নিনো সমুদ্রের বাস্তুতন্ত্রে তীব্র প্রভাব ফেলে। ইন্ডিয়ান ন্যাশনাল ফর ওশন ইনফরমেশন সার্ভিসেস জানিয়েছে, বঙ্গোপসাগর ও আরব সাগরে ২০২৭ মে মাস পর্যন্ত সরাসরি এল নিনোর প্রভাব থাকবে। আবহবিদরা বলছেন গত ১০০ বছরের মধ্যে গত জুন ছিল শুষ্কতম মাস। তাদের হিসেবে প্রতি জুনে ভারতে গড় বৃষ্টিপাতের পরিমাণ যেখানে ১২০ মিলিমিটার, সেখানে এবছর পরিমাণ ছিল মাত্র ৭৫.৬ মিলিমিটার। ঘাটতি রাজ্যগুলির মধ্যে ওড়িশা, মহারাষ্ট্র, কর্ণাটক, অসম ও মেঘালয়।

0: হয় কম বৃষ্টি হওয়ায় কৃষিজীবী থেকে অর্থনীতিবিদ সকলেই চিন্তিত। এই একই সময়ের উল্টো ছবি অন্যত্র। পৃথিবীর অপেক্ষাকৃত ঠান্ডার দেশগুলিতে দেখা গেছে তীব্র গরম। সম্প্রতি ইউরোপে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ফ্রান্সেই মারা গেছেন হাজারেরও বেশি মানুষ। ইউরোপের ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের মতে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির কারণ জলবায়ুর পরিবর্তন। কিন্তু কেন এই পরিবর্তন? আমরা এই নিয়ে কিছু ভাবছি কি, নাকি প্রকৃত সংকটকে আড়াল করতে বালিতে মুখ গুঁজে পড়ে থাকছি? জলবায়ুর পরিবর্তনে আমাদের অসুখ বিসুখও ঘরে ঘরে, সকলেই ওষুধের ওপর নির্ভরশীল, ফলে আমাদের জীবনের মান ক্রমেই নিম্নগামী হয়ে চলেছে। দেখা যায় যখন কোথাও বিপর্যয় হয় তখন আমরা কিছুটা নড়ে চড়ে বসি, তারপর অচিরেই চুপচাপ। সমস্যার গভীরে আমরা প্রবেশ করি না। এদিকে নদী নালা জলাশয় হারিয়ে যাচ্ছে, সামান্য বৃষ্টিতেই পাহাড়ে নামছে ধস, দ্রুত কমছে অরণ্য। ভূমণ্ডল বায়ুমণ্ডল জীবমণ্ডল সহ প্রকৃতি ও পরিবেশের চরিত্রে বদল ঘটছে। এইসব দেখে বুঝে এখনো যদি আমরা মিলিতভাবে সজাগ সচেতন না হই, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে আরও গরম, আরও শুষ্ক, আরও অস্থির জীবন। প্রকৃতির এই খামখেয়ালিপনায় পৃথিবী আজ আমাদের সকলকেই সতর্ক করে দিয়ে বলছে, নদী বন পাহাড় ও আকাশের সঙ্গে বিরোধ নয়, সহাবস্থানই আমাদের টিকে থাকার একমাত্র পথ। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 13,041 কোটি টাকা মূল্যের 4টি রেল প্রকল্প একটি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। কলকাতার নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লেগে বাংলাদেশের 5 নাগরিক সহ 9 জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 312। ভারত শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 165 রানে পরাজিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত 4র্থ রেল লাইনের কাজে অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভা মোট 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে রেলে 4টি এবং একটি সড়ক প্রকল্প। এই প্রকল্পগুলির জন্য 13,041 কোটি টাকার অনুমোদন করা হয়েছে। শ্রী বৈষ্ণব আরও বলেন, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের 8টি জেলায় রেলে 4টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের আওতায় পড়বে। এর মধ্যে আছে ভদ্রক হরিদাসপুর 4র্থ রেল লাইন, গুম্বিদিপুড্ডি গুড্ডুর 3র্থ ও 4র্থ রেল লাইন এবং কটক পারাদ্বীপ 3র্থ ও 4র্থ রেল লাইন। এর ফলে রেলের নেটওয়ার্কে আরও 410 কিলোমিটার অন্তর্ভুক্ত হবে। 2030-31 সালের মধ্যে এসব প্রকল্পের কাজ সম্পূর্ণ হবে। এই জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 9,450 কোটি টাকা।
1: पांच बहुत बड़े फैसले लिए हैं। पहले 4 प्रोजेक्ट्स हैं जो कि रेलवे के हैं और 5वां प्रोजेक्ट हाईवे का है। पहले 4 प्रोजेक्ट में जो हावड़ा से चेन्नई की रूट है, मेन लाइन है, इस मेन लाइन के क्वाड्रुपलिंग के डिसीजंस हैं। और एक है कटक से पैरादीप रेलवे लाइन का क्वाड्रुपलिंग का 3rd और 4th लाइन। और 5वां प्रोजेक्ट है मुजफ्फरपुर से सीतामढ़ी होते हुए सोनबरसाई तक ये 4-लेन हाईवे बनाने का। टोटल 13,041 करोड़ रुपीज के प्रोजेक्ट्स आज कैबिनेट ने अप्रूव किए।
0: মন্ত্রিসভা বিহারে 22 নম্বর জাতীয় সড়কের মুজাফফরপুর সীতামারি সানবর্ষা শাখা 4 লেন করার বিষয়টি

অনুমোদন করেছে, এজন্য 82.5 কিলোমিটার দীর্ঘ প্রকল্পের জন্য 3,590 কোটি টাকা খরচ ধার্য করা হয়েছে। শ্রী বৈষ্ণব জানান, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিহারের NH-22 এর মুজাফফরপুর সীতামারি সোনবার্সা অংশকে 4 লেনের মানে উন্নীত করার অনুমোদন দিয়েছে। তিনি বলেন, 82.57 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে খরচ হবে 3,590 কোটি টাকারও বেশি। তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। তিনি জানান, এই বৃদ্ধির পিছনে 4টি মূল স্তম্ভ কাজ করছে: সামাজিক, ডিজিটাল ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং উৎপাদন খাতের একটি বিশেষ গুরুত্ব। আজ নতুন দিল্লিতে আয়োজিত উত্তরপ্রদেশ জাপান বিনিয়োগ সম্মেলন 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি বলেছেন যে ব্যয় সাশ্রয়ী মনোভাব বজায় রেখে উন্নত মানের পরিকাঠামো প্রদান করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেন যে পরিকাঠামো উন্নয়নের মানের ক্ষেত্রে কোনোভাবে আপোষ করা যাবে না। নতুন দিল্লিতে আয়োজিত টানেলস অ্যান্ড ব্রিজেস কনফারেন্স 2026-এর চতুর্থ পর্বের ভাষণ দেওয়ার সময় আজ তিনি একথা বলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে প্রযুক্তি, সংবাদ মাধ্যম, অর্থনীতি এবং জননীতির জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষণরত আধিকারিকেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ উপলক্ষে তিনি আধিকারিকদের সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণ, আচরণে সহানুভূতিশীল এবং সততা রক্ষায় অবিচল থাকার পরামর্শ দেন। রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন যে তাদের উপর অর্পিত ক্ষমতার সঙ্গে সুষ্ঠু ন্যায় বিচারবোধ, বিনয় ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করার এক গভীর দায়িত্ব জড়িয়ে রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতার নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দমকলের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন। অগ্নি নিরোধক ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা, হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতিপত্রও ছিল কিনা, এ ধরনের একাধিক প্রশ্ন সম্বলিত রিপোর্ট মুখ্য সচিব চেয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। এই ঘটনায় দমকলের তরফে FIR করা হবে বলেও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন। ঘটনায় এখনও পর্যন্ত 80 জনকে নিরাপদে হোটেল থেকে বার করাই আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় যে 9 জন মারা গিয়েছেন তার মধ্যে 2 জন মহিলা ও 1টি শিশু রয়েছেন বলে মন্ত্রী জানান। এদের 5 জন বাংলাদেশের নাগরিক বলে বাংলাদেশের হাইকমিশনের সূত্রে জানা গেছে। অন্যদিকে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন DC DD স্পর্শ নীলাঙ্গিনী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তার একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পেরও তিনি সূচনা করবেন। শুক্রবার 21 আগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনের উদ্বোধন করবেন শ্রী শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। অনুষ্ঠানে বাংলায় ও হিন্দিতে আইনি সচেতনতা বিষয়ক নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে। দেশে 3টি পুরনো ফৌজদারি আইন পরিবর্তন করে 2024 সালে 1 জুলাই যে নতুন ও আধুনিক 3টি আইন চালু হয়েছে তার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে প্রদর্শনের আয়োজন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার বাস্তবায়নে বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তার।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চতুর্থ ভারত সিঙ্গাপুর মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে যোগ দিতে আজ সিঙ্গাপুর যাচ্ছেন। তার সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতিন প্রসাদ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন। 2022 সালে শুরু হওয়া দুদেশের মন্ত্রী পর্যায়ের এই বার্ষিক বৈঠকে অর্থনীতি

0: অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়ে থাকে। উন্নত পর্যায়ের উৎপাদন, যোগাযোগ, ডিজিটাল পরিকাঠামো, ওষুধপত্র, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে এবারে বৈঠকে আলোচনা হবে। কলম্বিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 312, এছাড়াও 4611 জন আহত হয়েছেন এবং 290 জন এখনও নিখোঁজ। সেদেশের সরকার জানিয়েছে প্রায় 277টি বাড়ি ধসে পড়েছে এবং প্রায় 30,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে দেশীয় আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলান্দো দে লা এম্প্রিয়ালা সেদেশে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে কলম্বিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ইতিমধ্যেই সেদেশে 220 টনেরও বেশি মানবিক সহায়তা সামগ্রী পৌঁছেছে এবং জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রমের সহায়তার জন্য 144 জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ সেখানে উপস্থিত হয়েছেন। ভারতও কলম্বিয়ার পাশে এসে দাঁড়িয়েছে এবং 20 মেট্রিক টন ত্রাণ সামগ্রীর প্রথম চালান পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই সংকটময় মুহূর্তে কলম্বিয়ার জনগণের প্রতি ভারতের পাশে থাকার বার্তা প্রকাশ করেছেন। গত সপ্তাহে কলম্বিয়ায় পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত আনে। এর উৎপত্তিস্থল ছিল সান হোসে দেল পালমারের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 96 কিলোমিটার গভীরে। ভারত শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে 165 রানে পরাজিত করার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তবে পয়েন্ট শতাংশের উন্নতি হয়েছে 48.15 থেকে তা বেড়ে হয়েছে 53.33। 10 ম্যাচের মধ্যে 5টিতেই জিতেছে তারা, 4টিতে হেরেছে এবং 1টিতে ড। ভারতের পয়েন্ট 64। শেষ করবার আগে খবরের বিশেষ সূচাংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 13,041 কোটি টাকা মূল্যের 4টি রেল প্রকল্প, 1টি সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এখন বিশ্বজুড়ে স্বীকৃত এবং বৃদ্ধির হার 6-8% হারে। খবর শেষ হলো, এরপরে স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের বাকি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা, ভারতে র্যাগিং ও বুলিং প্রতিরোধী আইন, এ বিষয়ে আইনজীবী বিপাশা রায়ের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী কুমুদ রঞ্জন সাত্রা। 9:30 অনুরোধের আসর। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 10টায় ছায়া ছবির গান, 10:30 নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। ১০:45 শুনবেন লোকগীতি শিল্পী সমীর কুমার দাস। 11টায় শ্যামা সঙ্গীত শিল্পী পারমিতা মজুমদার। ১১:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, পরিবেশনায় শিল্পী অভিষেক লাহিরি। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের বাকি অনুষ্ঠান সম্পর্কে।

0: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে। সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বিজ্ঞাপন, তারপরে স্থানীয় সংবাদ।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: पीएम फसल बीमा योजना से करीब 2 लाख करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले हैं।
1: अमर नाम पिंटू देवनाथ, हमार बारी आम बासा अशोकपल्ली धुलाई त्रिपुरा। अभी हमार निजे जमी गुलो सेखाने आवता एने पार्श्वर्ती कृषक भाईरा आज है वो अनुरोध करब जरा वाओ जाते प्राणारे कृषक बीमार योजनार मध्य जाते नहीं आसे हमें उपकृत हब हमार कृषक भाईरा उपकृत हब।
2: खरीफ फसल बीमार जन्य शीघ्र पंजीकरण करान।
3: बैंक शाखा बीमा संस्था जनसेवा केंद्र साथे जोगाजोग करुन।
2: फसल बीमा संक्रांत तथ्यर जन्य हेल्पलाइन नंबर 1-4447 कॉल करुन।
4: फसल बीमा कराओ सुरक्षा कवच पाओ।
5: आकाशवाणी कोलकाता स्थानीय संवाद पढ़ी সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার নিউ মার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশের বাসিন্দা। কেন্দ্রীয় মন্ত্রিসভা খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত চতুর্থ রেললাইনের কাজ অনুমোদন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। জনগণনায় নিযুক্ত শিক্ষকরা অন ডিউটি হিসেবে বিবেচিত হবেন। স্কুল শিক্ষা দপ্তর আগের নির্দেশিকা প্রত্যাহার করে আজ নতুন নির্দেশিকা জারি করেছে। 2024 সালের রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের ফলাফল প্রকাশের উপর আপাতত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। যুব ভারতীদের ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ এসসি দিল্লির মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। 7 সদস্যের সিটের নেতৃত্বে আছেন ডিসি ডিডি স্পর্শ নীলাঙ্গি। কলকাতা পুরসভাও বিশেষ তদন্ত দল গঠন করেছে। পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডে আজ একথা জানান।
6: 16টা যৌথ টিম হয়েছে, যে টিমটা আগেও আমরা একবার করেছিলাম, এবার আবার সেই তাদেরকেই দিয়ে করাবো, সো দ্যাট এটা ওদের অভ্যাসের মধ্যেই চলে আসবে। আমরা সিএসসি থেকে, কেএমডিএ থেকে এবং ফায়ার থেকে আগেও নমিনেশন পেয়ে গেছি, তাদেরকেই দিয়ে আমরা দিস টাইম নো, তারা কিন্তু ইলেকট্রিক্যাল ফায়ারিং এইসবগুলো দেখতো বাজারের মধ্যে, এবার আমরা কিন্তু লাইসেন্স ডিপার্টমেন্টকে এই টিমের সঙ্গে যোগ করি।
5: এই মর্মান্তিক ঘটনায় যে 9 জন মারা গিয়েছেন তার মধ্যে 2 জন মহিলা এবং 1টি শিশু রয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক বলে সেলসিয়ার হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দমকলের ডিজির কাছে রিপোর্ট চেয়েছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা বা হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতি ছিল কিনা, এই ধরনের একাধিক বিষয়ে রিপোর্ট মুখ্য সচিব চেয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন এই ঘটনায় এখনও পর্যন্ত 80 জনকে নিরাপদে ভবনটি থেকে বের করে আনা সম্ভব হয়েছে।
7: কেএমসি পূর্বতন সরকার, তাদের অভিশাপ আমাদের বহন করতে হচ্ছে। তারা কি করে এখানে ট্রেড লাইসেন্স দিয়েছেন, হোটেল করার পারমিশন দিয়েছেন, এটার বিরুদ্ধে তদন্ত হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। পূর্ণাঙ্গ তদন্তের জন্য কমিটি দরকার, কমিটি গঠন হবে, প্রত্যেকটা জায়গায় আমরা অডিট করব এবং আমরা কড়া ব্যবস্থা নেব।
5: আগুন লাগার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে যান পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শিল্পমন্ত্রী তাপস রায়। পরে অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের বলেন ওই হোটেলটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও আপৎকালীন নির্গমন পথ ছিল না, 15 বছর ধরে সেখানে অডিট হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
8: 80 জনকে বাঁচানো গেছে, আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছে, কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছে, ট্রেড লাইসেন্স কি করে পাইলো, সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে,

0: করে পেলো, এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল আমরা শুনছিলাম, সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। কোলাপসিবল গেট গুলো বন্ধ থাকে, এখানে বন্ধ ছিল কিনা বলতে পারবো না, তাই তদন্ত হোক এবং নিশ্চিন্ত থাকুন আমাদের শুধু 100 দিন হয়েছে।
1: এই হোটেলের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মালিকের খোঁজ মেলেনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে বলেন, এই দুর্ঘটনায় ত্রাণ উদ্ধার কাজের পাশাপাশি আহতরা যাতে সেরা চিকিৎসা পরিষেবা পান তা নিশ্চিত করতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। মির্জা গালিব স্ট্রিট এবং তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের জন্য বিজেপি পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারকেই দায়ী করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, অগ্নি নির্বাপনের কোনো নিয়ম না মানলেও হোটেল এবং আবাসনগুলিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
2: যেসব জায়গায় যেভাবে পেছনের দরজা থাকা দরকার, ফায়ার এস্কেপ থাকার দরকার হোটেলগুলোতে, সেগুলো হয় ছিল না অথবা বন্ধ করে রাখা হয়েছিল। তারাপীঠের ঘটনা বন্ধ ছিল, বহু জায়গাতে দরজা আটকানো অবস্থায় লোকেরা পুড়ে মরেছেন, সেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি এই আনন্দপুরে যেটা হয়েছিল, আর তারাপীঠেও তাই আমরা দেখতে পেরেছি। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এই সরকার সহানুভূতির সঙ্গে অতি দ্রুত বিষয়গুলির কাছে পৌঁছেছেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কিংবা যারা রয়েছে।
1: রাজ্য জুড়ে বেআইনিভাবে গড়ে ওঠা হোটেল ও গেস্ট হাউসগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন।
3: কলকাতাতে এরকম কত শত জতুগৃহ তৈরি হয়ে বসে আছে আগুন লাগার অপেক্ষায়, তাই আমাদের দেখতে হবে কলকাতা শহর জুড়ে একটা ব্যবস্থা করা, একটা সার্ভে করা হোক যে কোন কোন এলাকায় কোন কোন বাড়ি আজ বিপজ্জনক অবস্থা দাঁড়িয়ে আছে আগুন লাগার ক্ষেত্রে।
1: এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেলটি পরিদর্শনে যান। কেন্দ্রীয় মন্ত্রিসভা পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত চতুর্থ রেললাইনের কাজ অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, মন্ত্রিসভা আজ মোট 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে আছে রেলের 4টি এবং 1টি সড়ক প্রকল্প। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ তাঁর একাধিক কর্মসূচিতে যোগ দেবার কথা। এছাড়াও সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। শুক্রবার 21 আগস্ট শিলিগুড়ির কাওয়াখালীতে নতুন ফৌজদারি আইন বিষয়ে 5 দিনের একটি বিশেষ ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রী শাহ। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। বিএসএফ, এসএসবি এবং সিআরপিএফ থেকে নেওয়া এই বাহিনীকে সীমান্তবর্তী আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, বনগাঁ, ঝাড়গ্রাম এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলায় মোতায়েন করা হবে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে আগামীকাল পশ্চিম মেদিনীপুরের সবং এবং হুগলির আরামবাগ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্যা কবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বন্যার্থ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন। প্রথমে পশ্চিম মেদিনীপুরের সবং যাবেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে তাঁর আরামবাগ যাওয়ার কথা। বিধায়কদের বন্যা দুর্গত এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নিম্নচাপের কারণে গত 2 দিনের অতিবর্ষণের জেরে দুর্গাপুর জলাধারে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। আজ সন্ধ্যে 6টায় পাওয়া খবর অনুযায়ী 39,709 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। এদিকে পূর্ব মেদিনীপুর জেলায় বন্যা পরিস্থিতি সামগ্রিকভাবে উন্নতি হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের মতো আপত্তিকর মন্তব্যের অভিযোগে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে দায়ের হওয়া এক মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জনগণনায় নিযুক্ত শিক্ষকরা অন ডিউটি হিসেবে বিবেচিত হবেন। স্কুল শিক্ষা দপ্তর আগের নির্দেশিকা প্রত্যাহার করে আজ নতুন নির্দেশিকা জারি করেছে। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে যে জনগণনায় নিযুক্ত শিক্ষকদের এমনভাবে কাজে লাগাতে হবে যাতে স্কুলের পঠন পাঠন বিঘ্নিত না হয়। এদিকে রাজ্য সরকার আদালতে জানিয়ে

জানিয়েছে যে শিক্ষকদের জনগণনার কাজ করা বাধ্যতামূলক নয়। 2024 সালের রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের ফলাফল প্রকাশের উপর আপাতত স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃত সিনহা রাজ্যকে তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। নির্দেশে বলা হয়েছে এই পরীক্ষার ফলাফলের ভবিষ্যৎ নির্ভর করবে হাইকোর্টে দায়ের হওয়া মামলার নিষ্পত্তির ওপর। নারী ও শিশু বিকাশ মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠক এবং মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও পশ্চিমবঙ্গে তার বাস্তবায়ন পর্যালোচনায় দুদিনের বৈঠক শুরু হচ্ছে আগামীকাল। বৈঠকে যোগ দিতে কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবী ও প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর রাজ্যে আসছেন। আগামীকাল নারী ও শিশু বিকাশ মন্ত্রকের বিভিন্ন প্রকল্প রাজ্যে তার বাস্তবায়ন নিয়ে কলকাতার এক পাঁচতারা হোটেলে বৈঠক হওয়ার কথা। যুবভারতীতে ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ এসি দিল্লির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোল শূন্য। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার নিউ মার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশের বাসিন্দা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।

স্টুডিওর ঘড়িতে এখন 8:08। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

সাল 1947, 13ই মে। যে কবি চলে যাচ্ছেন তিনি বলে যাচ্ছেন, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। তিনি আহ্বান জানিয়েছিলেন। অনেকগুলো বছর পেরিয়ে গেছে স্বাধীনতার পর। যিনি একথা বলেছেন তিনি মাত্র 21 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে চলে গিয়েছিলেন। যদি তাকে পেতাম তাহলে হয়তো আরও সৃষ্টি তিনি আমাদের জন্য রেখে যেতে পারতেন, কিন্তু এই যে একটি লাইন অমর করে দিয়ে গেছেন তার মধ্যেই তিনি আছেন। তবে তার যে রোগ হয়েছিল, যে রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, আজ স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গিয়েও আমরা কিন্তু সমগ্র পৃথিবী থেকে সেই রোগটাকে এখনো নির্মূল করে ফেলতে পারিনি। নিরন্তর চেষ্টা চলছে সেই রোগটিকে নির্মূল করার সমগ্র পৃথিবী থেকে। চাই সচেতনতা। শুধুমাত্র তো চিকিৎসা নয়, চিকিৎসার সঙ্গে সঙ্গে আপনারা যদি সচেতনতার হাত প্রসারিত করেন সরকারের সঙ্গে, তবেই যে কোনো স্বাস্থ্যক্ষেত্রের যে কোনো লড়াই একটি সমাজ একটি দেশ এগিয়ে যেতে পারে। আশার কথা আপনারা প্রত্যেক বুধবার 8টা থেকে 8:30 কান পাতেন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন বিশেষজ্ঞরা। আজকের বিষয় যক্ষা রোগ প্রতিরোধ ও আশাদের ভূমিকা। যে দুজন বিশেষজ্ঞ স্টুডিওতে উপস্থিত।

0: তাদের আন্তরিক স্বাগত জানাই। প্রথমেই আন্তরিক স্বাগত জানাই সিনিয়র মেডিকেল অফিসার স্টেট টি বিশাল চিকিৎসক স্বপ্না মুখোপাধ্যায়কে।
1: ধন্যবাদ।
0: সেই সঙ্গে আজকে উপস্থিত আছেন স্টেট কনসালট্যান্ট NTEPPPM ডক্টর প্রিয়ব্রত সেন, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: ধন্যবাদ।
0: আরও একজন গুরুত্বপূর্ণ মানুষ আমাদের সঙ্গে আছেন। দেখুন, পৃথিবীটা আজকে হাতের মুঠোয়, ছোট হতে হতে একদম স্যাটেলাইটের মুঠোফোনে বন্দি। প্রথমেই আমরা তাঁর কথা শুনে নেব, কারণ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্বাস্থ্য অধিকর্তা তিনি, মাননীয় চিকিৎসক স্বপন সোরেন মহাশয়। তিনি তার গুরুত্বপূর্ণ বার্তায় এই মুহূর্তে যারা যারা রেডিও শুনছেন, সমগ্র গ্রাম বাংলা জুড়ে তাদের সকলের কাছে পৌঁছে যাক। আসুন, আজকের এই যক্ষারোগ নিয়ে তিনি যে বার্তা দিয়েছেন সেই কথা, তার গুরুত্বপূর্ণ কথা আমরা প্রথমে শুনে নিই, তারপর আমাদের বিশেষজ্ঞদের কাছে আসব।
3: টিবি বা যক্ষা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণু এই রোগ সৃষ্টি করে। আমাদের রাজ্যে প্রতি বছর 100,000-এরও বেশি মানুষ টিবি রোগে আক্রান্ত হয়। টিবি রোগ নির্মূলীকরণের জন্য এখন যথাযথ চিকিৎসা ছাড়াও এই প্রতিরোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া আছে। CYTB ইঞ্জেকশনের মাধ্যমে 48-72 আওয়ার্সের মধ্যে কোনো মানুষের শরীরে টিবি রোগের জীবাণু আছে কিনা তা জানতে পারা যায়। 18 বছরের উপরে জনগণের জন্য এই পরীক্ষাটি করা হয়। যদি এই পরীক্ষার মাধ্যমে শরীরে টিবি রোগের জীবাণুর উপস্থিতি বোঝা যায়, তাহলে ওই মানুষটিকে টিবি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট TPT দেওয়া হয়। বিভিন্ন রকমের রেজিম আছে এই TPT দেওয়ার জন্য, যেমন 6H, 1HP, 3HP ইত্যাদি। আমাদের দেশ তথা রাজ্যে টিবি রোগ সুষ্ঠুভাবে প্রতিরোধ করা গেলেই একমাত্র টিবি নির্মূলকরণ সম্ভব হবে। সরকারি বেসরকারি সমস্ত স্বাস্থ্যকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় টিবি রোগ নির্মূলকরণ করা যাবে।
0: তিনি যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, আমরাও সেই আশাই রাখি যে আগামী দিন একটা যক্ষামুক্ত পৃথিবী আমরা দেখতে পাব। প্রথমেই আমি চিকিৎসক স্বপ্না মুখোপাধ্যায়ের কাছে আসব। এই যে যক্ষা রোগ, যেটা নির্মূল করতে আমরা সবাই চাই, সরকার বদ্ধপরিকর, সেই যক্ষা রোগ বিষয়টা কি, কেমন রোগটা, কোথায় হয় যদি একটু বলেন, শরীরের কোন অংশে?
1: যক্ষা রোগ অত্যন্ত প্রাচীন একটা রোগ, মানে 3000 বছর আগেও যদি আমরা মমির শরীরেও এই যক্ষা রোগের জীবাণু পাওয়া গেছে। তো যক্ষা রোগ হচ্ছে বেসিক্যালি একটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক একটা জীবাণু দিয়ে হয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আর শরীরের সর্বত্র হতে পারে, নখ, চুল, দাঁত ব্যতীত আর কি। তো অত্যন্ত পুরনো রোগ, এবং এই জীবাণু বহুদিন প্রকৃতির মধ্যে বেঁচে থাকতে পারে, চিকিৎসাও অনেক দিনের, যে জন্য হচ্ছে যক্ষা রোগ নির্মূলীকরণের জন্য এত বছর লেগে যাচ্ছে।
0: এই যে যক্ষা রোগ চিনব কী করে, মানুষ চিনবে কী করে যে আমি যে যক্ষায় আক্রান্ত, সেই বিষয়টায় আলোকপাত করবেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর প্রিয়ব্রত সেন, আপনাকে বলবো, যদি একটু বলেন।
2: শুধু কাশি যক্ষা রোগের লক্ষণ এমন ভাবা এখন আমরা মেনে নিতে পারছি না। তো সাথে সাথে আমরা 10টা উপসর্গ বা লক্ষণকেও আমরা এর আওতায় নিয়ে আসছি, যেমন 2 সপ্তাহ তার বেশি সময় ধরে কাশি থাকলে সেটাকে আমরা লক্ষণ বা উপসর্গ হিসেবে নিতে পারি। সাথে সাথে 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে জ্বর থাকলে, শরীরের তাপমাত্রা যদি সাধারণ থেকে একটু বেশি থাকে, তবে আমরা এটাকে লক্ষণ বা উপসর্গ হিসেবে ধরে নিতে পারি। খিদে কমে যাওয়া, রেগুলার যে আমরা যে ডায়েটটা নেওয়ার জন্য আমরা অভ্যস্ত থাকি, সেই জায়গাতে যদি খিদেটা কমে যায়, সেই জায়গাতেও আমরা অনেক সময় এটাকে লক্ষণ হিসেবে ধরে নিতে পারি। রাতে ঘাম হওয়া, শুয়ে পড়ে ঘাম হলে সেটাকে আমরা লক্ষণ হিসেবে ধরে নিতে পারি। শরীরের ওজন কমে যাওয়া, সেটাকেও অনেক সময়

0: আমরা ধরে নিতে পারি, সেখানে কিছু সাইন্টিফিকভাবে আছে, কিছু এইজের ব্যাপার আছে, সেখানে যদি ম্যাডাম একটু বলে।
1: ওজন কমে যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা বলি, বড়দের ক্ষেত্রে ওজন কমে যাওয়াকে একটা যক্ষা রোগের সিমটমস হিসেবে দেখা হয়। এখন আশা দিদিদের জন্য যেটা বক্তব্য আমাদের, এখন এই মুহূর্তে 10S সিমটম স্ক্রিনিং, যেগুলো ডক্টর সেন বললেন, এইরকম 10খানা সিমটমস আমরা, 10খানা সিমটমস আমরা মানুষের মধ্যে দেখে থাকি, বিশেষ করে যারা ভালনারেবল পপুলেশন তাদের মধ্যে। তো ওজনের ব্যাপারটা যেটা উনি বললেন, সেটা হচ্ছে বড়দের ক্ষেত্রে ওজন কমে যাওয়াটা আমরা একটা লক্ষণ হিসেবে দেখি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওজন না বাড়া। কারণ বাচ্চাদের শরীর, ছোট শরীর, অল্প ওজন, তাদের কমে যাওয়াটা সেভাবে বোঝা যায় না। তো তাদের যদি ওজন দীর্ঘদিন ধরে না বাড়ে, তার একটা হিসেব আছে, সেটা আমি এখন বলছি না। তো ফেলিয়ার টু গেইন ওয়েট, যদি ওজন না বাড়ে তাহলে সেটা একটা লক্ষণ হিসেবে দেখা যায়। এছাড়াও কী কী হতে পারে, যদি কোনো মানুষের শ্বাসকষ্ট হয়, যদি ক্লান্তি, মানে যেরকম ক্লান্তি হওয়া উচিত তার থেকে যদি বেশি ক্লান্তি হয়, কোথাও যদি কোনো গাঁট ফোলা থাকে, বিশেষ করে গলার কাছে গাঁট ফোলা দেখা যায়, এবং সেটা হচ্ছে সাধারণত মেয়েদের দেখা যায় পিউবার্টি সময়, অল্প বয়সী মেয়েদের মধ্যে এটা প্রচুর দেখা যায় এই গ্ল্যান্ড। আর কাশির সঙ্গে যদি রক্ত ওঠে, এইগুলো হচ্ছে যক্ষা রোগের মেন সিমটমস। কিন্তু এছাড়াও মানে জায়গা নির্বিশেষে অনেক জায়গায় অনেক কিছুর, অনেক ধরনের মানুষ থাকে, কোথাও পরিযায়ী শ্রমিক, কোথাও হচ্ছে বিড়ি ওয়ার্কার, কোথাও হচ্ছে সিলিকোসিস যদি কোথাও থাকে, তাদের মধ্যেও যদি এইসব সিমটমস থাকে, বা ওই জিনিসগুলো ইটসেলফ হচ্ছে একটা যক্ষারোগের, যক্ষারোগ হওয়ার কারণ, তো সেগুলো আমাদের ক্ষেত্র বিশেষে মাথায় রাখতে হবে। আশা দিদিরা যে যারা যেখানে যেরকম জায়গায় কাজ করছেন সেগুলো খেয়াল রাখবেন। কিন্তু এই যে 10টা সিমটমস বলা হলো, এটা কিন্তু সবার জন্য বলা।
2: আচ্ছা, যক্ষারোগে কি যে কেউ আক্রান্ত হতে পারে, মানে কোনো বয়সসীমা আছে বা কোনো ঝুঁকিপূর্ণ, যে এই বয়সে যদি যক্ষায় আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে ঝুঁকি বেশি?
1: ভালনারেবল পপুলেশনে যেটা আমরা ধরি সেটাতে 60 বছরের বেশি বলা হয়, 60 বছরের বেশি মানুষেরা ঝুঁকিপূর্ণ। 60 বছর ছাড়াও হচ্ছে ধরুন যারা স্মোকার, যারা অন্য কোনো রকম নেশাদ্রব্য ব্যবহার করেন, যাদের আগে টিবি হয়েছে, যাদের বাড়িতে কারোর টিবি হয়েছে, এই ধরনের অনেকগুলো, এই ধরনের পপুলেশনকে, বা যাদের ধরুন HIV রোগ আছে, তো এদেরকে আমরা ঝুঁকিপূর্ণ লোক হিসেবে দেখি। তাছাড়া ওই যেগুলো বললাম, মানে কোনো জায়গায় যদি কোনো মাইনার্স থাকে, বিড়ি ওয়ার্কার, তারপরে যারা ইটভাটায় কাজ করে, এরা যেহেতু ধরুন প্রিজনার্স, মানে কংক্রিগেট সেটিংয়ে যারা থাকে, যেখানে হচ্ছে একটা জনবহুল এলাকা, একসাথে অনেকে একসাথে থাকতে বাধ্য হয়, সেগুলো সমস্তই ঝুঁকিপূর্ণ। কিন্তু আপনি যেটা জিজ্ঞেস করলেন, সেই হিসাবে যক্ষা যে কোনো বয়সেই হতে পারে, যে কোনো বয়সেই হতে পারে। তবে প্রোডাক্টিভ এজ গ্রুপ, মানে আমরা বলি যে 15 থেকে 45 এদের বেশি হয়, আর 60 বছরের উপরে ঝুঁকিটা বেড়ে যায়।
2: আচ্ছা, হওয়ার কোনো কোনো মা যদি যক্ষায় আক্রান্ত থাকেন, সেক্ষেত্রে কি মা থেকে যক্ষাটা শিশুতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে?
1: হ্যাঁ, মা থেকে শিশুতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেই জন্যে মাকে বলা হয় যে হাঁচি কাশির সময় মানে মুখে চাপা দিতে। এবং আমাদের মতন দেশে আমরা কখনোই বলি না যে ব্রেস্ট ফিডিং করাবেন না, ব্রেস্ট ফিডিং মাকে চালিয়ে যেতে বলা হয়, কারণ ব্রেস্ট মিল্ক তো ইটসেলফ একটা মানে ওষুধের মতন কাজ করে বাচ্চার শরীরে। কিন্তু ওই যে ওই জন্যই তো আমাদের দেশে প্রত্যেকটা বাচ্চাকে জন্মানোর সঙ্গে সঙ্গে BCG টিকা দেওয়া হয়।
2: আর সেক্ষেত্রে ধরুন কোনো মা হয়তো যক্ষায় আক্রান্ত, সেই সময়ে কি তিনি যদি গর্ভাবস্থায় থাকেন বা মা হতে পারেন, নাকি সেই সময়টা ঝুঁকিপূর্ণ? যক্ষা তার ভালো হলে তারপর, এখন তো অনেক ক্ষেত্রে প্ল্যানিং করা হয় সেই জায়গাটা।
1: হ্যাঁ, আমরা বলি প্ল্যানিং করতে, মানে চেষ্টা করা হয় যদি অন্য কোনোভাবে পিছনো যায়, কারণ যক্ষা যে ওষুধগুলো খেতে হয় সেগুলো তো গর্ভাবস্থায় অতটা সেফ নয় না।
2: আচ্ছা, সেক্ষেত্রে শিশুর একটা ঝুঁকি কোথাও হয়তো গর্ভাবস্থায় থেকেই যায়, মায়ের থেকে শিশুতে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে। একটু যদি এই চিকিৎসার কথা যখন বলেন, চিকিৎসার দিকে যদি একটু আলোকপাত করেন, যে যক্ষার চিকিৎসা, মোটামুটি যক্ষা নির্মূল হওয়ার জন্য কতদিন সময় লাগে, কতদিন ধরে একজন মানুষকে চিকিৎসা করাতে হবে?
1: আসলে যক্ষা মূলত দুই প্রকার, একটা হচ্ছে ড্রাগ সেন্সিটিভ টিবি, একটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। তো এই

0: মুহূর্তে যেটা সেন্সিটিভ টিবি, মানে যেটা সহজে সারে, সেটা চিকিৎসা 6 মাস। আর যেটা ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া দিয়ে হয়, মানে যেটা অনেক দিন ওষুধ খেতে হয়, অনেক রকম ওষুধ খেতে হয়, সেটার অনেকগুলো রেজিমেন আছে। সেটা ধরে নিন 9 মাস, মানে সব থেকে যেটা কম সেটা 9 মাস, আর সব থেকে যেটা বেশি সেটা প্রায় 18 মাস মতন খেতে হয়। এটা আগে আরও বেশি ছিল,
1: আচ্ছা,
0: এখন কিছু নতুন ওষুধের জন্য এটা কমে এসেছে। আর একদম রিসেন্ট একটা, ধরুন এই বছর থেকেই চালু হয়েছে, আমি বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায়, সেটাও আপাতত 6 মাস ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির জন্য। মানে মিনিমাম 6 মাস ওষুধ খেতেই হবে।
1: এবার এই ক্ষেত্রে ধরুন আপনি যেটা বললেন 9 মাস থেকে 18 মাস, এই ক্ষেত্রে কি এই যে ওষুধের মাত্রা বা নিয়মিত একটা চিকিৎসায় থাকা, এটা কি অত্যন্ত জরুরি?
0: অত্যন্ত জরুরি,
1: কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখি, যেহেতু কাশির কথা, সাধারণত কাশি এই উপসর্গ নিয়েই মানুষ আসে, নয়তো তো সেক্ষেত্রে মানুষের একটা প্রবণতা দেখা যায় যে কাশিটা আমার যেই কমে গেল, কমতে শুরু করলো, তখন হয়তো আবার আমি কিছুদিন ডাক্তারের কাছে গেলাম না বা স্বাস্থ্যকেন্দ্রে গেলাম না, সেখান থেকে ঠিকঠাক চিকিৎসাটা একদম ধরে ধরে কন্টিনিউ করলাম না। সেই জায়গায় যারা শ্রোতাবন্ধু শুনছেন তাদেরকে কি বলবেন?
0: এটা খুব স্বাভাবিক। দেখুন, আমাদের একটা যে কোনো ওষুধ 5 দিন খেতে হলে আমরা 3 দিন খেয়ে যখন শরীরটা একটু ভালো লাগে আর খাই না, সেখানে যক্ষ্মার ওষুধ এত দিনের ওষুধ,
1: হ্যাঁ হ্যাঁ,
0: এবং একাধিক ওষুধ একসাথে খেতে হয়, প্রত্যেকটা ওষুধেরই বেশ কিছু সাইড এফেক্ট আছে,
1: আচ্ছা,
0: কম বেশি যার যেরকম। তো সেক্ষেত্রে এই যে কন্টিনিউটিটা ধরে রাখা, অ্যাডহারেন্স বলি আমরা, অ্যাডহারেন্স অফ ট্রিটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে সত্যি কথা বলতে এই প্রোগ্রামে এসে আমি বলবো আশা দিদিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা যেহেতু হাউস ভিজিট করেন, কোন একটা পেশেন্টের যক্ষা রোগ নির্ণয় করা হলো, ডিটেকশন হলো, তারপরে সে নিয়মিত ওষুধ খাচ্ছে কিনা বা ওষুধ খেতে খেতে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে তাকে কোথায় যেতে হবে, ডাক্তারবাবুর কাছে যে নিয়ে যেতে হবে বা আরও কোনো হেলথ ওয়ার্কারকে দেখাতে হবে, এই ব্যাপারগুলো না করলে, সে যদি নিয়মিত ওষুধ ঠিকঠাক সঠিক ডোজে না খায়, তাহলে কিন্তু যক্ষা সারবে না। সেটাও যেমন সত্যি, আবার যক্ষা যদি ঠিকঠাক ওষুধ খায় সেক্ষেত্রে কিন্তু নির্মূল হয়ে যায়, যক্ষা কিন্তু সেরেও যায়।
1: এইটা এইটা খুব আশার কথা। তার আগে দেখি টেলিফোনে শ্রোতা বন্ধু আছেন।
2: নমস্কার।
1: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, সবাইকে নমস্কার। আমার দুটো প্রশ্ন ডাক্তার বাবু।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: জি নমস্কার। হ্যাঁ বলছি, যক্ষা রোগ হলে আমরা কিভাবে এই রোগটাকে আমরা সারিয়ে ফেলতে পারি, 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন, আমাদের কি কি খাদ্যাভ্যাসের প্রয়োজন এবং প্রয়োজন না?
1: আপনি শুনতে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেই প্রসঙ্গে তো আলোচনা করছেন যে কিভাবে সারিয়ে তুলতে পারি, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে খাদ্যাভ্যাস কি, খাওয়া দাওয়া হতে পারে। যেহেতু আমরা শুনেছি যে মূলত অপুষ্টি বা ধরুন খাওয়া দাওয়ার একটু ইমিউনিটি পাওয়ার কম থাকলে সেই জায়গাটা থাকে, তো সেই জায়গাতে আমি একটু, প্রিয়ব্রতবাবু আছেন, জানতে চাইবো যে খাওয়া দাওয়ার সঙ্গে কি কোনোভাবে যক্ষা রিলেটেড, মানে ভালো করে খাওয়া দাওয়া করলে, যেটা আমরা সাধারণভাবে বলি, তাহলে কি যক্ষা নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে?
3: খুবই খুবই দরকার খাওয়া দাওয়া। কেন শুনে যাচ্ছে? আমাদের পুষ্টি, যে আমরা যে টিবি হওয়ার পরে যে ওষুধগুলো আমরা নেই, সেই ওষুধগুলো কিন্তু খুবই, শরীরের পুষ্টি যদি কম থাকে তবে খুবই রিকভারি ক্ষমতা খুবই কমে আসে, মানে সেই জায়গাতে ওষুধটা কাজ করার ক্ষমতা সেই অনেকটাই কমে যায়, সেইখানে আমাদের পুষ্টির খুবই দরকার। সেই ক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাসের কী প্রয়োজন, সে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পেশেন্টকে দেখতে পাচ্ছি যে খাদ্যাভ্যাসের জন্য ওদের ঔষধটা ঠিক কাজ করে উঠতে পারছে না, সেই জায়গাতে আমাদের ভালো করে খাবার নিতে হবে, সেইখানে নির্দিষ্ট পরিমাণে প্রোটিন থাকবে, মিনারেলস থাকবে, এগুলো, এটা সবসময় যে ভালো আমরা কিনে খাবো এমনও নয়, লোকাল যেটা আমরা অ্যাভেলেবল থাকবে সেই ফুডটাই আমরা নিতে পারি, ডাল, প্রোটিন জাতীয় ডাল নিতে পারি। সেখানে ম্যাডামও যদি কিছু বলেন।
1: হ্যাঁ বলবেন। তার আগে দেখি একজন টেলিফোনে শ্রোতা বন্ধু আছেন। হ্যালো।
4: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার।
4: হ্যাঁ আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: বলুন।
4: হ্যাঁ ডাক্তার, এই যে যক্ষা রোগীর, দ্যাট মিন্স মানে টিউবারকুলোসিস পেশেন্টরা মানসিক দিক থেকে কিভাবে সুস্থ থাকবে, এর কোনো কাউন্সেলিং কিছু করা হয় কি না? কারণ আমার এক বন্ধুর স্ত্রী, তার মানে ভাজাইনাতে টিবি হয়েছিল, ডাক্তার

0: বাবুটা ডিসকাস করেছিলেন যে এটাতে তুমি কোনোদিন মা হতে পারবে না। তারপর সে মানসিকভাবে সে ভেঙে পড়েছিল, তারপরে সে সুসাইড করে। এই যে আমি এই যে আমার অভিজ্ঞতা, এই জন্যই বলছি যে এইভাবে মানে এই সমস্ত পেশেন্টরা কিভাবে মানসিক দিক থেকে সুস্থ থাকবে বা তাদের কোনো রকম কাউন্সিলিং এর ব্যাপার আছে কিনা একটু বলবেন।
1: বেশ, শুনতে থাকুন। যে কোনো রোগের ক্ষেত্রেই ভীষণ গুরুত্বপূর্ণ যে রোগ নির্মূল করা এবং সেই সঙ্গে মানসিকভাবে সুস্থ থাকা। আপনি যদি একটু আলোকপাত করেন।
2: হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে মানে জেনিটাল টিউবারকুলোসিস যেটা আপনি বলছেন, সেটা কিন্তু আমাদের দেশে খুব কমন, এবং মহিলাদের যে বন্ধাত্ব দেখি আমরা, তার একটা অনেক বড় পার্সেন্টেজ কিন্তু এই টিউবারকুলোসিসের জন্য হয়। তবে আবারও বলছি, আমরা এই যে আশা দিদি বা অন্যান্য হেলথ ওয়ার্কাররা সবসময় যে ভিজিট করেন, কোনো পেশেন্টের যদি সেরকম মানসিক সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু তাকে কাউন্সিলিং করানোর ব্যবস্থা আছে আমাদের সেন্টারগুলোতে, হেলথ সেন্টারগুলোতে। এবং সেরকম যদি মানে খুব বেশি রকমের ডিপ্রেশন হয় কোনো পেশেন্ট, যে সুইসাইড করেছে মানে সে তো খুব সাংঘাতিকভাবে ডিপ্রেসড হয়ে গিয়েছিলেন, খুবই দুঃখজনক ঘটনা, সেক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট কনসালটেশন করা যেতে পারে অবশ্যই। তবে জেনিটাল টিউবারকুলোসিস যেটা বলছে বন্ধাত্ব ওনার হয়েছিল, সেটা কিন্তু ঠিকঠাক ট্রিটমেন্ট করলে সেরে যায়, সারে না এমনটা নয়। ঠিকঠাক ওষুধপত্র ঠিক সময়ে ঠিক মতন খেলে কিন্তু এই ছেড়ে যায় এবং মা হতে পারেন। তবে যদি এই ধরনের টিউবারকুলোসিসে কি হয়, যদি ডিটেকশন খুব দেরিতে হয়, ধরুন একটা বাচ্চা আসার জন্য যে যে দরকার, যা যা জিনিস আমাদের জননাঙ্গে ঠিকঠাক থাকতে হবে, তো টিউবে ব্লক হয়ে গেল কি আরও একটা কিছু এমন ঘটনা ঘটলো যেটার জন্য, যেটা হয়তো আর মানে ইরিপারেবল, মানে সেটা আর হয়তো ফেরানো সম্ভব নয়, সেটা আলাদা কথা। কিন্তু এটা যদি আর্লি ডিটেকশন হয়, যদি তাড়াতাড়ি ধরা পড়ে এবং রোগী যদি ঠিকঠাক ওষুধ খায়, তাহলে কিন্তু সেরে যায়।
1: এই ক্ষেত্রে যেটা বিষয়, অনেক সময় চিন্তার ভাঁজ পড়ে তো যারা হয়তো যক্ষায় আক্রান্ত, যারা চিকিৎসাটা শুরু করতে যাবেন, যে এত একটা দীর্ঘমেয়াদি চিকিৎসা, সেক্ষেত্রে চিকিৎসাটা কি খুব ব্যয়বহুল। এই এই চিন্তাটাও যদি একটু নিরসন করে দেন যে সরকারি কী কী সুবিধা এবং কোথায় কোথায় চিকিৎসা হয় সেই দিকটা।
2: যক্ষা রোগের নির্মূলীকরণের জন্য মানে দেশ তথা রাজ্য এখন ব্যাপকভাবে সাহায্য করছে রোগীদের। এইটা যদি বলতে যাই, তাহলে প্রথম থেকে শুরু করতে হবে, সেটা হচ্ছে যক্ষা রোগীর রোগের জন্য যা যা টেস্ট হয় সমস্ত বিনামূল্যে হয়, যক্ষা রোগের যা ওষুধ সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে যা পাওয়া যায় সমস্ত বিনামূল্যে দেওয়া হয়, এই যে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হয়, অনেক দিন ওষুধ খেতে হয়, তাদের মাঝে মাঝে ফলো আপ করতে হয়, এবং সেগুলো খুব ব্যয়বহুল। সেগুলো সমস্ত আমাদের পশ্চিমবঙ্গে 5টা ল্যাবরেটরি আছে, সেখানে সেই সব টেস্ট সমস্ত বিনামূল্যে হয়। এবং এই এর আগে যেটা কথা বলছিলাম পুষ্টি নিয়ে, এর আগে নয় তার আগে, এই প্রত্যেকটা যক্ষা রোগীকে পুষ্টির একটা দেওয়ারও একটা ব্যবস্থা আছে সরকারের তরফ থেকে। সেটা সরকার দেন না, কিন্তু প্রকল্পটা সরকার চালু করেছেন, যাতে মানুষেরা আর কি, স্বাস্থ্যকর্মীরা হোক সাধারণ জনগণ হোক, তারা প্রত্যেকে একটা করে যক্ষা রোগীকে দত্তক নিতে পারেন। দত্তক নিয়ে তারা তাকে ধরুন 6 মাস ওষুধ খাবে, তো 6 মাসের জন্য তারা ফুড বাস্কেট দিতে পারেন। এই ডক্টর সেন যেটা বললেন, ওই তাতে ধরুন ডাল থাকে, সয়াবিন থাকে, ডিম থাকে, ছাতু থাকে, তেল থাকে,
1: মানে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার,
2: প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার। এবং আমরা কখনোই বলি না যে মানে খুব দামি দামি জিনিস কিছু কিনে খেতে হবে, স্বাভাবিক যা খাবার সেটাই পেট ভরে খেলে তাতেই মানে উপকার হয় যক্ষা রোগীর।
1: অর্থাৎ আপনার হাতের কাছে যা আছে এরকম চিন্তা করার কোনো কারণ নেই যে আপনি ওষুধের সঙ্গে সঙ্গে খুব দামি কোনো ফুড বা কিছু কিনে খেতে পারছেন না। একেবারে আমাদের যে শাক সবজি, দুধ, ডিম, সাধারণত যেগুলো পাওয়া যায়, যেটা বললেন যে ছাতু, এই জাতীয় খাবার যদি আপনি নিয়মিত খেতে থাকেন, তাহলে আপনার এই যক্ষা রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়বে এবং তা থেকে নিরাময় হবারও একটা জায়গা তৈরি হবে।
3: হ্যাঁ, সেখানে আমার একটু বলেছে যে ওই যক্ষা রোগীদের ক্ষেত্রে, যক্ষা রোগীদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সরকারের মাধ্যমে নিঃসয় পোষণ যোজনা, সেটাও প্রত্যেক মাসে 1000 টাকার দেওয়া হচ্ছে প্রত্যেকটা নিঃসয় যক্ষা রোগীকে। ওদের নিঃসয় আইডির মাধ্যমে আমরা সরকার থেকেই 1000 টাকা করে ওদেরকে পোষণ যোজনার মাধ্যমে দেওয়া হচ্ছে।
1: তার অর্থাৎ এই যে যেটা বললেন যে এত একটা ব্যয়বহুল চিকিৎসা, সেই ব্যয়বহুল চিকিৎসার আপনার কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সরকার আপনার পাশে আছে।

0: আপনি শুধু আশা দিদিকে তথ্যটুকু দিয়ে সহযোগিতা করুন। আপনার কতদিন ধরে কাশি হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনি যে হঠাৎ করে আপনার ওজন কমতে থাকছে, এই যে সাধারণ নিয়মগুলো, সেই সাধারণ যে তথ্য, সেগুলো যদি দেন তবেই কিন্তু আশা দিদিরা ঠিক জায়গায় পৌঁছে দিতে পারবেন তাদের তথ্যটা, এবং সেখান থেকেই আমার মনে হয় যে আমাদের এই রোগটাকে শনাক্ত করা এবং রোগটাকে প্রতিরোধ করব কি করে, তার চিকিৎসা কোথায় হবে, সেই জায়গাটা আশা দিদিরাই গাইড করে দেবেন, তাই তো?
1: একদমই তাই। আশা দিদিরা বিভিন্ন মানে অন্যান্য অনেক কিছুর সঙ্গে যুক্ত না, অনেক হেলথের কাজকর্মের সঙ্গে যুক্ত, এবং তারা সেই জন্য সবসময় বাড়ি ভিজিট করে থাকেন, হোম ভিজিট করে থাকেন, তো সেই জন্য তাদের পক্ষে এটা বোঝাও সুবিধে যে আজকে কাউকে সুস্থ দেখলো, পরের ভিজিটে গিয়ে দেখলো সে কাশছে বা তার ওজন কমে গেছে বা তার খিদে কমে গেছে,
0: ঠিক
1: তার পক্ষে শনাক্তকরণটা করাটা খুবই সুবিধা হয়।
0: অর্থাৎ একদম যে মূলের কথা, সেই মূল জায়গাটা কিন্তু আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থার আশা দিদিরা তারা চিহ্নিত করেন, এবং তাদেরকে বারবার বলছি সহযোগিতা করুন। আমাদের একটা জায়গা তো ভীষণই জানা দরকার, বা আমরা চেষ্টা করি যে আপনারাও বারবার বলছেন, এবং প্রত্যেকের একটাই আশা যে আগামী দিনে আমরা একটা যক্ষামুক্ত দেশ পৃথিবী যাই বলুন না কেন দেখতে চাই। সেক্ষেত্রে যদি আমরা কোন কোন বিষয়গুলো কি এমন কিছু আছে যে এই এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে যক্ষাটা প্রতিরোধ করা সম্ভব হবে?
1: যক্ষা প্রতিরোধ করতে গেলে যক্ষা রোগীকে যেগুলো বলা হয়, প্রথমবার যখন যক্ষা নির্ণীত হয় তখন তার বাড়িতে গিয়ে যেটা বলা হয় সেটা হচ্ছে সে কিভাবে কাশবে, কাফ এটিকেট একটা ব্যাপার আছে, মানে সবসময় তাকে মুখে চাপা দিয়ে কাশতে বলা হয়। কিছুই যদি না হয় তাহলে এলবো টেকনিক, মানে কোনোইটা মুখের সামনে এনে কাশতে হবে। এরপরে হচ্ছে তার যে কফ ওঠে, স্পুটাম যেটা ওঠে, সেটাকে প্রপারলি ডিসপোজ করতে হবে, সেটা যেন মানে যক্ষার জীবাণু এতদিন পর্যন্ত বাইরে বেঁচে থাকতে পারে, সেই জন্য বলা হয় স্পুটামটাকে ভালোভাবে ডিসপোজাল করতে, নয় ব্লিচিং পাউডারের মধ্যে, নয় ফিনাইলের মধ্যে ফেলতে, আর কিছুই যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মাটিতে, পাতার মধ্যে, মানে এমনভাবে ফেলতে হবে যাতে সেটা না স্প্রেড করে। এবার থালা বাসন থেকে কারুর যক্ষা হয় না, কিন্তু হাঁচি কাশির মাধ্যমে তো রোগটা ছড়ায় মেনলি, সেই জন্য এগুলো যক্ষা রোগীকে সতর্ক থাকতে হবে।
0: এইটা একটা এখনো পর্যন্ত ধারণা আছে যে যক্ষা হলে তাকে একদম প্রায় এক ঘরের মতো করে দেওয়া যে তার থালা বাসন, এই এই জায়গাটা থেকে আপনি বলছেন সংক্রমণের কোনো জায়গা নেই,
1: এই সব থেকে সংক্রমণ হয় না, হাঁচি কাশির মাধ্যমে সংক্রমণ হয়, এবং এখন যা ওষুধ সেটা
0: বা পোশাক, বিশেষ করে অনেক সময় দেখা যায় না যে বাড়িতে হয়তো একই গামছা একাধিক মানুষ ব্যবহার করছেন, সেক্ষেত্রে কি একটু সতর্ক
1: না? এখন গামছায় যদি ধরুন স্পুটাম লেগে থাকে, কারণ এখানে বলছি আমি তো আগেই বললাম যে যক্ষা জীবাণু কিন্তু বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে, সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে।
0: অর্থাৎ সেক্ষেত্রে আপনি আপনার গামছাটি আলাদা করলেন এবং নিত্যদিন সেটাকে যদি একটু প্রপার ভাবে ধুয়ে নেন,
1: যে কোনো একটা জীবাণু প্রতিরোধ প্রযোজ্য। তবে এখন যক্ষা রোগীর যা ওষুধ বেরিয়েছে সেই ওষুধগুলো কিন্তু অল্প কিছুদিন খেলেই আমাদের শরীরের ব্যাকটেরিয়াল লোড অনেক কমে যায়, মানে ওই যে সংক্রমণ করার যেটা ক্ষমতা
0: সেইটা
1: কমে যায়, যার ফলে যে আগেকার দিনে যেটা ছিল যক্ষা হলে একটা স্যানিটোরিয়ামে পাঠিয়ে দেওয়া হতো, সেইটা কিন্তু এখন আর করা হচ্ছে না, ওই যে ডোমিসিলিয়ারি ট্রিটমেন্ট, আগে মানে আগে ওটাকে বলা হতো ডটস, মানে ডিরেক্টলি অবজার্ভ থেরাপি, এটা কিন্তু বাড়িতে রেখেই রোগীকে চিকিৎসা করা হয়, এবং এখন আমাদের এই যে চিকিৎসা করা হয় ৬ মাস, এই ওষুধ কিন্তু রোগীর বাড়ির লোককেই দিয়ে দেওয়া হয়, তার মানে কি রোগীর বাইরে থাকার বা খুব ক্রিটিক্যাল কিছু কন্ডিশন হলে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে হবে, সেটা আলাদা কথা, আদারওয়াইজ রোগীর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
0: হ্যাঁ, অর্থাৎ এখানেও একটা অনেক সময় অনীহা দেখা দেয় বা মানুষ ভয় করে কোথাও কোথাও, তার মধ্যে সংকোচ আসে যে আমার যদি টিবি ধরা পড়ে তাহলে আমি এক ঘরে হয়ে যাব কি তাকে আলাদা রাখা হবে, এই জায়গাতেও কিন্তু চিকিৎসা ব্যবস্থার অনেক আধুনিকীকরণ হয়েছে। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, টেলিফোনে একজন শ্রোতা বন্ধু আছেন, হ্যালো।
2: হ্যাঁ নমস্কার, নেবেন উপস্থিত সবাইকে?
0: হ্যাঁ নমস্কার আপনাকে।
2: আর আমার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু, এই যে কফ উঠছে, এই যে কফটা
0: আসলে হয় কি, প্রযুক্তি আমাদের যেমন অনেক সহযোগিতা করে, অনেক সময় আবার একটু আমাদের বেশ বুঝতেও কোথাও কোথাও অসুবিধা হয়। শ্রোতা বন্ধু এসেছিলেন, তবে আমার মনে হয় তিনি বলছেন যে অনেক সময় ওই যে যদি খাবারের মধ্যে, তিনি হয়তো মুখ থেকে খাবারটা কিছুটা ফেলে দিয়েছেন, তার মধ্যেও কি জীবাণুটা বেঁচে থাকতে পারে, সেখান থেকেও কি সংক্রমিত হতে পারে।

0: হয়তো খেতে পারেননি, রোগী মানুষ তো, তার যে খাবারটা ফেলছেন সেটা
1: লালা থেকেও, লালাতেও ব্যাকটেরিয়া থাকতে পারে, হয়তো কম সংখ্যায় থাকে, এটা আবার নির্ভর করে যক্ষা রোগী কোন স্টেজে আছে।
0: আচ্ছা, অর্থাৎ মাত্রা,
1: তার শরীরে কতটা জীবাণু আছে, কতটা সে মানে অ্যাক্টিভ জীবাণু আছে, সে পালমোনারি টিউবারকুলোসিস না এক্সট্রা পালমোনারি, মানে এগুলোর অনেক ব্যাপার আছে। তবে এই লালা বা কফ এগুলো থেকে সাবধান থাকাই ভালো।
0: হ্যাঁ দেখুন, এটা শুধু যক্ষা রোগীর ক্ষেত্রে না, এই যে আমরা সাধারণত আপনি হঠাৎ করে যেখানে সেখানে বাসে টাসে একটা হাঁচি এলেই বড় হ্যাচ্ছ দিয়ে হেঁচে ফেললেন, বা কাশি, এটাও একটা হঠাৎ করেই চলে এলো, যদি এটাকে একটু এই নিজের জিনিসগুলোকে একটু নিজের ব্যক্তিগতভাবেই রাখতে পারেন, বা পকেটে একটা রুমাল, নিদেন পক্ষে কিছু না থাকলে নিজের হাতটা তো আছে বলুন না,
1: সেই
0: হাতটা দিয়েও যদি নাকটা চেপে রাখেন, কাশিটা হাঁচিটা যদি বাইরে না আসতে দেন, তাহলে যে কোনো রকম জীবাণু থেকেই, শুধু যক্ষা কেন, আমরা ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন, আপনার চারপাশ ভালো থাকবে, সবাই ভালো থাকবে। একদম শেষ মুহূর্তে একটা বার্তা, যে ভালো থাকার, সুস্থ থাকার, সচেতন থাকলেই আমার মনে হয় ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের এই যে আমাদের অনুষ্ঠান, আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব যক্ষা রোগ প্রতিরোধ ও আশাদীদের ভূমিকা। এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার স্টেট টিবিসেল চিকিৎসক স্বপ্না মুখোপাধ্যায় এবং স্টেট কনসালটেন্ট NTEP PPM ডক্টর প্রিয়ব্রত সেন, দুজনকেই অনেক ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, FM গোল্ড, বিবিধ ভারতী কলকাতা, মৈত্রী এবং নিউজ অন AIR অ্যাপে।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা, ভারতে র্যাগিং ও বুলিং বিরোধী আইন বিষয়ে আইনজীবী বিপাশা রায়ের সঙ্গে আলাপচারিতায় রয়েছেন রৌলিনা সেনগুপ্ত।
3: এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা।
4: পড়ুয়ারা স্কুলে খেলাধুলার পাশাপাশি নিজেদের মধ্যে দুষ্টুমিও করে, এটা খুবই স্বাভাবিক। কোনো ক্ষেত্রে দুষ্টুমির মাত্রা এতটাই বেশি হয় যে তা অভিভাবকদের স্তরেও পৌঁছয়, আবার অনেক দুষ্টুমি কচি মনে গভীর ক্ষত তৈরি করে। মৌখিক, শারীরিক, বন্ধুমহলে ব্রাত্য করে মানসিক উৎপীড়ন, সাইবার নিপীড়ন, যৌন শোষণ, এই জটিল ডিজিটাল যুগে বুলিংয়ের রূপ ও প্রকৃতি প্রতিনিয়ত বদলাচ্ছে। মনোচিকিৎসকরা বহুদিন সতর্ক করেছেন, অন্যকে দুঃখ দিয়ে লজ্জাবোধ করতে বা কষ্ট পেতে দেখে উপভোগের আচরণ 5-6 বছর বয়স থেকে লক্ষ্য করা যায়। সমীক্ষা অনুযায়ী ছাত্রছাত্রীদের কম বেশি 10-25% কখনো কখনো বুলিংয়ের শিকার হয়। তাই আজকে আমাদের আলোচনার বিষয় বুলিং। নমস্কার সকল শ্রোতা বন্ধুদের, আজকের আইনি কথা অনুষ্ঠানে আবার চলে এসেছি নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি পর্বে। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন আইনজীবী ডক্টর বিপাশা রায়, পশ্চিমবঙ্গ নারী ও শিশু সুরক্ষা বিভাগের বিভিন্ন কমিটির সঙ্গে যুক্ত এবং জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রাক্তন সদস্যা। ডক্টর বিপাশা রায়, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য।
5: নমস্কার।
4: নমস্কার। আমরা যেমন দেখি যে স্কুল পড়ুয়ারা তাদের বন্ধু বান্ধব মানে তাদের বন্ধু মহলে বিভিন্নভাবে তাদের উৎপীড়ন করা হচ্ছে, মানসিকভাবে সাইবার নিপীড়ন করা হচ্ছে, তো মানে এই বুলিংটা নিয়ে আইন কি ভাবছে?
5: আচ্ছা, আরম্ভতে আমি একটু বলি, বুলিং কথাটার যে অ্যাকচুয়াল যেটা আপনি বলছে উৎপীড়ন বললেন, যে মানেটার কি, মানে জিনিসটা কি অ্যাকচুয়ালি, সেটা বোঝাতে গেলে জানতে হবে বুলিং কে কাকে করছে। বুলিং একজন বন্ধু তার আরেক বন্ধুকে করতে পারে স্কুলে, বুলিং টিচার যে শিক্ষক সে তার ছাত্রছাত্রীকে করতে পারছে। বুলিংটা একটা খুব মানে একটা ছড়ানো ব্রড একটা কিন্তু বিষয়, ঠিক আছে। আর এখানে একটা দেখা যায় যে একটা ভারসাম্যহীনতার একটা ব্যাপার হয়, পাওয়ার ইমব্যালেন্স, যে বুলি করছে তার পাওয়ারটা কিন্তু সে কিন্তু প্রচণ্ডভাবে দেখাতে চায়, তার হাতে কিন্তু পাওয়ার বেশি, পাওয়ারের একটা ইমব্যালেন্স দেখানো হয় এখানে। এবং যে পীড়িত সে সবসময় মাথা নিচু করে আছে, সে পীড়িত হয়ে আছে তার। আর বুলিংটা কী হয়, নানা রকমের বুলিং হতে পারে, একটা ফিজিক্যাল বুলিং হতে পারে, শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে হতে পারে, সাইবার বুলিং হতে পারে, এগুলো সব কিন্তু স্কুলেও হতে পারে, বাড়িতেও বুলিং হতে পারে, সামাজিক

0: এইভাবে বুলিং হতে পারে, এবং এমনও হয় বাড়িতে দিদি তার ছোট ভাই কি বোনকে বুলি করছে, কিংবা সে দেখছে বাবা তার মাকে বুলি করছে। তো বুলির কথাটার মানেটা জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখানে জানাটা খুব মানে জরুরি, বুলিং কথাটার মানেটা জানা। এটা এখানে বোঝায় বুলিং মানে হলো ক্ষমতার ভারসাম্যহীনতা, সেটা থাকলে পরে ক্ষতি করার, ভয় দেখানোর বা জোর করে কোনো কাজ করানোর উদ্দেশ্যে, এবং সেই কাজটি কষ্ট এবং উস্কাহিনের কারণ হতে পারে, উস্কানির কারণ হতে পারে।
1: বলুন একবার।
0: তো বুলিং বলতে যেটা বোঝায়, ক্ষমতার ভারসাম্যহীনতা থাকলে ক্ষতি করার, ভয় দেখানোর বা জোর করে কোনো কাজ করানোর উদ্দেশ্যে, এবং সেই কাজটি কষ্ট এবং উস্কানির কারণ হয়ে পড়তে পারে, এটাকেই কিন্তু বলা হয় বুলিং। ঠিক আছে, আর এটার সঙ্গে আরেকটা কথা আসে, র্যাগিং। বুলিংটা কিন্তু যেটা আমি বললাম এটা খুব একটা বিস্তারিত ব্যাপার, তার ভেতরে কিন্তু আসছে র্যাগিং। র্যাগিংটা করে কারা? সিনিয়ররা করে, সেটা খানিক দিন করে সেটা থেমে যায়, কিন্তু সেটা কিন্তু সেখানে আজকালের দিনে দেখা যাচ্ছে শেষ হচ্ছে না। র্যাগিংয়ের মাত্রাও কিন্তু সেটা কিন্তু উল্লঙ্ঘন করে, সেটা কিন্তু একটা আইনত একটা আইন বিরোধী কাজ কাজে দাঁড়িয়ে যাচ্ছে। যেটা বুলিংও দাঁড়াচ্ছে সেটা র্যাগিংও দাঁড়াচ্ছে। তাতে কি হচ্ছে, বাচ্চারা এবং টিনেজ যারা প্রজন্ম, যারা নতুন স্টুডেন্ট যারা ঢুকছে কলেজে, তারা কিন্তু সুইসাইড করার একটা প্রবণতা তাদের ভিতরে এসে যাচ্ছে,
1: একটা আত্মহত্যার প্রবণতা
0: একদম এসে যাচ্ছে, এবং আমরা পাচ্ছিও। এবং তাই জন্য সেটা প্রতিরোধ করার জন্য অনেক কিছু আমাদের সুপ্রিম কোর্ট থেকে মানে তারা জাজমেন্ট দিয়েছেন, যেটা বলছিলাম একটু আগে যে একটা 2025 জুলাই মাসে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট বেরিয়েছে, যেখানে ওরা বিস্তারিত ওনারা বলে দিয়েছেন যে ওরা প্রত্যেকটা স্টেটকে, তাদের প্রত্যেকটি এডুকেশনাল ইনস্টিটিউশনে তাদের কিন্তু এই গাইডলাইনটা ওনারা যেটা দিয়েছেন সেটা কিন্তু ফলো করতে হবে। অ্যান্ড যেহেতু এটা সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এবং তাদের অর্ডার ডিরেকশন, আইনের সংঘাতে চলে যাওয়া হচ্ছে, কিন্তু এটা কিন্তু করতে হবে।
1: আচ্ছা, এবার স্কুল ধরুন কমিটি গঠন করলো না, তখন কি ধরুন অভিভাবক গিয়ে যে কমিটির কাছে গিয়ে নালিশ করবে, জানাবে যে তাদের বাচ্চা এই বুলিংয়ের শিকার হচ্ছে, দেখলো যে সেখানে কমিটি কোনো অস্তিত্বই নেই, তখন কি কোনো সে আইনি সহায়তা পেতে পারে?
0: একদমই পারে, কেননা এইটা যখন আইনিভাবে বলা আছে যে আমাদের, দেখুন আরেকটা কথা একটু বলি, আমাদের কিন্তু ভারতীয় কোনো অ্যান্টি বুলিং ল এখনো কিন্তু পাস হয়নি, কি অ্যান্টি র্যাগিং ল পাস হয়নি। যেহেতু সেগুলো হয়নি, সেহেতু আমাদের এই গাইডলাইন, এই জাজমেন্ট, এই ডিরেকশনের ওপরে আমাদের কিন্তু বেস করে আমাদের চলতে হবে। এখন গিয়ে যদি কোনো অভিভাবক গিয়ে দেখলেন যে স্কুলে ওনারা গিয়ে কমপ্লেন করলেন, দেখলেন যে ওখানে কোনো কমিটিই নেই, তখন ওরা হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন যে আমাদের ডিপার্টমেন্ট আছে সেখানে ওনারা যেতে পারেন, গিয়ে কমপ্লেন করতে পারেন। ওনারা যদি এটা সিবিএসই বোর্ডের আন্ডারে হয়, সিবিএসইকে ডাইরেক্টলি ওনারা লিখতে পারেন। এটা যদি ইউজিসির আন্ডারে হয়, যদি কলেজ হয়ে থাকে, ইউনিভার্সিটি, ওরা ডাইরেক্টলি ওনাদের লিখতে পারেন। এবং আরেকটা যেটা আমি হেল্পলাইনের কথা বলবো এখানে, সেটা হলো গিয়ে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন, যেটা গিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল WBCPCR বলে থাকি, তার যে হেল্পলাইনটা সেটা আমি দিয়ে দিতে পারি। সেটা হলো গিয়ে, এটা হলো হোয়াটসঅ্যাপের একটা হেল্পলাইন, নাম্বারটা নোট করা যেতে পারে, এটা হলো 9836300300। আরেকটা ল্যান্ডলাইন নাম্বার আছে 0336824636। ইমেল আইডি ওদের wbscpcr@gmail.com। এর সাথে সাথে আমাদের চাইল্ডলাইন যেটা আগে ছিল সেটা এখন হয়েছে চাইল্ড হেল্পলাইন, এটা আমাদের সর্বত্র এটা আছে, আমাদের এটা আমাদের স্টেট এটাকে ওনারা দেখেন। এটা হলো গিয়ে 1098, যেটা আমরা ছোটো করে বাচ্চাদের মনে রাখার জন্য বলি 1098। এটা কিন্তু টোল ফ্রি নাম্বার, এগুলো সমস্ত কোনো এটাতে লাগে না, টাকা লাগে না। সাইবার ক্রাইম যদি হয়ে থাকে তার নাম্বার হলো 1930। ঠিক আছে, আরেকটা যেটা এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম পুলিশের আছে সেটা হলো 112। এতগুলি নাম্বার আছে, আমার যেটা আমাদের বলার সতর্কবাণী দেওয়া যে আপনারা যদি দেখছেন যে আপনার

বাচ্চাটি বাড়িতে এসেছে এবং আপনারা কিছুদিন ধরে দেখছেন বুলিং আর র্যাগিং কিন্তু একদিনের ব্যাপার হয় না, এটা দীর্ঘদিন ধরে চলে এবং বাচ্চার ভেতরে সেটা কিন্তু প্রকাশিত হয়। সে যদি বাড়িতে এসে দেখেন যে খাওয়া দাওয়া ঠিক করে করছে না, সে মন মরা হয়ে বসে আছে, ও খুব ভালো স্টুডেন্ট ছিল, পড়াশোনা ভালোভাবে, ও কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না, ও মাঝে মাঝেই কেঁদে ফেলছে, গায়ে কোনো দাগ দেখছেন, বাচ্চাটির সঙ্গে কথা বলবেন, তখন তাকে কিন্তু সতর্ক হয়ে গিয়ে বাচ্চাটির সঙ্গে বসে কথা বলা। এই জন্য আমরা বলি কনভারসেশন, বাচ্চার সঙ্গে কথা বলা ভীষণ জরুরি। সে ছোট বাচ্চাই হোক, সে টিনেজ হোক, সে কলেজের পড়ুয়া হোক, বাচ্চার সঙ্গে কথা বলা। আজকালের বাচ্চাদের ভিতর প্রবণতা আছে, তারা যখন টিনেজে হয় তারা দরজা বন্ধ করে বসে পড়ে, ওরা একটু নিজের প্রাইভেসি চায় আর কি, ওরা নিজের মতন থাকবে, সেটাও আমরা তাদের সম্মান দিচ্ছি। কিন্তু অতিরিক্ত যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা বলি যে বাবা দরজাটা লক করে বসো না, মাঝে মাঝেই গিয়ে একটু কথা বলা যে বাবা কী করছো। অতিরিক্ত যদি দেখি আমরা ফোনে কথা বলছে এবং ফোনে কথা বলতে ঝরঝর করে কান্নাকাটি করছে, তখন সেটা একটা দেখা। সাইবার বুলিং কিন্তু অন্য দিকে চলে যায়, এটা আরেকটু সতর্কবাণী আমরা দিই যে যখন মানে বাচ্চারা ওই হোয়াটসঅ্যাপ করছে কি ফেসবুক করছে কি ইনস্টা করছে, আজকাল নানা রকমের তো আছে মিডিয়া সামাজিক, সেখানে একটু সতর্ক হয়ে থাকা, সব কিছুকে দেখিয়ে দেওয়া নয়। মানে আমি যা করছি সেটাকে আমি ইমিডিয়েটলি গিয়ে ফেসবুক করে দেখিয়ে দিলাম, সেটা কিন্তু গিয়ে কেন এমনও হচ্ছে যে আজকাল যে নতুন রকমের যেটা বেরিয়েছে বন্ধুত্ব করে, আজকাল চ্যাট বন্ধুত্ব হচ্ছে, সেখানে কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, তার বয়স আমরা জানতে পারছি না, সে কিন্তু একটা বাচ্চা, সে যে বাচ্চা ছেলে, সে যে একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব করলো এবং আস্তে আস্তে আস্তে আস্তে তাকে এমন জায়গায় নিয়ে গেলো যেখানে তার মানে প্রাইভেট কিছু জিনিসপত্র তাকে দেখাতে বললো, সে হয়তো জানে না, সে ভাবছে সে বাচ্চা ছেলে, সে অন্য একটা মুখ দেখিয়ে দিয়েছে ছবিতে, সে তার সমস্ত কিছু করলো, সে তাকে তো কিন্তু তাকে ব্ল্যাকমেলিং শুরু করে দিল। মানে এটা অনেক দূর গড়িয়ে যেতে পারে জিনিসটা, তাই জন্য এটা সতর্কবাণীগুলি আমাদের, যেটা আমি বলছি বলছি আপনি প্রোগ্রাম করছেন কিন্তু এটা আরও এগিয়ে নিয়ে যেতে হবে, স্কুলগুলিতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম জেনারেট করতে হবে। আরেকটা কথা আমার খুব জরুরি মনে হচ্ছে বলা, ক্লাস টিচার তাকে কিন্তু সজাগ থাকতে হবে, আমরা রেড ফ্ল্যাগস বলি, বাবা মাকে সজাগ থাকতে হবে, বন্ধুরা সজাগ থাকছে, টিচার সজাগ থাকবে যে ক্লাসে কোনো রকম বুলিং হচ্ছে কি না সেটা তাকে দেখতে হবে, এবং যদি দেখে সে কুঁড়িতেই সেটাকে কিন্তু শেষ করতে হবে যে আমরা বুলিং টলারেট করব না, এবং যে বুলি করছে তার সঙ্গে অনেকটা সময় দিয়ে কাউন্সিলিং করে বাবা মাকে ডেকে এনে তাকে বোঝানো যে এই জিনিসটা কোথায় গিয়ে গড়াতে পারে। আর যেহেতু আমি জুভেনাইল জাস্টিস বোর্ডে মেম্বার ছিলাম, একটি ইনসিডেন্ট আসে যেখানে একটি ছেলেকে একটা খুব নাম করা ইংলিশ মিডিয়াম স্কুল, স্কুলটার নামটা আমি নিচ্ছি না কিন্তু খুব নাম করা স্কুল, ক্লাস এটা এইটের ঘটনা, একটি ছেলে তার বন্ধুদের নিয়ে একটি গ্রুপ গঠন করে এবং সেটা গঠন করে দীর্ঘদিন ধরে একটি আরেকটি বাচ্চাকে ওরা মারধর করে, নানা রকমভাবে ওকে ওরা পীড়িত করে, এমন জায়গায় গিয়ে পৌঁছেছে ওকে এমন মার মেরেছে ওর কান টান সমস্ত ফেটে গেছে এবং সে ইন্টেনসিভ ট্রমা ইউনিট ITU সে বাচ্চাটি ভর্তি হয়। তার মা দীর্ঘদিন ধরে প্রিন্সিপালকে চিঠি দিয়েছেন, ক্লাস টিচারকে চিঠি দিয়েছেন যে আমার বাচ্চাটিকে একটু অ্যাটেনশন দিন, ও কিন্তু এরমভাবে পীড়িত হচ্ছে, কিছুই করেননি ওই স্কুল। তারপরে গিয়ে এটা এখানে দাঁড়াতে আলটিমেটলি দেখুন আমি এটা বলছি এই কারণে, এটা গিয়ে পুলিশ থানায় FIR হলো এবং এটা একটা IPC ধারার ভেতরে কিন্তু পড়ে গেল, এবং এই বাচ্চাটি যেহেতু 18 বছরের নিচে কোনো অভিযোগ যদি হয়ে থাকে সে অভিযুক্ত, সে কিন্তু আইনত 7 থেকে 18 বছরের বাচ্চারা যদি আইনত কোনো বিরোধী কাজ করে তারা জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে প্রোডাকশন হয়। সো আমি কলকাতা ডিস্ট্রিক্টের মেম্বার ছিলাম, আমাদের বোর্ডে ওনারা আসলেন, বাচ্চাটিকে দেখে যে ছেলেটি মানে আমি বলবো অভিযুক্ত বলতে খারাপ লাগে, সে বাচ্চাটি তাকে দেখি খুব সুন্দর দেখতে, খুব সুন্দর কথাবার্তা, তার মা এসে গেলেন যেহেতু পুলিশ প্রোডাকশন করেছে, বাবা মা এসে গেলেন ভীষণ তাড়াহুড়োতে, তারা কেন ওদের মিটিং আছে, কর্পোরেটের খুব বড় চাকরি করেন, তো উনি আমাকে বললেন যে এটা কি হয়ে গেল আমি তো বুঝতে পারলাম না, আমার ছেলে তো এরকম করতেই পারে না, তা দেখুন আমার ছেলে, সেটা আমি বলছি 2014 ঘটনা হয়তো এটা, তখনকার দিনে বিরাট বিরাট ফোন আমাকে হাতে দিয়ে বললেন আমার ছেলেকে আমরা এই ফোন দিয়েছি, ও আমি না জানি ও সমস্ত মানে কি বলবো আমি ইন্টারনেট সমস্ত বড় বড় কিছু করে ফেলতে পারে, মানে যেটা আমিও মানে আমি তো শুনছি কি বলছেন,
আমার ছেলে তো মানে অন্য লেভেলের ছেলে, আমার ছেলে ও এগুলো কি করে।

0: করবে। আমি বললাম আপনি একটু শান্ত হয়ে বসুন, এটা তো এসেছে এবং প্রমাণও আমরা পেয়েছি, অন্যরা যারা বাচ্চাদের ইনভেস্টিগেশন আরম্ভ হয়ে গেছে এবং এটা প্রমাণিত যে এটা আপনার ছেলেই করেছে এই জিনিসটা। হ্যাঁ, এবং আমরা এখন বুঝতে চাইছি ও কেন করেছে। একটা আমি কিন্তু বুঝতে পারলাম, একটা এই যে ও কেন এইদিকে পা দিয়েছে। আপনারা বাড়িতে আপনারা কি তৈরি করছেন, আপনার বাচ্চাকে স্বাভাবিকভাবে কেন বড় করছেন না? এই যে ক্লাস এইটের বাচ্চার হাতে এত দামি মোবাইল দিয়ে, এবং সে ওর এখন কি করা উচিত, ফুটবল খেলা উচিত, ক্রিকেট খেলা উচিত, আপনি ফোন দিন, কিন্তু আমরা লিমিটেড টাইমের জন্য দিতে বলি, এবং তাকে এরকম একটা একটা ভুল যে আপনি তাকে প্রেস করছেন সেটাও তো ঠিক নয়। মানে এটাতে একটা ভুল হয়ে যাচ্ছে, ও নিশ্চয়ই ওর ভিতরে গুণ আছে, কিন্তু সেই গুণটাকে এমনভাবে বলবেন না, সেটা গিয়ে ও ভাবছে ও স্কুলে গিয়ে এটা করতে পারে এবং এটাই ঠিক, ও হলো দাদা, ও হলো রাজা, ও করতে পারে এটা, এবং এটা কোনো ভুল নয়, এবং ওর সঙ্গে ও একটা দল গঠিত করে ফেলেছে, বিরাট বড় একটা দল গঠিত হয়েছে, ও লিডার ওখানকার। আর এখন যেটা হতে পারে, আমরা কিন্তু এখন যদি আপনাকে আনফিট মনে করি গার্জিয়ান, আমরা কিন্তু আপনার হাতে বাচ্চাকে দেব না, এবং এই বাচ্চাটিকে আমরা কোথায় পাঠাবো, চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন অবজারভেশন হোমে পাঠাবো, বেল দেব না, আমরা কিন্তু করতে পারি, এবং ওখানে যারা আছেন তার সঙ্গে ও গিয়ে কিন্তু সাধারণভাবে থাকবে, তখন কিন্তু কোনো মোবাইল, এসি, বড় বড় মার্সিডিস গাড়ি এগুলো পাবে না, এবং আমরা যখন ঠিক বুঝবো তখন কিন্তু ওকে আমরা ছাড়বো, এবং কেসটা কিন্তু চালু হয়ে গেল। এটাও হতে পারে এই কেসটা কিন্তু চালু হলে হ্যাঁ ওর কোনো রকমের ক্ষতি হবে না, কেন সমস্ত কিছু মুছে ফেলা হয়, আইনত কোনো কিছু ওর থাকবে না, ও যখন এগিয়ে যাবে বড় হবে তখন এটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু এই যে একটা একটা দাগ, এটা তো একটা দাগ হলো, ওর তো মনে একটা দাগ পড়লো, তাহলে এটা বিরাট বড় তো একটা ঘটনা ঘটে গেল, এটা কিন্তু আপনি প্রথম থেকে এটা থামাতে পারতেন। এবং বাচ্চাটিকে সামনে আমরা এগুলো বলিনি, বাচ্চাটিকে দূরে রেখে বলেছি, এবং বাচ্চাটির কাউন্সিলিং করে সেই বাচ্চাটি তখন বুঝলো, ক্ষমা চাইল, এবং এই কেসটি একটা সুন্দরভাবে আমরা একটা একটা দিকে নিয়ে যেতে পারলাম। কিন্তু এত দূর কেন গড়াবে, আমার কথা হলো তাই, পুলিশ কেস কেন হবে?
1: আপনার কথায় বারবার আসছে যে বাড়ি থেকেও বুলি হতে পারে, স্কুলেও হতে পারে, এবং তার চেনা জানা পরিবেশ পরিজনদের মধ্যেও হতে পারে। এবার হচ্ছে যে আমি স্কুলে যখন হচ্ছে আমি স্কুলের কমিটি থাকলো বা স্কুলকে বলে আমি সেটা পদক্ষেপ নিয়ে বন্ধ করাতে পারলাম, এবার যেখানে আমি বন্ধ করাতে পারছি না, মানে ধরুন পরিবারের কোনো মানুষ একইভাবে সেই নির্যাতনটা করে যাচ্ছে, মানসিক নিপীড়ন করে যাচ্ছে, আমি সেক্ষেত্রে কীভাবে আইনি পদক্ষেপ নিতে পারি?
0: এটা যেটা আপনাকে আমি বলি, বাড়িতে বুলিংটা আমরা কিন্তু আরও একটু সিরিয়াসলি নেব, কঠিনভাবে দেখব আমরা, যেটা আমি জিরো টলারেন্সের কথাটা আগে বললাম, এটার জন্য একটি আইন আছে, এটাকে আমরা মাদার অ্যাক্ট বলি বাচ্চাদের জন্য, এটা হলো গিয়ে 0 থেকে 18 বাচ্চাদের জন্য এটা প্রযোজ্য, এটার নামটি হলো দ্য জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015। এটা 2021 একটা অ্যামেন্ডমেন্ট এসেছে, এবং এর ভিতরে যেটা দেওয়া আছে, দু রকমের বাচ্চাদের কথা বলা হচ্ছে এখানে, একটি বাচ্চা যে পীড়িত, চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন, একটি বাচ্চা যে আইনের সংঘাতে এসে গেছে কোনো কারণে, তাকে চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল বলা হয়। এই যে আপনি বলছেন বাড়িতে যদি বুলিং হয় এবং তার মাত্রা ছাড়িয়ে চলে যায়, যেখানে বাচ্চাটি শারীরিকভাবে কিংবা মানসিকভাবে কিংবা সামাজিকভাবে যৌন নির্যাতন হতে পারে, সাইবার বুলিংও হয়তো হতে পারে, বাচ্চা মানে বাড়ির কেউ মানে তার আত্মীয় স্বজন হয়তো কেউ করছে, কিংবা তার কেউ দাদা, আপন দাদা কিংবা যে কোনো কেউ হতে পারে, শুন বুলিংয়ে তো আমি যে বললাম যে নানা রকমের ধারা আছে, মানে টাইপস আছে, আত্মীয়
1: স্বজনদের মধ্যে, পাড়ার মধ্যে,
0: পাড়ার ভিতরে যে কোনো কেউ করতে পারে, তখন সে মাত্রাটি ক্রস করে যায়, মাত্রা ক্রস করে যাওয়া মানে যখন নির্যাতনের জায়গায় এটা চলে যাচ্ছে, তখন কিন্তু এই আইনের আমরা সাহায্য নিচ্ছি, ঠিক এই আইনে যেটা বলা হয়েছে ওখানে অনেকগুলি অফেন্সেস দেওয়া আছে, এবং এই আইনে এই বাচ্চাটিকে তখন বলা হবে চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন, যে বাচ্চাটির চাইল্ড ইন নিড অফ কেয়ার অ্যান্ড প্রোটেকশন লাগবে, এইটা কিন্তু যে কোনো কেউ গিয়ে কিন্তু পুলিশ থানায় বলতে পারেন, কিংবা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমাদের কিন্তু জেলাতে আর কি আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে, সেখানে গিয়েও আপনি বলতে পারেন, কিংবা আমি WBCPCR হেল্পলাইন অতগুলি নাম্বার দিয়েছি, নাম্বারে জাস্ট একটা কল করা, বাচ্চাটিও করতে পারে, মা করতে পারে, আপনি আপনি যদি আত্মীয় স্বজন হন আপনি করতে পারেন, এবং যেটা আমি নিয়মটা বলছি আইপিসি ধারা লেগে যাবে যে

এখন বিএনএস হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, যদি সাইবার হয় তখন ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, ওইটা ওই ধারা লাগবে, যদি সে বাচ্চা 18 বছরের নিচে হয় সে পক্সো লেগে যাবে, ঠিক আছে, সে আইন লেগে যাবে, নানা রকমের আমাদের আইন আছে। এবং পক্সো যদি লাগে তাহলে কিন্তু একটা মেন্স রিয়া বলে একটা কথা আছে, সেটা হলো গিয়ে মানে যে এটা ক্রাইমটা করেছে, যে অফেন্সটা

0: তাই যদি আপনি যৌন নির্যাতন করে থাকেন বাচ্চাটিকে, তাহলে কিন্তু আর যৌন নির্যাতন মানে কিন্তু শুধু ওই পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট নয়,
1: হুম হুম
0: মানে আপনাকে আপনি যে কোনো কিছু যদি লিঙ্গতে ঢোকান, আপনি নিজের নিজের লিঙ্গও নয়, কিংবা আপনি তাকে দেখাতে বলেন কি আপনি তাকে দেখান, কিংবা আপনি পর্নোগ্রাফি করেন, কিংবা আপনি তাকে স্টকিং করছেন, পেছনে ধাওয়া করছেন, কিংবা আপনি তাকে তার মানে ব্ল্যাকমেল করছেন, ওর খারাপ কিছু ছবি মানে যেগুলো মানে প্রাইভেট ছবি সেগুলোকে দেখানোর চেষ্টা করছেন, মানে পক্সোটা একটা বিরাট বড় একটা মানে তার ব্রড তার ডেফিনিশন আছে কিন্তু। এবং যদি বাড়ির লোক করে এই এই ধরনের, তখন ওটাকে অ্যাগ্রেসিভ পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট বলা হয়, কিংবা অ্যাগ্রেসিভ হ্যারাসমেন্ট বলা হয় কি সেক্সুয়াল অ্যাসল্ট বলা হয়, তার কিন্তু শাস্তি ডেথ পেনাল্টি অবধি আছে। তাই জন্য মানে যারা করছেন কিংবা যারা করতে যাচ্ছেন কিংবা থ্রেটেন করছেন যে আমরা করব, তারা কিন্তু একটু যেন সাবধান হয়ে যান।
1: আচ্ছা ম্যাম, অনেক সময় দেখা যায় যে কোনো নামি দামি স্কুলে যখন আমরা বাচ্চাদের ভর্তি করানো হলো এবং তারপরে এই হয় মানসিক নিপীড়ন চললো, বুলি হলো, এবং স্কুল কর্তৃপক্ষকে জানানোর পর একটা সময় দেখা গেল সেই বাচ্চাকেই হয়তো শোকজ করা হলো বা তাকে
0: টিসি দিয়ে
1: তাকে বহিষ্কার করা হলো স্কুল থেকে। এরপরে যদি এরপরে তার অভিভাবকরা কী স্টেপ নিতে পারেন?
0: দেখুন, সাধারণত আমরা দেখি বাচ্চাকে ওখান থেকে টিসি নিয়ে ওরা অন্য জায়গায় শিফট করে দেয়, এইটাই কিন্তু আমরা সাধারণত দেখি। এইটার মানেটা হলো গিয়ে একটা প্রবলেম হলো, সেটাকে আমরা ঝাড়ু দিয়ে কার্পেটের নিচে দিয়ে কার্পেট সুন্দর করে পেতে আমরা আবার আমাদের জীবনযাপনটা করছি। এখন দেখুন, প্র্যাকটিক্যাল যদি আমি কথা বলি, ঠিক আছে, অভিভাবকরা এটা করছেন, করুন, কেন আমার সন্তানের সঙ্গে যেটা হয় হয়তো আমিও এটা একই জিনিস করব, কিন্তু বাচ্চাকে ট্রান্সফার করে দিয়ে সেটা কিন্তু সেখানেই শেষ হয়ে যাবে না। সে কিন্তু এটা তার সূত্র ধরে যে কাণ্ডটা ঘটনাটা ঘটেছিল তাকে কিন্তু সেটা ধরে এটার কমপ্লেনটা জারি রাখা উচিত। এটা আমরা পেয়েছি, এই কেসও আমরা পেয়েছি, জারি রাখা হয়েছে, এবং যে বাচ্চাটি বুলি করেছে তার কাউন্সেলিং করে এটাকে বন্ধ করানো, এবং হায়ার লেভেল এডুকেশন ওখান থেকে কিন্তু কোনো নোটিশ যেন ওই স্কুলে আসে। এবং এটা আরেকটা জিনিস আমি বলি, মিডিয়াতে কিন্তু নাম বাচ্চার ঠিকানা বাচ্চার কিচ্ছু প্রকাশিত হতে পারবে না, এটাও আইনত অপরাধ কিন্তু। তাহলে কি হয়, একটা স্টিগমা এফেক্ট করে যায়, দুদিকে চিহ্নিত, যে করেছে এবং যে হয়েছে, যার উপর হয়েছে সেটা চিহ্নিত হয়েছে, সেটা যেন না হয়। কিন্তু স্কুলকে এটাকে সুস্থভাবে তাদের কিন্তু ওইটা কিন্তু ওইখানে যেন থেমে না যায়, মানে তাহলে উনি যদি ভয় পাচ্ছেন, উনি তাহলে কমিশনে যান, কমিশনে গিয়ে বলুন, কমিশন সেই সূত্র ধরে স্কুলকে তারপরে ঠিক করুক, মানে এটা যেন শেষ না হয়ে যায় সেখানে। এই বাচ্চাটি অন্য কাউকে বুলি করবে, এটা তো শেষ হলো না, তো চেইন রিয়াকশনের মতন চললো। এবং আরেকটা কথা আমি একটু বলি, যে এই যে বাচ্চাটি ছোটোবেলায় বুলি করছে, ও বড় হয়ে গিয়ে কিন্তু আরও বড় কিছু করতে পারে, ও কিন্তু একটা চাকরি ধরেও না রাখতে পারে, ও কিন্তু সেক্সুয়াল অফেন্সও করতে পারে। এটা কিন্তু একটা বিরাট বড় জায়গা, মানসিক জায়গা, যেটা কিন্তু আমাদের ইমিডিয়েটলি সেটাকে অ্যাড্রেস করে ওটাকে কিন্তু ওকে সুস্থ জায়গায় নিয়ে আসতে হবে।
1: বুলিং বলতে কি বোঝায়?
0: বুলিং বলতে যেটা বোঝায়, মানে সংক্ষেপে যদি আমি বলি আর কি, এটা হলো গিয়ে পুনরাবৃত্তিমূলক, মানে যেটা বারে বারে হয়, একদিনে শেষ হয় না, আক্রমণাত্মক আচরণ। বুলিং বলতে যেটা বোঝায় সেটা হলো গিয়ে একটি ঘটনা যেটা পুনরাবৃত্তিমূলক হতে পারে, যেটা বারে বারে হয় এবং যেটা আক্রমণাত্মকভাবে যেটা ঘটে সেই আচরণ, আর যেখানে কেউ ইচ্ছাকৃতভাবে অন্য একটি ব্যক্তি যাকে সে মনে করে তার চেয়ে সে হয়তো মানে কি বলবো, একটা পাওয়ার ইমব্যালেন্স বলা হয় এটা, বা ভারসাম্যহীন যেটা বলা হয়, তার চেয়ে একটু মানে শারীরিকভাবে হয়তো সে হয়তো অক্ষম, তাকে কিন্তু তখন এই বুলি করা হয়, তাকে ক্ষতি করা হয়, তাকে ভয় দেখানো হয়, তাকে কষ্ট দেওয়া হয়। এবং এটি একটি বাস্তবও হতে পারে, কিংবা এটি একটি কিন্তু অনুভূত একটা ক্ষমতার একটা জায়গায় কিন্তু এটা যেতে পারে এই জিনিসটা
1: বেশ।
0: কিংবা আরেকটা যেটা বুলি হতে পারে, জেন্ডার ডিফারেন্স হয়। আজকাল তো ছেলে মেয়ে আর আদার্স থাকে, হয়তো একটি ছেলে, সে হয়তো তার শরীর ছেলে কিন্তু মানসিকভাবে সে কিন্তু একটা মেয়ে হতে চায়, এবং তার ব্যবহারের ভিতরে হয়তো কোনো মেয়ের কিছু মানে মানে
1: মেয়েলি আচরণ।

0: ফ্যামিলি আচরণ এসে এসে পড়ে, তখন কিন্তু তারাও টার্গেটেড হচ্ছে। তো না, বুলিরা দেখে নেয় কাকে টার্গেট করে আমরা করতে পারি বুলি, সেরকমভাবে টার্গেট করে কিন্তু ওরা এটা করে, এবং সে কিন্তু জোগাড় করে নেয়, অন্য বাচ্চাদের জোগাড় করে। আরেকটা জিনিস, ওরা খুব আনন্দ পায় অন্য যে বাচ্চাটির সামনে, সে হয়তো কুঁকড়ে গেল, ভয় পেয়ে গেল, কান্নাকাটি করতে লাগলো, তারা কিন্তু এটা খুব আনন্দ পায় এটা এটা দেখে,
1: মানে যে বুলি করছে,
0: যে বুলি করছে, এবং তারা তারা খুব আনন্দ পায় এটা।
1: এবার আপনি আমাকে একটু সহজ ভাষায় বলুন যে আমরা র্যাগিং এর সাথে খুব পরিচিত, কেননা এটা নিয়ে অনেক ধরনের এর আগে মানে আমরা কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো দেখে থাকি, বুলিং আর র্যাগিং এর মধ্যে তফাত কি?
0: র্যাগিংটা কিন্তু বুলিং এরই একটা পার্ট, একটি অংশ। র্যাগিংটা হয় কি, ইউনিভার্সিটিতে যেটা আমরা দেখি, কলেজ ইউনিভার্সিটিতে সিনিয়ররা জুনিয়রদের এটা করে, ফ্রেশার্সদের করা হয়, কেননা ওদের মানে সহজভাবে ওদের অ্যাকসেপ্টেন্স, মানে কলেজে যে নতুন যারা প্রজন্মরা ঢুকছে তারা একটু সহজভাবে জিনিসটাকে দেখতে পারে, একটু একজন পরস্পরকে চিনতে পারে,
1: জানতে পারে,
0: একটা চেনা জানা, মেলামেশা, একটা সুন্দর একটা পরিবেশ যাতে তৈরি হয়, তাই জন্য র্যাগিং হয়। কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে, র্যাগিং কিন্তু শুরু হয় হয়তো ছোটোভাবে, বলা হলে একটু গান করো, একটু নাচ করে দেখাও, তো সেটা করতে গিয়েও হয়তো দেখা যাচ্ছে একজন যে স্টুডেন্ট, জুনিয়র স্টুডেন্ট, তার এটা পছন্দ হচ্ছে না, সে মানসিকভাবে পীড়িত হয়ে যাচ্ছে, এবং এটাও বলা হতে পারে তুমি তোমার জামাকাপড় খুলে দাঁড়াও, সেটাও বলা হয়, এবং এটাও বলা হতে পারে তুমি ওপর থেকে ঝাঁপ দিয়ে দেখাও, এগুলোও হতে পারে। যখন সেই সেটাই আমি বলছি, যখন সীমা উল্লঙ্ঘন করে যায়, যেটা গিয়ে দাঁড়িয়ে যায় আইনত অপরাধ, তখন কিন্তু আইনের আমাদের নিতে হবে, আমাদের সেই রিকোয়েস্টটা নিতে হবে, এবং আইনের সাহায্য নিয়ে কিন্তু আমরা তখন পুলিশের কাছে গিয়ে আমরা কিন্তু FIR লজ করব, তখন সেই সংস্থার বিরুদ্ধেও আমরা কিন্তু পদক্ষেপ নিতে পারি। শুধু এদের বিরুদ্ধে না, আমরা সংস্থার বিরুদ্ধে আমরা বলতে পারি যে আপনারা কেন সেই প্রোটেকশনটা দিলেন না, আপনারা এই অবধি জিনিসটা গড়িয়ে গেল কেন। তাহলে র্যাগিং দেখা যাচ্ছে একটা টাইম, সীমাবদ্ধ টাইমের ভিতরে এটা কিন্তু সীমাবদ্ধ থাকে, একটা একটা টাইম পিরিয়ডের ফ্রেমের ভিতরে থাকে। বুলিংটা কিন্তু তাই নয়, র্যাগিং যেরকম একটা সংস্থার ভিতরে হয়, বুলিং কিন্তু পরিধিটা অনেকটাই বড়, পরিধিটা সেটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, একটি স্টুডেন্ট স্টুডেন্টকে করতে পারে, টিচার স্টুডেন্টকে করতে পারে, অভিভাবক করতে পারে তার তার সন্তানদের, বাবা মাকে করতে পারে, কমিউনিটির ভিতরে হতে পারে, বন্ধু বন্ধুকে বাইরেও করতে পারে। তো বুলিংটা কিন্তু অনেক ছড়ানো ব্যাপার, বুলিং, র্যাগিং বুলিংয়ের এটা আছে, মানে কাছাকাছি যায়, কিন্তু র্যাগিংটা আমরা বলবো, র্যাগিংটাও কিন্তু বুলিংয়ের মতনই জায়গায় পৌঁছে যাচ্ছে। আজকাল আমরা দেখি যেখানে বুলিংয়েও সুইসাইড করছে, র্যাগিংয়েও সুইসাইড করছে, দুদিকেই সুইসাইড করছে। তাই জন্য র্যাগিংটা সুপ্রিম কোর্ট কিন্তু ওনাদের জাজমেন্টের ভিতরে র্যাগিং বুলিংকে একসঙ্গে ধরেছেন, এবং তার গাইডলাইন যেটা ওনারা দিয়েছেন সুপ্রিম কোর্টে July 2025 এই কেসটা আমি একটু সাইট করছি, সুখদেব সাহা ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। এটা যদি আপনারা দেখেন, ওনারা একটা গাইডলাইন ইস্যু করেছেন, এই গাইডলাইনটার নাম দিয়েছে সাহা গাইডলাইন্স। এর ভেতরে কিন্তু ওনারা স্পেসিফিক্যালি একটা জায়গায় ওনারা বলেছেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতি, লিঙ্গ, যৌন অভিমুখিতা, প্রতিবন্ধকতা, ধর্ম বা জাতিগততার কারণে যৌন নির্যাতন, হয়রানি, লিঙ্গ এবং বুলিং সম্পর্কিত ঘটনাগুলির প্রতিবেদনা, প্রতিকার এবং প্রতিরোধের জন্য একটি শক্তিশালী, গোপনীয় এবং অ্যাক্সেসযোগ্য ব্যবস্থার প্রতিষ্ঠা করতে হবে। আর এটা করতে হবে প্রত্যেকটি স্টেটকে করতে হবে, তাদের প্রত্যেকটি এডুকেশনাল ইনস্টিটিউশনে ওনাদের কিন্তু এই গাইডলাইনটা ফলো করতে হবে।
1: বেশ, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, এবং অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে বুলিং, র্যাগিং, এই তফাত বোঝানো এবং সুন্দরভাবে কী কী করা উচিত এই সময় আমাদেরকে জানানো, অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: আসুন আমরা আরও বেশি সতর্ক হই শৈশবকে আরও সুন্দর করে গড়ে তুলতে। শৈশবে সুস্থভাবে বেড়ে ওঠা সমাজ চেতনা ও ব্যক্তিত্বের ক্রমবিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপজ্জনক এই পরিস্থিতি নিয়ন্ত্রণে চাই অনবরত নজরদারি, সহায়তার আশ্বাস, সংশোধনের চেষ্টা।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আইনি কথা, ভারতে র্যাগিং ও বুলিং বিরোধী আইন বিষয়ে আইনজীবী বিপাশা রায়ের সঙ্গে আলাপচারিতায় ছিলেন রৌলিনা সেনগুপ্ত, সম্পাদনায় শ্রেয়া চক্রবর্তী ও প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী কুমুদরঞ্জন মল্লিক। তাল বিলম্বিত তিন তাল, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। বিলম্বিত তিন তালে শুনবেন তবলা, শিল্পী কুমুদরঞ্জন মল্লিক।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলা, শিল্পী কুমুদরঞ্জন মল্লিক। তাল বিলম্বী তিন তাল, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন অনুরোধের আসর। প্রথম গানটির অনুরোধ করেছেন গৌরব চক্রবর্তী, রাজপুর দক্ষিণ ২৪ পরগনা থেকে। শুনতে চেয়েছেন মান্না দের কণ্ঠে এই গানটি।

এবারের গানটির অনুরোধ করেছেন শিশির সিংহ ও বন্দনা সিংহ, সুতপুর পূর্ব বর্ধমান থেকে। শিল্পী নির্মলা মিশ্র।

এবারের গানটির অনুরোধ পাঠিয়েছেন কুলডাঙ্গা ডিহিপাড়া বাঁকুড়া থেকে আনন্দময় ঘোষ। শুনতে চেয়েছেন যে কোনো শিল্পীর কণ্ঠে, পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়। তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনালাম আপনার অনুরোধ।

আদিত্য মুখোপাধ্যায় ও রেখা মুখোপাধ্যায় এবারের অনুরোধ পাঠিয়েছেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

এবারের অনুরোধ পাঠিয়েছেন নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটী হুগলি থেকে করবি নে আলু ও লালু ও দেবলীনা নে শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

এবারের অনুরোধ পাঠিয়েছেন বানিয়ুর নলহাটি বীরভূম থেকে দেবজিৎ স্বাগতা স্বাতি ত্রিলোক বিহারী মণ্ডল। শুনতে চেয়েছেন মোহাম্মদ রফি সাহেবের কণ্ঠে এই গানটি।

শুনছেন অনুরোধের আসর। এবারের অনুরোধ পাঠিয়েছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী এবং লীলা চক্রবর্তী বজবজ বাওয়ালি থেকে, শিল্পী গীতা দত্ত।

এবারের অনুরোধ পাঠিয়েছেন সুব্রত কুমার ঘোষ কাইতি পূর্ব বর্ধমান থেকে। শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসরের শেষ অনুরোধটি শোনাব আপনাদের। পাঠিয়েছেন শ্রীপল্লী পূর্ব বর্ধমান থেকে শিবির কুমার বেতাল, মিতালী বেতাল, তরুণ সরকার ও শর্মী সরকার, শিল্পী আশা ভোঁসলে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা এখন ছায়াছবির কান। টিলবিল সোসাইটি থেকে শুনবেন শিল্পী অনুপম রায়।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: শুনছেন ছায়াছবির গান, ফিরে এলাম বিজ্ঞাপনের পর। এবারে আজও অর্ধাঙ্গিনী ছায়াছবি থেকে শুনবেন শিল্পী রাপূর্ণা ভট্টাচার্য।

চ্যাছবির গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী প্রসূন ভট্টাচার্য।

শুনছিলেন নজরুল গীতি শিল্পী প্রসূন ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগীতি, শিল্পী সমীর কুমার দাস।

শুনছিলেন লোকগীতি শিল্পী সমীর কুমার দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদে রাগ রাগেশ্রী, তারপর শুনবেন ঝিনঝুটি, শিল্পী অভিষেক লাহিড়ী।

শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অরিন্দম চক্রবর্তী। শুরু হচ্ছে স্বরদে রাগ, রাগেশ্রী এবং চিনঝটি, শিল্পী অভিষেক লাহিড়ী।

ছোটবেলায় টুকটা অর্গানাইজ করছি, আমার তো প্রায় 4-5 বার হয়ে গেছে, ভালোই করে, আমাদের প্রায় সব জায়গাতেই বাজানো হবে। এবারে নতুন একটা হচ্ছে, প্লাস আমাদের একটা ওখানে গ্রুপ হয়েছে এমই বলে, এবারে গ্রামের জন্য যাচ্ছে শিকাগোতে, আমি সুব্রত কাকা আর একটা ইরানিয়ান

রুতদেব, 8:05 আধুনিক গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, 8:20 উত্তরণ অনুষ্ঠানে দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সজল দেবনাথের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবযানী বসু। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি বীরভূম থেকে লিখে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বেলা 12:00 ভজন শিল্পী মহুয়া নন্দী, 12:15 লোকগীতি শিল্পী সুখদেব ভাস্কর, 12:33 গ্রামীণ শিশুদের জন্য অনুষ্ঠান, তারপর গ্রামীণ যুবা বন্ধুদের অনুষ্ঠান। শুনবেন আমাদের রাজ্যে ফল ও সবজি সংরক্ষণ বর্তমান ও ভবিষ্যৎ, এই বিষয়ে রবীন মুখোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বেলা 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, শুনবেন অন্দর সংবাদ, অতিথি বিনতি মণ্ডলের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পায়েল চট্টোপাধ্যায়। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, অ্যাডভেঞ্চার স্পোর্টস, বলবেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দচন্দ্র দাস সঙ্গে দুজন বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, আধুনিক ভারতে পাট ও সহজাত তন্তুর ব্যবহার ও প্রসার, এ বিষয়ে শৈলেশ জ্ঞানেরিওয়ালার সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ গান, পরিবেশনায় বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়। 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর, তারপর বিজ্ঞান ক্লাব আন্দোলনের হাল হাকিকাত, এই বিষয়ে আলোচনা, অতিথি অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায় এবং ডক্টর শুভব্রত রায়চৌধুরী। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন, রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দেবযানী বসু। 9:30 বাংলা নাটক আলোকস্তম্ভ, রচনা বিমল ঘোষ, প্রযোজনা সমরেশ ঘোষ। রাত 10:00 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঙ্গীতা মজুমদার, 10:45 আধুনিক গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মহুয়া নন্দী। গীতাঞ্জলির পর এবারে সঞ্চয়িতায় প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন, 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শিল্পী বকুল চট্টোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সঙ্গীতা মজুমদার, 6:35 ধারাবাহিক রামচরিত মানস পর্ব 208, 6:45 ভক্তিগীতি শিল্পী মহুয়া নন্দী, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, 8:30 নজরুলগীতি শিল্পী চিত্রালী চক্রবর্তী, 8:45 আধুনিক গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, 9:10 রাসধারা, 10:15 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী ইন্দ্রনীল মল্লিক। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 নজরুলগীতি শিল্পী চিত্রালী চক্রবর্তী, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুলগুলসান, 7:10 দ্বিজেন্দ্র গীতি শিল্পী আনন্দিতা রায়, 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন বৃহস্পতিবার 20 আগস্ট 2026
অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে

33 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 66%। গত 24 ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা না থাকলেও ঢেউয়ের উচ্চতা বৃদ্ধির একটি সতর্কবার্তায় জানানো হয়েছে যে 20 আগস্ট রাত 11:30 পর্যন্ত 1.1 মিটার থেকে 1.4 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ দেখা যেতে পারে, যার স্থায়িত্ব হতে পারে 17 সেকেন্ড থেকে 21 সেকেন্ড পর্যন্ত। জলস্ফীতির সম্ভাবনা বেশি থাকায় নৌ চলাচল এবং অন্যান্য কার্যাবলীর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 20 সেকেন্ড। জয় হিন্দ।